আজ শনিবার, 16ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 6ই জুন 2026 খ্রিস্টাব্দ, 22শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়, ভোর 4:54 হয়ে 27 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:15 হয়ে 4 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 14 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুভাশিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: ছায়াময় পথ প্রান্তে আমার ক্ষুদ্র গৃহ, তাহার বাতায়ন উন্মুক্ত। ভোরের বেলায় সূর্যের প্রথম কিরণ অশোক শাখার কম্পমান ছায়ার সঙ্গে আমার সম্মুখে আসিয়া দাঁড়ায়, আমাকে দেখে, আমার কোলের উপর পড়িয়া খেলা করে, আমার লেখার উপর আসিয়া পড়ে, এবং যখন চলিয়া যায় তখন লেখার উপরে খানিকটা সোনালি রং রাখিয়া দিয়া যায়। আমার লেখার উপরে তাহার কনক চুম্বনের চিহ্ন থাকিয়া যায়। আমার লেখার চারিধারে প্রভাত ফুটিয়া ওঠে। মাঠের ফুল, মেঘের রং, ভোরের বাতাস এবং একটুখানি ঘুমের ঘোর আমার পাতার মধ্যে মিশাইয়া থাকে। অরুণের প্রেম আমার অক্ষরগুলির চারিদিকে লতাইয়া ওঠে। আমার সমুখ দিয়া কত লোক যায়, কত লোক আসে, প্রভাতের আলো তাহাদের আশীর্বাদ করিতেছে, স্নেহভরে বলিতেছে তোমাদের যাত্রা শুভ হোক। পাখিরা কল্যাণ গান করিতেছে, পথের আশেপাশে ফুটফুট ফুলেরা আশার মতো ফুটিয়া উঠিতেছে। যাত্রা আরম্ভের সময় সকলে বলিতেছে ভয় নাই, ভয় নাই। প্রভাতে সমস্ত বিশ্বজগৎ শুভযাত্রার গান গাহিতেছে। অনন্ত নীলিমার উপর দিয়া সূর্যের জ্যোতির্ময় রথ ছুটিতেছে। নিখিল চরাচর যেন এইমাত্র বিশ্বেশ্বরের জয়ধ্বনি করিয়া বাহির হইল। সহাস্য প্রভাত আকাশে বাহু বিস্তার করিয়া আসে, অনন্তের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া জগৎকে পথ দেখাইয়া দিতেছে। প্রভাত জগতের আশা আশ্বাস, প্রতিদিবসের নান্দি। প্রতিদিন সে পূর্বের কনকদ্বার উদ্ঘাটন করিয়া জগতে স্বর্গ হইতে মঙ্গল বার্তা আনিয়া দেয়, সমস্ত দিনের মতো অমৃত আহরণ করিয়া আনে। তাহার সঙ্গে সঙ্গে নন্দনের পারিজাতের গন্ধ আসিয়া পৃথিবীর ফুলের গন্ধ জাগাইয়া তোলে। প্রভাত জগতের যাত্রা আরম্ভের আশীর্বাদ, সে আশীর্বাদ মিথ্যা নহে। আমার লেখার উপরে ছায়া ফেলিয়া পৃথিবীর লোক পথ দিয়া চলিয়া যাইতেছে। তাহারা সঙ্গে কিছুই লইয়া যায় না, তাহারা সুখ দুঃখ ভুলিতে ভুলিতে চলিয়া যায়। জীবন হইতে প্রতিনিমেষের ভার ফেলিতে ফেলিতে চলিয়া যায়। তাহাদের হাসি কান্না আমার লেখার উপরে পড়িয়া অঙ্কুরিত হইয়া ওঠে। তাহাদের গান তাহারা ভুলিয়া যায়, তাহাদের প্রেম তাহারা রাখিয়া যায়। আর কিছুই থাকে না, কিন্তু প্রেম তাহাদের সঙ্গে সঙ্গে থাকে। তাহারা সমস্ত পথ কেবল ভালোবাসিতে বাসিতে চলে। পথের যেখানেই তাহারা পা ফেলে সেইখানটুকুই তাহারা ভালোবাসে, সেইখানেই তাহারা চিহ্ন রাখিয়া যাইতে চায়। তাহাদের বিদায়ের অশ্রুজলে সেই জায়গাটুকু উর্বরা হইয়া ওঠে। তাহাদের পথের দুই পাশে নূতন নূতন ফুল, নূতন নূতন তারা ফুটিয়া থাকে। নূতন নূতন পথের দিককে তাহারা ভালোবাসিতে বাসিতে অগ্রসর হয়। প্রেমের টানে তাহারা চলিয়া যায়, প্রেমের প্রভাবে তাহাদের প্রতি পদক্ষেপের শ্রান্তি দূর হইয়া যায়। জননীর স্নেহের ন্যায় জগতের শোভা সমস্ত পথ তাহাদের সঙ্গে সঙ্গে চলিতে থাকে। হৃদয়ের অন্ধকার অন্তঃপুর হইতে তাহাদিগকে বাহিরে ডাকিয়া আনে, পশ্চাৎ হইতে সম্মুখের দিকে তাহাদিগকে আলিঙ্গন করিয়া লইয়া যায়। প্রেম যদি কেহ বাঁধিয়া রাখিতে পারিত তবে পথিকদের যাত্রা বন্ধ হইত, প্রেম যদি কোথাও সমাধি হইত তবে পথিক সেই সমাধির উপর জড় পাষাণীর মতো চিহ্নের স্বরূপ পড়িয়া থাকিত। নৌকার গুণ যেমন নৌকাকে বাঁধিয়া লইয়া যায়, যথার্থ প্রেম তেমনি কাহাকেও বাঁধিয়া রাখিয়া দেয় না কিন্তু বাঁধিয়া লইয়া যায়। প্রেমের বন্ধনের টানে আর সমস্ত বন্ধন ছিঁড়িয়া যায়, বৃহৎ প্রেমের প্রভাবে ক্ষুদ্র প্রেমের সূত্র সকল টুটিয়া যায়। জগৎ তাই চলিতেছে, নইলে আপনার ভারে আপনি অচল হইয়া পড়িত।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন সঙ্গীতাঞ্জলি। প্রথমে সৌম্য বসু এবং পরে সুস্মিতা গোস্বামীর কণ্ঠে গাওয়া গান।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে সৌম্য বসু এবং পরে সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে 6:30 শুনবেন আজকের চাষবাস কথিকা জৈব চাষ, বলবেন ডক্টর সৈকত বসু। 6:40 আপনার স্বাস্থ্য, সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্তি সম্পর্কে বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় বিদিশা রায় ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত রীতি চৌধুরীর কণ্ঠে। 8:00 জানা অজানা গ্রহ নিরাপত্তার সীমানা, শুনবেন তৃতীয় পর্ব সংকলন প্রদীপ সেনগুপ্ত। 8:05 তুবরি প্রেম শশী, রচনা বিমল কর, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়। 8:20 নজরুলগীতি মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। 11:00 গানের ফেলা, উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়। 12:00 বাংলার মুখ, হাওড়া জেলার শিবনারায়ণ চক থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 1:45 মহিলা মহল ক্রীড়ার ভুবন, উপস্থাপনায় অঙ্কিতা পাল। 2:05 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। 5:00 দ্বিতীয় অধিবেশনে শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শ্যাম বাক। ফুটবল বিশ্বকাপ ডাউন গ্রুপ কে। 5:30 গ্রামীণ শিশুদের আসর, উত্তর চব্বিশ পরগনা জেলার নারায়ণপুর গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। এরপর শুনবেন কথিকা শিক্ষাক্ষেত্রে সাঁওতালি যুবদের প্রবণতা, এ বিষয়ে বলবেন বিপ্লব টুটু। এরপর লোকগীতি পদ্মলোচন বেশরা, জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষক ও তার পরিবার, মুখের ক্যান্সার নিয়ে ডাক্তার গৌতম মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। 7:00 কৃষি কথার আসর, গরমে মাছ চাষীদের করণীয়, এ বিষয়ে সুমন কুমার শাহুর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 বাংলা গানের অনুরোধের আসর। 8:30 সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিনের অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় রক্তিমরণ বয়রা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 9:00 রবীন্দ্রসঙ্গীত রীতি চৌধুরীর কণ্ঠে। 9:15 নজরুলগীতি মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। 9:30 মুখোমুখি, ক্ল্যারিয়নেট শিল্পী সুরেশচন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন সিদ্ধার্থ মাইতি। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। 11:00 আধুনিক গান, শিল্পী অনামিকা ভট্টাচার্য। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাতে 20,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1,076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্যের জন্য কল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
1: 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
0: এর আগে শ্রী মোদী গুজরাটের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন,

0: সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, আমাদের গ্রাম ও শহরগুলিকে একযোগে উন্নত করার মাধ্যমেই এই স্বপ্ন পূরণ করা সম্ভব। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 290 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানির কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে, এর ফলে ভারতীয় সামুদ্রিক পণ্য সারা বিশ্বের গ্রাহকদের কাছে সহজেই পৌঁছচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোনো রকম ব্যাহত না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর শুরু হবে দেশে ফেরত পাঠানো বা ডিপোর্টেশনের প্রক্রিয়া। এখনও বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের অনেক পরিচয় যাচাইয়ের কাজ বাকি বলে উল্লেখ করেন শ্রী জয়সওয়াল।
1: In India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place and we have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible so that the deportation of people who are illegally staying in India can be taken forward in a smooth and an efficient manner.
0: পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। শ্রী হরিশ বলেন, পাকিস্তান রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ করে তাদের উপস্থিতিকেই সংকটজনক করে তুলছে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের বার্ষিক রিপোর্ট নিয়ে এক আলোচনায় পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ জম্মু কাশ্মীর প্রসঙ্গে যে অবতারণা করেন তার প্রেক্ষিতেই ভারতের এই প্রক্রিয়া। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ গতরাতে মুম্বাই পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত পি কে অশোকবাবু। পরে ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেলে শ্রীমতী রড্রিগেজকে ভারতীয় ঐতিহ্য অনুসারে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য আধিকারিকরা অনুমান করেছেন, মধ্য আফ্রিকায় ইবোলার প্রকোপ বাড়ার ফলে আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়াতে পারে। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC কম্পিউটার দ্বারা নির্মিত মডেলের উপর ভিত্তি করে সম্ভাব্য পরিস্থিতির বেশ কিছু রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে আক্রান্তের সংখ্যা 10,000 থেকে 20,000-এর বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। পদ্ম পুরস্কার 2027 জন্য আগামী মাসের 31 তারিখ পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন এবং সুপারিশ 15 মার্চ থেকে শুরু হয়েছে এবং তা শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে অনলাইনে গ্রহণ করা যাবে। পদ্ম পুরস্কার যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কারগুলির মধ্যে অন্যতম। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার জন্য সময়সীমা 7 জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। জাপানের কাকামিহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। সাফ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু হবে সন্ধে 6:30। গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অস্লোতে অনুষ্ঠিত নরওয়ে চেস টুর্নামেন্টে জিতে প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জয় করার ইতিহাস গড়েছেন। শেষ রাউন্ডে তিনি জার্মানির ভিনসেন্ট কেইমারকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাটে 20,000 কোটি টাকারও বেশি প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1,076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জৈব চাষ, এ বিষয়ে বলছেন ডক্টর সৈকত কুমার বসু।
1: জৈব চাষ শব্দটা এখন আমাদের প্রায় ঘরে ঘরে পৌঁছে গেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি আমাদের চাষি ভাইরা যারা চাষের কাজ করছেন জৈব চাষ সম্পর্কে তারা প্রত্যেকে কিছুটা সম্যক ধারণা করেছেন। খুব ছোট করে বলতে জৈব চাষ বলতে আমরা কি বুঝি, না সেই ধরনের চাষ যেখানে আমরা কোনো রকম কৃত্রিম রাসায়নিক ব্যবহার করব না। অর্থাৎ এই যে আমরা নাইট্রোজেন ফসফরাস থেকে শুরু করে আরও যে বিপুল পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি আমাদের ফসলের গ্রোথের জন্য, এবং আমরা যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো তো সবই কোনো না কোনো ধরনের রাসায়নিক। এখন সমস্যা হচ্ছে যে আমাদের কৃষির আওতা যত বেড়েছে এই ধরনের রাসায়নিকের প্রয়োগ প্রত্যন্ত বেড়েছে, এবং দেখা যাচ্ছে কি না এর ফলে ভয়ঙ্কর রকম পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের জীববৈচিত্র্যের ভার কমছে, মাটির চরিত্র বদলে যাচ্ছে, জলের মধ্যে এই রাসায়নিকগুলি মিশে যাচ্ছে, তাতে আমাদের জল স্থল সর্বত্র জীববৈচিত্র্যের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং সেটা নেতিমূলক ক্ষতিকারক। একই সাথে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে যে অতিরিক্ত এই রাসায়নিকগুলি প্রয়োগ করার ফলে আমরা কিন্তু চাষে যতটা লাভবান করব বলে ভাবছি সেই লাভবান আমরা হতে পারছি না, এবং এছাড়াও তো পরিবেশগত নানান রকম সমস্যা চাষি ভাইদের জন্যও। আমরা যে বিপুল পরিমাণে সারের ব্যবহার, বিপুল পরিমাণে কীটনাশকগুলির ব্যবহার করা হচ্ছে তাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতিকারক দিকটা ধরা পড়ছে। তাহলে এর থেকে বাঁচার জায়গাটা জৈব চাষ। তাহলে এই জৈব চাষ করার জন্য যে পদ্ধতিগুলি রয়েছে, অর্থাৎ পাতা সার ব্যবহার করা, কেঁচো সার ব্যবহার করা, ক্রপ রোটেশন বা যাকে আমরা বলি হচ্ছে গিয়ে যে ফসলের চক্র ব্যবহার করা, অর্থাৎ একই জমিতে আমরা বারে বারে এক ফসল চাষ করব না, তার ফলে কি হয় যদি একই চাষ আমরা বারবার একই জমিতে করি তাহলে আমাদের মিনারেল নিউট্রিয়েন্ট ডিপ্লি

0: প্রতিষ্ঠান হয়ে যায়, অর্থাৎ একই গাছ একই ধরনের তার খনিজগুলো মাটি থেকে তুলে ফেলে এবং জমির একটা বন্ধত্ব সৃষ্টি হয়, এবং তার সাথে এই বিপুল পরিমাণে মানে খনিজ কেমিক্যালগুলি ব্যবহার করার ফলে আমাদের মানে নুনের আবরণ বেড়ে যাওয়ার ফলে মাটির যে অম্ল ক্ষারত্বের ব্যালেন্স সেটাও নষ্ট হয়ে যায়। তাহলে এর থেকে এই যে আমাদের জৈব চাষের কথাটা আমরা বারবার করে বলছি, এই জৈব চাষটা কেন ভালো না, এর মধ্যে যেহেতু আমরা ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করছি না, পরিবেশের জন্যও ভালো, মানুষের স্বাস্থ্যের পক্ষেও ভালো, এবং যে চাষি ভাইরা চাষের এত সন্নিকটে কাজ করছেন তাদের জন্যেও ভালো। কিন্তু এই অজৈব চাষ তো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। জৈব চাষে আমরা যদি মনে করি কালকেই আমরা একটা বিরাট রূপান্তর ঘটিয়ে ফেলতে পারবো, তা কিন্তু নয়। আমাদের এই জৈব চাষটাকে ধাপে ধাপে সময় নিয়ে করতে হয়, এবং এর জন্যেও কিন্তু উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণের প্রয়োজন আছে। অনেক সময়তেই আমরা এমন সময় পাতা সার ব্যবহার করে ফেলি, এমন সময় কেঁচো সার ব্যবহার করে ফেলি, বা এমন এমন জমিতে এমন এমন সার ব্যবহার করছি যেটা হয়তো জমির উর্বরতাকে না বাড়িয়ে জমির ক্ষতি করছে। তাহলে শুধুমাত্র জৈব পদার্থ ব্যবহার করে যে চাষটা করে ফেললো তা কিন্তু নয়। আমায় কিন্তু জানতে হবে আমার জমির চরিত্র, আমার জমির উচ্চতা, কি ধরনের চাষ আমি করতে চাইছি, সেই সমস্তগুলো সম্পর্কে একটু উন্নত প্রশিক্ষণ প্রযুক্তি যদি আমাদের না থাকে বা সেই জ্ঞানটা না থাকে, তাহলে কিন্তু জৈব চাষ লিমিটেড হয়ে যায় বা জমি চাষের প্রোডাকশনটা কম হয়ে যায়। এবং এটা একটা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি। আগেই বলেছি যে কোনো জিনিসে সফলতা লাভ হতে গেলে, এই জৈব চাষে ব্যুৎপত্তি লাভ করতে গেলেও কিন্তু বেশ কিছুটা সময় লাগে। এটা এমন নয় যে আজকে আমি এই কৃষি পথটা পরিবর্তন করে কালকে করলাম এবং একেবারে পদ্ধতিগুলো শিখে ফেললাম এবং প্রচুর লাভ করলাম। এটার মধ্যেও কিন্তু একটু ভুল ত্রুটির মধ্যে আমাদের এগোতে হয়, সেই ধৈর্যটা মানুষ অনেক সময় রাখতে পারেন না। হয়তো এক দু বছর জৈব চাষের প্রোডাকশনটা কম পাওয়ার ফলে তারা আবার অজৈব চাষে ফিরে যান, কিন্তু ধৈর্যটা যদি রাখা যায় এবং নিয়মকানুন যেগুলোকে বলা হচ্ছে সেগুলোকে যদি করা যায়, তাহলে জৈব চাষ কিন্তু আগামী দিনে কৃষির ভবিষ্যৎ। এই যে আমরা স্মার্ট এগ্রিকালচারের কথা বলি, উন্নত বিশ্বের দেশগুলো করছে, তারাও কিন্তু ধাপে ধাপে এই জৈব চাষের দিকে এগিয়ে যাচ্ছে। এবং জৈব চাষের জন্য এই যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা নাইট্রোজেন জমিতে না হয় লেগিউম ধর্মী গাছ লাগালাম, ডাল শস্য উদ্ভিদ করলাম, তার ফলে আমাদের মাঠের মধ্যে নাইট্রোজেন এগুলোকে দিতে পারলাম, কিন্তু আমি পটাশ পাবো কোথা থেকে? সেটা আমি সহজে দেবো কী করে? পটাশ সহজে পাওয়ার জন্য কিন্তু কলা গাছের কাঁদি বা কলা গাছের পাতা, কলা গাছের কাণ্ড কুচি কুচি করে কেটে মাটির মধ্যে মিশিয়ে দিলেই কিন্তু তাতে বিপুল পরিমাণে আমরা পটাশিয়াম ইত্যাদিগুলো পেতে থাকবো। তাহলে আমাদের এই কোন জায়গা থেকে আমাদেরই মানে এটাকে বলা হয় যে ফার্ম বেসড আমাদের হচ্ছে রিসোর্সেস, আমাদের ক্ষেত খামারের পাশেই এই জমির সারের জিনিসপত্র কিন্তু আমাদের রয়েছে, কিন্তু কোথায় ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করব, এই জিনিসটা আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে যেটা আমরা করি না অনেক সময়, সেটা হচ্ছে মাটির টেস্টিংটা করার দরকার। মাটির পরীক্ষাটা না করলে আমি কিন্তু জানতে পারবো না যে আমার মাটির চরিত্রটা কেমন এবং তার কোন কোন খনিজ প্রয়োজনটা রয়েছে। আমি যদি প্রয়োজনটা বুঝে যাই, জেনে যাই, তারপরে আমি অর্গানিক চাষটাকে এগিয়ে নিয়ে যাই বা জৈব চাষটা করি, তাহলে কিন্তু আমার সাফল্য লাভের হারটা অনেক বেশি। আর কি বলি যে ভবিষ্যতের দিকে তাকালে কিন্তু সারা পৃথিবী জুড়ে এই জৈব চাষ নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। আমাদের ভারতবর্ষেও, ভারতবর্ষের বাইরেও জৈব চাষকে আপন করে নিয়েছেন এমন বহু চাষি পরিবার রয়েছেন বা চাষা চাষিরা রয়েছেন যারা এর উপরে কাজ করছেন এবং আমাদের দেখিয়ে দিচ্ছেন প্রযুক্তি ব্যবহার করে যে কিভাবে জৈব চাষকে ছড়িয়ে দেওয়া যায়।
1: শুনলেন জৈব চাষ, এ বিষয়ে বললেন ডক্টর সৈকত কুমার বসু।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির কোথাও কোথাও এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আর এরই সঙ্গে শেষ হলো আজকের চাষবাস অনুষ্ঠানটি।

জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mitrkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্তি। এ বিষয়ে একটি কথিকা বলছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
2: সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুর মুখের ক্যান্সার, যেটি কিনা আমাদের ভারতবর্ষের মতো দেশে মহিলাদের যত ক্যান্সার হয় তার মধ্যে খুবই বেশি সংখ্যক ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার হয়। বা সার্ভাইকাল ক্যান্সার এমন একটা রোগ যেটা কিনা যৌন রোগ বললেও ভুল হয় না, মানে এটি মূলত ছড়ায় স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে। এর পজিটিভ অর্গানিজম বা একটা ভাইরাস আছে, যেই ভাইরাসের জন্য এই ক্যান্সারটা হয় সেটাকে বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বিয়ের পরে স্বামী স্ত্রীর যখন মেলামেশা হয় তখন দেখা যায় 50% বেশি মহিলা সার্ভাইকাল ক্যান্সারের এই জীবাণু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত হন। সার্ভাইকাল ক্যান্সারের যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে এর অনেকগুলো স্ট্রেন আছে, তার মধ্যে কিছু স্ট্রেন ক্যান্সার করে, কিছু স্ট্রেন ক্যান্সার করে না। এবার এত বিপুল পরিমাণে মানুষ আক্রান্ত হলেও সকলেরই বডির ইমিউনিটি দ্বারা এইটা প্রতিহত হয়। এইবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যদি লং স্ট্যান্ডিং কারুর শরীরে থেকে যায় তাহলে সেটা ক্যান্সার করতে পারে। তাহলে সবাই আক্রান্ত হলেও শুধুমাত্র 5-10% মহিলার মধ্যে এই ক্যান্সারের জীবাণু থেকে যায়, বাকিদের নিরাময় হয়ে যায়। তাহলে এত বিপুল সংখ্যক মানুষ যেই ইনফেকশন দ্বারা সংক্রমিত হচ্ছেন সেটা আটকানোর একটাই উপায়, সেটা হলো ভ্যাকসিন দেওয়া। এবার এই ভ্যাকসিনটা কি? আমরা যদি ভাবি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা সার্ভাইকাল ক্যান্সার করে তার অনেক স্ট্রেন থাকলেও কিছু হাই রিস্ক স্ট্রেন আছে যেই স্ট্রেনগুলো ক্যান্সার করে, তার মধ্যে 16 নম্বর এবং 18 নম্বর স্ট্রেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান প্রসপেক্টিতে। এই দুটো স্ট্রেন মিলে 75%-এর বেশি সার্ভাইকাল ক্যান্সার করে। তাহলে আমরা যদি এই দুটো স্ট্রেনের এগেনস্টে কোনো মহিলাকে ইমিউনিটি প্রদান করতে পারি তাহলে তার পরবর্তী জীবনে সার্ভাইকাল ক্যান্সার হবার সম্ভাবনা বহুমূল্যে কমে যায়। তাহলে এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্রোটোকল এসছে তাতে 13 বছরের নিচের সকল স্কুল গার্লকে বিনা পয়সায় সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন দেওয়া হবে।

0: মহিলারা নিয়ে থাকতে পারেন, এবং এর আগে কোনো টেস্ট করারও দরকার নেই যে আপনি ক্যান্সার হতে পারে কি পারে না। কিন্তু সেক্ষেত্রে 13 বছরের বেশি বয়স হয়ে গেলে 3টে ভ্যাকসিন নিতে হয়। 13 বছরের আগে হলে 2টো ভ্যাকসিনে হয়ে যায়, কিন্তু 13 বছরের বেশি হলে 3টে ভ্যাকসিন নিতে হয়। এবং এই ভ্যাকসিনটা খুব এক্সপেন্সিভও নয়, এটা মোটামুটি 1.5 থেকে 2 হাজার টাকা দাম পড়ে। এটা যদি একজন মহিলা নিয়ে নেন, এবং আমরা সবসময় প্রেফার করি অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে বিয়ের আগে এই ভ্যাকসিনটা নিয়ে নিলে প্রচুর পরিমাণে ক্যান্সার সার্ভিক্সের সম্ভাবনা কমে যায়, এবং একটা রোগ যেটা থেকে মুক্তি পেলে মানুষের জীবনকালও বেড়ে যাবে এবং জীবন লাইফ স্টাইলও উন্নত হবে। আমার মনে হয় সকল মহিলাদেরই এই ভ্যাকসিন নেওয়া উচিত। যত অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ ইয়ং ওমেন আছেন, সবাই এই ভ্যাকসিন নিলে তাদের পরবর্তীকালে অনেক সুবিধা হওয়ার সম্ভাবনা আছে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠান শুনলেন। আজকের বিষয় ছিল সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্তি। এ বিষয়ে একটি কথিকা বললেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
3: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাঁধতে।

0: সুপ্রভাত। আমাদের সব বন্ধুদের সকালের এক রাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকি।
1: শুরুতেই জেনে নেব আজকের দিন সম্পর্কে।
0: বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর ডুপ্লে কলেজ থেকে এফ এ পাস করে কলকাতার ডাক কলেজে বিএ পড়ার সময়ই বিপ্লবী দলে যোগ দেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যুগান্তর ও বন্দে মাতারম পত্রিকার সঙ্গে যুক্ত হন। ১৯০৮ সালে মুরারিপুকুর বোমা মামলায় গ্রেপ্তার হন এবং ১৯০৯ সালে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়ে আন্দামান জেলে প্রেরিত হন। ১২ বছর পর মুক্তি পান। ফেরারি বিপ্লবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রতিবাদে বিজলী পত্রিকায় প্রবন্ধ প্রকাশ করেন। সেই সময় চিত্তরঞ্জন দাসের সঙ্গে পরিচয় ও রাজনৈতিক সংযোগ স্থাপিত হওয়ায় দেশবন্ধু প্রতিষ্ঠিত নারায়ণ পত্রিকায় নিয়মিত লিখতে আরম্ভ করেন। আত্মশক্তি লাইব্রেরি থেকে উপেন্দ্রনাথের গ্রন্থাবলী প্রকাশিত হয়। স্বরাজ্য দলের মুখপত্র স্বদেশ তার প্রতিষ্ঠার ব্যাপারেও তিনি যথেষ্ট সহযোগিতা করেন। ১৯২৩ সালের ২৫শে সেপ্টেম্বর সরকার তাকে তিন ধারায় গ্রেপ্তার করেন। ১৯২৬ সালে মুক্তিলাভের পর প্রধানত সাংবাদিকতায় ব্রতী হন। ১৯৪৫ সাল থেকে আমৃত্যু দৈনিক বসুমতী সম্পাদনা করেন। তাঁর রচিত নির্বাসিতের

আত্মকথা ও ৪৯ ১৯২১ ও ২২ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে তার উজ্জ্বল হাস্যরস ও অনায়াস বাকভঙ্গি পরিস্ফুট হয়। অন্যান্য গ্রন্থের মধ্যে পথের সন্ধান, স্বাধীন মানুষ, বর্তমান সমস্যা, জাতের বিড়ম্বনা, অনন্তানন্দের পত্র বিশেষ উল্লেখযোগ্য। বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ৬ই জুন ১৮৭৯ সালে আজকের দিনে গোন্দলপাড়া চন্দননগরে জন্মগ্রহণ করেন। তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম।

0: শম্ভুনাথ পণ্ডিতের জন্ম 1820 সালে কলকাতায়। কাশ্মীরের ওর পূর্বপুরুষেরা ছিলেন কাশ্মীরের পণ্ডিত বংশের। শম্ভুনাথ তাঁর কাকার কাছে পালিত হন এবং তাঁরই ইচ্ছায় লখনৌ থেকে উর্দু ও ফার্সি শেখেন। 14 বছর বয়সে কলকাতায় ফিরে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন। 1841 সালে স্কুল ছেড়ে সদর দেওয়ানি কোর্টের সহকারী রেকর্ড কিপার নিযুক্ত হন। এখানে আইন বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে 1845 সালে রবার্ট বার্লোর অধীনে রিক্রিজারির মহুরির পদ পান। 1848 সালে আইন পরীক্ষা পাশ করে অল্প দিনেই ফৌজদারি উকিল হিসেবে খ্যাত হন শম্ভুনাথ। 1853 সালে মার্চ মাসে জুনিয়র সরকারি উকিল, 1855 সালে কলকাতায় প্রেসিডেন্সি কলেজের আইনের অধ্যাপক হন। 1862 সালে সিনিয়র সরকারি উকিল হন। 1863 সালে হাইকোর্ট প্রতিষ্ঠিত হলে এদেশীয় প্রথম বিচারপতি পদে আমৃত্যু কাজ করেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় আইন বিষয়ে প্রবন্ধ রচনা করেন। ভবানীপুর ব্রাহ্ম সমাজের সভাপতি হন। 1851 সালে 31 অক্টোবর প্রতিষ্ঠিত ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সারা জীবন আইন বিষয়ে কাজকর্ম করে গেছেন। রেগুলেশন ল সম্পর্কে তাঁর রচনা এবং পিয়ারসনের বাক্যাবলী গ্রন্থে তাঁর আইন সম্পর্কে বাংলার লেখা উল্লেখযোগ্য। 1867 সালের 6 জুন শম্ভুনাথ পণ্ডিত অনন্তলোকে যাত্রা করেন। তাঁকে আমাদের সশ্রদ্ধ প্রণাম।
1: ১৩২০ বঙ্গাব্দের কথা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রবন্ধ পাঠ নিয়ে বাঁধল তুমুল বিতর্ক। কর্তৃপক্ষ কিছুতেই বাংলায় প্রবন্ধ পড়তে দেবেন না, আর যাঁর প্রবন্ধ পড়ার কথা তিনিও কিছুতেই ছাড়বেন না। অবশেষে পিছু হটতে হলো কর্তৃপক্ষকেই, বাংলাতেই পড়া হলো প্রবন্ধ। আর এই যুগান্তকারী ঘটনাটি যিনি ঘটালেন তার নাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ঘটনাটি ঘটেছিল ১৩২০ বঙ্গাব্দের আজকের দিনে।

লাবণ্যপ্রভা দত্তের প্রয়াণ দিবস। মাত্র ৯ বছর বয়সে মেয়েটির বিয়ে হয়ে যায়। দেশজুড়ে তখন স্বদেশী আন্দোলনের জোয়ার, তার ঢেউ ছুঁয়ে গিয়েছিল মেয়েটিকেও। তাই বিয়ের পর স্বদেশী আন্দোলনে যুক্ত ছেলেদের নিয়মিত অর্থ সাহায্য করা তার কাছে ব্রত হয়ে উঠল। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সম্পর্ক এখান থেকেই শুরু করেছিলেন লাবণ্যপ্রভা দত্ত। ২৩ বছর বয়সে তাঁর জীবনে অকাল বৈধব্য নেমে আসার পর লাবণ্যপ্রভা বেশ কিছুদিন কাটান পর্দার আড়ালে। কিন্তু

0: স্বাধীনতা যুদ্ধের চোরাস্রোত ভেতরে বইছিল। তাই 1929 লাহোর জেলে যতীন দাসের মৃত্যু তাঁকে ফিরিয়ে আনে স্বদেশী আন্দোলনে। নিজের কন্যাকে সঙ্গী করে 1930 লাবণ্যপ্রভা প্রতিষ্ঠা করেন আনন্দমঠ নামে একটি সংস্থা, যার কাজই ছিল সাধারণ মানুষের সেবা। এরপর আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে দীর্ঘ কারাবাস, জেল থেকে বেরিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, ভারত স্বাধীন হল। লাবণ্যপ্রভার কর্মজীবনে কিন্তু বিরতি নেই, নানা দিকে নানা কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। সেই কর্মময় জীবনের গতি স্তব্ধ হয়েছিল 1971 6 জুন, আজকের দিনে। আজ তাঁর মৃত্যুদিনে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম।
1: এখন দেশ বন্দনা।

0: সমবেত কণ্ঠে শুনলেন দেশবন্দনা।
1: জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা। বছরের এই সময়টাতে অনেকের কাছেই আমই পরম সত্য। বর্ণে, গন্ধে, স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা, কাঁচা মিঠে বা পাকা আম ভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আমজনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন, আম যাদের না পছন্দ। আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @gmail.com chithirjhanpi@gmail.com চিঠি পাঠাতে পারেন ডাকযোগে এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আম জনতা যখন আমি আমোদিত, তখন আমাদের চিঠির বিষয় আম সত্য কথা। শুরু করা যাক, কি বলো?
2: একদমই।
1: প্রথম চিঠি তপন বন্দ্যোপাধ্যায়ের, পাঁচাল বাঁকুড়া থেকে তিনি চিঠিটি পাঠিয়েছেন। প্রিয় প্রাত্যহিকী, তোমাদের আম দরবারে হাজির হলাম আম সত্য কথা নিয়ে। মাঙ্গলিক ফল আম, গৃহস্থ ঘরে এর ভীষণ কদর। আমের পল্লব স্থান পায় পূর্ণ ঘটে, মাঘের সরস্বতী পূজায় আমের মুকুল চাই চাই। আজ থেকে 50-60 বছর আগে গ্রামে গ্রামে আম বাগান ছিল। বাগানের মালিকানা ছিল গ্রামের বর্ধিষ্ণু পরিবারের। আম পাকলে গ্রামের ছেলে মেয়েরা আশ্রয় নিত আম বাগানে। সারাটা দুপুর পেরিয়ে যেত আম গাছের শীতল ছায়ায়। কালবৈশাখীর ঝড়ে তলা বিছিয়ে পড়ে থাকত কাঁচা আম, ঝুড়ি ডালি ভর্তি আম কুড়িয়ে ঘরে ফেরা। মা কাকিমারা ঝিনুক দিয়ে কাঁচা আমের খোসা ছাড়িয়ে অল্প নুন হলুদ মিশিয়ে রোদে তৈরি করতেন আমচুর, আমশি, আমাচার। তখন বাগানে দেশি আম গাছ ছিল বেশি, কলম করা চারা লাগাতো না, বলতো এদের স্বল্প আয়ু, আটির গাছ বহুদিন থাকে। আমার ঠাকুমা অসমের কামাখ্যা ধাম গিয়েছিলেন, সেখান থেকে আম এনেছিলেন। বাগানে চারটে গাছের নাম কামাখ্যা আম, এছাড়া টুসি আম, নোড়া আম, সিঁদুরে আম মিলত ঘরে ঘরে। বাচ্চাদের বলা হতো, দেখিস মিঠা আমের আঁটি গলায় লাগাস না। বেশি আম খেলে সতর্ক করতেন, বেশি খেও না, আমাশয় হবে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে ঘটা করে আম পার্বণ, মঙ্গলচণ্ডীর পুজো করানোর ধুম। চিঁড়ে মুড়ি দই আম দিয়ে ফলার হতেই হবে। নববিবাহিতদের সৌজন্যে আম কাঁঠাল সহযোগে পার্বণী বা পরবী পাঠানোর রেওয়াজ ছিল দু বাড়ির মধ্যে সম্পর্ককে আরও সুমধুর করতে। রাষ্ট্রপ্রধানরা আজও আম পাঠান সুমিষ্ট বন্ধুত্বের প্রতীক হিসাবে। চিঠিটি পাঠিয়েছেন তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল বাঁকুড়া থেকে।

0: আসবো পরের চিঠিতে। লিখছেন অবনী কুমার ঘোষ, গ্রাম পাঁচরথি, ডাকঘর অকাল পৌষ, জেলা পূর্ব বর্ধমান থেকে। আম রসনায় প্রাত্যহিকি, রসনারসিক আমজনতা আমে মজে আছেন বহুকাল। বর্তমানে এই রসানো ফলটির বিভিন্ন নামে পরিচিতি হচ্ছি। শোনা যায় মোঘল বাদশাহের দরবারে ফজল বিবির বাটিতে যে রসালো আম ফলত তা হয় ফজলি। সে আম ভিন্নরূপে এসেছে সুরমাই ফজলি, নাক ফজলি ইত্যাদি। পায়ের সমস্যাযুক্ত এক বৃদ্ধ ফকিরের তৈরি গাছের আম নাকি ল্যাংরা। সম্রাট শাহজাহান দাক্ষিণাত্য থেকে পছন্দের যে আম আনেন তা বাদশা পাসন্দ। এভাবেই এসেছে দিল পাসন্দ, রানী পাসন্দ, জামাই পাসন্দ আম। স্বাদ ও রূপের প্রকার ভেদে এসেছে গোপালভোগ, মোহনভোগ, বাতাসা ভোগ, ক্ষীরভোগ, পূজারি ভোগ। কৃষি বিজ্ঞানীদের চেষ্টায় আজ নামবাহারি নানা জাতের আম এসেছে। কহিতুর, মল্লিকা, দুধসর, বেগমবাহার, ক্ষীরমন, মোহনবাঁশি ইত্যাদি। শৈশবে এমন উচ্চমানের আম সাম্রাজ্যের সঙ্গে পরিচয় ছিল না আমাদের। বাড়ির দক্ষিণে ছিল তাল ও আমের মহেশের বাগান। সে সমস্ত গাছেরও চমৎকার সব নাম ছিল, গোলগাছ, টোকো গাছ, কাঁচা মিঠে, ঝালের গাছ, বাঁটুলে, নাকতোলা, চালতা তোলা, গলা কিরকিরে, ঝেলো গাছ, কুনের গাছ, রাঙা বউ, চ্যাতলা গাছ, পটলি গাছ। স্বাদ, গন্ধে, বর্ণে এরা তেমন কুলীন না হলেও কুরানাউর তীব্র আকাঙ্ক্ষায় এক দিদির ন্যাওটা হয়ে দুপুর হতে সন্ধে লোভাতুর প্রতীক্ষায় থাকতাম। রাতে ঝড় হলে দিদির সঙ্গে অতি ভোরে রাম রাম মন্ত্রে ভূতের ভয় মুক্ত হয়ে আম কুড়িয়ে জাঁক দিতাম। পাকলে ফুটো করে সুখের রস আস্বাদন, অন্যথায় নুন লঙ্কাসহ আম ছেঁচার অমৃত ভক্ষণ। কতবার আঁটি ঘষে ঘষে বানিয়েছি আমাটির ভেঁপু, বেলা শেষে আজও দুরন্ত শৈশবের সেই নস্টালজিক সুখস্মৃতি অন্তরে অনুরণিত হয়। মনে আসেন রবীন্দ্রনাথ, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। প্রাত্যহিকীর সকলের আম রসনা পরিতৃপ্ত হোক। চিঠি শেষ করেছেন অবনী কুমার ঘোষ, গ্রাম পাঁচরখি, ডাকঘর অকাল পৌষ, জেলা পূর্ব বর্ধমান থেকে।
1: চলে যাব পরের চিঠিতে। মেমারি পূর্ব বর্ধমান থেকে অভয় সামন্ত পাঠিয়েছেন আমাদের এই চিঠিটি। সত্যি কথা বলতে কি, তীব্র দহন দিন আমি সহ্য করি শুধুমাত্র আমের কারণে। আম, আম্র, রসাল, সহকার এমন কত না নাম তোমার সই। নয়নসুখ আন্দোলিত আমের মঞ্জরি থেকে সূচনা পর্ব। গুটি ধরতে না ধরতেই শিশু আমেদের আমোদের অপেক্ষা। গরমের দুপুরে আম মুসুরের ডাল দিয়েই তো এক থালা ভাত উঠে যায়, এছাড়া আম ছেঁচা কিংবা আমের পানা তো আছেই। কাঁচা আম, চিনি বা গুড়, নুন, গোলমরিচ আর সামান্য কাঁচা লঙ্কা দিয়ে আম পানা, ও অমৃত। 60 বছর আগে মেজদির বিয়েতে নিমন্ত্রিতদের শেষ পাতে দেওয়া হয়েছিল আমাদপুরের আমবাগানের বোটা কাটা পাকা হিমসাগর। এখন এসব ভাবা যায়? হিমসাগর, ল্যাংরা, গোলাপখাস, আম্রপালি, ফজলি, চৌষা, বাদশাভোগ, সিঁদুরে, রানীভোগ, বেলুগন্ধ, মিশ্রিভোগ, মধুজুষ্কি, এ যেন আম মহারাজের অষ্টোত্তর শতনাম। ভালোবাসার আমবাগানে পাঁচটি আম্রপালি আর বেনারসি ল্যাংড়ায় মজে আছি আজীবন। সবুজ খোসা কাঁচপাকা আম্রপালির রস, একদম ন্যাচারাল ম্যাঙ্গো জুস। গাছপাকা আম কার্বাইটে পাকানো আমকে বলে বলে দশ গোল দেবে, আর প্লেটে সাজিয়ে ফালি ফালি আম্রপালি, এ সোয়াদকে এড়িয়ে চলা বড় কঠিন। অত্যন্ত নির্লোভ কবির আপন সুপ্ত রসনা ব্যক্ত হয়ে ওঠে আমোদিত রচনায়। বেতের ডালায় রেশমি রুমাল টানা, অরুণ বরণ আম এনো গোটা কত। পঁচিশে বৈশাখের কবিকে বছরের প্রথম কাঁচপাকা আমটি উৎসর্গ করেই আমাদের পরিবারের আম উৎসবের উদযাপন। চলে এসো গো আম জনতা, আম বাগানের দরজাটি হাট করে খোলা আছে। চিঠিটি পাঠিয়েছেন অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান থেকে।
0: পূর্ব বর্ধমানের পর এবার আসব পূর্ব মেদিনীপুর জেলায়। এবারে চিঠিটি পাঠিয়েছেন বিমল মণ্ডল, কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। আম নিয়ে সত্যি কথা বলতে গেলে আমার মায়ের কথা বলতেই হয়। মাই তৈরি করে দিয়েছিলেন আমার জীবন দর্শন। খেজুরির গ্রামে আমাদের মাটির ভেটে, বাবা ভাগচাষি, আমরা ছয় ভাই বোন, আমি সবার ছোট। অভাব ছিল নিত্য সঙ্গী, পেট চালাতে মা হাটে, বাজারে ও স্কুলের গেটে চিপস ভুট্টা ভাজা বিক্রি করতেন, হাতে পোড়া দাগ, মুখে হাসি। জ্যৈষ্ঠ মাস এলে আমাদের ঘরে আর এক শক্তি নামত, আম কুড়োনোর শক্তি। পয়সা দিয়ে আম কেনার সাধ্য ছিল না, ঝড় উঠলেই মা আমাদের ছয় ভাই বোনকে ডেকে তুলতেন, বলতেন, ওঠ লক্ষ্মী ঠাকুর আম ফেলছে, যা কুড়িয়ে আন। অন্ধকারে টর্চ জেলে কাদা মেখে আমরা ছুটতাম বাগানে, সাপকোপের ভয়, তবু মায়ের সাহসে ভর করে ঝড় জলের মধ্যে আম কুড়োতাম। আম্রপালি, হিমসাগর, গুলি আম, মা সেই আম সেদ্ধ করে নুন লঙ্কা দিয়ে ভাত মাখতেন, আমরা বলতাম আম ভাত। মা বলতেন, খেয়ে নে, কাল স্কুলে যেতে হবে। মা চিপস বেচার পয়সা জমিয়ে খাতা কিনে দিতেন, নিজে নিরক্ষর হয়েও বলতেন, তুই পড় বাপ, তোকে মানুষের মতো মানুষ হতে হবে। আজ আমি উচ্চ মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক, ব্ল্যাকবোর্ডে যখন বাংলা পড়াই চোখে ভাসে সেই ছোট্টবেলার চিত্র। ঝড়ের রাতে টর্চ হাতে মা আর আমরা ছয় ভাই বোন আম কুড়াচ্ছি। যেন প্রাত্যহিক কি, আমার ফ্রিজে এখন দামি আম সাজানো থাকে, কিন্তু বিশ্বাস করো, মায়ের সঙ্গে কুড়োনো সেই ঝড় জলের আমের স্বাদ আর মানুষের মতো মানুষ হতে হবে এই সত্য কথাটার স্বাদ আর কোথাও নেই। আম আমার কাছে শুধু ফল নয়, আম হলো মায়ের দর্শন, দারিদ্র জয়ের সত্য, একজনকে মানুষ বানানোর সত্য। চিঠি শেষ করেছেন বিমল মণ্ডল, কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর থেকে।

0: এবারে চলে যাই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সাউন্দি খড়গ্রাম থেকে কাকলি মণ্ডল ঘোষের চিঠি পড়ব। বন্ধু প্রাত্যহিকী, রায়ধনী, শ্যাম্বুরি, সরুয়াটি, এগুলি ছিল আমার পাড়ার আমগাছের নাম। ভরা বসেকের দুপুরে ভাত দুটি পেটে পড়তেই বাইরের বারান্দায় দাঁড়িয়ে সাকরেদের উদ্দেশ্যে চিৎকার, আজ রায়ধনী ঠিক আছে? আশেপাশের বাড়ির রুয়াক থেকে সমস্বরে, আচ্ছা তাই হবে। এদিকে রান্নাঘর থেকে মায়ের কড়া নির্দেশ, চুপচাপ শুয়ে পড়ো, না হলে কিন্তু বাবাকে সব বলে দেব। বাবার কাছে মা যতই নালিশ করুক না কেন, মুচকি হেসে বাবা তো সেই বলবেন, এই বয়সে আমজাম পেরে খাবে না তো কবে খাবে, হ্যাঁ বেশ করেছিস, আম কুড়োতে গিয়েছিস। তাই মা মাদুরে পিঠ ঠেকাতে না ঠেকাতেই এক ছুট্টে আমতলা। বিয়ের পর শ্বশুরবাড়ির দোতলার পূব দিকের বারান্দাটা আমার খুব প্রিয়, কারণ ওই বারান্দা থেকে দেখা যেত একটা মস্ত বড় পুকুর, আর তার পাড়ে চৌধুরীদের বড় আম গাছ। ছোট ছোট কচি কাঁচারা যখন ঝড় বৃষ্টিতে নেমে ওই গাছের আম কুড়োতো, তখন আমিও ওদের সঙ্গে হাততালি দিয়ে বলে উঠতুম, ঝড়ি এলে মৌরি দেব, আম পড়লে টাকা দেব। বছর দশেক আগে একদিন বিকেলে বারান্দা থেকে দেখি আম গাছটির কাছে বেশ কিছু লোকজন। ভাবলাম দোল খেতে গিয়ে কোনো বাচ্চা হয়তো পড়ে গেছে। নিচে নেমে দৌড়ে গিয়ে জানতে পারলাম কেউ পড়ে যায়নি ঠিকই, তবে চৌধুরী বাড়ির বড় কর্তা এসে প্ল্যান করছেন আম গাছটিকে কেটে ওখানে তিনি একটি ফার্ম বানাবেন। মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায় বাচ্চাগুলোর চোখ মুখ। দাঁড়িয়ে থাকা ভদ্রলোকের উদ্দেশ্যে বলি, কাকাবাবু দয়া করে এই গাছটি কাটবেন না। মুচকি হেসে তিনি বলেন, এ গাছের আম বড্ড টক রে মা, এ গাছ রেখে কি হবে? আমিও হেসেই বলি, আম টক তো কি হয়েছে কাকাবাবু, গাছটি যে শীতল ছায়া দিচ্ছে, বিশুদ্ধ বাতাস দিচ্ছে, তা তো টক না। কাকাবাবু আমতা আমতা করে বলেন, না মানে তা না। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন নমস্কার আন্তি। কাকলি মণ্ডল ঘোষ, সাউন্দি খড়গ্রাম, মুর্শিদাবাদ।
1: এবারে চিঠি লিখছেন প্রগতি সোম, জেলা পূর্ব বর্ধমান থেকে। আমদিনগুলিকে পৌঁছে দিলে খাস দিনগুলিতে। নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে সখ্য তৈরি হয়েছিল কাঁচা ছোট ছোট আমের সঙ্গে, ভাঙা স্লেট পেন্সিলের বিনিময়ে আম কেনা আর ব্লেড দিয়ে কেটে নুন মাখিয়ে খাওয়ায় মজাই আলাদা ছিল। মনে পড়ে যায় একদিন সকালে বিদ্যালয়ের ছুটির পর আমবাগানের ভিতর দিয়ে বাড়ি ফেরার সময় এক আম ভক্তের ছোঁড়া পাথর গাছ থেকে ঘুরে এসে মাথায় পড়ে মাথাটা ফেটেছিল। আজ ষষ্ঠীহেদর পাড়ে সেই আমবাগান আর নেই। বাবার আম খাওয়া আর খাওয়ানো দুটোই পছন্দের, তার শখ তিনটি গাছের। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস ধরে আম পাওয়া যাবে এমন গাছ বসিয়ে দিলেন, হেমসাগর, আম্রপালি, মল্লিকা। সেই সময় আমাদের বাড়ির যেন তিন নতুন সদস্য। পরে জল হাওয়া সহ্য করতে না পেরে মারা যায় মল্লিকার গাছটি, বাবার প্রিয় হয়ে যায় আম্রপালি। স্বাদে ফলনে বাহারে সে সবার সেরা, এত মিষ্টি আম পাকপাখালি মানুষ, নিজেরাও খেয়ে শেষ করতে পারতাম না। বলতা বাদুর খেয়ে ফেলতো চিনির মতো মিষ্টি পাকা আমগুলো। নিচে পড়ে যাওয়া আমগুলোতে পাখির ঝাঁক এসে বসত, বাবা গাছের গোড়ায় জল রেখে দিত মাটির ভাঁড়ে তাদের জন্য, মা কাঁচা আমের চাটনি, গুড়াম, আম তেল বানিয়ে রেখে দিত। সবগুলো জিনিস আমাদের দুই বোনের খুব প্রিয় ছিল। আত্মীয়দের বাড়ি পাকা আম দিতে যাওয়া উৎসবের মতো মনে হতো। বাবার মধুমেহ থাকার কারণে

নিচে পড়ে যাওয়া আমগুলোতে পাখির ঝাঁক এসে বসত। বাবা গাছের গোড়ায় জল রেখে দিত মাটির ভাঁড়ে তাদের জন্য। মা কাঁচা আমের চাটনি, গুড়াম, আম তেল বানিয়ে রেখে দিত। সবগুলো জিনিস আমাদের দুই বোনের খুব প্রিয় ছিল। আত্মীয়দের বাড়ি পাকা আম দিতে যাওয়া উৎসবের মতো মনে হতো। বাবার মধুমেহ থাকার কারণ নিজের জন্য, কখনো অতিথির জন্য, কখনো বা আমাদের জন্য। আম খেতে খুব ভালোবাসি, কিন্তু ভয় হয় আম ফোড়া যদি হয়। আজ বাড়িতে মা আর বাবা, উঠোনের মাঝখানে গাছ আর নেই। আমরা দুই বোন বিয়ের পরে দুই ভিন্ন জায়গায়। বাবার মুখে আজও নতুন করে সেই এক কথা, তিনটে কলমে আম গাছ বসাবো, নাতি নাতনি আম খাবে তিন মাস ধরে। লিখলেন প্রগতি সোম, জেলা পূর্ব বর্ধমান থেকে।

0: ছড়াটিতে আমাদের প্রাণের কবি জানিয়েছিলেন, আম্র নামক সরস প্রাকৃতিক খাদ্যটি বাঙালির প্রিয় এবং পারিবারিক। এই সত্যকে সুপ্রতিষ্ঠিত করে এসেছেন অনাহূত তুর্কি থেকে মুঘল, ফরাসি থেকে ইংরেজ বিদেশিরাও, যারা বাংলার তথা ভারতের বহু খাদ্যে রসনা তৃপ্ত করেছেন শাসনের ছড়ি ঘোরাতে ঘোরাতে। কিন্তু সত্যি বলতে কি, মধু সৌরভ সুন্দরের আদি বাসস্থান বঙ্গজননের মায়া ভরা আঙিনা থেকে জনপ্রিয়তার শৈলশিখরে চড়িয়ে বিশ্বের আদরণীয় করে তুলেছেন ভিনদেশিরায়। চৈনিক পর্যটক হিউন সাংয়ের মুগ্ধতায় কিংবা আলেকজান্ডারের তৃপ্তিতে ইন্দোনেশিয়া থেকে আফ্রিকায়, ইংল্যান্ড থেকে আমেরিকায় নিজ স্বাতন্ত্রে গৌরবান্বিত স্থান অধিকার করে নিয়েছে ফলের রাজা। জানা যায় ভারতের বাইরে প্রথম হাওয়াই দ্বীপপুঞ্জে নাকি আঁটি থেকে আমের চারা তৈরি হয়, যেখানেই তার মূল প্রথিত হয়েছে অধিবাসীগণ রূপে রসে গন্ধে মুগ্ধ হয়েছে। জাতীয় ফল নামে শিলমোহর প্রাপ্ত আমাদের অতি প্রিয় অন্দরের রসিক রসভাণ্ডার তার নবীন সবুজ তারুণ্যেই হোক কিংবা পরিণত পরিপক্ক হলদেলালের রূপমাধুরীতেই হোক, সব রূপেই মনোমুগ্ধকর আকর্ষণীয়। বৈশাখ থেকে ভাদ্র অরূপ আম্রসুন্দরের উপস্থিতির জন্য বড়ই সীমিত সময়সীমা, তাই বছরের বাকি দিনগুলোকে স্মৃতিমেদুরতায় ভরিয়ে রাখতে কত কিছুই না রেখে যায়, আমশি আচার সত্ত চূর্ণ মোরব্বা কত রসনা সিক্তকারী সংরক্ষণ। প্রায় 650 বছরের জানা চেনায় সেও কত প্রিয় নামেই না ভূষিত, বৃন্দাবনী, চন্দনী, মেহেরসাগর, আম্রপালি, মিশ্রীকান্ত, এমন আরও কত। শুধু রসনাতৃপ্তিই নয়, তার পবিত্রতা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অঙ্গ। পূজায়, মঙ্গলাকাঙ্ক্ষায় আম্রপল্লব ও ফল শুভারম্ভের প্রাকৃতিক আশীর্বাদ। সম্রাট অশোকের আদেশে রাস্তার দুধারে ফল ও ছায়া প্রদানকারী বৃক্ষসারি, বাদশাহ আকবরের ইচ্ছায় দ্বারভাঙায় লাখিবাগে কুঞ্জ, ভারতবর্ষে তার চিরাচরিত সমাদৃত অস্তিত্বকে প্রমাণ করে। আমোহিত এ পত্র লেখিকার প্রশংসা বাক্য শেষ হওয়ার নয়। অতএব বন্ধু, কাঁচা মিঠে আবেশে তৃপ্ত কর রসনেন্দ্রিয়। চিঠিটি পাঠিয়েছেন সুজাতা আচার্য, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: জানিয়ে দিই জল হাওয়ার খবর। মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 69%। বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। জানিয়ে দিলাম জল হাওয়ার খবর সম্পর্কে। একদম ঘড়ির কাঁটা বলছে একদম শেষের দিকে আজকের প্রাত্যহিকী থেকে বিদায় নিতে হবে।
0: আমি আমোদিত থাকুন, সারাদিন ভালো থাকুন, হ্যাঁ তবে মাথায় রাখবেন গরমটা কিন্তু বেশ পড়েছে, তাই শরীরের দিকে একটু

0: বেশি করে যত্ন নিতে হবে। আর হ্যাঁ, জল খেতে হবে কিন্তু বেশি করে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের প্রাত্যহিকী থেকে আমাদের এবার বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি বিদিশা রায়, আর আমার সাথে
1: আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়।

0: এখন খবর। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাতে 20,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর এই পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়া দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকারও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্যের জন্য কল্যাণমূলক প্রকল্পের অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
1: 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
0: এর আগে শ্রীমোদী গুজরাতের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক GDP একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত GDP 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য GDP প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্যখাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে জুন মাস পর্যন্ত সারা দেশ জুড়ে প্রায় 9.5 লক্ষের বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিকে মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদি ঋণের উপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে RBI অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া RBI বর্তমান অর্থবর্ষের GDP বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। CPI বা উপভোক্তা মূল্য

সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্যদিকে প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে শীর্ষ ব্যাংক। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025 মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোনো রকম ব্যবহার না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কসহ প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। নেপালের বিদেশমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফর করছেন। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে, এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরমে 3 প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী বলেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফিউয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পুরী এটিকে ভারতের পরিবেশ বান্ধব ও স্থিতিশীল জ্বালানির দিকে যাত্রার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। মন্ত্রী ঘোষণা করেন, E85 জ্বালানির দাম সাধারণ E20 জ্বালানির থেকে লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখ অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এ ধরনের প্রচেষ্টা সে দেশের অবৈধভাবে দখল করা অঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা ধরনের মতো মৌলিক সমস্যাগুলিকে আড়াল করতে পারবে না। এদিকে পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনিনী হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই বিমানটি যৌথভাবে ভারতে উৎপাদনের আহ্বানও জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করার সময় পুতিন বলেন, মস্কো SU-57 বিমান কর্মসূচিতে নতুন দিল্লিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। পুতিন সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট হার্ডওয়্যার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্ল্যাটফর্মেও ভারতের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতীয় শান্তিরক্ষা মেজর অভিলাষা বারাককে 2025 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনীতে ভারতীয় বাহিনীর হয়ে কর্মরত মেজর বারাককে
আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মান প্রদান করা হয়। ইরানের চারটি ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে সে দেশের সামুদ্রিক রেডার ব্যবস্থাপনায় আঘাত এনেছে। মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর সেন্টকম জানিয়েছে, পরবর্তী হামলা প্রতিরোধে তারা ইরানকে ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই আঘাত এনেছে। এর ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তিচুক্তির পথ আরও কঠিন হল বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আপাতত এ ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। রাজ্য সরকার আদি গঙ্গা সংস্কারের উদ্যোগ নিচ্ছে। কলকাতা হাইকোর্ট অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে থানায় আনার অভিযোগ সম্পর্কে রাজ্যের রিপোর্ট তলব করেছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করেছে, তাকে আজ আদালতে তোলা হবে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। শান্তিনিকেতনে পর্যটকরা এবার সপ্তাহে ছদিন ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াকে অংশ নিতে পারবেন। আসি বিস্তারিত খবরে। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ কলকাতায় আসছেন। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, দিল্লি থেকে সকাল 9:40 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণের পর শ্রী বৈষ্ণব প্রথমে যাবেন নবান্নে। সেখানে বেলা 11:00 নাগাদ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও তাঁর যাওয়ার কথা। এদিকে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও আজ কলকাতায় আসছেন। সন্ধ্যায় তারা রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন। রাজ্য সরকার আদি গঙ্গা সংস্কারের উদ্যোগ নিচ্ছে। মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত গতকাল পরিবেশ দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বলেন, টালি নালা হিসেবে নয়, আদি গঙ্গা হিসেবেই এই নদীর সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরে কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্বপন দাশগুপ্ত অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের পরিবেশ যে ভয়ঙ্করভাবে নষ্ট হয়েছে তার বেশিরভাগই ম্যানমেড। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে উত্তরবঙ্গে ডুয়ার্সে গাছ কাটা এবং নদী থেকে অবৈধভাবে বালি পাচার ও বোল্ডার তুলে ফেলার জন্য সেগুলির গতিপথ পরিবর্তন হয়ে চাষযোগ্য জমি জলের তলায় চলে যাচ্ছে। এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। বর্ষার মুখে মেয়র পদ ছেড়ে দিয়ে ফিরহাদ হাকিম কলকাতার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন। বিধাননগরে গতকাল নগর উন্নয়ন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, মেয়রকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে সংবাদ মাধ্যমে ফিরহাদ যে অভিযোগ করেছেন তার সম্পূর্ণ মিথ্যে। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত অসুবিধার কথাই জানিয়েছেন। তার মতে এর উদ্দেশ্য নতুন সরকারকে কাজের ক্ষেত্রে অসুবিধে ফেলতে চাওয়া, যা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা মাফিক চক্রান্ত।
1: উনি বলছেন যে আমাকে কাজ করতে দেওয়া হয়নি, তো সেটা তো একবারও উনি আমাকে জানালেন না। আমি তো এখন মন্ত্রী, পুরো মন্ত্রী, তো সেই হিসেবে ওনার আমাকে জানানোর দরকার ছিল। দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন নবান্নে, সেখানেও উনি জানালেন না কিছু। এটা আমার মনে হয় খুব ওয়েল প্ল্যান্ড, কমপ্লিটলি একটা কনস্পিরেসি আমার মনে হয় চলছে। কারণ কি, 15 বছর তো আপনারা কী কাজ করেছেন ফিরহাদ হাকিম মহাশয়, সেটা তো দেখতেই পাচ্ছি আমরা।

0: তবে পুরমন্ত্রী বলেন এতে সরকারের কোনো অসুবিধে হবে না, জনগণকে সঙ্গে নিয়ে তারা সমস্ত রকম সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত। আগে জানানো হয়েছে ফিরহাদ হাকিম গতকাল কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্র পেশ করার আগে এক সাংবাদিক বৈঠকে তিনি পুরসভার মেয়রের মর্যাদা রাখতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। আগামী দিনে যিনি পুরসভার মেয়র পদে দায়িত্ব নেবেন তিনি তার থেকে আরও ভালো কাজ করবেন সেই প্রত্যাশা রাখেন বলেও মন্তব্য করেন ফিরহাদ। উল্লেখ্য, 2018 সাল থেকে ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে থানায় আনার বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলায় রাজ্যের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি জয় সেনগুপ্ত ও স্মিতা দাসদের অবকাশকালীন বেঞ্চ এই রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। কি কারণে এবং কি পরিস্থিতির জন্য গ্রেপ্তার করে তাদের দড়ি বেঁধে আনা হচ্ছে রিপোর্টে তা জানাতে হবে। রাজ্যকে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর 1 সপ্তাহের মধ্যে তার জবাবি হলফনামা দিতে হবে মামলাকারীদের। 4 সপ্তাহ পরে ফের শুনানি হবে এই মামলার। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করেছে। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার কামালগাজী থেকে ফেরার শওকতকে ধরা হয়। তার মেয়ের অবশ্য দাবি, শওকত চিংড়িঘাটার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। ভাঙড়ে একটি বোমা বিস্ফোরণের মামলায় শওকতকে গতরাতেই জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ দপ্তরে নিয়ে যাওয়া হয়। আজ তাকে স্বাস্থ্য পরীক্ষার পর পেশ করা হবে ব্যাংশাল কোর্টে এনআইএর বিশেষ আদালতে। শওকতের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের দক্ষিণ বামনিয়া এলাকায় এক বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় একজনের, আহত হন আরও কয়েকজন। ওই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। প্রাথমিক তদন্তের পর তৃণমূল কংগ্রেস নেতা ওয়াহিদুল ইসলাম ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে এনআইএ, কিন্তু শওকত গা ঢাকা দেন। এই মামলায় বৃহস্পতিবার দিনভর জীবনতলার বাড়ি ও ছেলের রেস্তোরাঁয় তল্লাশি চালায় এনআইএ। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কলাগাছিয়া মোড় এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা রাজু বাগ ও বিজু বাগের বাড়িতে বিপুল পরিমাণে ত্রিপল মজুদের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় 50,000 ত্রিপল দুস্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ না করে গোপনে সেখানে মজুদ রাখা হয়েছিল। ক্ষুব্ধ বাসিন্দারা তালা ভেঙে ঘরে ঢুকে ওই ত্রিপল মজুদ দেখতে পান। পারুলিয়া কোস্টাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনিক স্তরে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারেরও দাবি উঠেছে। জেলার মন্দিরবাজারের নিশাপুর মল্লিকপাড়ায় গতকাল তৃণমূল কংগ্রেস নেতা আইনুল হক মল্লিকের বাড়িতে লুকোনো বোমা বিস্ফোরণের ঘটনায় 3 কিশোরী জখম হয়েছেন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর, তাকে মন্দিরবাজার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীত প্রামাণিক জানিয়েছেন। তিনি গতকাল এক অনুষ্ঠানে বলেন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিট করা হবে।
1: যারা পশ্চিমবঙ্গের প্রতিভাধর খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমরা বেঙ্গল অলিম্পিক্সের অডিটও করব এবং পাশাপাশি আনঅথরাইজড লোকদের কি করে তাদেরকে পাওয়ার দিয়ে এই ধরনের একটা প্রতিযোগিতা সেটাকে পরিচালনা করা হয়েছে, নিশ্চিতভাবে তার তদন্ত, তার অডিট আমরা করব। আমরা যে অভিযানে নেমেছি যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করব এবং পশ্চিমবঙ্গের প্রতিভাধর যুব খেলোয়াড়দের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।
0: ক্রীড়ামন্ত্রী আরও জানান, তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে অনিয়মের বহু অভিযোগ উঠেছে। সরকারের কাছে সেই অভিযোগ জমা পড়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ক্লাবের আর্থিক অবস্থাও খতিয়ে দেখা হবে। তদন্তের প্রয়োজনে ক্লাবের স্পন্সরদেরও তলব করা হতে পারে। বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের যে মাঠে ডায়মন্ড হারবার এফসি অনুশীলন করে সেটি জোর করে দখল রাখার অভিযোগও জমা পড়েছে। ক্রীড়ামন্ত্রী বলেন, দখলমুক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ। তদন্তে যা পাওয়া যাবে তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এবছরই আই লিগ জিতে আইএসএল

0: আন্তর্জাতিক যোগ দিবসে আগামী 21 জুন এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মুখ্য সচিবের পক্ষ থেকে গতকাল প্রিন্সিপাল সেক্রেটারি, সমস্ত সচিব, পুর কমিশনার ও জেলা শাসকদের চিঠি দিয়ে জানানো হয়েছে, দ্বাদশ যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তি যোগ দেবেন। এবারে যোগ দিবসের মূল স্লোগান যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে বার্ধক্যের দিকে এগিয়ে চলা। শান্তিনিকেতনে পর্যটকরা এবার থেকে বৃহস্পতিবার বাদে সপ্তাহে 6 দিনে ওয়ার্ল্ড হেরিটেজ আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন। 8 জুন থেকে সপ্তাহে মাত্র 3 দিনের জায়গায় সপ্তাহে 6 দিন হেরিটেজ ওয়াক শুরু হচ্ছে। তবে পর্যটকদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতি সোম, মঙ্গল, শুক্র, শনিবার বেলা 3:30 ও বিকেল 4:30 পর্যটকরা ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন আশ্রম ঘুরে দেখতে পারবেন। বুধবার সকাল 11:00 হবে হেরিটেজ ওয়াক, ফের বিকেল 3:30 ও 4:30 পর্যটকদের জন্য খোলা থাকবে আশ্রম। অন্যদিকে প্রতি রবিবার সকাল 10:00, 11:00 ও বিকেল 3:30 এবং 4:30 পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে ঐতিহ্যবাহী আশ্রম প্রাঙ্গণ। টিকিটের মাথাপিছু মূল্য ধার্য হয়েছে 300 টাকা। জরুরি রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ভোর 5:00 থেকে রাত 9:00 পর্যন্ত 16 ঘণ্টা এই সেতুর ওপর দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রীতি চৌধুরী।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।

Óyala. জানা অজানায় শুনছেন তিন পর্বের ধারাবাহিক কথিকা গ্রহ নিরাপত্তা সীমানা। আজ তৃতীয় তথা শেষ পর্ব। লিখেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত। প্ল্যানেটারি বাউন্ডারির নিরিখে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা এই বিপদ সীমাগুলি কতটা লঙ্ঘন করেছি আর কোথায় কোথায় আমরা বিপর্যয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা নিয়েছি, আসুন তার একটা চুলচেরা মূল্যায়ন করা যাক। বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা আমাদের সামনে যে সত্যটা তুলে ধরছে তা এক কথায় শিউরে ওঠার মতো। 2009 সালে যখন প্রথম এই মর্ত্যসীমার পরিমাপ শুরু হয় তখন দেখা গিয়েছিল আমরা তিনটি সীমা লঙ্ঘন করেছি, কিন্তু মাত্র 14 বছরের মাথায় 2023 সালের মূল্যায়নে দেখা যাচ্ছে এই 9টি মর্ত্যসীমার মধ্যে 7টি নিরাপদ সীমাই মানুষ পার করে ফেলেছে। এক চরম এবং অভূতপূর্ব বিপদসীমার ওপর এখন দাঁড়িয়ে আছি আমরা। এর মধ্যে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে আমাদের নিঃশ্বাস নেওয়ার বাতাস। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের নিরাপদ সীমা ধরা হয়েছিল প্রতি 10 লক্ষে 350 ভাগ বা 350 ppm, যা আজ 400 গণ্ডি অনেক আগেই ছাড়িয়ে গেছে। এর প্রত্যক্ষ ফল বিশ্ব উষ্ণায়ন, অসময়ের বন্যা, আমূল বদলে যাওয়া আবহাওয়া আর তীব্র দাবদাহ, যা আজ আমরা প্রতিদিন নিজেদের চোখে দেখতে পাচ্ছি। ক্রমশ দেখা যাচ্ছে মানুষের অবিবেচক কার্যকলাপ এই গ্রহের নিরাপদ সীমাকে প্রতি মুহূর্তে আরও বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। তবে সবচেয়ে বড় সত্য যা আমাদের বুঝতে হবে তা হল এই পরিবেশগত সমস্যাগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটির সঙ্গে অপরটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জলবায়ু পরিবর্তন ডেকে আনছে তীব্র খরা যা পুড়িয়ে দিচ্ছে মাইলের পর মাইল সবুজ বনভূমি, আবার এই বন ধ্বংসের কারণে বাসস্থান হারাচ্ছে লাখো বন্য প্রাণী যা সরাসরি আঘাত করছে জীববৈচিত্র্যকে। এই ক্ষতি আমাদের সামগ্রিক খাদ্য শৃঙ্খল ও কৃষি ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলছে, সব যেন একে অপরের সঙ্গে যুক্ত, ঠিক এক বিশাল মায়াজালের মতো। এই জালের একটি সুতো ছিঁড়লে পুরো কাঠামোটি থরথর করে কেঁপে ওঠে। এই জটিল পরিস্থিতিকে সহজ করে বোঝাতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ কেট রাওয়ার্থ একটি গুরুত্বপূর্ণ চিত্র ব্যবহার করেছিলেন, একটি লাইফ বেল্ট বা ডোনাটের মতো চক্র। এই চিত্রটি আমাদের দেখায় যে মানুষকে এমন এক ভারসাম্যপূর্ণ জায়গায় জীবন ধারণ করতে হবে যেখানে একদিকে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজনগুলো পূরণ হবে, কিন্তু অন্যদিকে পৃথিবীর পরিবেশের নিরাপদ সীমাটাও ভেঙে পড়বে না। অর্থাৎ আমাদের উন্নয়ন দরকার, কিন্তু সেই উন্নয়ন যেন সীমাহীন ভোগবাদে রূপ না নেয়। আমাদের অগ্রগতি দরকার, কিন্তু তা নিজের অস্তিত্ব বিপন্ন করে বা আত্মবিনাশের মূল্য চুকিয়ে নয়। আজ আমরা মানব ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ককে সম্পূর্ণ নতুনভাবে, নতুন দৃষ্টিকোণ থেকে ভাবার প্রয়োজন এসেছে।

0: প্রশ্নটা আজ শুধু গাছপালা বাঁচানো বা পরিবেশ রক্ষা নয়, প্রশ্নটা আমাদের এই মানব সভ্যতা টিকে থাকার। আমরা আগামী দিনে কিভাবে বাঁচব, কিভাবে উন্নয়ন করব, আর আমাদের সন্তানদের জন্য কেমন পৃথিবী রেখে যাব, এটাই আজ সবচেয়ে বড় প্রশ্ন। বলাকা কাব্যগ্রন্থে 37 নম্বর কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, এ আমার এ তোমার পাপ। সত্যি তাই, প্রায় 100 বছর আগে লেখা কবিগুরু রবীন্দ্রনাথের সেই দূরদর্শী বাণী আজ শতবর্ষ পরে কতখানি নির্মমভাবে প্রাসঙ্গিক তা আমাদের নতুন করে ভাবায়। মানুষ লোভের বশে তার প্রাকৃতিক মর্ত্যসীমা চূর্ণ করে আজ নিজেকেই এক মহাবিপর্যয়ের মুখে দাঁড় করিয়েছে। এই পৃথিবীকে আগামী প্রজন্মের বাসযোগ্য রাখতে হলে কেবল ঘরের কোণে বসে আলোচনা বা সেমিনার নয়, প্রয়োজন আন্তর্জাতিক স্তরে কঠোর রাজনৈতিক পদক্ষেপ, দায়িত্বশীল সম্পদ ব্যবস্থাপনা এবং আমাদের প্রতিদিনের জীবনযাত্রার আমূল পরিবর্তন। আমাদের মনে রাখতেই হবে, পৃথিবী বাঁচলে তবেই বাঁচবে মানব সভ্যতা। গ্রহ নিরাপত্তার সীমানা, ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব শুনলেন। লিখেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত। জানা অজানা আজ এই পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: টুবড়ি।

0: একটি কৌতুক নাটিকা প্রেম শশী।
1: তখনই তোকে বলেছিলাম এইসব বিয়ে করিস না।
2: এইসব বিয়ে মানে? আমি কোনো বিয়েই করতে চাইনি মনমতো ভাই। তোর আমায় ত্রিশূল পর্বতের একটা টিকিট কিনে দে, আমি পাহাড়ে চলে যাব।
1: আচ্ছা, তোদের বিয়ে হয়েছে কদিন হলো? বড় জোর 10-15, তাই তো?
2: হতে পারে, হিসেব নেই।
1: এরই মধ্যে তো দেখছি একেবারে বিধ্বস্ত হয়ে গেছিস।
2: অথচ তোরা, তুই, সুবীর, নির্মল, কেউ আমার একটা খবর নিলি না আমি বেঁচে আছি না মরে গেছি।
1: হ্যাঁ, আমরা তো জানতাম তুই বউ নিয়ে হনিমুনে গেছিস, পুরী যাবি বলেছিলি না?
2: আর হনিমুন, হনিগন, মুন ভ্যানিশ।
1: হনিগন মানে কি রে? বউ পালিয়েছে নাকি?
2: ও পালাবে, তবে আর ত্রিশূল পর্বতের টিকিটের কথা বলছি কেন ভাই? আমি পালাবো, আবার বিজ্ঞাপন, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ।
1: মরেছে? এ তো দেখছি মেন্টাল ডিপ্রেশন, ভুলভাল বকছে। এই এই প্রেম কিশোর, শোন শোন শোন, নার্ভাস হোস না, বেশি বয়সে বিয়ে করলে এরকম হয়। তোর ভালো হোমিওপ্যাথি জানা আছে? আচ্ছা না, থাক থাক, তার দরকার নেই। তুই তুই রোজ দুটো করে মাল্টিভিটামিন খা,
2: মাল্টিভিটামিন,
1: আর দুটো আসন কর, সব ঠিক হয়ে যাবে দেখবি।
2: হবে না রে, এমন উজবুক
1: কে?
2: আমি ও আমি একটা গাধার মতন কাজ করেছি।
1: বিয়ের কথা বলছিস?
2: না, বিয়ে না, বিয়ের বিজ্ঞাপন।
1: হ্যাঁ,
2: তখনই আমার বোঝা উচিত ছিল ভাই, মেয়ে মানুষ নিজের বিয়ের বিজ্ঞাপন নিজে দিচ্ছে, ব্যাপারটা গোলমেলে।
1: তখন তো তুই কারুর কথাই শুনলি না, দারুণ দারুণ বলে একেবারে নাচতে লাগলি।
2: আমি প্রেম কিশোর, ওই আপনি পেপারে যে বিজ্ঞাপন দিয়েছেন, কেলো করলো, ক্রস কানেকশন হলো নাকি?
3: কথা বলতে বলতে খামোশ হয়ে গেলেন।
2: আপনি বাঙালি তো? সেই জন্য। আচ্ছা আচ্ছা, এই আপনার বিজ্ঞাপন দেখে মানে আমি থ্রিলড, মানে রোমাঞ্চিত। এই তো এই তো আমার হাতের কাছে রয়েছে পেপারটা, এই আরেকবার পড়ি পড়ি। এই আমার বয়স 36, ডক্টরেট করার পর আমি আরো রিসার্চ করছি, গায়ের রং এবং চেহারা সাধারণ। আমার কিন্তু মনে হচ্ছে এইখানটায় আপনি একটু বিনয় করেছেন শশীকলা দেবী।
3: কি করে বুঝলেন?
2: মনুষ্যচক্ষু বলে একটা কথা আছে না, আপনাদের হিন্দিতে কি বলে?
3: হরি বলে। কেমন দেখছেন প্রেম কিশোরজি?
2: বলবো বলবো বল।

0: তাহলে মোটামুটি লম্বা চেহারা, ছিপছিপে গড়ন, চোখে মোটা চশমা, ভীষণ সিরিয়াস মুখ, দেখলে সমীহ করতে ইচ্ছে করে। ধারালো চোখ, লম্বা নাক, বল, মাথার চুল বব করা, কি কি ঠিক বলেছি?
1: পরে মিলিয়ে নেবেন, একটা জিনিস নজর করতে পারলেন না, শাড়ির চেয়ে দিলে ট্রাউজার্স আর টি শার্ট পরতে আমি বেশি পছন্দ করি।
0: ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আচ্ছা বিজ্ঞাপনের বাকিটা পড়ি।
1: মাই কন্ডিশন,
0: রাইট রাইট, এই যে আপনি লিখছেন, যে কোনো ভদ্রলোক বয়সে অন্তত আমার সমবয়স্ক হবে, দু এক বছরের ছোট হলেও আপত্তি নেই, অবশ্যই তিনি শিক্ষিত ও সু উপায়ী হবেন, বিবাহের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, পছন্দ হলে ভদ্রলোকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আলাপ পরিচয় করব।
1: আলাপ পরিচয় করলেই কিন্তু বিয়ের কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, কোনো কারণ না দেখিয়ে যে কোনো তার থেকে নাকচ করার অধিকার আমার থাকবে।
0: এমন মেয়ে তো আমি সারা জীবন ধরে খুঁজছি, কলা শশিকলা দেবী, শশিকলা দেবী। আমার মতো আর কতজনের অফার পেয়েছেন শশিকলা?
1: সেটা কনফিডেন্সিয়াল। আপনি পরশু আসুন।
0: আসবো আসবো।
1: পার্সিতে ঢুকে
0: ঢুকে
1: বাঁদিকে চীনা হোটেলে
0: ঢুকলুম,
1: বেলা 4:30।
0: 4:30,
1: ওকে
0: ওকে,
1: রাখছি
0: রাখছি। এই রাখছেন রাখছেন, রাখুন রাখুন।
2: নাচতে নাচতে বন্ধুদের কাছে এসে বললি, ইন্টারভিউতে ডেকেছে রে, গুহ বলেছিল তোকে জেনারেল নলেজের বইটাই পড়ে যাস, কিন্তু তখন তো তোকে শশিকলায় পেয়েছে, তোর হিরি কি আলাদা।
0: আমি যা করেছি ভুল করেছি, আর করব না ভাই, এখন আমার কি হবে রে ভাই, হয় ত্রিশূল নয়তো সুইসাইড।
2: প্রেম প্রেম, তোর প্রবলেমটা ঠিক কি তা কিন্তু তুই এখন আমাকে বলিস নি। তুই তুই স্থির হয়ে বস তো, এখানে বস, বস এখানে বস। হ্যাঁ হ্যাঁ, এবার এবার তুই প্রথম থেকে বেশ গুছিয়ে বল দেখিনি তোর ব্যাপারটা।
0: হ্যাঁ বলি, ওই প্রথম দিন, দ্য ভেরি ফার্স্ট নাইট, আমরা তো তোদের মতো ফুলসজ্জা করিনি, রেজিস্ট্রি বিয়ে, তবু কিছু ফুল টুল ছিল, নতুন চাদর, নতুন বালিশ, সেন্টেন্টও একটু ছড়িয়ে দিয়েছিলাম বিছানায়।
2: ঠিক আছে,
0: তোরা তো সব খাওয়া দাওয়া শেষ করে চলে এলি, আমরা মানে আমি আর শশী 11:30 নাগাদ বিছানায় এলাম।
2: বেশ,
0: শশীর কাছাকাছি আসতে আমার কেমন নার্ভাস লাগছিল, মনে হলো 40 ছুঁই ছুঁই আমি, দেখতে দেখতে বয়স 40-এর ওপারে হেলে পড়বে।
2: তোমার শশীর বয়সও থেমে থাকবে না, দিনে দিনে ষোলকলা পূর্ণ হবে।
0: তা ঠিক তা ঠিক।
2: আচ্ছা শশীকলারও ফার্স্ট বিয়ে তো, তুই ঠিক জানিস?
0: হ্যাঁ,
2: তাহলে ঠিক আছে, বিজ্ঞাপনে 36 বলেছে না, মেয়েদের বয়স 4 বছর 1 থাকে, কম করে তুই 40 ধরে নে, তারপর বল।
0: হ্যাঁ বলি, দু পাঁচটা কথা হলো, আমি বেশ হেসে হেসে কথা বলছিলাম বুঝলি, হঠাৎ ভাই শশী বিমক্কা জিজ্ঞেস করলো,
3: তোমার অত চোখ পিটপিট করে কেন মিনিটে 30 বার?
0: কই, আমি টের পাইনি তো, মানে এর আগে মানে আমাকে কেউ বলেনি তো।
3: আচ্ছা শোনো, আবার বরাবর তাকাও।
0: হ্যাঁ হ্যাঁ, বরাবর।
3: হ্যাঁ
0: তাকাই,
3: পিটপিটের রেট বেড়ে গেল, 30-40, 40-50 হয়ে গেল পার মিনিট।
0: এটা তাহলে আমার
3: তোমার কিয়া বিমারি?
0: না না, কি কি কি বলে জানো, একটা রিপিটেড অভ্যেস আর কি, মানে যাকে বলে এই কি কি বলে জানো, দাঁড়ো দাঁড়ো, পেটে আসছে মুখে আসছে না, ওই হ্যাঁ মূত্রদোষ।
3: কিয়া?
0: এ মা, মুদ্রাদোষ, মুদ্রাদোষ।
3: গড, আর কি কি দোষ আছে তোমার?
0: জানি না তো,
3: কথা বলার সময় তোমার খানিকটা তোতলামি আছে, তুমি প্রপার ওয়ার্ড মনে করতে পারো না, ইউ মিস ইট।
0: লাইট দিবি,
3: এই আর একটা ডিফেক্ট, প্রেম।

0: চোর, লুকো চাপা করা। আগে সব দেখতে দেবে তো।
1: কি দেখবে শশিকলা?
0: দেখবো তোমার ডিফেক্টস, তোমার কথা বলা, জামা কাপড় পরা,
1: এই তো পরে
0: হাঁটা চলা,
1: এই তো চলছে, চলবো, দেখাবো, এই দেখ দেখ দেখাই।
0: ও সব অবজারভেশন কাল থেকে। ইয়েস, দাঁত দেখি, দাঁত
1: দাঁত দেখ, দাঁত কিছু বুঝি না শশি, এসো শুয়ে পড়ি।
0: মানুষের ডেন্টাল ফরমেশন তার হিউম্যান নেচারকে ইনফ্লুয়েন্স করছে। মানুষের দাঁতটাই তো আসল, দাঁত দেখে তার স্বভাব প্রকৃতি ফিজিক্যাল এন্ড মেন্টাল দুই বলে দেওয়া যায়।
1: এই মরছে,
2: এ তো দেখছি ডেঞ্জারাস মহিলা। তা তোকে কি কি করতে হচ্ছে এখন? বউয়ের কাছে দাঁত বের করে বসে থাকতে হয়?
1: এক্স্যাক্টলি।
2: হ্যাঁ, দাঁত দেখে শুনেছি গরু ঘোড়ার বয়স আন্দাজ করে। তো শশিকলার কি সন্দেহ, তুই বয়স বাড়িয়েছিস?
1: এখন বল মন মতো আমি কি করি ভাই?
2: শোন প্রেম, তোর প্রবলেমটা খুব ডিফিকাল্ট, তোকে স্ট্রং হতে হবে।
1: হবে?
2: সাদা চোখে না পারিস, বাড়ি যাবার পথে একটু মাল টেনে নিবি।
1: এই মাল টানবো কি?
2: হ্যাঁ হ্যাঁ, তুই বস তো, বস, গুছিয়ে বস। হ্যাঁ বস বস, বলছি একটা ফুল প্রুফ প্ল্যান, মন দিয়ে শোন। বল।
1: সাইকোলজি,
0: হঠাৎ আমাকে না বলে বাড়ি থেকে পালালে যে?
1: আমার বাড়ি আমি পালাবো?
0: হ্যাঁ,
1: আমি টার্জেন হয়েছি, লাভ মেরে যে কোনো লোকের ঘরে গিয়ে পড়তে পারি।
0: ও মাই গড,
1: আমি ভয় করবো না, ভয় করবো না আমি। ও ইয়েস, সিঙ্গিং উইথ লাফিং উইথ জাম্পিং, আমি ভয় করবো না, ভয় আমি ভয় করবো না। এই এই সাইকোলজিক্যাল ব্যাখ্যা কি পারলে না তো?
0: তোমার কি হয়েছে বলো তো? শোয়িং সাম কারেজ, খানা লাগাই,
1: বাইরে খেয়ে এসেছি।
0: ও ফ্রুটস খাও, কেলা?
1: কেলা নয়, কলা।
0: অলরাইট, কলা খাও।
1: আমার ভুল উচ্চারণ করছে, কলা নয় কলা। তুমি কি শশী কেলা না শশী কোলা?
0: যা ভেবেছি ঠিক তাই। ইয়েস, তোমার মধ্যে স্লাইট ভালগারিটি আছে।
1: জিনিসপত্র ভাঙচুর করতে পারি, মন মতোর প্রেসক্রিপশন। তুমি আমার দাঁত দেখেছো? হিন্দিতে একে কি বলে জানি না, মুখম জিনিস। বাংলায় বলে সুরসুরি, আমি ভয় আমি ভয়। পালাবে কোথায়? কনস্ট্যান্ট সুরসুরি দিয়ে যাবো তোমার ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর জায়গায়, কোমরে, পেটে, আরশোলার মতো এফেক্টিভ তোমাদের ক্ষেত্রে। কেন পারবে না, কেন পারবে না? আসলে লিভার ভালো থাকে জানো, চর্বি ঝরে যায় জানো, ভয়ানক চর্বি, তোমার ভয়ানক চর্বি, পুরু ঠিক একেবারে একেবারে বিরাট বিরাট চর্বি, মেন্টাল চর্বি জমেছে তোমার। আসো ফট করে ওটা কি ছিটকে গেল গো? হ্যাঁ, মুখে কি ছিল তোমার? দেখি তো দেখি ওটা কি, কি দাঁতের বাঁধানো পাটি পার্ট বাই পার্ট খুলে পড়ে গেল তোমার এটা শশিকলা। কিন্তু না, কেঁদো না শিশু কাকা প্লিজ।
0: আমি ভাবতাম তোমারও যদি নকল দাঁত হয়,
1: একদিন তো হবে শশিকলা।
0: আমি আমি হয়তো তোমাকে ঠকিয়েছি।
1: ঠকা যে তার হিসেব করে কি লাভ বয়সে? প্রেম শশী, প্রেম ও শশী মিলে গেল, এই তো ঢের। মন খারাপ করো না শশী, তোমার নিজের দাঁত না থাক আমার তো আছে, আমি তোমার কাজ চালিয়ে দেব। কই কই মুখটা দেখি দেখি, এদিকে দেখি, ফেরো এদিকে ফেরো, মুখটা তোলো তোলো, আরেকটু আরেকটু তোলো, দাঁতটা ঢুকিয়ে দি, দাও দাঁতটা ঢুকিয়ে দি, হ্যাঁ হ্যাঁ করো, এই তো, এই এই এই।
3: প্রেম শশী কৌতুক নাটিকাটি শুনলেন, কাহিনী বিমল কর, বেতার নাটক বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়, প্রণব দেবনাথ আর অনামিকা সাহা, প্রযোজনা রফি উদ্দিন। তুবড়ি আজ এই পর্যন্ত।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়।

নজরুলগীতি শুনলেন মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন মিয়া কি টোরি রাগে শরৎ। শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তবলা সহযোগিতায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়।

0: শুনলেন মিয়া কিটোরির আগে শরৎ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার তবলা সহযোগিতায়, পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। গানে গানের এই পর্বে প্রথম কদম ফুল ছায়াছবির গান, প্রথম গানটি মান্নাদের কণ্ঠে।

আশা ভোঁসলে।

0: গানে গানের এই পর্বে শুনলেন প্রথম কদমফুল ছায়াছবির গান, পরবর্তী অংশ জেলা চিঠির পর। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির অন্যতম। ভারতের রিজার্ভ ব্যাংক সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠাময় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে জুন মাস পর্যন্ত দেশ জুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যে বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর ভারতের আবহাওয়া দপ্তর 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দ অস্লোয় নরওয়ে চেস টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জয় করার ইতিহাস গড়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্রদের জন্য কল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
2: वर्ष 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
1: এর আগে শ্রী মোদী গুজরাতের সুরাটে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। জনগণকে তিনি ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠাময় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে স্বল্প মেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে জেনারেল রুটে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারী এফপিআইদের বিনিয়োগের ঊর্ধ্বসীমার জন্য সম্মতির প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের লগ্নির পথ আরও সুগম হবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে জুন মাস পর্যন্ত দেশ জুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহার উৎসাহিত করা। অসম মন্ত্রিসভা সেখানকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ও ডিআরএস রিলিফ বর্তমানের 58% থেকে বাড়িয়ে 60% করার বিষয়টি অনুমোদন করেছে। গুয়াহাটিতে গতকাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিসভা ডিব্রুগড়কে সে রাজ্যের দ্বিতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করে সেখানে দ্বিতীয় রাজ্য রাজধানী অঞ্চল উন্নয়ন পর্ষদ গঠনের প্রস্তাবও অনুমোদন করেছে। রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ কলকাতায় আসছেন। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। রেল মন্ত্রক সূত্রে জানা গেছে দিল্লি থেকে 9:40 নাগাদ

0: কলকাতা বিমানবন্দরে অবতরণের পর শ্রী বৈষ্ণব প্রথমে যাবেন নবান্নে। সেখানে বেলা 11টা নাগাদ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও তাঁর যাওয়ার কথা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানের 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদিত করেছে। এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। এর ফলে ভারতীয় সামুদ্রিক পণ্য সারা বিশ্বের গ্রাহকদের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেক উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজি মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষা আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যে বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। শ্রী হরিশ বলেন, পাকিস্তান রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ করে তাদের উপস্থিতিকেই সংকটজনক করে তুলেছে।
1: I'd like to remind Pakistan that being a member of the UN Security Council is a huge responsibility. It's not a forum for peddling biased and false narratives. I'd like to make it loud and clear. Jammu and Kashmir was, is and will always remain an integral and inalienable part of India. Any assertions to the contrary are baseless, devoid of and inconsistent with historical facts. Empty rhetoric and hollow claims by Pakistan would not change this fundamental reality. In the interest of time or the wider UN membership, I would not delve any further into this.
0: উল্লেখ, রাষ্ট্রসংঘ সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের বার্ষিক রিপোর্ট নিয়ে এক আলোচনায় পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ জম্মু কাশ্মীর প্রসঙ্গ যে অবতারণা করেন তার প্রেক্ষিতেই ভারতের এই প্রতিক্রিয়া। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে গতকাল 11 ব্রিক্স বৈদেশিক নীতি সংক্রান্ত আলোচনার আয়োজন করে। ব্রিক্স দেশগুলির নীতি রূপায়ণের দপ্তরের প্রধানরা দিনভর বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেন। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বিমস্টেক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, বিমস্টেক বঙ্গোপসাগরীয় অঞ্চলে যৌথ সমৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে এগিয়ে চলেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025 মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3567 জন ভারতীয়কে। ভারত গ্রিস বৈদেশিক দপ্তরের 4th বৈঠক হয় গতকাল নতুন দিল্লিতে। ভারতের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ। গ্রিসের তরফে ছিলেন বিদেশ মন্ত্রকের রাজনৈতিক অধিকর্তা আন্দ্রিয়াস ফ্রাইগানাস। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করবে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনায় 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা 2026 7ই জুন আয়োজন করতে চলেছে এক ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার পর ভারতের আবহাওয়া দপ্তর আগামী 9ই জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ মাল্লাপুরম, কোজিকোড, ওয়ানার, কান্নুর এবং কাসারগড় জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দ অস্লোতে নরওয়ে চেস টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জয় করার ইতিহাস গড়েছেন। শেষ রাউন্ডে তিনি জার্মানির ভিনসেন্ট কেইমারকে পরাজিত করেন। ভারত আজ একমাত্র টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের মুখোমুখি হবেন। নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে খেলা শুরু হবে সকাল 9:30। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ খেলবে জাপানের বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় বিকেল 3:30। সাফ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু 6:30। খবর পড়া এখনকার মতো এই পর্যন্তই। পরের খবর 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। সোমবার পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হল। মন্ত্রিসভায় জায়গা পেয়ে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মানচিত্রে নতুন আশার সঞ্চার করলেন জেলার দুই বিজেপি বিধায়ক, রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী এবং করণদীঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। এই খবর সামনে আসতেই গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে খুশির আবহ তৈরি হয়। জেলার দুই জনপ্রতিনিধি রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি সাধারণ মানুষের কাছে নতুন প্রত্যাশার দরজা খুলে দিয়েছে। এদিকে শপথ গ্রহণকে কেন্দ্র করে রায়গঞ্জ শহরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। পথ চলতি সাধারণ মানুষের হাতে লাড্ডু বিতরণ করে এই আনন্দ ভাগ করে নেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এদিকে উত্তর দিনাজপুর জেলায় ইতিহাস, কৃষি, পর্যটন ও পরিবেশকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ ও ইতিবাচক দিক সামনে এসেছে। জেলার অন্যতম ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণ কর্ণজোড়া মিউজিয়ামে বহু মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া ঐতিহাসিক সামগ্রী এখানে রাখা হলেও দীর্ঘদিন ধরে কোনো প্রশিক্ষিত স্থায়ী কিউরেটর না থাকায় দর্শনার্থী, গবেষক, ইতিহাসপ্রেমী ও পড়ুয়াদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় ইতিহাসবিদ, শিক্ষাবিদ ও সংস্কৃতিপ্রেমীরা দ্রুত একজন স্থায়ী কিউরেটর নিয়োগের দাবি জানিয়েছেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস চর্চা ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহ বাড়াতে নিয়মিত কর্মশালা ও শিক্ষামূলক কর্মসূচি চালুরও প্রস্তাব উঠেছে। কৃষিক্ষেত্রে কালিয়াগঞ্জের এক ফুল চাষি নতুন দিশা দেখিয়েছেন 12 মাসই জবা ফুলের চাষ করে। পুজো পার্বণ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জবা ফুলের চাহিদা সারা বছরই থাকে। সেই চাহিদাকে মাথায় রেখে স্থানীয় ফুল চাষি তারাপ্রসাদ মহারাষ্ট্রের পুনে ভ্যারাইটি জবা ফুলের চাষ শুরু করেন এবং তাতে ভালো সাফল্য পান। এই বিশেষ প্রজাতির জবা সারা বছর ফুল দেয় এবং তুলনামূলক কম বয়সী গাছেও ভালো ফলন পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, বেলে দোঁয়াশ মাটি, সঠিক সার প্রয়োগ ও নিয়মিত পরিচর্যা করলে এক্ষেত্রে লাভের সম্ভাবনা যথেষ্ট বেশি। ফলে অন্যান্য কৃষকরাও এই চাষে আগ্রহ দেখাতে শুরু করেছেন। পর্যটনের ক্ষেত্রেও উত্তর দিনাজপুর ধীরে ধীরে বিশেষ পরিচিতি লাভ করছে। রায়গঞ্জের কাছে অবস্থিত ঐতিহাসিক ভূপালপুর রাজবাড়ি জেলার অন্যতম আকর্ষণ। অতীতে শিকারপ্রিয় জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর স্মৃতি বহনকারী এই রাজবাড়ির দেওয়ালে এখনও পুরনো নানা নিদর্শন সংরক্ষিত রয়েছে। জেলার ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যের ছোঁয়া পেতে বহু মানুষ এইসব জায়গায় ভিড় জমাচ্ছেন। এদিকে প্রকৃতিপ্রেমীদের জন্য সুখবর, বর্ষা শুরুর আগেই রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখির আগমন শুরু হয়েছে। মূলত ইগ্রেটস প্রজাতির পাখিদের দেখা মিললেও খুব শীঘ্রই ওপেন বিল স্টর্ক, নাইট হেরন ও অন্যান্য প্রজাতির পাখিও আসতে পারে বলে মনে করা হচ্ছে। বন দপ্তরের মতে, পর্যাপ্ত জল সংরক্ষণ ও খাদ্য সরবরাহের কারণে এবছর

0: আগে ভাগেই পাখিদের আনাগোনা শুরু হয়েছে। রায়গঞ্জে এইমস করার দাবিতে সোচ্চার উত্তর দিনাজপুর জেলার সমস্ত রাজনৈতিক দল। এই দাবিতে সংশ্লিষ্ট দপ্তরকে স্মারকলিপি দেওয়ার ব্যাপারেও প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল রায়গঞ্জে এইমসের দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও এ ব্যাপারে অবগত করেছেন তিনি। ইসলামপুরের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, আমরাও চাই রায়গঞ্জে এইমস হোক। সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, আমরা বরাবর রায়গঞ্জে এইমস করার পক্ষে সওয়াল করে এসেছি। রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরামের পক্ষে সপ্রতিভ চক্রবর্তী এইমস স্থাপনের দাবিতে গত রবিবার এক বৈঠক করেন। সেখানে কর্মসূচি ও দাবির সপক্ষে আলোচনা হয়েছে। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের পরবর্তী অংশ। এই পর্বে আশা ও ভালোবাসা ছায়াছবির গান। প্রথম গানটি কিশোর কুমার ও সহশিল্পীদের সমবেত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন গানের ভেলা। আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

আজ গানের ভেলায় এমন কিছু গান, নিছক কিছু ভালো লাগার গান, নিছক কিছু ব্যক্তিগত অনুভবের গান। আসলে আমরা যখনই কোনো গান শুনি, কবিতা পড়ি, গল্প, উপন্যাস বা ছবি দেখি, আমাদের প্রত্যেকের একটা নিজস্ব মতন অনুভব তৈরি হয়। আমাদের তখন ভাবতে ইচ্ছে করে না যে কোন প্রেক্ষাপটে এ গান তৈরি হয়েছিল, কোন ভাবনার অভিঘাতে এ ছবি আঁকা হয়েছিল। মনে হয় যেন সেটি জানা হলে কোথাও একটা আমাদের ভাবনা, আমাদের কল্পনা, আমাদের যে মনের ডানা, তার একটা সীমা তৈরি করে দেওয়া হয়। সেই সীমার মধ্যেই তখন সে শুধু বিচরণ করতে থাকে, কিন্তু কোনো কিছু না জেনে, শুধু নিজের মতো করে। আমরা যখন কোনো একটি গান, কবিতা বা ছবি পড়ি, দেখি বা শুনি, তখন তার নিজের মতো করে একটা কোনো অভিঘাত তৈরি হয়। যেমন এই যে গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম, দিন যায় রে দিন যায় বিষাদে, এ গান নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে একটা নিজস্ব রকম ভাবনা তৈরি করে। এই যে গানটির প্রথম যে অংশটুকু দিন যায় রে দিন যায় বিষাদে, এটা যন্ত্রণার, প্রবল যন্ত্রণার কথা বলে। পরের চরণগুলো যদি দেখি, তাহলে সেই যন্ত্রণা বা বিষাদ যদি বলি, তার একটা কারণ ব্যাখ্যা হয় সেই চরণগুলোতে, কিন্তু তা যেন কোথাও যে সবসময় আমাদের খুব ছুঁয়ে যায় তা নয়। ছুঁয়ে যায় বলতে আমি বলতে চাইছি, এই যে দিন যায় রে বিষাদে, এটাই যেন প্রধান হয়ে থাকে আমাদের প্রতিদিনের যাপনের সঙ্গে, কোথাও একটা মিলেমিশে যায় শুধু ওই প্রথম বাক্যটুকুই। অন্তত আমার ক্ষেত্রে তো তেমনটা হয়, আমি সেটাই বারবার বলতে চাইছি যে এ গান আবার হয়তো আপনাদের মধ্যে, আপনাদের, আমরা দশজন যদি এখন এই মুহূর্তে একসঙ্গে শুনছি, তো দশজনের মধ্যে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে। আবার দেখুন আরেকটি গান এই মুহূর্তে যে আমার মনে পড়ছে, শ্রীকান্ত আচার্য এবং লোপামুদ্রা মিত্রর দ্বৈত কণ্ঠে আমরা এই গানটি শুনব, স্বদেশ পর্যায়ের একটি গান। যে গানে স্বদেশের কিছু মানুষের হীন আকাঙ্ক্ষা বা তৃপ্তির চেহারা তুলে ধরে, তা সত্ত্বেও এই গানের মধ্যে যে আরতি, সেটাই এই গানের একেবারে সর্বাঙ্গ ছাপিয়ে সেটাই বড় হয়ে ওঠে, সেটাই আসল কথা হয়ে ওঠে। এই গানে যে গান এখন শুনতে চলেছি, সেই গানে যে আমি, এই আমির যে যন্ত্রণা, সেই যন্ত্রণাই শ্রোতার কাছে বা যিনি গাইছেন তার কাছেও একটা যন্ত্রণার অনুভূতি নিয়ে আসে। যদিও গানটি স্বদেশ পর্যায়ভুক্ত, তবু এই গান কোথায় যেন একটা মনে হয় যেন খুব ব্যক্তিগত কোনো কথা বলে। আসুন শুনি শ্রীকান্ত আচার্য এবং লোপামুদ্রা মিত্রর দ্বৈত কণ্ঠে।

এই যে গানটি আমায় বলো না, গাহিতে বলো না। এরপর বলা হলো কেন কেন বলবো না, কেন বলো না আমাকে গাইতে, এই চারপাশের এইরকম একটা পরিবেশ। কিন্তু সব কিছু ছাপিয়ে যখন গান শেষ হয় বা গানের ভাবনাটা আমাদের মনের মধ্যে গুনগুন করে, ওই ওই ওই কথাটাই থেকে যায় না কোথাও, বলো না আমায় গাহিতে বলো না। আবার এবারে একটি প্রেম পর্যায়ের গান আমি আপনাদের কাছে নিয়ে আসতে চাইছি, শোনাতে চাইছি, অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। গানটি হলো পাখি আমার নীড়ের পাখি অধীর হলো কেন জানি, পাখি আমার নীড়ের পাখি অধীর হলো কেন জানি। এই গানটিও খুব ব্যক্তিগত ভালোবাসার একটি উদাহরণ, খুব মানে জ্বলন্ত একটি উদাহরণ যে ব্যক্তিগত ভালোবাসার। এই যে পাখি, পাখি এখানে কিন্তু সত্যি কোনো পাখির কথা বলা হচ্ছে না, পাখি এখানে প্রেমিকার রূপক। আবার দেখুন নীড়, এই শব্দটার মধ্যে কোথাও যেন একটা নষ্ট নীড়ের আভাস রয়েছে, নীড় যেন ঠিক নীড় নয়। এবং এই গানের যে একটা, এর মধ্যে একটা কাহিনী আছে, এই কাহিনীর বিন্যাস মেনে যদি আমরা একটু এগিয়ে যাই শেষের দিকে, তাহলে একটু এই জায়গাটা নিশ্চয়ই আপনারা অনুভব করেছেন যে পাখির যে অভিব্যক্তি সেটা তার যে ক্রম তাকে অনুসরণ করে করে করে করে যাচ্ছে সুর। কী রকম দেখুন, প্রথমে পাখির একটা অধীরতার কথা বলা হচ্ছে এবং তার প্রত্যক্ষ কারণও একটা বলা হচ্ছে গানে, যে আকাশ কোণে ভোরের আলোর কানাকানি শুনতে পাওয়ার কথা বলা হচ্ছে। এবার গান আরও যত এগোচ্ছে তত কেমন হচ্ছে, পাখির চাঞ্চল্য, তার যে চঞ্চল প্রকৃতি তার বিশ্লেষণ হচ্ছে, তারপরে পাখির উধাও হয়ে যাওয়ার কথা, এবং সেই সময়টায় যেন একটা পরিণত উচ্চারণ, সেই সঙ্গে একটা বেদনার বোধ। বোধের প্রথম থেকে গানটির কথায় যে পাখির আচরণের একটা তুলনামূলক উল্লেখ মিশে আছে, সেটা যেন কোথাও আমাদের বেদনাকে আড়াল করতে পারে না। আবার শেষ দুটো লাইন একটু খেয়াল করুন, যে পাখির উধাও হয়ে যাওয়া, তাকে কোথাও একটা সঙ্গত বলে মেনে নেওয়া, আর এর পাশাপাশি একটা ভালোবাসার বিস্তার এ গানে, পাখির জন্য কষ্ট, আবার ফিরে পাওয়ার আরতি, সবটা সবটা আমরা এই গানের মধ্যে পাই। গানের ভরা উঠল ভরে, চাই দিতে চাই উজাড় করে, নীরব গানের সাগর মাঝে আপন প্রাণের সকল বাণী। পাখির যে উধাও হয়ে যাওয়া, তার কারণ সম্বন্ধে যেন জানানো হয় এখানেই, যে পাখি একদিন ফিরে আসবে, এ স্থির প্রত্যয়, একটা উদারতা, এটাই যেন একটা সেই সর্বোচ্চ বিন্দু হয়ে থেকে যায় আমাদের মননে, শীর্ষবিন্দু যদি বলি। সবার না হলেও, কারুর কারুর হয়, আবার যাদের হয় না তারা এই গানের শীর্ষবিন্দু হিসেবে অন্য কিছুকে খুঁজে পান। আসুন শুনি অরুন্ধতী হোম চৌধুরী।

এবারে একটি গান শুনবো, আপনাদের অনেকেরই ভালো লাগার গান নিশ্চিত। এটি শুনবো ইন্দ্রাণী সেনের কণ্ঠে। এই গান আমাদের ভাবনাকে এতটা বিস্তৃত করে, এতটা ছড়িয়ে দেয় যে আমাদের মন কোথায় কোথায় ঘুরে বেড়ায়, যে তার হদিশ পাওয়া, তার হদিশ দেওয়া কোনোটাই যেন সম্ভব হয় না। এ গান মানে পরের যে কথাগুলো আছে, সে বাণীগুলো, অন্য যে পঙ্ক্তিগুলো আছে, সেগুলোকে সব কিছুকে ছাপিয়ে ওই প্রথম পঙ্ক্তিটুকু কোথায় যেন প্রধান হয়ে ওঠে, গানের একেবারে শীর্ষবিন্দু হয়ে যায়। আসুন শুনি।

এবারে একটি গান শুনব, যে গানে অনেক কিছু আছে, অনেক কথা আছে, কিন্তু গানের প্রথম যে লাইন, সেই লাইনে, সেই পঙ্ক্তিতে যে কথা বলা হচ্ছে, সেই পিপাসার কথা, পিপাসা না মেটার যন্ত্রণা বা ব্যথা যাই বলি না কেন, তাই যেন এই গানের একেবারে শীর্ষবিন্দু হয়ে আমাদের মনে থেকে যায়। এই কথাই মনে মনে বারে বারে আমাদের ফিরে ফিরে আসতে থাকে। পিপাসা হায় নাহি মিটিল, শিল্পী ইমন চক্রবর্তী।

এবারে আমরা শুনব একটি গান, সকরুণ বেনু বাজায় কে যায় বিদেশি নায়। এই গানটি আপনাদের শোনা চেনা গান। এই গানের ক্ষেত্রে আমরা যা কিছু পাওয়ার তার সবটাই যেন গানের প্রথম অংশেই পেয়ে যাচ্ছি, প্রথম অংশে মানে গানের প্রথম যে পাঁচ লাইন সেখানেই পেয়ে যাচ্ছি, আর পরের যে অংশটা, প্রথম পাঁচ লাইনের পরের যে অংশ, সেখানে আমরা একটা নির্জনতার ছবি পাচ্ছি, একটা নির্জন যাপনের ছবি পাচ্ছি, কিন্তু সেই ছবিটাও পেলেও সেটা কিন্তু কোথাও, যে প্রথম অংশের যে আবেদন তাকে কোথাও কোনো যে প্রসারিত করছে এমন নয়, বা কোনো নতুন কোনো বার্তা বা ইঙ্গিত দিচ্ছে তাও নয়, আবার যে প্রথম অংশে আমরা যে ভাবটা পাচ্ছি তাকে কোথাও ব্যাহতও করছে না। আবার যদি দেখি যে হ্যাঁ, প্রথম অংশের যে যন্ত্রণার কথা, সেই যন্ত্রণার ভার হয়তো একটু কমছে, মনের ব্যথা কিছুটা লাঘব হচ্ছে হয়তো, কিন্তু মূল যে যন্ত্রণার কথা তা ওই প্রথম দুটো লাইনের মধ্যেই তার অভিঘাত তৈরি হচ্ছে। সেই যন্ত্রণা প্রথম দুটো লাইন কোন দুটো? সকরুণ বেনু বাজায় কে যায় বিদেশি নায়, তাহারই রাগিনী লাগিল গায়ে। আর এই যে যন্ত্রণার তীব্রতা তা কমিয়ে আনছে পরের তিনটি লাইন, কেমনভাবে? শেষুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহ বিধুর হিয়ার, অজানা বেদনা সাগর বেলার অধীর বায়ে বনের ছায়ে। এই এত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু গানের আমরা যদি একেবারে শীর্ষবিন্দু বলি তাহলে ওই সেই প্রথম বাক্য, সকরুণ বেনু বাজায়ে কে যায় বিদেশি নায়। গোটা গানটির নানা অংশ ফিরে ফিরে যদি আমরা যাই তাহলে দেখা যায় যে সুরের মূর্ছনা কখনো কখনো অন্যদিকে নিয়ে যেতে চাইছে, কিন্তু নিয়ে যেতে চাইলেও সেই প্রথম বাক্যটাই কিন্তু এই গানের ভর কেন্দ্র। শুনুন শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

এবারে একটি গান শুনব, এই গানের শিল্পী প্রমিত সেন। এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত। 1884 সালে পয়লা বৈশাখ, বঙ্গাব্দ 1291, নববর্ষের উপাসনার জন্য এই প্রার্থনা সঙ্গীতটি কবি রচনা করেছিলেন। এই গানটি মাত্র 5 লাইনের, কিন্তু এই গানে প্রকৃতি কেমনভাবে প্রভাব ফেলেছে মনের উপর। এই গানে চলনে প্রকৃতি প্রধান, অবশ্যই প্রকৃতি প্রধান, কিন্তু প্রকৃতি প্রধান হতে হতেও শেষ পর্যন্ত কেন যেন প্রকৃতি এখানে কোথাও একটা গৌণ হয়ে যায়। কিভাবে হয়, আসুন শুনি প্রমিত সেনের কণ্ঠে।

পরের গানে যাব, তার আগে একটি জরুরি বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বজ্রগর্ভ মেঘ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। এই পূর্বাভাস আজ বেলা 12:30 পর্যন্ত। শুনলেন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। এবারে আমরা একটি গান শুনব, সেটি স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে শুনব। গানটিতে 11টি পংক্তি, কিন্তু 11টি পংক্তি হলেও মজাটা বলি, আগে আমি গানটি একটু শোনাই, না পড়ে শোনাই গানের বাণী। আমি স্বপ্নে রয়েছি ভোর, সখী আমারে জাগায়ও না, আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখি, তারই স্বপনে রয়েছি ভোর, আমার স্বপন ভাঙায়ও না। কাল ফুটিবে রবির হাসি, কাল ছুটিবে তিমির রাশি, কাল আসিবে আমার পাখি, ধীরে বসিবে আমার পাশ, ধীরে গাহিবে সুখের গান, ধীরে ডাকিবে আমার নাম, ধীরে বয়ান তুলিয়া নয়ন খুলিয়া হাসিব সুখের হাস, আমার কপল ভরে শিশির পড়িবে ঝরে, নয়নেতে জল অধরেতে হাসি, মরমে রহিব মোরে। তাহারি স্বপনে আজি মুদিয়া রয়েছি আঁকি, কখন আসিবে প্রাতে আমার সাথের পাখি, কখন জাগাবে মোরে আমার নামটি ডাকি। আমি স্বপনে রয়েছি ভোর, সখী আমারে জাগায়ও না। এই যে 11টি পংক্তি, তুলনামূলক একটু দীর্ঘ গান এটি, কিন্তু এই গানের প্রথম বাক্যে যে একটা আচ্ছন্নতার আবেশ, যে আমি স্বপনে রয়েছি ভোর, সখী আমারে জাগায়ও না, তাকে ভেঙে না দেওয়ার যে আরতি, তাকে কিছুতেই তো ডিঙিয়ে যেতে পারছে না পরের যে গানের পংক্তিগুলো। এত বড় একটি গান, কিন্তু ওই যে আমার মানে আচ্ছন্নতার আবেশ ভেঙে না দেওয়ার আরতি, তাকে কেউ ডিঙিয়ে যেতে পারছে না। সেখানে এই পরের লাইনগুলোতে অনেক যুক্তিগ্রাহ্য অনেক কিছু আছে, পরিবেশ পরিস্থিতির পরম্পরা আছে, কিন্তু ওই যে প্রথম বাক্য, তাই যেন আসলে গোটা গান, এর সমগ্রতা যেন ওই প্রথম পংক্তিতেই। আসুন শুনি।

কি দেখুন, মিলে গেল না? এই যে এত বড় একটা গান আমরা শুনলাম, অনেক কিছু শুনলাম, কিন্তু সবশেষে গিয়ে ওই বাণীটাই মনের মধ্যে থেকে যায় না, আমি স্বপ্নে রয়েছি ভোর, সখী আমারে জাগায়ও না। ঠিক এইরকম অভিজ্ঞতা হয় না, সব গানই কিন্তু হয় না, কিন্তু আজ একটি সেরকমই একটি গান দিয়ে শেষ করব যে গানে হয়, অন্তত আমার হয়, তুই রে বসন্ত সমীরণ তোর নহে সুখের জীবন। দেখুন যে একে সত্যি নিশ্চিতভাবেই হয় যে ওই ওই প্রথম পঙ্ক্তিতেই মনে হয় যেন এটি গানের একেবারে শীর্ষবিন্দু, আমার সব কথা যেন আমার গানের ভর কেন্দ্র, মানে সমগ্রতা যেন এই গানের প্রথম পঙ্ক্তিতেই, যে বসন্ত বাতাসে সব ভূমিকা, সে সব কিছু গৌণ হয়ে যায় এই একটি বিন্দুতে, যে বঞ্চনার শিখরকে যখন ছুঁয়ে ফেলা হয় তারপর আর কোনো দিকেই মন যেন আর যেতে চায় না। এমনকি যে গানের দ্বিতীয় ভাগটা, সেখানে বসন্ত বাতাসের অন্য যে ভূমিকার কথা আছে, যে পরামর্শ দেওয়া হয়েছে, তাও যেন সুখ দেবে না, তারও একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ওই প্রথম বাক্যের উচ্চারণেই থেকে যায়। এই গানেই আমরা শেষ করি আজকের গানের ভালা, আর চেষ্টা করব পরের দিন এমন কিছু গান শুনে নিতে যে গান একেবারে, হ্যাঁ, ওই প্রথম পঙ্ক্তিতেই গানের ভর কেন্দ্র, গানের সম

সমগ্রতা বা শীর্ষবিন্দু যাই বলি না কেন তেমনটা নয়। আজ আজ যে গান শুন দিয়ে শেষ করছি সেটি কিন্তু এই ভাবনারই একটা গান, যেখানে প্রথম পংক্তিতেই আমরা যেন গানের সমগ্রতাকে পাচ্ছি। মিতা হক, শেষ গানের শিল্পী।

0: 93 মিনিটের মাথায় রেফারির বাঁশি, ঠিক তার আগের মুহূর্তটা, কিংবা শেষ বলে 6 রান বাকি, সেই সময় বোলার যখন রান আপ নিচ্ছে, বুকের ভেতরে তখন কেমন একটা ধুকপুকানি হয় না?
1: সেই ধুকপুকানির কিন্তু কোনো ভাষা নেই সৈকত, শুধু আছে ঘাম, রক্ত, জেদ আর চোখের জল। হেরে যাওয়ার ঠিক আগের মুহূর্ত থেকে ঘুরে দাঁড়ানোর যে ম্যাজিক, সেটা আমাদের রক্তকে গরম করে দেয় এটা বলতেই হবে। কারণ জীবনে যখনই মনে হবে যে সব শেষ, ঠিক তখনই একটা কামব্যাকের গল্প আসবে আমাদের নতুন করে বাঁচতে শেখাতে।
0: আর সেই রক্ত গরম করা কামব্যাকের গল্প যখন রূপলি পর্দায় নেমে আসে, তখন তুমি সিনেমা হল বলো কিংবা বলো গ্যালারি, এই দুটোর মধ্যে কোনো পার্থক্যই কিন্তু থাকে না।
1: একদম। আর সেই জন্যই কিন্তু আমরা আজকে চলে এসেছি সেই গল্পগুলো নিয়ে তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আর আজকে মাইক্রোফোনের এপারে রয়েছি আমি, তোমার যুবরীর বন্ধু প্রিয়সমা, আর আমার সঙ্গে
0: আমি সৈকত। আমরা দুজন আজকে রয়েছি আগামী একটা ঘন্টা তোমার সঙ্গে আড্ডা দেবো, গল্প করবো, অনেক কিছু করবো, কিন্তু সঙ্গে তোমরা কিন্তু রয়েছই। তোমরা কিভাবে থাকবে?
1: তোমরা থাকবে আমাদের ফোন লাইনে 0332213 1342, আরেকবার বলে দিই 0332213 1342, আর আমাদের ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ, সেটা হচ্ছে YUVAVANIKOLKTA জোভানি কলকাতা। সেখানে এসে আজকের যে পোস্টার মাঠে ময়দানে, তার নিচে কমেন্ট করে জানিয়ে দেবে তোমার এই যে আমরা যে জিনিসটা দিয়ে আজকে শুরু করলাম, যে বক্তব্যটা দিয়ে শুরু করলাম, সেটা হচ্ছে আজকে আমরা সেই সব স্পোর্টস ড্রামা নিয়ে কথা বলবো, মাঠে ময়দানে যে সিনেমাগুলো গড়ে উঠেছে এবং সেই সিনেমাগুলো আমাদেরকে প্রতিনিয়ত সাহস যোগায়, সেই সিনেমাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এই একটা ঘন্টা।
0: একদম। আর তোমরা কোথাও যাও না, শুনতে থাকো সিনেস্কোপ, আর সঙ্গে রয়েছি সৈকত প্রিয়সমা। আর অনুষ্ঠানের শুরুতেই একটা গান তো প্রয়োজন,
1: একদম, গানটা শুনে তারপর তো আড্ডাটা জমবে, তাই না?
0: চল তাহলে গানে গানেই শুরু করি অনুষ্ঠান।
1: একদম।

0: যুদ্ধং দেহি। কিন্তু সেই যুদ্ধং দেহির সঙ্গে আমাদের তো আরও অনেক গল্প বাকি রয়েছে, এবং গল্প বাকি রয়েছে কি বলছি, গল্প শুরুই হয়নি। এবং যে সিনেমাটার কথা প্রথমেই আমরা যাব, যে সিনেমাটার গল্পে যাব, সেটা কিন্তু আমাদের খুব কাছের একটা সিনেমা, যে সিনেমাটা মোটামুটি আমরা প্রায় সবাই দেখেছি।
1: একদমই তাই, এবং সবাই, এবং এই স্পোর্টস ড্রামা এই বিষয় নিয়ে কথা বলতে গেলে সবার প্রথম এই ছবিটার কথা বলতেই হয়, কারণ এরকম একটা বাংলা ছবি এটার কথা যদি না বলে আমরা শুরু করি তাহলে অনুষ্ঠানটা বোধহয় সার্থক হবে।
0: একদমই তাই। আর যারা আমার মতো বাংলা মিডিয়ামে পড়েছে তারা জানে যে এই সিনেমাটা দেখার আগে কিন্তু আমরা বইটা পড়েছি, কারণ আমাদের গল্পটাই ছিল টেক্সটবুকে, মানে একটা গোটা বই ছিল কোনি। তো সেই কোনির গল্পে আসবো আমাদের কাছে, মানে কোনির ওই যে খিদ্দা, যে খিতির সিংহ যে খিদ্দা, সেই খিদ্দা কিন্তু আমাদের কাছে একটা শুধুমাত্র চরিত্র নয়, সেইটা কিন্তু একটা সাহস যোগানোর একটা কি বলবো একটা স্তম্ভ। মানে যিনি প্রতিনিয়ত একটা মেয়েকে, কোনির ক্যারেক্টারটা আমরা প্রায় সকলেই জানি যে কোনি কীরকম ঘর থেকে সে বিলং করে, এবং সে কোন ঘর থেকে উঠে এসে সেই সাঁতারের প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার চেষ্টা প্রতিনিয়ত করে চলেছে। এবং শুধুমাত্র সাঁতারের যে প্রতিযোগিতা সেটা কিন্তু প্রথমেই প্রতিযোগিতা ছিল না, সে গঙ্গায় সাঁতার কাটে, গঙ্গায় পয়সা কুড়িয়ে আনতো বা কোনো আম কুড়িয়ে আনতো।
1: এবার সেখান থেকে এরকম একটা কম্পিটিশান, সেখানে যাওয়া এবং সেই কম্পিটিশানের নিজেকে মানে নিজের সর্বস্ব দিয়ে দেওয়া, এবং এমন একজনের গাইডেন্স পাওয়া যিনি নিজের সর্বস্ব দিয়ে মানে সর্বস্ব উজাড় করে দিচ্ছে কোনির পেছনে, মানে তার সে যাতে মানে কোনির যাতে ঠিকঠাক প্র্যাকটিস করতে পারে, কোনির একদম সাঁতারের যত রকমের টেকনিক আছে সেই সমস্ত টেকনিকের দিকে নজর দেওয়া, এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে নিজের পকেটের পয়সা খরচ করে
0: তার খাবার জোগাড় করা,
1: এবং কম্পিটিশনে যাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করা।
0: মানে একটা সাঁতারের জামাও পর্যন্ত ছিল না, সেই কালো জামাটা যেটা কোনি চেয়েছিল যে আমি একটা কালো জামা চাই, সুইমিং ড্রেস। মানে ভাবো একটা মানে দুটো ক্যারেক্টারই এখানে ভীষণ ইম্পর্টেন্ট এই সিনেমার জন্য। যেমন এখানে খিদ্দা অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি তো মানে মানে অসম্ভব ভালো একটি চরিত্র অভিনয় করেছেন, এবং যে এ ছিল কোনি ছিল, কোনির ভূমিকা যে শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় ছিল বা স্নিগ্ধা ব্যানার্জি যে অভিনয় করেছেন, তো তাদের অভিনয় কিন্তু মানে অতুলনীয়। মানে তাদের কিছু বলার নেই, কারণ কোনির যে ক্যারেক্টারটা, মানে ধরো খিদিরপুরের একটা বস্তি থেকে একটা কালো রোগা মেয়ে যার চোখের খিদেটা সাঁতারের পুলে মানে আগুন জ্বালিয়ে দিত, সেই রকম একটা মেয়ে সে ইন্ডিয়া লেভেলে এবং স্টেট লেভেলে তো চ্যাম্পিয়ন হয়, তারপর অন্যান্য লেভেলে সে নিজেকে প্রমাণ করে প্রতিনিয়ত। এবং খিদ্দা যে তার প্রিয় মানুষ এবং যে তাকে প্রতিনিয়ত সাহস যুগিয়ে এসেছে সেই খিদেটাকে জ্বালিয়ে রাখার জন্য, কারণ দেখো কোনিকে আমরা যে যে ধরনের পরিবার থেকে উঠে আসতে দেখেছি সেখানে দাঁড়িয়ে তার পক্ষে কখনোই সম্ভব ছিল না ওরকম একটা লেভেলে গিয়ে চ্যাম্পিয়নশিপে খেলা, কারণ তার সামর্থ্য ছিল না। যদি খিদ্দা না থাকতো, মানে ধরো মানে একটু বড় কোনো হাতকে ধরে, মানে ওই ওই ক্যারেক্টারটাও আমার কাছে খুব মজার, মানে গঙ্গার ঘাটে মালিশ করছে যিনি, তার কাছে বিভিন্ন রকম গল্প বলে খিদ্দা ব্যবস্থা করলো টাকা পয়সার, অন্যান্য চ্যাম্পিয়নশিপের
1: বেসিক্যালি স্পন্সরশিপ, এবং সেই এই এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টা তো ছিল এক পাশে, এবং তার পাশাপাশি ছিল যে একদম যখন জলে মানে সেই জলে সাঁতার কাটতে কাটতে যখন বাইরে থেকে আওয়াজটা ভেসে আসছে, খিদ্দার কথাগুলো ভেসে আসছে, এবং সবচেয়ে ফেমাস ডায়লগ সবার কাছে পরিচিত, ফাইট কোনি ফাইট। এবং এই যে মানে তুমি শুধু এই ডায়লগটার কথা বলো, কিংবা তুমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের কথাও যদি বলো, মানে এমন এমনভাবে পুরো বিষয়টা রিপ্রেজেন্ট করা হয়েছে যে ওইখানে হয়তো অন্য যে কেউ থাকলে কোনির বদলে সেও মনে হয় মনে করতো না আমি পারবো।
0: সত্যি তাই, সেই যখন জলের নিচে একেবারে মানে একেবারে শেষ পর্যায়ে সিনেমার একদম জলের নিচে যখন সে সাঁতার কাটছে, তার হাত পা মানে আড়ষ্ট হয়ে আসে, তার খিদ্দাকে সে দেখতে পাচ্ছে না, তখন ওই যে জলের ভেতরেও তার খিদ্দা সেই সময় না থাকাতেও তার কানে যে মন্ত্রটা দিয়ে দিয়েছিলেন যে ফাইট কোনি ফাইট, তোমাকে লড়তে হবে, তো সেই যে মন্ত্রটা সেই জায়গায় মানে গায়ে কাটা দেওয়ার মতো একটা মুহূর্ত। মানে এই এই সিনেমাগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত সাহস যোগায়, আমাদেরকে চার্জ আপ করে। আর তেমনই আরও একটি সিনেমা, এটাও একটু মানে একটু ব্যাকওয়ার্ড সিনেমা, মানে একটু পিছনের দিকে সিনেমা, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন।
1: চ্যাম্পিয়ন
0: চ্যাম্পিয়ন সিনেমাটা মানে আমার কাছে খুব মানে খুবই ভালো একটা সিনেমা। যেমন জিত আমার খুব বরাবরই খুব প্রিয়, মানে জিতের এমন কোনো সিনেমা নেই যেটা আমি দেখিনি, মানে এমন সিনেমা আছে যারা কেউ হয়তো দেখেনি সেটাও আমি দেখেছি। তো জিৎ তো আমার কাছে খুব প্রিয়ই, সেই জন্য হয়তো আমার কাছে মানে তার
1: সিনেমা কাছে
0: প্রিয় হবে।
1: তবে বিষয়টা হচ্ছে শুধু কিন্তু জিৎ এই সিনেমার মানে জিতের জন্য এই সিনেমাটা প্রিয়সমার এত প্রিয় এটা নিশ্চয়ই নয়, আমি শিওর। তার কারণ এই গোটা সিনেমাটা জুড়ে যা যা গল্প রয়েছে,

0: অতীতের যে চরিত্রটাও রয়েছে সেই চরিত্রটা প্রথম থেকে একরকম একটা ডাইমেনশনে রয়েছে, সে একরকম ভাবে তাকে আমরা দেখছি প্রথম থেকে ছবিতে, মানে যে খালি সারাদিন আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, দাদা তার দাদার সঙ্গে খুব একটা সেই রকম মানে মিল নেই, এদিকে দাদা একজন কি বলবো খুব পরিশীলিত একজন বক্সার, কিন্তু সেখানে আসছে সেখানে টুইস্ট হচ্ছে। আর এছাড়াও এই সিনেমায় আমরা দেখতে পাচ্ছি
1: শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে, দীপঙ্করকে, আর মানে যে দাদার ভূমিকায় সে হচ্ছে যিশু সেনগুপ্ত। তো মানে এই সিনেমাটা মানে এই সিনেমাটায় মেইন যেটা দেখার সেটা হচ্ছে যখন এই বক্সিং এর বিষয়টা আসছে তখন জিতকে আমরা দেখতে পাচ্ছি যে জিত বরাবরই যেমনটা সৈকত বললো যে খুব মানে বখাটে ছেলে, মানে কোনো কাজ করবে না। শ্রাবন্তী এখানে খুব ভালো একটা রোল প্লে করেছিল, মানে শ্রাবন্তী হচ্ছে মানে জিতের প্রেমিকা এবং জিত তাকে প্রথমে প্রেমিকা হিসেবে দেখতো না, সে খুব মানে বন্ধু হিসেবে দেখতো, মানে বেস্ট ফ্রেন্ডস এরকম একটা ব্যাপার। কোনো বিপদে পড়লেই আগে শ্রাবন্তীর কাছে দৌড়ে দৌড়ে যাবে কিছু একটা বন্দোবস্ত করার জন্য। তো সেই এই জায়গাটা থেকে, এই বখাটে ছেলেটা থেকে একজন দায়িত্ববান ছেলে হয়ে ওঠার যে গল্পটা, মানে দাদার অ্যাক্সিডেন্ট, তারপর অন্যান্য অনেক রকম তার কাছে বাধা আসে, তারপর সে নিজে যে যখন বক্সার হয়ে উঠলো, সেই যে বিষয়টা, সেই যে জার্নিটা, সেইটা কিন্তু এই সিনেমাটার প্রাণ।
0: এবং এবং এই এই বিষয়টাই তো গোটা সিনেমাটাকে তুলে ধরছে। তুমি ভেবে দেখো, মানে কঠিন পরিস্থিতিতে পড়লে মানুষের নিজেকে বদলাতে সময় লাগে না, এবং তার পাশাপাশি দেখো দাদার জন্য যে রিভেঞ্জ সেটাও এখানে কতটা বড় একটা জায়গা নিয়েছে, এবং আলটিমেটলি যার জন্য দাদার এই অবস্থা হয়েছিল অর্থাৎ ভিলেনের চরিত্রে যিনি রয়েছেন তার মানে তাকে আলটিমেটলি লাস্ট ম্যাচে গিয়ে হারানো, এই মানে মানে বলা যায় একটা পুরো গোটা সার্কেল কমপ্লিট হলো সিনেমাটা, তাই না? আর এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এটা ডেবিউ ফিল্ম ছিল, চরিত্রের নাম ছিল কবিতা, এবং একটা মিষ্টি চরিত্র, যখন ম্যাচ চলছে রিংয়ের বাইরে রয়েছে এবং সেখান থেকে মাঝে মাঝে এক একটা করে শট দেখানো হচ্ছে যে ও কতটা এক্সাইটেড, ও কতটা মন প্রাণ দিয়ে চাইছে যে যেন জিতে যায় সিনেমা।
1: আর মানে আমার আরেকটা বিষয় খুব প্রিয় ছিল মানে এই সিনেমাটার ক্ষেত্রে, মানে একটা সিন খুব ফেভারিট, মানে জিতকে ধরো বাড়ি থেকে বার করে দিয়েছে তার বাবা, ও রাত্রিবেলা গেছে শ্রাবন্তীর বাড়িতে খাবার খেতে। এবার শ্রাবন্তীর বাবাও হচ্ছে মানে বেশ মানে কি বলবো মানে হিটলার টাইপের একজন বাবা, তো তাকে বলছে এখন খাওয়া উচিত না, এই খা এই, মানে জিত তাকে সাজেশন দিচ্ছে যে জানেন এরকম একজন হয়েছে আর রাত করে খাবার খেয়েছে সেই জন্য হার্ট অ্যাটাক করে মারা গেছেন, তো সে খাবার টাবার ছেড়ে উঠে গেল, আর শ্রাবন্তী সমস্ত খাবার দাবার একটা নিউজ পেপারে প্যাকেট করে জিতকে দিয়ে দিল। সেই যে সিনটা এত মিষ্টি একটা সিন, কারণ কিছু কিছু বিষয় কিছু কিছু সিনেমায় দেখবে খুব সাধারণ জিনিস আমাদের মনকে ছুঁয়ে যায়, খুব ছোট ছোট জিনিস।
0: একদমই তাই, এই সূক্ষ্ম বিষয়গুলোই আমাদের ভালো লাগে, কারণ শুধু আমাদের নয় মানে তো মানে সব সাধারণ দর্শকদের মধ্যেই এই এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু মনে দাগ কেটে থাকে এবং এগুলোই পরবর্তীতে মনে পড়ে ছবি দেখার সময়। এবং এর পর আমরা আরেকটু যদি এগিয়ে আসি, মানে আরেকটু মানে বেশ অনেকটাই,
1: মানে জিতের কথা যখন বলবো আরেকজনের কথা হবে না,
0: হ্যাঁ সেটা তো হতে পারে না, ঠিক একই রকম ভাবে এবার দেবের কথাও বলতে হয়। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি গোলন্দাজ 2021 সালে মুক্তি পায়, এবং আমার মনে আছে পূজোর সময় ছবিটা মুক্তি পেয়েছিল, আমি দেখতে গিয়েছিলাম হলে,
1: আমি সেম দেখতে গেছিলাম হলে
0: পূজোর সময় একদম, আর খুব সম্ভবত যদি খুব ভুল না হয় অষ্টমীর দিন গিয়েছিলাম,
1: অত মনে নেই আমার, কিন্তু পূজোর সময় দেখতে গেছি এটা মনে আছে।
0: এবং দেবের পাশাপাশি এই ছবিতে রয়েছে ঈশা সাহা এবং অনির্বাণ ভট্টাচার্য,
1: মানে ওনার ওই চরিত্রটা, ওই যে বহুরূপীর চরিত্রটা এবং সেখানে যে একটা মানে স্বদেশী আন্দোলনের মিক্সচার রয়েছে সেই বিষয়টা, মানে তার গলা, মানে প্রত্যেকটা ন্যারেশনে তার গলা, উফ আই এম ফ্যান ফ্যান।
0: এবং সেখান থেকে তুমি ভেবে দেখো এই মানে যখন গোটা টিমটা তৈরি হচ্ছে, মানে এই যে গল্পটায় যখন গোটা টিমটা তৈরি হচ্ছে সেখানে, মানে আমাদের তো সমাজে তো অনেক রকমের বাধা বিপত্তি থাকে, সেই সমস্ত ব্যারিয়ারগুলোকে ভেঙে সেখান থেকে জাত পাত যত ধরনের মানে কুসংস্কার রয়েছে সমাজে সেগুলোকে সব বাদ দিয়ে একটা গোটা টিম যখন তৈরি হচ্ছে দেশের হয়ে লড়বে বলে, মানে দেশে দেশ স্বাধীন করার জন্য, বা সেই সময় স্বদেশী আন্দোলনের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপ নিয়েছিল,
1: আন্দোলন হচ্ছিল
0: বিভিন্ন রকম ভাবে, এটাও তার মধ্যে একটা ছিল তাই না?
1: এবং এইখানে গোলন্দাজের যে বিষয়টা সেটা হচ্ছে এই গল্পটা পুরোটা হচ্ছে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তো তিনি স্বদেশী আন্দোলনের সঙ্গে সরাসরি ভাবে ওইভাবে যুক্ত না থেকেও কিভাবে ইংরেজদের বিরোধিতা করতে হয় একটা খেলার মাধ্যমে, সেটা তিনি দেখিয়েছিলেন এই মানে একজন

0: বলার হিসেবে, মানে তিনি শুধু মানে একজন ফুটবলারই বা একজন মানে কি বলবো সাধারণ মানুষই ছিলেন না, তিনি ছিলেন ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল। কারণ 1800 শতকের শেষের দিকের কথা এটা, ব্রিটিশদের দম্ভ তখন মোটামুটি আকাশ ছোঁয়া, সবাই আমরা জানি। তারা ভাবতো ফুটবল শুধু সাহেবের খেলা, আর ভারতীয়দের সেই মেধা বা শারীরিক ক্ষমতা নেই, তারা এই অহংকারটা করত। এবং এইদের এই অহংকারটাই মাটিতে মিশিয়ে দিয়েছিলেন কিন্তু নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। আর শুধু ফুটবলই তো নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল মানে সমাজের নানা কুসংস্কারের গল্প, যেরকমটা সৈকত বলল, সেই সময় বিভিন্ন জাতপাতের ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে তিনি ওয়েলিংটন ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই ওয়েলিংটন ক্লাবে একটা আমার মানে বিষয় খুব ভালো লেগেছিল, এখানে একটা ক্যারেক্টার আমার খুব প্রিয়, উজানের ক্যারেক্টারটা, যে যার বাবাকে মেরে ফেলা হয়েছিল, তারপর সে লোহা পেটানোর কাজ করত, সেই যখন
1: উঠে আসে,
0: যখন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী তার পিছনে গিয়ে দাঁড়ালো যে ফুটবল খেলে কিনা বলতে, তার চোখের অভিনয় মানে, উজান আমার মানে খুব ভালো একটি অভিনেতা, কিন্তু সেখানে তার চোখের অভিনয়টা দেখে আমার আমার নিজেরই মনে ছিল সত্যি সত্যি এই ইমোশনটার মধ্যে ঢুকে গেছে, সত্যিই ভালো লেগেছিল। এবং এখানে আরেকটা ক্যারেক্টারের কথা না বললেই নয়, সেটা হচ্ছে অগ্নি।
1: অগ্নি
0: খুব মজার একটা ক্যারেক্টার, যারা যারা দেখেছে তারা সবাই জানো, এই মানে মোটামুটি সবাই দেখেছে। এবং ঈশা সাহার ক্যারেক্টারটাও ভীষণ ভালো, কমলিনীর চরিত্রে মোটামুটি মানে সিনেমার ক্ষেত্রে ফুটবলের ক্ষেত্রে যারা যারা ফুটবল ভালোবাসে বা ফুটবল ভালোবাসে না, যারা দেবকে দেখতেও যায় অবশ্যই, দেবের সিনেমা বলে দেখতে যায়, তাদের কাছে খুব প্রিয় একটা সিনেমা হয়ে ওঠার মতো একটা সিনেমা, সেটা হচ্ছে গোলন্দাজ।
1: একদম তাই। আর দেখো ফুটবল নিয়ে এত কথা হচ্ছে প্রিয়সমা, তো ফুটবলের নিয়ে যে কোনো আলোচনা বা যে কোনো কথা একটা গান ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায়।
0: একদম। কোন গানটা বলো তো?
1: আমি বলবো না, একেবারে শুনি,
0: একেবারে শুনি, চলো।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: অনেক তো হলো ফুটবল, এবার আসবো আমাদের আর একটা প্রিয় খেলা, সেটা হচ্ছে ক্রিকেটে।
1: ক্রিকেটে
0: ক্রিকেটে মানে ক্রিকেটে আসতে গেলে মানে অনেক কিছু পার করে আসতে হবে, মানে সেইটা হচ্ছে আমার খুব প্রিয় একটা সিনেমা, সেটা হচ্ছে 83।
1: এবং তুমি যদি ভেবে দেখো 83 বা এই ধরনের মানে এই জনারটার পর থেকে আমরা কিন্তু মানে রণবীর সিংকে একটা অন্যরকম চরিত্রে দেখেছি, তাই না? মানে এই এটা তো কপিল দেবের বায়োপিক, সেটা আমরা সবাই জানি, কিন্তু রণবীর সিংকে যে মানে রণবীর সিং যে এরকম এরকম ভাবেও নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে একজন অভিনেতা হিসেবে, সেটা কিন্তু আমরা 83-তে বুঝেছি
0: একদম। কারণ যখন মানে হকি স্টিক থেকে মানে যদি আমরা যদি ফুটবল থেকে আমরা যদি ক্রিকেটে ফিরে আসি, সেখানে একটা জার্নি তো থাকে। কারণ ইন্ডিয়ান ফুটবলের কথা যখন বললাম, ইন্ডিয়ান ক্রিকেটে যদি আমরা ফিরে আসি, সেখানে আমাদের কাছে মানে 2021 সালে কবির খানের পরিচালনায় মুক্তি পাওয়া যে 83 এর কথা আমরা বলছি, সেইখানে কিন্তু লর্ডসের ব্যালকনিতে কপিল দেবের সেই বিশ্বকাপ হাতে তুলে ধরার সিনটা, সেটা আমাদের কাছে মানে আমাদের চোখের সামনে ভাসে। হয়তো আমি পার্সোনালি ওই সময়টা ছিলাম না,
1: মানে আমরা কেউই ছিলাম না, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তো সেই ফুটেজটা বারবার দেখেছি এবং সেই ফুটেজটা যতবারই দেখেছি ততবারই যেন শিরায় একটা গরম গরম ভাব অনুভব করেছি।
0: এবং এখানে 83 সিনেমাটায় মানে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং যে অভিনয় করেছেন, এবং যখন ফার্স্ট লুকটা রিলিজ হয়েছিল না, তখন আমি ভাবছিলাম আরে এটা পুরো ডিটো দেখতে লাগছে,
1: প্রায় ডিটো লাগছে, মানে ইভেন দাঁতের ওই জায়গাটাও চেঞ্জ করে মানে অদ্ভুত রকম ভাবে,
0: মানে ঠোঁটের পুরো স্ট্রাকচারটা, চোখের জায়গাটা, আইব্রো মানে পুরো পুরো সেম, মানে পুরো সেম দেখতে লাগছিল যখন ফার্স্ট লুক রিলিজ হয়। তো সেইখানে প্রথম একটা উত্তেজনা তো ছিলই যে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং অভিনয় করছে, এবং সেটা দেখবার মতো একটা বিষয় হবে। কারণ মানে কপিল দেবের যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু রণবীর সিং এর মতো নয়, রণবীর সিং কিন্তু সেরকম নয়, কিন্তু সেটাকে তৈরি করা
1: পুরোটা অ্যাডাপ্ট করেছিল
0: একদম, মানে একটা মানে আন্ডারডগ টিম যাদের উপর দেশের মানুষ তো দূর স্প্যানে স্পন্সরদেরও কোনো ভরসা ছিল না, সেরকম একটা টিমকে মানে পঙ্কজ ত্রিপাঠী এখানে ম্যানেজার মান সিং এর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। এবং কিভাবে একটা ভেঙে পড়া টিম যাদের সবাই বলতো মানে ছুটি কাটাতে এসেছে, বিলেতে এসে ঘুরতে এসেছে, তো তাদের ওয়েস্ট ইন্ডিজের মতো একটা অপ্রতিরোধ্য টিমকে হারিয়ে বিশ্বজয় করলো। এবং এই পুরো সিনেমাটা মানে আমরা তো সিনেমাটা দেখেছি, সেই সিনেমাটা দেখেই আমাদের রোলার কোস্টার রাইড মনে হচ্ছিল, যারা যখন ম্যাচটা দেখেছে তাদের কাছে রোলার কোস্টার কেন, তারা হয়তো এরোপ্লেন রাইড করছিল।
1: মানে সেই সময় দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর কথা মানে অনেক দেশই ভাবতে পারতো না, সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া যে গিয়ে সেই সময় হারিয়ে দেবে এবং ফাইনালে গিয়ে ওই রকম তোমার ওই রকম একটা ম্যাচ হবে। এবং অদ্ভুত একটা বিষয় হচ্ছে এখানে ফাইনালে কিন্তু আমরা গেস্ট অ্যাপিয়ারেন্সে কপিল দেবকেই পেয়েছি,
0: একদম একদম,
1: জাস্ট বলটা মাঠের বাইরে গেল, ক্যাচটা ধরল, এবং মানে এই টোটাল ব্যাপারটার মধ্যে এটা একটা অদ্ভুত একটা ইয়ে ছিল,
0: ভীষণ ভীষণ ভালো লাগে। যেমন এই মানে 83 যেমন আমাদের কাছে খুব প্রিয় একটা সিনেমা, তেমনি এই ক্রিকেটের ক্রিকেটের বিষয়টা যদি বলি, সেখানে আরেকটা প্রিয় সিনেমা হচ্ছে
1: MS ধোনি,
0: মানে এখানে কিছু ইমোশনাল দিকও আছে, যেমন সুশান্ত সিং রাজপুতের জন্য আমরা খুব ইমোশনাল হয়ে যাই সিনেমাটা দেখতে বারবার, তেমনি আমাদের থালা মানে সেই থালা বাটি নয়, থালা দা থালা মানে MS ধোনি, তার জন্যও আমরা খুব ইমোশনাল হয়ে যাই। কারণ তার জীবনের যে লড়াইটা, সে কিভাবে ক্রিকেট দুনিয়াটায় এলো, মানে একজন টিটি থেকে সেখান থেকে কি করে একজন মানে বিশ্বজয়ী ক্রিকেটার হয়ে উঠলো, তার যে মানে তার যে একটা গল্প, সেটা কিন্তু আমাদের মানে মন ছুঁয়ে যায়। মানে শুধুমাত্র তো ক্রিকেটের জায়গাটাই হেরে যাওয়া বা জিতে যাওয়া নয়, তার জীবনেও কিভাবে সে হেরে গেল বা জিতে গেল, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়।
1: একদমই তাই। আর এখানে মানে আমার মতে এই সিনেমার যদি কোনো বেস্ট সিন থাকে, সেটা হচ্ছে খুব বৃষ্টি পড়ছে, MS ধোনি স্টেশনের সিটে বসে রয়েছে, একটা ট্রেন এলো, ফাঁকা ট্রেন, ট্রেনটা দাঁড়িয়ে রইল, ট্রেনটা চলে যাচ্ছে ওখান থেকে, মানে এই সিনটা কোথাও কি ইন্ডিকেশন দিল যে না এবার সময় এসেছে, এবার যেটা তুমি ভেবেছো, যেটা তোমার প্যাশন, যেটা নিয়ে তুমি এতদিন ধরে পড়ে রয়েছো, তুমি এবার সবকিছু ছেড়ে সেটার পেছনে ছোটো। এবং সেই যে তারপর থেকে শুরু হলো মাঠে নামা, প্রথম দিকে একটু খারাপ ইনিংস গেছে কিছু, কিন্তু তারপর থেকে মানে ক্যাপ্টেন, মানে আমাদের জেনারেশনটা আমরা যদি
0: ধোনিকেই
1: পেয়েছি, আমরা যদি ক্যাপ্টেন বলতে কাউকে ভাবেন, ক্যাপ্টেন কথাটা শুনলে যদি কারোর কথা মনে আসে, আমাদের কিন্তু বিরাট কোহলির আগেও ধোনির কথাটাই মনে আসে।
0: এক্স্যাক্টলি, কারণ ধোনি দা ক্যাপ্টেন কুল যদি আমি বলি, তার মতো দক্ষতা, মানে আমি কাউকে মানে ছোট করছি না বা কাউকে মানে ব্যাকওয়ার্ডে ফেলছি না, কারণ ধোনিকে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখেছি তো 2011 যে জেতা, কিন্তু এই যে এই পুরো বিষয়টা ক্যাপ্টেন কুল হিসেবে যদি দেখি, সেখানে দেখা যাবে যে যখনই কোনো রকম একটা বাজে পরিস্থিতি এসে দলের জন্য, তিনি কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে নিজের দলের জন্য লড়েছেন। এবং ধরো মানে আমার সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা লাগে সেটা হচ্ছে ডিআরএস কল, মানে এটা ওটা সাংঘাতিক,
1: মানে যার জন্য ডিআরএস কলের নামটাও চেঞ্জ হয়ে গিয়েছিল ধোনি রিভিউ সিস্টেম।
0: হ্যাঁ, মানে ধোনি যদি ডিআরএস থাকে মানে ওটা একটা কিছু আছে, গন্ডগোল তো আছে,
1: গন্ডগোল আছে। এবং অত ফাস্ট স্টাম্পিং থেকে শুরু করে একদম শেষ মুহূর্তে নেমে, মানে দলের কাছে এর থেকে ভালো ফিনিশার ছিল না, এবং মানে এবং পরবর্তীতেও এইরকম তৈরি, এইরকম একজন ফিনিশার কাম উইকেট কিপার কাম, মানে কি বলবো, এত ভালো একজন ক্যাপ্টেন সেই। আচ্ছা, আমরা মনে হয় ধীরে ধীরে আমরা ধোনির দিকে চলে যাব, এরপর মনে হয় খেলার আলোচনা দিয়ে চলে যাব,
0: আমরা খেলাধুলা করবো এবারে।
1: কিন্তু না, আমরা যে কথায় ছিলাম, MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, সুশান্ত সিং রাজপুতের পাশাপাশি আমরা কিন্তু এখানে আরো দুজন খুব বিখ্যাত অভিনেত্রীকে পেয়েছি, কিয়ারা আদভানিকে পেয়েছি, দিশা পাটানিকে পেয়েছি, এবং আরো একটা মজার সিন আমার মনে পড়ছে প্রিয়সমা, সেই হোটেলের রিসেপশনে যখন
0: আইডি কার্ড চাইছে
1: সরি, মানে যাই হোক, নাই হতে পারে না, মানে কেউ চিনতে নাই পারে হয়তো, সে সেই মুহূর্তে ক্রিকেটটা অতটা ফলো করে না।
0: এবং সেইটা একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, মানে ধরো ধোনিরও হয়তো নিজের কোথাও গিয়ে মনে হয়েছিল যে আরে আমি কি এখনো এতটা ফেমাস হতে পারিনি,
1: ওই একই জায়গা থেকে আবার সেই মানে প্লেনের
0: পাটানির জায়গাটা যদি ফিরে যায়,
1: সেই মানে সেখানেও সেই
0: সচিনের অটোগ্রাফ
1: চাইছে প্লেনে, এবং তখন নামটা বললো না, বললো কাল ম্যাচে শুনে নি, এবং সেখান থেকে স্টোরিটা বিল্ড আছে, তারপর একটা ইমোশনাল ব্রেকডাউন রয়েছে,
0: একদমই
1: সেখান থেকে আবার নতুন করে গড়ে ওঠা, মানে আলটিমেটলি বলতে গেলে গোটা ছবিটা মানে কি বলবো, সুপারহিট তো সেই সময় ছিলই, এবং তুমি যদি আজও দেখো তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়তে বাধ্য।
0: একদমই তাই, কারণ এই যে সিনেমাটা, মানে ধোনির এই হেলিকপ্টার শট শেখার যে প্রশিক্ষণ সেটা থেকে শুরু করে তার বন্ধুদের নিঃস্বার্থ সাপোর্ট, মানে সত্যি তার বন্ধুরা না থাকলে মানে ওই পরিস্থিতিটা কি হতো বলতো, গাড়ি ভাড়া করে ওই রাত্রেবেলা যাওয়া, মানে যে সেটা হোক বা না হোক বন্ধুদের যে সাপোর্ট, তার সব শেষে 2011 ওই ওয়ার্ল্ড কাপ ফাইনালে ওই আইকনিক ছক্কাটার ব্যাকগ্রাউন্ডে রবি শাস্ত্রী সেই কমেন্ট্রি, ধোনি ফিনিশার্স অফ ইন স্টাইলস, মানে এই যে বিষয়টা আমাদের কাছে কিন্তু ভীষণ ভীষণ ইমোশনাল। এবং লাস্ট সিনটা যখন সচিনকে কাঁধে করে যখন পুরো মাঠে রাউন্ড হচ্ছে, সেই জায়গাটা লাস্টে ধোনিকে দেখানো, সেগুলো আমাদের কাছে খুব ইমোশনাল একটা জায়গা। এই সিনেমাগুলোই এমন, মানে তোমাকে রোলার কোস্টার রাইড দিতে বাধ্য, একদম
1: একদম। তো এরপর দেখো, এবার ক্রিকেটের কথা তো হয়ে গেল, এবার একটু আমরা অন্যদিকে আসতে পারি, একটু অন্য মাঠে যেতে পারি,
0: একটু
1: অন্যরকম ব্যাটে চলে যাবে, হকি স্টিকে চলে আসি,
0: একদম হকি স্টিকে যদি চলে আসি, মানে হকি স্টিক, হ্যাঁ হকি স্টিক বলছে মানে বুঝতে পারছো তো কিসের কথা বলছে, কিন্তু কিসের কথা বলছে সেটা বলার আগে আমরা একটু বন্ধুর কথা শুনে নি, বন্ধু কি বলছে।
2: আমি শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে। আমাদের বাংলাতে আমার যেটা প্রথম মনে হয় সেটা হচ্ছে সাহেব তাপস কলেজ, যেভাবে ও স্যাক্রিফাইস করেছে তার প্যাশনটাকে, এবং তার যে কষ্ট, মানে যখন আমরা একটা এমন একটা পজিশনে চলে যাই যেখানে আমি আমার ফ্যামিলিতে যাব, আমার প্যাশনটাকে পার্সু করব, সেই জায়গাটা এত সুন্দর ভাবে সেই সময়কার অতদিন আগেকার সিনেমা, যেখানে ইমোশনসটা তো আরো বেশি তখন ফুটে উঠতো আর কি, এখন একটু ড্রাই লাগে, মানে ইমোশন গুলো এখন ড্রাই লাগে। আর আমি একটা সাজেস্ট করব সবাইকে দেখার জন্য, শ্যাডওয়েন বসম্যান বলে একজন খুব বিখ্যাত একজন অ্যাক্টর আছেন, তার একটা সিনেমা আছে 42, সেটা আমি সবাইকে সাজেস্ট করব দেখার জন্য। বেসবল, মানে 1940s এর সময় বেসবল লিগে এই রেসিজমটা খুব হতো, ও ব্ল্যাক ছিল বলে।
0: আচ্ছা,
2: তো ওনার নাম ছিল মোস্টলি, যার লাইফ নিয়ে করা হয়েছিল মোস্টলি, জ্যাকি রবিনসন।
0: আচ্ছা,
2: তো ওই সময় ওই রেশিয়াল যে একটা ডিসক্রিমিনেশন তখন ব্ল্যাকদের উপর হতো, সেইটাকে কাটিয়ে উঠে ও কি করে

0: ওই লিগটায় গেলো, লিগে গেলো, খেললো, সেটা খুব সুন্দর। মানে আমি আপনাদেরও সাজেস্ট করবো 42টা অবশ্যই দেখবেন। আর আমার একটা হিন্দি সিনেমার কথা মনে পড়ছে যেটা অসম্ভব লেগেছিল, সেটা হচ্ছে ইকবাল।
1: আচ্ছা,
0: যেটা শ্রেয়াস তালপারের। মানে একজন ডেফ অ্যান্ড ডাম হয়ে সে কিভাবে এই অবস্টাকেল গুলো, মানে আমাদের অ্যাকচুয়ালি কি আমাদের দেশে স্পোর্টসটা খানিকটা একচোখা মনে হয়, কারণ আমরা ক্রিকেটটা নিয়ে বেশি করি, কিন্তু যখন সেটা আমাদের ড্রামা হিসেবে আসে তখন জিনিসটা একটা অন্য লেভেলে চলে যায়।
1: বেশ, অনেক ধন্যবাদ। অনেকগুলো সিনেমার নাম কিন্তু আমাদের সাজেস্ট করলেন আমার বন্ধু, এবং অবশ্যই যে সিনেমার নামগুলো সাজেস্ট করলেন আমরা অবশ্যই দেখার চেষ্টা করবো এবং দেখব। আর যেটা বলছিলাম যে আমরা এবার ক্রিকেট ব্যাট থেকে যদি একটু অন্যদিকে সরে আসি, সেটা হচ্ছে হকি। এবার সেই হকি স্টিক, মানে সেই হকি স্টিকের কথা বললে কোন সিনেমার কথা আমরা বলছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, কারণ সেই মানে চক দে ও চক দে ইন্ডিয়া, তো সেই চক দে ইন্ডিয়া কিন্তু আমাদের কাছে মানে রোলার কোস্টার রাইডের থেকেও আরও বড় কিছু, কারণ এখানে দি শাহরুখ খান আছে।
2: দি শাহরুখ খান আছে, এবং শুধু শাহরুখ খান আছে তাই নয়, এবং তার যে মানে আমরা এখনকার একটু ভাষায় বলতে গেলে যে অরা,
1: অরা, সেই আমি না কালকেই দেখছিলাম জানো তো একটা দা অরা অফ দ্য কোচ, মানে একটা ভিডিও এসেছে, মানে যখন সেই যে স্টেট লেভেলের চণ্ডীগড়ের স্টেট লেভেলের যে প্লেয়ারটা লেট করে ঢুকছে তখন বলছে যে ইয়ে কন সা টিম হ্যায়, বলছে ইন্ডিয়া টিম হ্যায়, তখন বলছে ইহা কোই স্টেট লেভেল কা কোই কম্পিটিশন নেই হো রা হ্যায়, লেট সে আয় হো বাহার যাও। তো এই যে অরাটা, মানে শাহরুখ খানের ওই যে বলা এবং অরা, মানে সেটা আলাদাই।
2: মানে যতক্ষণ না পর্যন্ত, মানে তুমি কোথা থেকে এসছো জিজ্ঞেস করলে যতক্ষণ না পর্যন্ত সে বলছে ইন্ডিয়া থেকে এসেছি, ততক্ষণ সেটা রাইট অ্যান্সার নয়। এবং সেই নিয়ে আস্তে আস্তে গোটা ফিল্মটা চললো, টিমের মধ্যে কিছু মতবিরোধ ছিল, মতপার্থক্য ছিল, সেটা আস্তে আস্তে ঠিক হলো, এবং গোটা টিমটা যখন ঠিক করলো যে না এবার আমরা নিজেদের মতো করে খেলবো এবং স্যার যা যা বলছেন সেগুলো সমস্ত কিছু শুনবো, সেই রকম ফলো আপ করে যখন আস্তে আস্তে ঠিক হলো এবং ধীরে ধীরে যখন একটা একটা করে ম্যাচ জিতছে, তখন শেষ পর্যন্ত যেও ছিল যে তখন অবধি মেনে নিতে পারেনি, লাস্ট ম্যাচে গিয়ে কিন্তু সেও চান্স পেল।
1: সত্যি তাই, কারণ দেখো শাহরুখ খানের ক্যারেক্টারটা এখানে আমার কাছে আরেকটু প্রিয়, কারণ মানে অন্যান্য সিনেমা থেকে আরেকটু প্রিয়, কারণ এখানে শাহরুখ খানকে কিন্তু প্রথমে ব্যর্থ হিসেবেই দেখানো হয়েছে, কারণ তার একটা ছোট্ট ভুলের জন্য তাকে পুরো দেশ গদ্দার তকমা দিয়েছিল, এবং সেই বিষয়টা মুছে ফেলতেই সে কিন্তু ইন্ডিয়ান উমেন্স টিমের ক্যাপ্টেন বা মানে কোচ হয়ে আসে। তো সেই কোচ হয়ে আসার পর তার যে জেদটা, যে আমি এই দলটাকে জেতাবো তবেই আমার আমার নিজের যে গিল্টটা সেটা যাবে, বা আমার উপর যে তকমাটা দেওয়া হয়েছিল সেটা যাবে, তো সেই মানে 16টা আলাদা রাজ্যের আলাদা ভাষার আলাদা ইগোর 16 জন মেয়ে, সেটাই ছিল কবির খানের সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং এটা আমার একটা পার্সোনাল ইন্টারেস্ট যে যেখানে যেখানে শাহরুখ খানের নাম কবির হয়েছে সেখানে সেখানে শাহরুখ খান মানে শাহরুখ খানের আমি প্রেমে পড়ে গেছি জাস্ট। যেমন এইটা ধরো একটা তোমার কবির, তারপর আরেকটা বিষয় আরেকটা কবির খান, সেটা হচ্ছে এতে কি বলে ডিয়ার জিন্দেগিতে, এই কবির খান এই নামটা যেন শাহরুখ খানের জন্য খুব লাকি।
2: হ্যাঁ, এবং মানে যেখানে যেখানে কবির খান নামটা আমরা পেয়েছি সেখানে সেখানে আমরা অদ্ভুতভাবে স্যাটিসফাইড হয়ে গিয়েছি।
1: একদম একদম, সত্যিই তাই। আর সেই মানে এই সিনেমার চক দে ইন্ডিয়ার কথা বললেই সেই আইকনিক ডায়লগ 70 মিনিট কা টাইম হ্যায়, মানে এই যে বিষয়টা ইয়ে 70 মিনিট তুমসে কোই নেই ছিন সকতা। তো এই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন মেয়েরা মাঠে নামছে, তার আগে শাহরুখ খানের এই স্পিচটা, শুধু ওই 16 জন মেয়েকে নয়, মানে যদি তারা মানে যারা হলে বসে সিনেমাটা দেখেছে বা এখনও যারা আমরা দেখি টিভিতে দেখি বা ফোনে দেখি, তাদের কাছে কিন্তু সবাইকে চার্জ আপ করে দেওয়ার মতো একটা ডায়লগ।
2: একদম একদমই তাই, এবং তুমি যদি ভেবে দেখো সেই লাস্ট শটটা যেখানে মানে ডিসাইড হবে যে ম্যাচটা কে জিতছে, সেইখানে দাঁড়িয়েও মানে কোচ আগে থেকে কিন্তু বুঝে যাচ্ছে যে বলটা কোন দিকে যাবে, এবং আলটিমেটলি যখন সেই মোমেন্টটা আসে জেতা হয় মানে জিতে যায়, চোখ থেকে জল পড়ছে, এবং যখন ফিরে আসে নিজের এলাকায় সেখানে এসে যে অসম্মানিত তাকে এতদিন হতে হয়েছিল সেই অসম্মানটা কোথাও যেন গিয়ে হারিয়ে যায় এবং সেটা পরিণত হয় সম্মানে। তো এইরকম একটা গোটা স্টোরি, এরকম একটা গোটা গল্প চক দে ইন্ডিয়ায় রয়েছে, যারা এখনও দেখোনি নিশ্চয়ই তোমাদের মধ্যে সবাই মানে অনেকেই দেখে ফেলেছো, যদি কারোর এখনো না দেখা হয়ে থাকে অবশ্যই দেখে ফেলো,
1: অবশ্যই দেখে ফেলো। এবং অনেকক্ষণ মানে আমরা অনেকক্ষণ টানা গল্প করে ফেলেছি, এবার বন্ধুরা আমাদেরকে মানে বলবে যে গান হবে না, তো সেই জন্যই তোমাদের জন্য থাকবে একটা মিষ্টি গান, এবং সেই গানটা কিন্তু আমাদের খুব প্রিয় একটা সিনেমা থেকেই

কেউ বুঝুক না বুঝুক, আমরা তো রয়েছি বোঝার জন্য বলো। তোমার কথা তো আমরা বোঝার জন্য এখানে বসে রয়েছি, কিন্তু তুমি তো ফোন করছো না। ফোন লাইন তো খোলা রয়েছে 03322।

0: ফোন করে ফেলো। আর কিছুক্ষণ রয়েছি তো আমরা, আর মাত্র 20 মিনিট রয়েছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আর আজকে আমরা কি নিয়ে কথা বলছি বলো তো? আজকে কথা বলছি স্পোর্টস ড্রামা মুভিজ নিয়ে। তো তেমনই অনেক সিনেমা নিয়ে কিন্তু কথা বলা হয়ে গেছে,
1: কথা বলা হয়ে গেছে। এবং এই গান শুনতে যাওয়ার আগে প্রিয়সমা তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করে গিয়েছিল যে এই গানটা কোন ছবি, সেটা কি তোমরা কেউ গেস করতে পারছো?
0: হ্যাঁ,
1: মনে হচ্ছে অনেকে পারছো।
0: অনেকে
1: ফোন লাইন একজন বন্ধু, শুনি বন্ধু গেস করতে পেরেছে কিনা।
0: হ্যালো,
2: নমস্কার, বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ বলছিলাম, বহুরূপী সিনেমার একটা গান হলে ভালো হতো।
0: বহুরূপী সিনেমাটা তো স্পোর্টস মুভিজ নয়, তাই আজকে বহুরূপী সিনেমা থেকে কোনো গান হবে না বলেই দিলাম। কিন্তু এই যে গানটা আমরা শুনলাম, সেই গানটা কোন সিনেমার গান সেটা কে বলতে পারবে? সেটা বলতে কিন্তু আমাদের ফোন লাইনে আসতে হবে। ফোন লাইনে বন্ধু চলে এসেছে, শুনে নি কি বলছে বন্ধু। হ্যালো, হ্যালো,
2: নমস্কার।
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: বহরমপুর পালপাড়া থেকে মামা দাস বলছি।
0: বলুন।
2: শাহরুখ খানের প্রতিটা বই সুপারহিট।
0: আচ্ছা বেশ,
1: শাহরুখ খানের প্রতিটা বই সুপারহিট, এটা আমরা আমরা নিচ্ছি, মানে কথাটা শুনলাম আমরা। কিন্তু বিষয়টা হচ্ছে কিছু কিছু ছবি ফ্লপও রয়েছে, মানে ফ্লপ না হোক বাট কিছু কিছু ছবি অতটা ব্লকবাস্টার হিট নয়। কিন্তু সেই বিষয় নিয়ে আজকে তো আমাদের আলোচনা নয়,
0: একদমই না। আজকে আমরা স্পোর্টস ড্রামা নিয়ে কথা বলছি সিনেস্কোপে।
1: সেখানে আচ্ছা প্রশ্ন উত্তরটা যখন পেলাম না, তাহলে তোমার প্রশ্নের উত্তরটা আমিই দিয়ে দিই।
0: বেশ, দাও দাও দাও, বলো বলো।
1: এই গানটা হচ্ছে চলো পাল্টাই ছবি থেকে, এবং চলো পাল্টাই আমরা দেখেছি 2011-তে, তখন যখন মুক্তি পায় হরনাথ চক্রবর্তীর নির্দেশনায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে এই ছবিতে, রয়েছে আরিয়ান ভৌমিক, টাপুর ব্যানার্জি, রজতাভ দত্ত। কিন্তু তার সঙ্গে এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিকের যে কেমিস্ট্রিটা
0: দুর্দান্ত,
1: হচ্ছে মেন আকর্ষণ এখানে।
0: সত্যি তাই, মানে বাবা ছেলের যে বন্ডিংটা, মানে প্রথমে বন্ডিং ছিল না, কিন্তু প্রথমে বন্ডিংটা ছিল মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বন্ডিং। মানে আরিয়ান যেটা বলছে সেটা প্রসেন চট্টোপাধ্যায় ভুল বলছে, প্রসেন চট্টোপাধ্যায় যেটা বলছে সেটা আরিয়ান ভুল বলছে, এরকম একটা বিষয় যে মানে দুজনের বাবা ছেলে সবসময় খিটোখিটি লেগে আছে। এবং আরিয়ান মানে ছেলেটি, সে বলতো বাবাকে হিটলার বলতো, যে বাবাকে বাবা বলতে নেই, এরকম একটা ব্যাপার যে বাবা ওটা বাবা এরকম করতো। মানে সে ব্যাপারটা হচ্ছে আরিয়ান সবসময় ক্রিকেট খেলতে চায়, পড়াশোনা একদম হবে না। প্রসেন চট্টোপাধ্যায় অনেক কষ্ট করে তার মানে যেটুকু রোজগার ছিল তার থেকেও মানে অনেকটা বেশি টাকা দিয়ে সে তাকে টিউশন ক্লাসে দিয়েছে যাতে পড়াশোনা ঠিক হয়, কিন্তু ছেলে সেই ফেলই করছে, ফেল ছাড়া কিছু শুনতে পাচ্ছে না স্কুলে। তো সেই যে বিষয়টা, সেখানে তার বাবার একটা রাগ ছিল যে ছেলে পড়াশোনা করছে না, শুধু খেলবে শুধু খেলবে, এটা তো হয় না, একটা মানুষকে পড়াশোনা করতে হবে, খেলতেও হবে, এই বিষয়টা ছিল তার বাবার পার্সপেক্টিভ। আর ছেলের ছিল হচ্ছে যে অনেকেই তো পড়াশোনা করেনি, তারা তো ক্রিকেটার হয়েছে, আমি কেন পড়াশোনা করবো, আমি ক্রিকেটারই হবো।
1: মানে ক্রিকেটই ছিল তার ধ্যান। এবং সেই ক্রিকেট খেলা নিয়ে বাবার সঙ্গে বিভিন্ন রকম ঝামেলা হতে থাকে, সমস্যা হতে থাকে, একদিন পুরো বিষয়টা একদম অপটিমামে পৌঁছে যায়। এবং সেখানে গিয়ে কিছু কথা কাটাকাটি হয়, প্রসেন চট্টোপাধ্যায় তার ছেলের কিছু
0: সরঞ্জাম
1: যা যা ছিল ব্যাট ফ্যাট এইসব সমস্ত কিছু ভেঙে দেয়, এবং সেইখান থেকে ঘটনাটা একটা দুর্ঘটনায় রূপ নেয়। এবং
0: একটা হাতাহাতিতে একটা ভুল ব্যাপার হয়ে যায়, এবং তারপর সেই বাবা ছেলের যে বন্ডিংটার কথা আমরা বলছিলাম, সেই বন্ডিংটা আসলে বোঝা যায় যে একজন বাবার বুকে কতটা যন্ত্রণা থাকতে পারে। মানে তার ছেলে, মানে ছেলে তখন কোমায়, সে ছেলে কথা বলছে না, নড়ছে না, চড়ছে না, সে তখন ক্রিকেট ব্যাট এনে তার সামনে দিচ্ছে যে একটু ক্রিকেট খেল, এরকম যে বিষয়টা। এবং একটা সিনেমার খুব প্রিয় ছিল এই সিনেমাটা থেকে, যে আরিয়ানের জুতো ছিল না ক্রিকেট খেলার যে এ থেকে, মানে কোচ বলেছিল একটা জুতো কিনে দিতে, জুতোটা ছিঁড়ে গেছিল। তো সেটাও কিন্তু আরিয়ান এসে খুব একটা বেশি বাবার কাছে ঘ্যান ঘ্যান করেনি, সেই পুরনো জুতোটা দিয়েই চালিয়েছিল। কিন্তু যখন ওর অ্যাক্সিডেন্ট হলো বা যখন সে কোমায়, তখন প্রসেন চট্টোপাধ্যায় সেই জুতোটা কিনলো অনেক টাকা জোগাড় করে। এবং এখানে আরেকটা বিষয়, আরেক যে যার কাছ থেকে টাকা ধার নিয়েছিল প্রসেনজিৎ, সেই ক্যারেক্টারটাও কিন্তু দেখবার মতো। এবং শেষ পর্যন্ত সে যে এত সুন্দর একটা কি বলবো, প্রসেন চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্তের যে কেমিস্ট্রিটা, সেইটা কিন্তু সিনেমাটার একটা প্রাণ বলা যেতে পারে।
1: অবশ্যই, এবং এই গোটা সিনেমা থেকে আমরা এটা বুঝেছি যে অবশ্যই পড়াশুনো ইম্পর্টেন্ট, কিন্তু তার পাশাপাশি যার যেটা প্যাশন, যে যেটা করতে ভালোবাসে, তাকে কিন্তু সেটা করতে দেওয়া উচিত, তাকে সেটা করতে দেওয়া মানে দিতে হয়।
0: সত্যি তাই, মানে তার প্যাশনটাকেও সম্মান করা উচিত।
1: হ্যাঁ, সবাই তো সবকিছুতে ভালো হয় না, যে যেটাই ভালো তাকে না হয় সেটাই করতে দেওয়া হোক।
0: একদমই। এবং এই সিনেমাটা মানে চলো পাল্টাই বলার পরই যদি কোনো সিনেমা বলতে হয়, সেটা হচ্ছে মানে সৈকতই বলুক, সেই সিনেমাটার কথা
1: সেই সিনেমাটা হচ্ছে, মানে দেখো ক্রিকেটের কথা যখন হচ্ছে তখন ক্রিকেটের

0: কথাই বলবো, এবং এমন সিনেমা যেটার কথা তুমি বলিউডের হিস্ট্রি থেকে তুমি বাদ দিতে পারবে না, আমির খানের ছবি
1: লাগান। তো সেই লাগান, সেটা হচ্ছে আশুতোষ গোয়ারিকারের নির্দেশনায় সিনেমা, এবং সেখানে প্রধান চরিত্র তো আমরা দেখতে পাই আমির খানকে অবশ্যই, গ্রেসি সিংকে, রেচেল সেলিকে, পল ব্যাকার্থনকে। তো এখানে একটা মূল আকর্ষণ ছিল লাগান সিনেমাটার মিউজিক ডিরেক্টর ছিল এ আর রহমান। তো

0: সরকারের মানে চম্পারণ নামক একটি ছোট্ট গ্রামের, সেই গ্রামে মানে সেই বছর চরম খরা দেখা দেওয়ায় গ্রামবাসীরা মানে লাগান কথাটার অর্থ কি
1: কর দিতে পারছিল
0: তো সেই করটা দিতে পারছিল না, তার জন্য সেখানে সেনাপ্রধান ক্যাপ্টেন রাসেলের কাছে যায় তারা সবাই গ্রামবাসীরা মিলে। কিন্তু তারা একটা শর্ত রাখে, একটা বাজি রাখে, সে বলে যে গ্রামবাসীদের ব্রিটিশদের সঙ্গে ক্রিকেট খেলতে হবে এবং সেই ক্রিকেট খেলায় যদি জেতে তারা 3 বছরের জন্য সেই ট্যাক্স বা কর বা যেটা লাগান সেটা মুকুব করবে।
1: একদম
0: তো সেইটা ছিল হচ্ছে মানে যদি যদি হেরে যায় সেটাও একটা পয়েন্ট ছিল, যদি বাজি হেরে যায় তাহলে 3 গুণ কর তাদেরকে আবার দিতে হবে। মানে ভাবো এক গ্রামবাসীরা সেই বছরের খরাই মানে সেই বছরের করই দিতে পারছে না খরার জন্য, সেখানে আবার 3 গুণ কর দিতে হবে,
1: 3 গুণ বেশি কর দিতে হবে। এবং সেইখানে দাঁড়িয়ে এখানেও কিন্তু আমরা সেই গোলন্দাজে যেমন দেখছিলাম সেই মানে জাত পাত নির্বিশেষে গোটা টিম তৈরি হওয়া, এখানেও কিন্তু আমরা এরকম একটা ব্যাপার পাচ্ছি যে যাদের সঙ্গে মানে যারা সমাজে বিতাড়িত, যাদের সঙ্গে কেউ কথা বলে না,
0: মানে কামার মানে যেটা যে যার প্রফেশন থেকে এসেছে, পুরোহিত বা চর্মকার মানে অন্যান্য মানে খামারের কাজ করে সেরকম মানে প্রচুর এরকম প্রফেশন থেকে আসা মানুষকে তারা একত্রিত করে।
1: হ্যাঁ, এবং মানে যে যাকে সবাই সমাজে ভুল কাজের জন্য জানে, সে খারাপ কাজ করে বা ভুল পথে যে চালিত হয়েছে তাকেও টিমে রাখা হয় এবং সে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হয়, তার মধ্যে একটা ছোট্ট পরিবর্তন আসে। সে আমার তো সবচেয়ে বেস্ট লেগেছিল হচ্ছে কাচরা বলে একটা ক্যারেক্টার ছিল মনে আছে, তার যে বোলিং রান আপটা এবং সেই মানে অপোনেন্ট টিম বুঝতেই পারছে না কোথা থেকে মানে কীভাবে বলটা আসছে। যাই হোক, আলটিমেটলি একটা সেই আবার লাস্ট সিনে একটা ছয় ওঠে এবং সেই ছয়টা ক্যাচ ধরে ফেলে, বাট পাটা ছিল বাউন্ডারির
0: বাইরে।
1: সেই যে চিৎকারটা মাঠের বাইরে থেকে, মানে
0: সেটা ভুলবার মতো
1: নয়, অসাধারণ অসাধারণ।
0: এবং এই সিনেমাটার মানে যেটা পরম প্রাপ্তি সেটা হচ্ছে অস্কারের মঞ্চে মনোনয়ন পাওয়া, সেই একটা মানে ধরো মাদার ইন্ডিয়া সালাম বম্বে এইগুলোর পর লাগান আবার তৃতীয় ছবি যেটা অস্কারে মনোনীত হয়েছিল এবং বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসেবে মনোনীত হয়েছিল, সেটাও কিন্তু একটা পরম পাওয়া। এবং এই বলেই আমাদের লাগান সিনেমার গল্প আমরা শেষ করি।
1: এবং এই সেখানেও যেমন আমরা দেখেছিলাম যে একটা এইরকম একটা পরিস্থিতি কাটিয়ে গোটা গ্রাম একটা নতুন সকাল দেখেছিল,
0: সেরকম একটা নতুন সকালের গান শুনি আমরা।

0: নতুন একটা সকাল দেখার অপেক্ষায় তো আমরা প্রত্যেকেই থাকি, তাই না? তো সেই রকমই নতুন সকাল দেখার গল্প, আরও একটা গল্প রয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে দঙ্গল সিনেমার গল্প। দঙ্গল তো অবশ্যই একটা মানে একেবারেই ট্রু অ্যাসপেক্টের একটা সিনেমা এবং আমরা প্রত্যেকেই সেই স্টোরিটা জানি,
1: গীতা সিং ফোগাট,
0: একদম সেই গীতা সিং ফোগাট এবং তার লড়াইটার গল্প আমরা জানি। এবং এখানে আবার সেই আমির খান, সেই আমির খানের চরিত্রটা, আমির খান কতটা ওয়েট গেইন করেছিল একটা চরিত্র প্লে করার জন্য,
1: এবং মানে কি অদ্ভুত লাগছিল বলো,
0: মানে অদ্ভুত লাগছিল। এবং মানে আসল যে ছবিটা সেই ছবিটার সঙ্গে কিন্তু মানে একদম সেম লাগছে,
1: একদম সেম লাগছিল। এবং সেখান থেকে এখানেও একটা ফেমাস ডায়লগ আমাদের সবার কানে কানে বাজে, যে মানে সোশ্যাল মিডিয়ায় তো সারাক্ষণ ঘোরে, এবং বিশেষ করে যখন আমাদের ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম জিতলো তখনও এই ডায়লগটা খুব উঠেছিল, মারি ছড়িয়া ছোরো সে কম হ্যাঁ।
0: একদম নয়, কম হ্যাঁ, একদমই কম নয়, কারণ আবার কিন্তু ওমেন্স টিমের ওয়ার্ল্ড কাপ আসছে, দেখতে হবে কিন্তু সবাই মিলে। তো তেমনই মানে যদি আমরা দঙ্গলের কথা বলি, সেখানে এই গীতা সিং ফোগাটের যে লড়াইটা এবং তার বোনের লড়াইটা, সেখানে আমির খান মানে আমির খানের যে ক্যারেক্টারটা, বা মানে যদি আমি গীতা সিং ফোগাটের বাবার যে ক্যারেক্টারটার কথা বলি, সেখানে কিন্তু তাদের লড়াইটা একটা পুরো সমাজের বিরুদ্ধে লড়াই, মানে মেয়েরা বক্সিং বা পেহলওয়ানি করতে পারে কিনা সেটা কিন্তু একটা সমাজের কাছে বড় প্রশ্ন ছিল, যে মেয়েরা পেহলওয়ানি করবে,
1: এবং সেই পুরুষতান্ত্রিক সমাজের একটা মানে একটা যোগ্য জবাব দিয়েছিল তারা সবাই মিলে,
0: হাঁটিয়ে দুটো থাপ্পড় মেরেছিল ওই পুরুষতান্ত্রিক সমাজের গালে।
1: এবং আলটিমেটলি মানে যদি সিনেমাটার কোনো কনক্লুশন হয়ে থেকে থাকে, যে সিনেমাটার কনক্লুশন এই গানটাকেই কন্ট্রাডিক্ট করছে, যে বাপু সেহত কে লিয়ে তো হানিকারক, আলটিমেটলি কিন্তু হানিকারক ছিল না,
0: একদমই না, কারণ তাদের জন্য তার বাবা একটা মানে মাইলস্টোন সেট করে দিয়েছিল এবং তারাও সেই মাইলস্টোনের দিকেই হেঁটেছিল। এবং এর পরে এই যে হামারি ছড়িয়া ছোরো সে কম হ্যায় ক্যা, সেরকমই যদি বলতে চাই সেটা হচ্ছে আরেকজনের গল্প, সেটা হচ্ছে মেরি কম। মেরি কমে প্রিয়াঙ্কা চোপড়া, ও মাই গুডনেস, মানে প্রিয়াঙ্কা চোপড়ার যে অভিনয় সেখানে নিজেকে গড়ে তোলা মেরি কম হিসেবে, এবং মেরি কম যিনি আসল মেরি কম তাকেও মানে তার কাছে কুর্নিশ, যে তিনি সমাজের কাছে সেই রকমই একটা মানে সত্যি তাই সেই স্টিগমাটাকে ভেঙে দিয়েছেন, যে মেয়েরা বক্সিং করতে পারে না, কেন পারবে না। তো এই বিষয়গুলো আমাদের কাছে কিন্তু ভীষণ ভীষণই মোটিভেশনাল, যে মেয়েদের কাছে বিশেষ করে, যে মেয়েরা এখন কিছুতেই পিছিয়ে নেই, এখন কেন, তারা কতদিন আগে করেছে বলতো, এই যে মেরি কম বা গীতা সিং ফোগাট, তারা কতদিন আগেকার এই চ্যালেঞ্জগুলো, এই মানে এই বিষয়গুলো লড়াই করে তবে গড়ে তুলেছে। তেমনই আরও কিছু সিনেমা রয়েছে, যেমন সব সিনেমা হয়তো আমরা কভার করতে পারবো
1: না, কারণ সময় বড় কম,
0: হ্যাঁ, কারণ এক ঘন্টার মধ্যে এত সিনেমা কভার করা পসিবল না। আরেকটা সিনেমা যে এই স্পোর্টস মুভি নিয়ে যদি বলি, সেটা হচ্ছে ভাগ মিলখা ভাগ।
1: ভাগ মিলখা ভাগ, এখানে আমরা ফারহান আখতারকে অদ্ভুত অভিনয় করতে দেখেছি, মানে সেই মানে একদম সেই রিফিউজি ক্যাম্প থেকে শুরু করে রানওয়ে মানে রানওয়ে ট্র্যাকে সেই দৌড়ানোর সময় টোটাল পুরো বিষয়টার মধ্যে মানে একদম পুরো জান দিয়ে অভিনয় করেছে,
0: একদম মানে এই যে রেসিং ট্র্যাক, এই যে রেসিং ট্র্যাকে দৌড়ানো শুধু নয় কিন্তু তার জন্য, সেটা ছিল জীবনের ট্র্যাজেডি থেকে পালানোর দৌড়,
1: একদম।
0: এটা কিন্তু একেবারে 2013 সালের কি বলবো মানে ব্লকবাস্টার হিট ভাগ মিলখা ভাগ। এবং এখানে সোনাম কাপুরের চরিত্রটা আমার খুব প্রিয় ছিল, এত সুন্দর ওরাঙ্গ রেস গানটা, মানে সেগুলো কিন্তু আমাদের খুব খুব প্রিয় জিনিস।
1: এবং এই এই জীবনের ট্র্যাজেডি থেকে বেরানোর আরো একটা ছবি ছোট করে শুধু নাম বলে দিচ্ছি, সুলতানের কথা তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো, সালমান খান এবং অনুষ্কা শর্মা রয়েছে সেখানে, সেখানটা দেখতেই পারো। এবং এবং আমাদের বাংলা ছবিতে তো ফিরে আসতেই হবে, এই একই রকম বক্সিং রিং এর কথায় যদি বলি, সেখানে আমরা দেখেছি দেবদা রাজ চক্রবর্তীর ডিরেকশনে দেব এবং রুক্মিণী মৈত্র,
0: চিরঞ্জিত চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, লাবণী সরকার সবাই মিলে একটা সিনেমা।

0: সেটা হচ্ছে চ্যাম্প, তু হি হ্যায় চ্যাম্প। তো সেই চ্যাম্পের সিনেমার কথাও কিন্তু আমরা জানি, এই দাবার মানে এই সমস্ত কিছু থেকে এসে আমরা কিন্তু বক্সিং রিংয়ে ফিরে আসলাম। সেই বক্সিংয়ের কথা যখন বলছিলাম, 2017 সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পায় এই সিনেমা। এবং মানে এখানে এখানে একটা মানে ফেমাস ডায়লগ ছিল, সেটা হচ্ছে উড়বি যখন প্রজাপতি ফুল ফোটাবি বলতা। এই ডায়লগটাই শেষ পর্যন্ত যে কাজ করলো সেটা কিন্তু এই সিনেমাটা না দেখলে কেউ বুঝতে পারবে না। তো সেই সিনেমাটায় কিভাবে একজন চ্যাম্প হয়ে উঠলো, একজন সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘর থেকে এসে, সেটা কিন্তু দেখবার মতো একটা সিনেমা। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিন,
1: অবশ্যই দেখে ফেলো। তবে আজকের মতো ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে এবার এখান থেকে বলতে হবে টাটা, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো।
0: একদম, কিপ ফাইটিং।
1: আর যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম চ্যাম্পেরই এই গানটা। চলো তাহলে টাটা।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায় এবং সৈকত গুপ্ত। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলার মুখ।

0: গরমের মধ্যে বেরিয়ে পড়েছি শীতল ছায়ার খোঁজে। ঘুরতে ঘুরতে এসেছি শিবনারায়ণ চক গ্রামে, হাওড়া জেলার উদয় নারায়ণপুর ব্লকের খিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামটি ছবির মতো সুন্দর। এগিয়ে চলেছি সরু পথ ধরে, দুপাশে সবুজ কৃষিক্ষেত্র, ফলে আছে নানা রকমের ফসল সবজি, চারপাশে কত রকমের গাছ সযত্নে ঢেলে দিয়েছে শীতল ছায়া। গাছে গাছে ফুল, ডালে ডালে ফল, উড়ে বেড়ায় পাখির দল, যেদিকে তাকাই চোখের আরাম। ঘুরতে ঘুরতে মনে হলো দামোদর তীরবর্তী শিবনারায়ণ চক গ্রাম সম্পর্কে জানতে পারলে বেশ হয়। কথা বললাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, তাদের জানালাম মনের কথা, খুশি তারা। বসা হলো একটি জায়গায়, শুরু হলো কথাবার্তা। গ্রামের ঐতিহ্য সম্পর্কে বললেন রতন সামন্ত।
1: গ্রামের নাম শিবনারায়ণ চক। এখানে আমাদের একটা প্রাচীন পূজা হয়, সন্তোষী মায়ের পূজা হয় এবং শিব মন্দির আছে দীর্ঘদিনের। আর এখানে হচ্ছে কৃষি প্রধান দেশ, এটা নানা রকম সবজি এখানে উৎপাদন করে কৃষকেরা। আর শিক্ষার দিক দিয়ে মোটামুটি চাকরিজীবী কম আছে।
2: এই গ্রামের আশেপাশে কোন কোন গ্রাম আছে?
1: এর পাশে আশেপাশে আছে আমাদের পাড়িয়ালা, ডোঁয়াজল, খিলা, তারপর বড়িপুর, কমলচক, দক্ষিণ খিলা, নিমনাই, কানপুর। পরিবেশ সুষ্ঠু, পরিবেশ খুব সুন্দর, পরিবেশ এখানের ছিমছাম। গ্রামের পশ্চিম দিকে দামোদর নদী বয়ে গেছে, দামোদর মোটামুটি প্রবল আছে, বর্ষায় অল্প জল জমে কিন্তু জল বেরিয়ে চলে যায়, খুব একটা ডোবে না, বন্যা ফন্যা হয় না এদিকে খুব একটা। এটা হচ্ছে খিলা পঞ্চায়েত, আর ব্লক হচ্ছে উদয়নপুর ব্লক। আমরা নশো পরিবার এই গ্রামে বসবাস করি, গোটা এই শিবনারায়ণ চক এরিয়া।
0: জানতে চাইলাম গ্রামের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয় রণজিৎ সেন জানালেন,
3: গ্রামে শিক্ষিত মোটামুটি ভালোই আছে। এই গ্রামে প্রাইমারি স্কুল একটি, হাই স্কুল পাশের গ্রামে খিলা গ্রামে, খিলা গ্রামে গ্রাম পঞ্চায়েত যে এরিয়া সেই খিলা গ্রামে হাই স্কুল আছে। আর এখানে প্রাইমারি স্কুল হচ্ছে শিবনারায়ণ চক গ্রামেই আছে, আর পাশে বেনুপাল চক হাই স্কুল আছে, ওখানে প্রাইমারি স্কুলও আছে। এই দুটো হাই স্কুল মোটামুটি এই জায়গাটা কভার করে, ছেলেরা মনোযোগ সহকারে পড়া করে। তবে এখন একটু অন্যরকম হয়ে গেছে, এটা আমরা উপলব্ধি করি শিক্ষাব্যবস্থার মধ্যে। এখন যেমন প্রতি স্কুলে, প্রাইমারি স্কুলে বিশেষ করে দুজন শিক্ষক কোনো স্কুল চলে কি, এইরকম অবস্থা। হাই স্কুলও তাই, যেখানে 30-35 জন শিক্ষক দরকার, সেখানে আছে 22-23-25 জন এইরকম শিক্ষক। তারা কি করে, তারা পার্ট টাইম টিচার নিয়ে স্কুল চালায়। নাহলে শিক্ষাব্যবস্থা মোটামুটি ভালোই, কিন্তু কথা হচ্ছে অত্যধিক পরিশ্রম করতে হয় তাদেরকে ওই পার্ট টাইম টিচারদের নিয়ে। এটা হাই স্কুলে বেড়া গেলাম, প্রাইমারি স্কুলের গতি খুব খারাপ। প্রাইমারি স্কুলে মোটামুটি ওই দুজন করে শিক্ষক বললাম, কোনো জায়গায় ওই খিলা গ্রামে অবশ্য 10 জন শিক্ষক আছে। খিলা গ্রামে স্কুল খিলা গভীর শিক্ষা সদন, এখানে 10 জন শিক্ষক আছে। তো ওখানে ছাত্র সংখ্যা সবচেয়ে চারদিক থেকে ছেলে গিয়ে ওখানে গিয়ে হাজির হচ্ছে। তো যাই হোক, ওখানে প্রায় 400 ছেলে, আর অন্যান্য স্কুলে 150, 200, 100 এরম চক। শিবনারায়ণ চক গ্রামেই একটা স্কুল আছে, সেখানে মাত্র 2 জন শিক্ষক, সেখানে ছাত্র 60-65 জন, এইরকম অবস্থা। পাশে বড়িপুর গ্রাম, বড়িপুর গ্রামে কোনো স্কুল নেই, কিন্তু বড়িপুর গ্রামের সংলগ্ন স্কুল হচ্ছে পালিরা বোর্ড প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলেই আমি টিচার ছিলাম, হেড টিচার ছিলাম। কলেজ আমতা কলেজ, এখান থেকে দূর করে আমতা কলেজ, এদিকে পুরাসকানপুর, পুরাস হরিরাসনন্দী মহাবিদ্যালয়, আর আমতা রামসদয় কলেজ, এই দুটো কলেজ পাশাপাশি আছে। আর হ্যাঁ, উদয়নপুরে একটি আছে, মাধবীলতা কলেজ। তো এই তিনদিকে তিনটে কলেজ আছে, অনেকেই যাচ্ছে, ছেলেরা মেয়েরা অনেকেই যাচ্ছে, এবং সাইকেলে করে এখান থেকে যায়, উদয়নপুর যায় ছেলেরা, আমতা কলেজে অনেক যায়, তবে মেয়েরা অল্প যায়। পুরাসকানপুর কলেজ ভালো ছেলে যায়, ভালো যায়, এখান থেকে কাছাকাছির মধ্যে পুরাস কলেজ, পুরাস কলেজটা এখানে ছেলে মোটামুটি ভালোই যায়। অঙ্গনওয়াড়ি এখানে শিবনাচক গ্রামে আছে, বড়িপুর গ্রামে অঙ্গনওয়াড়ি আছে, খিলা গ্রামে আছে। নারী শিক্ষার হার ভালোই, নারী শিক্ষার হার এখানে, ছেলেরা মেয়েরা যেমন শিক্ষিত হচ্ছে, মেয়েরাও সেমনি শিক্ষিত হচ্ছে। তারা যে চাষি প্রধান গ্রাম বলে তারা মেয়ে পাঠাচ্ছে না তা নয়, এটা নিঃসন্দেহে ভালো। স্কুল ছুট এখন নেই বললেই হয়। প্রায় প্রতি বাড়িতেই স্কুল যাচ্ছে। শিবনারায়ণ চক গ্রাম, শিব নারায়ণ দুয়ের উপস্থিতি এই গ্রামে ঘটেছিল, সেই জন্যে শিবনারায়ণ চক নাম হয়েছে। মন্দির শিব মন্দির আছে এবং নারায়ণ মন্দির আছে, সেই কারণে ওটার নামকরণ হয়েছে। খুব সম্ভব, আমি আরও পুরনো দিনের কথা বলতে পারছি না, খুব সম্ভব এই কারণেই নামটা নামকরণ হয়েছে শিবনারায়ণ চক।
0: কিভাবে আসা যায় এই গ্রামে, রাস্তাঘাটগুলো কিরকম, জানালেন অজয় সাউ।
4: হাওড়া থেকে হাওড়ার বাস উদয়নপুরে আসে, উদয়নপুর আছে, পাঁচারুল আছে, ডিবুসুট আছে, আপনারা বাসে চেপে উদয়নপুরে বাস স্ট্যান্ডে নামবেন বা

0: মনে করে নামবেন, নেবে জিজ্ঞাসা করলেই যে সিমরাঞ্চক ও আপনাদের সবাই দেখিয়ে দেবে, যে সিমরাঞ্চকের আসার রাস্তা দেখিয়ে দেবে, বড়িপুরের উপর দিয়ে সিমরাঞ্চক আসতে পারবেন। ঠিক আছে, আসার যোগাযোগ সত্যি কথা বলতে কি খুবই খারাপ, ব্যবস্থা কাঠামো পরিকাঠামো পুরো ভেঙে পড়েছে, রাস্তাপথ খুবই খারাপ, কাদা হয়ে থাকে, মরাম রাস্তা, ডিবিসির রাস্তা দিয়ে মরাম রাস্তা, জল দাঁড়িয়ে থাকে, মানুষ যাতায়াত করতে পারে না, সাধারণ যে বাড়ির যে আশপাশে কেনা যায় যে রাস্তাগুলো সেই সব অবস্থা খারাপ। রিক্সা টোটো আসে মানে কোনো রকমের লোকের অসুবিধা হয় তবু আসে, এই নয় যে আসতে পারে না, কোনো রকমে আসে, অ্যাম্বুলেন্সের কোনো পরিবর্তন ঢুকতে পারে না। ডিবিসি খালটা রাস্তাটা খুবই খারাপ, এতটাই খারাপ যে কোনো একটা অ্যাম্বুলেন্স বা বড় গাড়ি চাষির যে মাল নিয়ে যাবে সে তো গাড়ির ঢুকার কোনো যোগাযোগ নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, সেই কারণে কাঁচা রাস্তা হয়ে আছে, কোনো বড় গাড়ি ঢুকলে বিপদের শেষ থাকে না সাধারণ মানুষের, যে কারণে গাড়ি ঢুকতে পারে না।
1: কথা হলো কৃষিজীবী সুভাষ সামন্তর সঙ্গে।
2: চাষবাস করতে পরিশ্রম করতে হয়, তারপরে সেই সেই অনুযায়ী দাম পাওয়া যায়নি। কি আমাদের প্রথম চাষ হয় ধান থেকে শুরু করলে, প্রথমে ধান হয়, ধানের পরেই তারপরে উঠে গেলে ধানের পরে আলু, আলু কপি, তারপর নানা রকম শাক সবজি সবই হয় আমাদের এখানে। আমাদের এখানে আমন ধানটা বলতেই বেশিরভাগই হয় ওই সব গরমের যমুনা ধান, তারপরে রাজেন্দ্র মাসুরি, প্রতীক্ষা, এইসব ধানটা বেশি হয়, বেশিরভাগ যমুনাটাই হয়। তারপরে ধানের সেইভাবে দাম পাওয়া যায়নি, তারপরে আলুও তাই, আলুও খরচা প্রচুর, আলু সারের দাম প্রচুর, কিন্তু সেইভাবে আলু দাম, আলু হলে আলুর দাম একদমই হয়নি, তবু করতে হয়, চাষির চাষ কী করা যাবে। আবার কেউ তিল মূল্য, কেউ বাদাম মূল্য, তাও জলে নষ্ট হয়ে যায়, হ্যাঁ নষ্ট হয়ে গেছে অনেক, তারপরেও যা কিছু হয় তাতে বুক ধরে থাকতে হয়, চাষিদের চাষ করতে হবে, এইসব নিয়ে চলছে আমাদের, ধার দেনা হয়ে যায়, এই সারের এত দাম, কিন্তু সেইভাবে লেবারের দাম, ট্রাক্টর ফাক্টর অনেক টাকা খরচা হয়ে যায়, কিন্তু সেইভাবে আমরা টাকা পাচ্ছি না এখনও। আমাদের চাষের বাসের মাল বেশিরভাগ মাঠ থেকে বড় বড় পাইকিরি হয়ে যায়, যেমন আলু ধান এগুলো ঘর থেকে নিয়ে চলে যায়। এবার এই কপি অল্প অল্প হলে বাজারে নিয়ে যেতে হয়, সামনে পেড়ো বাজার আছে, পেড়ো বাজার, খিলে বাজার, ওই জয়নগর আছে, জয়নগরে এসব আশপাশে বাকি দিয়ে দিয়ে আসতে হয় আর কি। আমাদের এমনি কপি মোটামুটি হয়, ভালো কপি হয়, হ্যাঁ কপি, হ্যাঁ সিমরাঞ্চক কপি বিখ্যাত, কপি ভালোই হয়, কপি সাইজও ভালো, কিন্তু এক এক সময় দাম থাকে, প্রথম দামটা কম ভাগই থাকে, হ্যাঁ প্রথম থেকে কম ভাগই দাম থাকে, তারপরে লাস্টে বাকি যা হয় সব মানে অবিক্রি মতো, জলের দামে এক টাকা দু টাকা পিস এরকমভাবে কপি দিতে হয়, মানে কী করবে, না দিলে নয়, যা হয় দিয়ে আসি, এরকমভাবে কপি বিক্রি করতে। আমাদের কাছাকাছি কোনো হিমঘর নেই, গেলে যেতে হবে এক ঘন্টা রাস্তা, এরকম দূরে দূরে, তাও সবজি রাখে না, ওই শুধু আলুটা রাখে আমাদের, এরকম ব্যবস্থা আমাদের কাছাকাছি হিমঘর কোনো নেই, যে সবজি ফবজি রাখবে, যে রেশম কোনো হিমঘর নেই।
1: বিভিন্ন দেবদেবীর পূজো হয় এই গ্রামে, মেতে ওঠেন গ্রামবাসীরা, জানালেন প্রভাষ সামন্ত।
3: আমাদের গ্রামে সিমরাঞ্চকে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরে দুর্গা পুজো হয়, সেখানে ঝাঁপ হয়, তারপরে কালী পুজো হয়, বড় হরিনাম হয় গোটা গ্রাম নিয়ে, আর আমাদের পাড়ায় হয় সন্তোষী পুজো, কালী পুজো গোটা গ্রামে হয়, পাশের গ্রামেও কালী পুজো হয়, দুর্গা পুজো আমাদের শিবদোলায় হয়, খিলায় হয়, সিমরাঞ্চকে দুটো হয়, একটা বেড়াপাড়ায়, বড়িপুরে হয়, তারপরে পিড়ো, জয়নগর, এই সব জায়গায় সিমরাঞ্চক পুজো, কমলচক, বিনুপল চক, এই সব জায়গায় সিমরাঞ্চক, গ্রামের মানুষ সবাই মিলে এক জায়গায় যায়, যে পুজো দেখে, ছোটো করে নাটক টাটক সব হয়, আর মেলা টেলা খিলে টিল ওই দিকে দিয়ে বসে, পাড়িওলা মেলা বসে, রথ হয় পাড়িওলা আমাদের, আর খিলে এখন বড় রথ হয়।
1: অশোক সামন্ত বললেন গ্রামের সংস্কৃতি ও খেলাধুলার চর্চা সম্পর্কে।
4: যাত্রা, থিয়েটার, গান বাজনা, বাচ্চারা গান শিখে, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, শ্যামাসঙ্গীত আর কালী পুজোর গান, এসব সব রকমই শিখে, স্টেজে স্টেজে প্রোগ্রাম হয়, ওইসব প্রোগ্রামে গান করে, কম্পিটিশান হয়, সেখানে কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, এসব নানা রকম পুজোতে কম্পিটিশানে বাচ্চারা নাচ গান বাজনা ওরা কম্পিটিশান করে, বাচ্চারা বাচ্চাদের মধ্যে একটা জোশ আছে, ওরা গান বাজনা করে, আর নাচেরও প্রোগ্রাম হয়, নাচের প্রোগ্রামে নানা রকম খেলাধুলারও প্রোগ্রাম থাকে, সেখানে ওনারা করে অনুষ্ঠান, সব রকমই হয়, কালী পুজো লক্ষ্মী পুজো অনুষ্ঠানের মধ্যে ওনারা যারা বড়রা পরিচালনা করেন ওনারা বাচ্চাদেরকে দিয়ে কম্পিটিশান করান আর কি, তো সেখানে বাচ্চারাও পার্টিসিপেট করে, তো পার্টিসিপেট করে সেই মধ্যে কম্পিটিশানে প্রাইজ ফাইজ দেওয়া হয়, নাটকও হয়, যাত্রা হয়, সবাই নয়, কিছু কিছু বাচ্চা ওখান থেকে বেছে বেছে বাচ্চা যারা পারে তাদেরকে নিয়ে কাকুরা করেন। মাঠ তো আমাদের

0: অনেকে আছে, কিলে মাঠ আছে,
1: বেনুপাল
0: চক গ্রামে সেরকম খেলার মাঠ নেই, আমাদের সীমাঞ্চল মাঠে খেলার মাঠ সেরকম নেই, কিন্তু একটা আছে সে অপরিষ্কার। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা ফুটবল খেলতাম মাঠে, যে ফাঁকা মাঠে যে মাঠকে পরিষ্কার করে, হ্যাঁ সেখানে খেলাধুলা করতাম মাঠে, যে ক্রিকেট পিচ বানাতাম। আমাদের মাঠে সেরকম মাঠ নেই, মানে আমরা নিজেরাই বাচ্চারা মাঠ বানাতাম আর কি, চাষ শুরু হয়ে গেলে আবার খেলা আমাদের শেষ, এরকম স্থিতি আর কি। বর্ষা ধান হয়ে গেল, রোয়া গেলো, আর খেলা যাবে না, তো সেরকম স্থিতিতে আমরা খেলাধুলা করতাম। বাচ্চারা এরকম স্থিতি করে খেলাধুলা, একটু দূরে যেতে হয়, খিলে মাঠে যেতে হয়, না নোয়া চকের মাঠে যেতে হয়, নাহলে বিনবল চকের মাঠে যেতে হয়, একটু দূরে যেতে হয়। যোগ ব্যায়ামে যেগুলো আছে সেগুলো যাদের পয়সা আছে তারা যেতে পারবে, কিন্তু সাধারণ মানুষ তো যেতে পারবে না।
2: কিরকম চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন গ্রামবাসীরা? সোমনাথ সামন্ত জানালেন,
3: আমাদের সীমনাঞ্চল গ্রাম মোটামুটি 4,000 লোক নিয়ে বাস, এতে কোনো ডাক্তার নেই, কোনো পরিষেবা নেই, কোনো হসপিটাল নাই, ঠিক আছে। হসপিটাল যেতে গেলে 1 ঘন্টার রাস্তা, উদয়নপুর রাস্তাঘাট খুব খারাপ, অ্যাম্বুলেন্স এলে অ্যাম্বুলেন্সই পড়ে যাবার খাপ হবে, এত রাস্তাঘাট খারাপ। ওগুলো কেউ গেলে নয়, গায়ে থেকে পড়ে যাবার খাপ হবে, এত বাম্পার রাস্তাঘাট, গ্রামের শেষ সীমানায় বাড়ি বলে নয়, কোনো পরিষেবা আমাদের নেই। আর হেতার ভিতরে ডাক্তার আমাদের গ্রামে একটাও ডাক্তার নেই ভালো, আছে পাশের গ্রামে বড়িপুরে, তারপরে খিলায় আছে, আমাদের এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার যেতে হবে কয়েক ডাক্তার। উপস্বাস্থ্য কেন্দ্র আমাদের শিবদলে আছে, ডাক্তার সবসময় পাওয়া যায় না, ওই সপ্তাহে 2 দিন আসে ডাক্তার, বাদ বাকি দিন বন্ধ থাকে। ওই আসে ওই থাইরয়েড পরীক্ষা করে, রক্ত পরীক্ষা করলো, জ্বর সর্দির ওষুধ, এছাড়া কোনো হাইফাই কোনো ট্রিটমেন্ট নাই, ভ্যাকসিন টিকা বাচ্চাদের দেয়, এমনি কোনো যে একটা বড় শরীর খারাপ করলো কোনো হাইফাই চিকিৎসা বলতে কোনো নেই, পাড়ার শেষ সীমানা বলে কোনো পরিষেবা আমরা পাচ্ছি না। আশাকর্মীরা হতে থাকে, ওই নর্মাল চিকিৎসা, কোনো হাইফাই চিকিৎসা করতে পারে না। আমরা উদয়নপুর হসপিটাল, সেটাও পরিষেবা নেই, সেটাও সব নোংরা, কোনো পরিষেবা নেই, ওটা খালি অনলি ফর ডেলিভারি, ছাড়া কোনো কাজ হয় না। হাওড়া মেডিকেল ফেডিকেল এখান থেকে যেতে গেলে আপনার মোটামুটি 60-70 কিলোমিটার রাস্তা, সাধারণ মানুষ খরচা করে কি করে যায় বলুন তো। কিন্তু আপনার উদয়নপুরটা বাগিয়ে দিলে 1 ঘন্টা রাস্তা কিলোমিটার হবে, তোমার 10 কিলোমিটার হবে, 1 ঘন্টা রাস্তা লাগে রাস্তা খারাপ বলে। বর্ষাকালে বাদামের সিজনে নয়, বহু লোককে চন্দ্রবরা সাপ কামড়েছে, বহু লোক বেঁচে আছে, বহু লোক মারা গেছে। চন্দ্রবরা এমন একটা বিষ নয়, মানুষের সারা লাইফ শরীরের ভিতর রয়েই যায়, রক্তের ভিতরে, চিকিৎসার অভাবের তারে ও কলকাতার দিকে যেতে হবে। তা ডাক্তার উদয়নপুরে সাপের কোনো ডাক্তারই নেই, খালি ডেলিভারি ছাড়া কোনো ডাক্তার নেই উদয়নপুর হসপিটালে, মানুষ পেরেশান হয়ে যায়, যেতে গেলে মানুষকে খালি হ্যারান করে দেয়, খালি ডেলিভারি ছাড়া কোনো ডাক্তার থাকে না। নার্সিংহোম তো হতে 4টে নার্সিংহোম আছে উদয়নপুরে, আর আমাদের কিন্তু যেতে গেলে 1 ঘন্টা রাস্তা।
4: গগনে কৃষ্ণ মেঘ দোলে,
2: শুনলাম গান, শিল্পী ধনজিৎ সেন।

0: ভুলে থাকি তোমার পূজার ছলে, তোমায় ভুলে থাকি।
1: ঘুরে দেখলাম হাওড়া জেলার শিবনারায়ণ চক গ্রাম। বাংলার মুখ আজ এই পর্যন্ত, আবারও কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা ইরানি ঘোষ, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবশ্রী ঘোষ।

আমি ডক্টর প্রথমা চৌধুরী, মনোচিকিৎসক। জীবন এত সুন্দর, বেঁচে থাকার জন্য মানুষ কি না করে। চারপাশে চোখ মেললেই শুধু বেঁচে থাকার জন্য নিরন্তর লড়াইটা আমরা রোজ দেখতে পাই, তবু তারই মধ্যে কেউ কেউ কিন্তু আত্মহত্যার কথা ভাবছেন, আত্মহত্যা করছেন, এবং তাদের সংখ্যা পৃথিবীতে নেহাত নগণ্য নয়। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন, 2000-এর কাছাকাছি মানুষ সিদ্ধান্ত নেন স্বেচ্ছায় এই পৃথিবী ছেড়ে অজানার দেশে চলে যাওয়ার। আর তাদের অধিকাংশই কিন্তু তরুণ, 15-29 বছর বয়সীদের মধ্যে আত্মহত্যাই হলো মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ। প্রথম কারণটা হলো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট। কেন এমন হয়, কেন মনে হয় যে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক গুণ বেশি দয়াময়ী এবং শ্রেয়তর? বেঁচে থাকা এত কষ্টকর কখন মনে হয়? দেখা গেছে 90%-এরও বেশি আত্মহত্যার কারণ কিন্তু তাৎক্ষণিক কারণ অন্তত মানসিক অসুস্থতা, অবসাদ বা ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া বা এমনকি পার্সোনালিটি ডিসঅর্ডার। এছাড়াও অনেক দিন ধরে জমে থাকা অসহায়তা, সামাজিকভাবে একা হয়ে পড়া মানুষ কিন্তু আত্মহননের দিকে চলে যান অনেক সময়। দেখা গেছে যারা পরিযায়ী, এক দেশ থেকে অন্য দেশ, নতুন কোনো সংস্কৃতির মধ্যে যাদের মানিয়ে নিতে হচ্ছে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অন্য 8-10 জনের থেকে বেশি। এছাড়াও শারীরিক কষ্ট যেমন তীব্র ব্যথা, একাকিত্ব বোধ, বিভিন্ন নেশাও কিন্তু মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। সর্বোপরি মনে রাখুন ও তাকেও বোঝান, এই মুহূর্তে যে সমস্যা অলঙ্ঘনীয় বলে মনে হচ্ছে, দুদিন বাদে তা মনে হতে নাও পারে। আর যার ভালোবাসা ছাড়া বাঁচার কথা ভাবা যাচ্ছে না, 6 মাস বাদে হয়তো দেখা গেল তাকে ছাড়াও জীবন অনিন্দ্য, মৃত্যুর মুখে দাঁড়িয়েও আশা ছাড়তে নেই। ডাক্তারবাবু 6 মাসের নিদান দিয়েছেন, কিন্তু তাতেও আমরা ভাবতে পারি এই 2 মাসটাকে আরো কত ভালোভাবে বেঁচে থাকা যায়, কত অপূর্ণ শখ মিটিয়ে ফেলা যায়। এই জগতে কেউ তো আর অমর নয়।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
2: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
3: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
4: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
5: আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হাওড়া কলকাতা হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়, এই পূর্বাভাস আজ বেলা ২:৩০ পর্যন্ত। শুনলেন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি।

আমি প্রফেসর ডক্টর জয়দেব রায়, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। মায়েদের উদ্দেশ্যে একটি কথা আমি জানাতে চাচ্ছি, মাতৃদুগ্ধের কোনো বিকল্প হয় না। এই মাতৃদুগ্ধের বাচ্চাকে খাওয়ালে

0: বাচ্চার তো বিভিন্ন ধরনের উপকার হয়েই থাকে, মায়ের উপকার হয় এবং ফ্যামিলিরও উপকার হয়। এই মাতৃদুগ্ধ বাচ্চা হওয়ার সাথে সাথেই শুরু করতে হবে, এক ঘন্টার মধ্যেই বাচ্চাকে স্তন্যপান করাতে হবে। তার কারণ, এর মধ্যে যে কলস্ট্রাম জাতীয় জিনিসটি থাকে সেটা বাচ্চার জন্যে খুবই উপকারী। এবং ওই যে মাতৃদুগ্ধ খাওয়াতে আপনি শুরু করলেন, ছমাস পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া অন্য কিছু খাওয়াবেন না, জল শুদ্ধন খাওয়াবেন না, অন্য কিছু তো ছেড়েই দিন, জলও দেবেন না। আপনার যে মাতৃদুগ্ধ ঠিক হচ্ছে সেটা বোঝার জন্য উপায় হচ্ছে, দেখবেন শিশু 24 ঘন্টায় 6 বা তার বেশি ইউরিন করছে। এবং যখনই আপনি স্বাস্থ্য করতে যাবেন বা ডাক্তারের কাছে যাবেন, তখন যে যদি বাচ্চার ওজন করেন, তাহলে দেখবেন বাচ্চার ওজন ঠিকমতো করে বাড়ছে। বাচ্চার ওজন যদি ঠিকমতো করে বাড়ে এবং বাচ্চার ইউরিন যদি 6 বা তার বেশি সময় হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার দুধ ঠিকমতো হচ্ছে। 6 মাসের পর থেকে আপনি অন্যান্য খাবার শুরু করতে পারেন। তার কারণ, 6 মাসের পর থেকে এনার্জি নিডের জন্য, প্রোটিন নিডের জন্য, গ্রোথের জন্য অন্যান্য খাবারের দরকার হবে। শিশুকে স্তন্যপান করান, স্তন্যপানের কোনো কিছু বিকল্প হয় না।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
3: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
4: আমি প্রফেসর ডক্টর অসীম কুমার ঘোষ, অধিকর্তা, রিজিওনাল স্টোর অপথালমোলজি মেডিকেল কলেজ কলকাতা থেকে বলছি। আপনারা কিন্তু মৃত্যুর পরে আপনার যে অমূল্য চোখের যে কর্নিয়া, চোখ দুটি দান করে যান, সেই কর্নিয়া কিন্তু অনেক অন্ধ মানুষকে তার স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে সাহায্য করবে। 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এই নেত্রদান পক্ষ, তা সেই পক্ষকালে আমরা তো অঙ্গীকারবদ্ধ হবই, এবং পরবর্তীকালেও যেন এটা আপনারা মনে রেখে প্রতিদিনকার জীবনযাপনের মধ্যে সবাইকে আপনারা উদ্বুদ্ধ করবেন। নেত্রদান একটা মহৎ দান, এবং যেটা অন্ধকে তার দৃষ্টি ফিরে পেতে সাহায্য করে।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে রেল পরিষেবার উন্নয়নে 1 লক্ষ কোটি টাকার কাজ হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের শ্রী বৈষ্ণব জানান, 102টি নতুন অমৃত ভারত স্টেশন তৈরি হবে। 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে তিনি জানান। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং স্বচ্ছ ভারত সম্পর্কে সচেতনতার বার্তা দিতে বর্ধমানে আজ সাইক্লোথন ও ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলাশাসক শ্বেতা আগরওয়াল প্রমুখ। বর্ধমান টাউন হল থেকে শুরু হয়ে বীরহাটা পার্কাস রোড হয়ে ম্যারাথন দৌড় এবং সাইকেল র্যালি টাউন হলে এসে শেষ হয়। স্কুল পড়ুয়া সহ প্রায় 2,000 মানুষ এতে অংশ নেন। জেলাশাসক নিজে অংশ নেন 5 কিলোমিটার ম্যারাথন দৌড়ে। মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র অভিযোগ করেন, জরায়ুমুখ ক্যান্সার রোধে দেশের অন্যান্য অংশে টিকাকরণ চালু হলেও পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এই সুবিধা থেকে এরাজ্যের মানুষদের বঞ্চিত করে রেখেছিল। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে।

0: নিয়েছে। জুন মাস পর্যন্ত দেশ জুড়ে 9.5 লক্ষের বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। মুর্শিদাবাদের ডোমকলে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জালিয়াতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী শরীফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হয়েছে রঘুনাথগঞ্জের মিঠিপুরের বাসিন্দা আরও এক যুবক। এই নিয়ে জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনিয়মের দুটি মামলায় মোট 5 জন গ্রেপ্তার হল। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর মণিপুরে তৃণমূল কংগ্রেস নেতা রবীন দাসের পুকুর থেকে অস্ত্র উদ্ধারের পর শেখ শাহজাহান ঘনিষ্ঠ অপর দুই তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এসটিএফ। পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফুন ইয়াসমিন এবং মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলির বাড়িতে চলছে অভিযান। এর আগে রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে যান তদন্তকারীরা। তাদের বাড়ি লাগোয়া এলাকার পাশাপাশি তল্লাশি চলে পুকুরেও, তখনই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয় বলে জানা গেছে। গোপাল দাসকে আটক করেছে এসটিএফ। নদিয়ার গয়েশপুরে গঙ্গা তীরবর্তী এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং সাধারণ মানুষের ওপর দীর্ঘদিন ধরে চলা অত্যাচারের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক ব্যক্তি ও তার সহযোগীরা সেখানে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন নদিয়ার সাংসদ জগন্নাথ সরকার। শান্তিনিকেতনের পর্যটকরা এবার থেকে বৃহস্পতিবার বাদে সপ্তাহে 6 দিন ওয়ার্ল্ড হেরিটেজ আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন। 8 জুন থেকে সপ্তাহে মাত্র 3 দিনের জায়গায় সপ্তাহে 6 দিন হেরিটেজ ওয়াক শুরু হচ্ছে। গ্রামীণ সংবাদ শেষ হলে পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের দু একটি জায়গায়। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার দু একটি জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত এবং অতুল প্রসাদের গানের অনুষ্ঠান। প্রথমে শুনুন একটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী রেবা মজুমদার।

অনুষ্ঠানে এবারের গান সুমনা রায়ের কণ্ঠে, রজনীকান্তের গান শুনুন।

দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত এবং অতুল প্রসাদের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম গান প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের সুরে শ্যামল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। এবারে রবীন বন্দ্যোপাধ্যায় এবং ভারতী কর চৌধুরীর দ্বৈতকণ্ঠে গাওয়া গান, কথা শ্যামলগুপ্ত, সুর হিমাংশু বিশ্বাস।

হৈমন্তী শুক্লা এবং দীপঙ্কর চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এবারের গান কথা রুবি বাগচি, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটিরও টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক RBI সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে নিজেদের জায়গা মজবুত করেছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।
1: माननीय प्रधानमंत्री जी का जैसा बंगाल के प्रति जितनी सद्भावना है, वो सद्भावना सीधा साधा ट्रांसलेट होती है किस तरह से मोदी जी ने रेलवे के लिए फंड्स दिए। यूपीए सरकार जिसमें पूर्वतन मुख्यमंत्री मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए, आज मोदी जी 14,000 करोड़ रुपए

0: रेलवे के लिए देते हैं, बंगाल के डेवलपमेंट के लिए।
1: নবান্নে আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000,000,000 টাকারও বেশি কাজ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃতভর স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
2: পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1,00,000,000 টাকার বেশি কাজ হবে, এতে 102টি নতুন অমৃত ভারত স্টেশন আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি।
1: এছাড়াও দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডোর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডোরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে সেই বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। নোয়াপাড়া থেকে অটো করে রেলমন্ত্রী বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে যান, সেখান থেকে সোজা চলে যান নবান্নে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে জেনারেল রুটে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের এফপিআইদের বিনিয়োগের ঊর্ধ্বসীমার জন্য সম্মতির প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের লগ্নির পথ আরও সুগম হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চললেও বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত দেশজুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহার এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। ভারতে যাত্রীবাহী গাড়ি চলতি বছরের মে মাসে 4 লাখের বেশি বিক্রির নজির গড়েছে। একথা উল্লেখ করে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই সংখ্যা বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও উপভোক্তাদের চাহিদার প্রতিফলন ঘটায়। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নাম্বার যাচাই ও মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে আবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেওয়ায় এই সিদ্ধান্ত। এর আগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছিল 6ই জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AI আর নিউজ কলকাতাতে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা যৌথ সভাপতিত্ব করেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই এবং US আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল। এই আলোচনায় প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, পারস্পরিক কার্যক্ষমতা, বিভিন্ন বিষয়ে পেশাগতভাবে আদান প্রদান বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থ রক্ষায় সামরিক সহযোগিতাকে আরও মজবুত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কাজেরকে অভিনন্দন জানিয়েছেন।

0: একই সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। স্লোভানিয়ার প্রধানমন্ত্রী জন্স জসনারের নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কাজের। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিচ জন্সকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানান। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করেছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না।
1: I'd like to remind Pakistan that being a member of the UN Security Council is a huge responsibility. It's not a forum for peddling biased and false narratives. I'd like to make it loud and clear. Jammu and Kashmir was, is and will always remain an integral and inalienable part of India. Any assertions to the contrary are baseless, devoid of and inconsistent with historical facts. Empty rhetoric and hollow claims by Pakistan would not change this fundamental reality. In the interest of time or the wider UN membership, I would not delve any further into this.
0: পাঞ্জাবের ফিরোজপুরে ফাজিলকা সড়কে আজ সকালে একটি ট্রাকের সঙ্গে গাড়ি সংঘর্ষে অন্তত 8 জন নিহত, আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন, অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য ফিরোজপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশের বরিষ্ঠ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজি মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষা আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। ভারতের আবহাওয়া দপ্তর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ মাল্লাপুরম, কাজিকোর, ওয়ার্নাড, কান্নুর ও কাশারগড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মাল্লাপুরম, কাজিকোর এবং ওয়ার্নাড জেলায় আগামীকালও রেড অ্যালার্ট বজায় থাকবে। চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় জেলা শাসকরা এই 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছেন। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। সাপ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু হবে সন্ধে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলে এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে দীর্ঘদিন ধরে থমকে থাকা রেল প্রকল্পগুলির জটিলতা কাটিয়ে রেল পরিকাঠামোর উন্নয়নে রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। রাজ্য সফরে এসে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যে ইতোমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন করিডর এবং ডাঙ্কুনি থেকে সুরাট পর্যন্ত পূর্ব পশ্চিম ফ্রেইট করিডর তৈরির কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতি ও শিল্পোন্নয়নে গতি আসবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সদিচ্ছার অভাবে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ সম্পন্ন করা যায়নি বলে অভিযোগ করেন রেলমন্ত্রী। রাজ্যে নতুন সরকার গঠনের পরই এই প্রকল্পের কাজ শেষ হয়েছে বলে তিনি জানান।
1: Unfortunately, अब तक टीएमसी की जो पूर्वतन सरकार थी उसमें काम के लिए परमिशन ही नहीं मिलती थी। अपने कोलकाता मेट्रो का काम चिंगड़ी घाटा

0: वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डायवर्जन का पूरा प्लानिंग कर दिया, उसके बावजूद भी परमिशन नहीं दिया। हाई कोर्ट ने डायरेक्शन दिया कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट ना मिले, इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে। রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে বহু কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর হয়নি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্তমানে 61টি রেল প্রকল্পের জন্য জমি হস্তান্তরের কাজ চলছে। নতুন সরকার গঠনের পর ইতোমধ্যেই রেলের বিভিন্ন প্রকল্পে 40টিরও বেশি নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। প্রকল্পগুলির কাজের নজরদারির জন্য মুখ্য সচিবের দপ্তরে বিশেষ সেল গঠন করা হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, সুন্দরবন সহ রেলের একাধিক এলাকাকে রেলের এক মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা হয়েছে।
2: রেলওয়ে বোর্ড স্যাংশন 61 প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এর মধ্যে একদম নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল সব এলাকা আছে। আমাদের জঙ্গলমহলের ইম্পর্টেন্ট প্রজেক্ট গুলো রয়েছে এবং আমাদের মেট্রো এক্সপেনশনের জন্য তারও প্রজেক্ট গুলো ছিল যা রেলওয়ে বোর্ড স্যাংশন করেছে। এতে অনেক জেলা উপকৃত হবে, করিমপুর, জলঙ্গি, তেহট্ট, নদিয়া, মুর্শিদাবাদের ওই জোন রেল মানচিত্রের বাইরে আছে। লালগড়, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, দক্ষিণ দিনাজপুরের হিলি সহ একটা বেল্ট, দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশ, সাগর, সুন্দরবন এলাকার বাইরে আছে, সব জায়গা কাভার করে রেলওয়ে বোর্ড এই প্রজেক্ট গুলো অ্যাপ্রুভ করেছিল।
1: রাজ্যে পরিযায়ী শ্রমিক ও শিক্ষিত যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ নেবার জন্য মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর কাছে আবেদন জানান। ইএম বাইপাসে আজ চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ ঘুরে দেখার কথা রয়েছে তাদের। বৈঠকে মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানান, চিংড়িঘাটা ফ্লাইওভারের কাজ রেলের নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা সেবক রংপুর রেল প্রকল্পের জন্য ক্ষতিপূরণমূলক বোনাস সৃজনের উদ্দেশ্যে 20 একর জমি দ্রুত অনুমোদন করেছে রাজ্য সরকার। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রাজ্যের সমস্ত মাদ্রাসার বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছে রাজ্য সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় সমীক্ষা চালিয়ে স্বীকৃত, অনুদানপ্রাপ্ত, অনুদানবিহীন থেকে শুরু করে অনিবন্ধিত মাদ্রাসাগুলির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে। জেলাশাসকদের আগামী 5ই জুলাই এর মধ্যে জেলাভিত্তিক রিপোর্ট নবান্নে জমা দিতে বলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর সরবেরিয়া, আকুঞ্জিপাড়া, কুমড়োখালী এবং মণিপুর এই চার জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। সন্দেশখালীর মণিপুরে তৃণমূল কংগ্রেস নেতা রবীন দাস ও তার ভাই গোপালের বাড়ি সংলগ্ন পুকুরে তল্লাশি চালিয়ে 17টি আগ্নেয়াস্ত্র ও 35 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে গোপালকে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাকে আজ ব্যাংশাল কোর্টে এনআইএ এর বিশেষ আদালতে তোলা হচ্ছে। কামালগাজী থেকে গতকাল তাকে ধরা হয়। এনআইএ দপ্তরের বাইরে বহু মানুষ ভিড় জমিয়েছেন। যক্ষ্মা নির্মূলীকরণের জন্য বিশেষ কর্মসূচি শুরু হতে চলেছে রাজ্যে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির সূচনা করেন। 2022 সাল থেকে দেশজুড়ে এই কর্মসূচি শুরু হয়। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী বিদ্যাসাগর সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 16 ঘন্টা এই সেতুর ওপর দিয়ে কোনো যান চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
4: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
5: বলুন,
4: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
5: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
4: সেটা কিভাবে হবে?
5: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
4: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
5: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
4: ব্যাস
5: ব্যাস
4: বুঝে গেছি।
5: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
6: আরবিআই একথা বলে।

0: রাখুন, সতর্ক থাকুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া।

নমস্কার মহিলা মহলে, আপনাদের সকলকে স্বাগত। আজ সপ্তাহান্তের শেষের আগের দিন, আর আজকের দিনটা খেলার দিন। খেলা বলতে আজকে ধরুন যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সেই ছোট্টবেলার যে খেলাগুলো আমাদের জীবন থেকে এখন প্রায় হারিয়ে যেতে বসেছে, সেই সব নিয়ে আজকে কিছু কথা বলবো। দেখুন, আমরা যখন ছোট ছিলাম, মানে ধরুন এই 70-80-90 দশকে যারা আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা, সেই সময়টা আমরা অনেকেই খুব মিস করি। আমরা এই যে এখন যে ভাষা আমরা ব্যবহার করি, যে যেমন মিস করা, সেই ছোট্টবেলায় আমাদের বন্ধুদের, এখন অনেক বন্ধুরাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, কর্মসূত্রে, বিবাহ সূত্রে বা অন্য জায়গায় মানে চলে গেছে। সেই সব মানুষদেরও আমরা এই সোশ্যাল মিডিয়ার জন্য অনেকেই খুঁজে পাই, এবং কথা বলতে বলতে সেই ছোট্টবেলায় ফিরে গিয়ে আমরা বলি যে সেই যে খেলতাম, মনে আছে আমরা একসঙ্গে খেলতাম, কী কী খেলতাম, এই বিষয়গুলো ওই বন্ধুদের, যখন পুরনো বন্ধুকে আবার আমরা ফিরে ফিরে পাই, তখন সেই আলোচনায় বারবার উঠে আসে। আর এই যে আর এখন যে সময়টা আমাদের চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে খেলা বা খেলার মাঠ যাই বলুন না কেন, সেটা তো প্রায় একেবারে হাওয়া। এই কথাটা আমরা বলতেই পারি যে এখন খেলা মানেই সেখানে হয় ঘরোয়া কোনো খেলা হবে, নয় কোনো ইনডোর গেমস, এবং নইলে সেখানে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, এইগুলো। কিন্তু এই যে ধরুন একসঙ্গে স্কুল থেকে ফিরেই এক ছুট্টে বন্ধুর কাছে চলে যাওয়া, বন্ধুদের সঙ্গে দেখা হওয়া এবং একজন আরেকজনকে ডাকতে যাওয়া, এই যে ব্যাপারগুলো, এর মধ্যে যে একটা অন্যরকম আন্তরিকতা, ভালোবাসা থাকে, এইটা কিন্তু আজকের দিনে ছেলেমেয়েদের মধ্যে প্রায় নেই বললেই চলে। আমরা এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে রয়েছি, বড় হয়ে উঠছি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বন্ধুর হাত ধরা, সেটা কিন্তু শুধুমাত্র খেলা বা খেলার সময়টুকু তা নয়। দেখুন, একজন আরেকজনের সঙ্গে বেড়ে ওঠার মধ্যেই, খেলতে খেলতে বেড়ে ওঠার মধ্যেও কিন্তু আমাদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হয়, পারস্পরিক ভালোবাসা তৈরি হয়। এবং আরেকটি বড় বিষয় যেটা, সেটা হচ্ছে শরীর চর্চার একটি বিষয় কিন্তু এখানে উঠে আসে, এবং মানসিক দৃঢ়তা, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। খেলার মাধ্যমেই এগুলো কিন্তু তৈরি হয়। দেখুন, এই যে ক্রীড়া বা খেলা, এটা কিন্তু এক মানুষের একটি জন্মগত প্রবণতা। আমি আজকে যে কয়েকটা খেলার কথা বলবো, সেই খেলাগুলো বললেই, নাম বললেই আপনারা একেবারে ছোট্টবেলায় ফিরে যাবেন, মনে পড়বে ছোটবেলার কথা, সেটা একেবারে নিঃসন্দেহে। দেখুন, কয়েকটা খেলার কথা বলি। এই যে আম পাতা জোড়া জোড়া, এলাটিং বেলাটিং শৈল, কানামাছি ভো ভো, তারপর এই যে আরেকটি খেলা আছে বাঘ বন্দি খেলা, এই খেলাগুলোর সময় যেগুলো বারবার উঠে আসে সেগুলো হচ্ছে খেলার সঙ্গে সঙ্গে একটা ছড়া। এই ছড়াগুলো কিন্তু কে লিখেছে সেই লেখকের খোঁজ আমরা পাই না, কারণ এগুলো মানুষের মুখে মুখে প্রচলিত একটি ছড়া। তো সেই ছড়াগুলোই আমরা ছোটবেলায় বলতাম আর খেলতাম, তারপর কুমিরডাঙা, কুমির তোর জলকে নেমেছি, এই ধরনের যে খেলাগুলো আমরা কিন্তু ছোট্টবেলায় খেলেছি, যেগুলো এখন জায়গার অভাবে বলুন, মানুষের অভাবে বলুন, বন্ধুদের অভাবে বলুন, সেগুলো এখন প্রায়

বিলুপ্ত। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে ছড়াগুলো খেলার পিছনে বা পশ্চাতে যে ছড়াগুলোর একটা ইতিহাস আছে, সেই ইতিহাস নিয়ে আজকে দু চার কথা বলবো। কখনো এই ছড়াগুলোর পিছনে রয়েছে একটা জায়গার, একটা কালচার বা সংস্কৃতি আমরা যাকে বলি, সেই সংস্কার রয়েছে। কখনো অন্ধবিশ্বাস মানুষের বা সেই এলাকার মানুষের, মানে যে এলাকাটায় খেলাটার উদ্ভব সেইখানকার মানুষের জীবন ধারণ, প্রাচীন বিবাহ প্রথা, নারী পুরুষের সম্পর্ক, বিভিন্ন বৈচিত্র্যে পরিপূর্ণ এই ধরনের খেলাগুলো। ধরুন কুমিরডাঙ্গা, এই যে কুমিরডাঙ্গা খেলা আমরা অনেকে মিলে খেলা হতো, এই খেলাগুলো যে আমরা সবাই মিলে, একজন কুমির থাকতো, তা সেখানে আমরা দৌড়ে নেমে গিয়ে বলতাম যে কুমির তো জলকে নেমেছি। এই যে কথাটা কুমির তো জলকে নেমেছি, এই যে উদ্ভব, এই কথাটার উদ্ভব বা এই খেলাটার উদ্ভব একটা বিষয় থেকে, সেটা হচ্ছে যে ধরে নেওয়া হয় বা ইতিহাস যেটা বলছে যে কখনো কোনো সাপোত সংকুল যে নদী অরণ্যের প্রতিবেশী, যেখানে জনমানুষের যে জীবনটা গড়ে উঠেছে, সেই মানুষের যে জীবনযাপনটা ছিল সেটা খুবই বিপদসংকুল একটা পরিস্থিতির মধ্যে ছিল, ঠিক আছে? সেখানে যে মানুষ বাস করত তারা প্রায় কুমিরের সাথে বাস করত, মানে ধরুন যে জলেই তাদের কুমির ছিল, এবং আরেকটা কথা বলা হয় ডাঙায় বাঘ, এইরকম একটা বিপদসংকুল পরিবেশের মধ্যে তাদের জীবনযাপন এবং তাদের বেড়ে ওঠা। এই পরিবেশ বা এই পরিস্থিতি বলুন না কেন, এটা কখন যে একটা বাচ্চাদের মধ্যে চলে এসেছে খেলা হিসেবে, সেটা কিন্তু আজও বোঝা খুবই দুষ্কর। আবার ধরুন এই বউ বাসন্তী বা জোর বাঁধাবাঁধি, এই যে খেলা দুটো, এটাও আমরা ছোটোবেলায় অনেক খেলেছি। এইটার মধ্যে নারী পুরুষের যে একটা বৈবাহিক বন্ধন বা একটা যে সামাজিক সম্পর্ক, তার ইঙ্গিত রয়েছে। আবার ধরুন আরেকটি খেলা, এই এলাটিং বেলাটিং শৈল। আমি জানি যে আপনাদের পরের লাইনটা সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে যে কিসের খবর আইল, আমি তার পরের লাইনটা একটু মনে করিয়ে দিই, কারণ এই লাইনগুলোর সাথে সাথে এই ছড়ার মধ্যে এবং এই যে খেলার যে ইতিহাসটা সেটা কিন্তু লুকিয়ে আছে। রাজার খবর আইল, রাজা একটি বালিকা চাইল, কোন বালিকা চাইল? এবার দুপক্ষের যে খেলাটা হতো, যে দু দলে বিভক্ত হয়ে খেলাটা হতো, সেই দলের মধ্যে যে কোনো একটি মেয়ের নাম ধরে বলা হতো অমুক বালিকা চাইল, নিয়ে যাও নিয়ে যাও তোমাদের বালিকাকে, এইভাবে একটি ছড়া বলে বলে খেলাটি হতো। এবং এই যে খেলাগুলো, এইটার পিছনেও, মানে এই যে ছড়া, এই ছড়া গড়ে ওঠার পেছনেও একটা ইতিহাস আছে। কী ইতিহাস? আরেকটা বিষয় যে এই যে খেলাটা, যে ইলাটিং বেলাটিং শৈল, এই খেলাটা কিন্তু মূলত কিশোরীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, মূলত কিশোরীদের মধ্যে। দেখুন, এই ছড়াটা আমি বললাম একটাই কারণে, যে এখানে বালিকার কি, রাজা একটি বালিকা চাইল এবং নাম ধরে অমুক বালিকা চাইল, এটার মধ্যে এই যে রাজা কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা রাজা মানেই একটা বিষয় জানি যে এটা একটা প্রভাব প্রতিপত্তিশালী একজন মানুষের কথা বলছে। তো এই যে সামন্ততান্ত্রিক যে সমাজ ব্যবস্থা একটা সময় আমাদের ছিল, সেখানে কিন্তু নারীদের একটা হীনমন্যতা বোধে পরিণত করা এবং তাকে একটা পণ্য হিসেবে দেখার একটা মানসিকতার ছাপ পাওয়া যায় কিন্তু এই গোটা ছড়াটার মধ্যে। তাহলে বোঝা যায় যে সেই সময়ে যে সামন্তপ্রভুরা যে নারীদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যে তাদের লালসার শিকার হতে হয়েছিল, এই যে রীতি, সেটা কিন্তু তৎকালীন সমাজে প্রচলিত ছিল। এই বিষয়গুলোই উঠে আসে এই বাচ্চাদের বা ধরুন এই আমরা যারা ছোট থেকে বড় হয়ে উঠেছি সেই সময়ের যে খেলা, তা
তার মধ্যে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এগুলো ধরুন আমাদের মা, তার

তারা কিন্তু বংশ পরম্পরায় এই খেলাগুলো কিন্তু প্রচলিত হয়ে এসেছে। আমরা এবার একটি গান শুনব, তারপর আমরা আবার ফিরে আসব আরও কিছু এই খেলার গল্প নিয়ে। শুনে নেব এই গানটি।

0: গল্প
1: দেখুন, এই যে ছোট্ট ছোট্ট গানগুলো, মানে ছোট্টবেলার যে গানগুলো, সেই গানগুলোর মধ্যে দিয়ে আমরা বারবার ফিরে যাই সেই রূপকথার রাজ্যে, যেখানে দিদিমারা, আমাদের দিদিমা বা মা বা কাকিমারা, তখন বেশিরভাগই যৌথ পরিবার ছিল, সেখানে গল্প শোনাতেন, রাজপুত্রের গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প। সেই গল্পগুলোর মধ্যে একটা কল্পনা তো ছিলই, তার সঙ্গে ছিল তাদের একটা ভালোবাসা। আজকে আপনাদের আরও একটি ছোট্টবেলায় সেই খেলার কথা বলবো। দেখুন, আপনারা এই খেলাগুলোর সঙ্গে ভীষণ পরিচিত, আমরাও ভীষণ পরিচিত, আমরা খেলেছি ছোটোবেলায়, যে কানামাছি খেলা, এটি আমাদের কাছে তো অবশ্যই ভীষণ পরিচিত, যে চোখ বেঁধে দেওয়া হতো এবং একটি ছড়া বলা হতো খেলতে খেলতে, যেরকম কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ, আনি মানি জানি না, পরের ছেলে মানি না, এই ছড়াটি বলতে বলতে আমরা অন্যান্য যারা থাকতো তাদের হাতে ছুঁয়ে দেওয়ার একটা চেষ্টা করা হতো এবং ছুঁলেই সে বাদ হয়ে যেত বা তাকে বাদ দিয়ে দেওয়া হতো। বিশেষজ্ঞরা একটা কথা বলছেন যে এই খেলাটির পিছনে যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসটা হচ্ছে যে সমাজে আমাদের এখনও পর্যন্ত অনেক জায়গাতেই শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের সম্পর্কে আমাদের একটা অজানা ভীতি কাজ করে, ঠিক ভীতি বলবো না,

কোথাও গিয়ে যেন মনে হয় যে আচ্ছা এটা হলে বোধ হয় ওটা হয়, এটা আমাদের আসলে জানার খানিকটা অভাবের জন্য। তাই জন্য তারা মনে করছেন যে যে ধরুন যে জাদু বা কুসংস্কারের বশবর্তী হয়ে তারা মনে করতেন যে কোনো অন্ধ মানুষকে যদি কেউ ছুঁয়ে দেয় বা অন্ধ মানুষটি যদি সেই মানুষটিকে ছুঁয়ে দেয় তাহলে বোধহয় সেই যে শারীরিক প্রতিবন্ধকতাটা তার মধ্যে চলে আসবে। সেই ধারণার বশবর্তী হয়ে কিন্তু তার থেকে দূরে দূরে সরে থাকার যে প্রবণতা সেই জায়গা থেকেই কিন্তু এই খেলাটার উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। এই খেলাটির মাধ্যমে আমাদের মধ্যে যে সামাজিক একটি ব্যাধি সেই ব্যাধিটা কিন্তু পরিপূর্ণভাবে প্রকাশিত হয়ে উঠেছে। আবার ধরুন আরেকটি খেলার কথা বলি, সেটা হচ্ছে বাঘ বন্দি খেলা। এই খেলাটি মূলত ঘরে খেলা হতো এবং মেঝে মানে তখন তো বেশিরভাগই উঠোন ছিল এবং মাটির দাওয়া ছিল, সেইখানে ছক কেটে খেলা হতো। এবং আগেও বলেছিলাম যে আরেকটি খেলার কথা প্রসঙ্গেই বলেছিলাম যে জঙ্গলের এই যে সংলগ্ন যে এলাকাগুলো ছিল, জঙ্গলে সংলগ্ন এলাকায় যে গ্রামগুলি ছিল সেইখানে বেশিরভাগ সময় একটা বাঘের উপদ্রব ছিল এবং বাঘ মানুষকেও নিয়ে যেত এবং তার সঙ্গে গ্রাম্য যে হাঁস মুরগি পালন করা হতো তাদেরও নিয়ে যেত। তো সেই জায়গা থেকে রক্ষা করার জন্য তারা কিন্তু মানুষগুলো টুকটাক এবং জাদু মন্ত্রের মাধ্যমে এই বাঘবন্দি খেলাটা কিন্তু সেইখান থেকে উদ্ভব। আজকে খেলা নিয়ে অনেক কথা হলো, খেলার ইতিহাস নিয়ে অনেক কথা হলো, সময় তো শেষের পথে, সময় বলছে এবার যেতে হবে। এতক্ষণ আমি অঙ্কিতা ছিলাম আপনাদের সাথে, আবার আড্ডা হবে, গল্প হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন এই নাম্বারে 9830910676 98309106 এই নাম্বারে। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন মৌ চট্টোপাধ্যায়, ডিহা, হেতিয়া, জয়পুর, বাঁকুড়া থেকে। আমরা ধন্যবাদ দিই মৌদিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম মুখোশের আড়ালে। আজ শুনবেন নাটকটির প্রথম পর্ব।
1: পাঁচ ঘন্টা হয়ে গেছে, অপেক্ষার একটা শেষ আছে। ও আসবে না, আমি ওকে 25 বছর ধরে চিনি, আর তুমি মাত্র 2 বছর। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি।
2: কে কে?
1: আমি পার্থ।
2: তুমি এখানে?
1: চলো বলছি, বাড়ি চলো। ও আসবে না।
2: আসবে, ওকে আসতেই হবে। ও খুব ভালো, আমাকে ঠকানোর অনেক সুযোগ পেয়েছিল, কিন্তু ও প্রমাণ করে দিয়েছে ও কতটা ভালোবাসে আমাকে।
1: সে ঠিক আছে, কিন্তু তুমি এখন বাড়ি ফিরে যাও।
2: আমি বাড়ি ফিরতে পারবো না, চিঠি লিখে রেখে এসেছি। এতক্ষণে নিশ্চয়ই মা বাবা সবটা জেনে গেছে। এখন আমার মৃত্যুই দরকার, বাঁচার ইচ্ছে নেই। মান সম্মান খুইয়ে আমি আর বাঁচতে পারবো না।
1: আমি যদি তোমাকে গ্রহণ করি, পারবে পারবে আমাকে বিয়ে করতে? সুখী হবে দেখো। তোমার যদি মনে হয় আমাকে ভালোবাসা যায়, তবেই সিদ্ধান্ত তোমার। আবেগে কোনো কিছু করো না।
2: তুমি এখানে কেন এসেছো? আমাকে ফলো করো নিশ্চয়ই, তা না হলে ভোর 4টে থেকে আমি অপেক্ষা করছি অভিষেকের জন্য, তুমি জানলে কিভাবে? 5 ঘন্টা হলো, ভোর 4টে থেকে তুমি স্টেশনে কেন?
1: এই দেখো, ভুবনেশ্বর যাওয়ার টিকিট, কাল রাতেই কোম্পানি টিকিটটা দিয়েছে। আমার ট্রেন এখন অনেক দূর চলে গেছে, আমি তোমাকে একা ফেলে যেতে পারলাম না। ভোর 4টের সময় আমিও এসেছি, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন। হঠাৎ নজর পড়ল একটি মেয়ের দিকে, ভিআইপিটা বেঞ্চের ওপর রেখে পাইচারি করছে মেয়েটি। তখনও বুঝতে পারিনি তুমি আমার বন্ধু ঈশিতা। তুমি তখন হয়তো খুঁজছ অভিষেককে, এদিক ওদিক। তারপর তোমাকে চিনতে পারলাম, মাথার স্কার্ফটা যখন খুললে, তারপর 5:10 আমার ট্রেন এলো, উঠেও নেমে পড়লাম। তোমার যদি কোনো বিপদ হয়, প্ল্যাটফর্ম চত্বর পুরো ফাঁকা, শীতের ভোর, জনমানবশূন্য প্ল্যাটফর্ম, আমি যেতে পারলাম না। তবে দূর থেকে তোমাকে দেখেছিলাম, অভিষেক যদি আসে তবেই আমি যাব। তুমি আমাকে পছন্দ করো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তোমার বিপদে তোমার পাশে থাকবো না সেটা হয় না।
2: অভিষেকের কোনো বিপদ হলো না তো? আমার কথা রাখতে ও নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, তবে ও বেঁচে আছে তো? না না, কি সব ভাবছি
1: ঈশিতা। কি ভাবছ? ওঠো চলো। আরে তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, পছন্দ নাই করো, আমি তোমার জন্য জীবন দিতে পারি। তোমাকে যে আমি ভালোবাসি ঈশিতা। লক্ষ্মী সোনা, ওঠো, জেদ করে না। আমার ঘর, আমার বাগান, আমার ছাদ, উঠোন, সব তোমার জন্য অপেক্ষা করছে। একবার তুমি পা রাখো আমার বাড়ির চৌকাঠে, তোমার সব চাহিদা পূর্ণ করব, কথা দিলাম।
2: এটা এটা হয় না, অভিষেকের জন্য আমি অপেক্ষা করব সারা জীবন।
1: এই সমাজ তোমাকে বাঁচতে দেবে তো? কোথায় থাকবে একা একা? রোজগার বলতে তো তুমি কিছুই করো না, এত বড় শহর, শয়তানগুলো তোমাকে ছিঁড়ে খাবে। আজই আজই তোমাকে বিয়ে করব, তোমার মা বাবার চোখে তুমি ছোট হবে না, ওনারা তো অভিষেককে চেনেন না, তোমার মুখে শুধু নাম শুনেছেন। তুমি বলবে আমি অভিষেক, ভালো নাম পার্থপ্রতিম চৌধুরী।
2: লোক দেখানো বিয়ে হবে আমাদের, মন্দিরে গিয়ে রেজিস্ট্রি হবে না, অভিষেকের কোনো খবর বা ঠিকানা পেলে আমি কিন্তু চলে যাব, আমাকে তুমি আটকাতে পারবে না। আমি আমি একজনকেই ভালোবাসি, অভিষেক দত্ত।
1: তাই হবে, আমাকে খারাপ ভাবো তুমি সেটা জানি, একদিন তুমি আমাকে চোখে হারাবে। চলো আমার বাড়িতে যাই, গোধূলি লগ্নে আমরা বিয়ে করব, তোমার বেনারসি আমার ধুতি পাঞ্জাবি সব কিনতে হবে।
2: আমারটা ব্যাগে আছে, তোমারগুলো কিনে নিও।
0: পার্থ ঈশিতার ব্যাগ নিয়ে এগিয়ে যায়, ঈশিতা পার্থর পিছনে পিছনে ধীরে ধীরে পথ চলে।
3: বরবধূর মালা বদল হবে, সময় পেরিয়ে যাচ্ছে, বর কোথায়, মা বর কোথায়?
2: ওই তো, ওই তো বর আসছে, পুরোহিত মশাই মালা বদল হবে, তাড়াতাড়ি করুন, গোধূলি লগ্নে বিয়ে খুব শুভ হয়, আমাদের বিয়ে হবে আজ অভিষেক। আমার দিকে তাকিও না অভি, পান পাতা কোথায়, রাখা আছে মনে হয় পুরোহিত মশাইয়ের কাছে।
1: ঈশিতা দরজা খোলো, দেরি হয়ে যাচ্ছে, পুরোহিত ঠাকুর মন্দিরে অপেক্ষা করছেন, গোধূলি লগ্নে বিয়ে তো, খোলো ঈশিতা দরজা খোলো।
2: অভি কোথায় গেল, আমি আমি এখানে কেন, আমি তো অভির বউ সেজেই আছি।
1: ঈশিতা
2: কে
1: দরজা
2: কে ডাকছে আমাকে?
1: কি করছিলে, কতক্ষণ ধরে ডাকছি?
2: চোখটা ধরে গিয়েছিল, মন্দিরে যাব না, রেজিস্ট্রি করে নাও, আমার আমার সিঁথিতে সিঁদুর দিতে হবে না, রেজিস্ট্রি করে বিয়ে হবে আমাদের, শর্ত সাপেক্ষই।
1: এতটুকু ভরসা করতে পারলে না, আমার কোনো সম্মান রইল না বলো, তবে তোমার সম্মান রক্ষা করলাম এটা ভেবেই আমার ভালো লাগছে। ঠিক আছে তাই হবে, আমি যাই, কথাবার্তা বলে রাখি, রেজিস্ট্রি অফিসে আমার বন্ধু তো, কোনো অসুবিধা হবে না।
4: কথা দাও, কথা দাও ঈশিতা, আমি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না।
2: হলোটা কি তোমার, ব্যস্ত ছিলে, ডাক্তার ডেকে আনি?
4: না এখনই না, ওষুধ খাই তারপর দেখা যাবে। আমি খুব খুশি তোমাকে পেয়ে, তুমি আমার জীবনে আলো হয়ে এসেছো, তোমাকে সারা জীবন বুক দিয়ে আগলে রাখবো।
2: হাতটা হাতটা ছাড়ো।
4: না কিছুতেই না, তোমার হাত সারা জীবন এইভাবে আমি ধরে থাকবো।
2: শর্ত ভুলবে না বলেছো, আমি সেই মতোই চলবো, সমাজের চোখে আমরা স্বামী স্ত্রী, বাস্তবে বন্ধু, আমার পক্ষে যেটা সম্ভব না সেটার আশা করো না।
4: তুমি আমাকে চেনো না,
1: বিছানায় পড়ে আছি এমনি এমনি না, তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হবে। ইশিতা, আমার শরীরটা জ্বলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার, শ্বাসটা থেমে গেলে তুমি কিন্তু কাঁদবে না, নিজেকে সামলে রেখো, ওপর থেকে আমি তোমার খেয়াল রাখবো। ইশিতা আমার মাথায় হাত বুলিয়ে দেবে?
2: না না, কিছু হবে না, তুমি ভালো হয়ে যাবে।
1: ইশিতা জল দাও। কি হলো, অফিস থেকে ফিরলাম, দু আর ভালো লাগে না।
2: এই না, জল নাও।
1: অনেক তো হলো অভিষেকের ধ্যান পুজো। আসল কথা হলো, অভিষেক তোমার থেকে মুক্তি পেয়েছে, আমার মতো তোমাকে কেউ ভালোবাসবে না। ঘুরতে যাব ঠিক করেছি নৈনিতাল, যাবে তো?
2: না, অভিষেকের খবর না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না।
1: দেখো গিয়ে, অভিষেক বিয়ে করে আনন্দ ফুর্তি করছে, আর তুমি হেলায় হারাচ্ছ আমাকে।
2: আমি তোমার কথা বিশ্বাস করি না।
1: অভিষেক বাড়ি বিক্রি করে চলে গেছে, সেটা কি জানো? খোঁজ নিয়েছি বুঝলে, বাজে ছেলে একটা, তোমার জীবনটা নষ্ট করে দিল।
2: তুমি কি করে জানলে এসব?
1: ওই তো পেপার দেয় যে ছেলেটা, ওই বলছিল। যাও রেডি হয়ে নাও, ডিনার করতে যাব, মেড ইন চায়না।
2: ঠক জোচ্চর, আমাকে এভাবে ঠকালো অভি, আমি আর কষ্ট পাবো না, আনন্দিতে আনন্দিতে জীবন কাটাবো আজ থেকে। পার্থ পার্থ ঠিকই বলে।
1: কি ভাবছো ইশিতা, মাই ডার্লিং, লেটস গো।
2: হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি।
1: এখন আবার কে এলো? যাই দরজা খুলে দি।
5: কেমন আছিস পার্থ?
1: তুই এখন কথা বলার সময় নেই, অফিসে আসিস কথা হবে। অভি কোথা থেকে এলো? উফ, আর পারা যায় না এদের নিয়ে।
2: এই দেখো আমি রেডি হয়ে গেছি, চলো।
1: কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। না না, তোমাকে নিয়ে রেস্তোরাঁয় যাওয়া ঠিক হবে না, আমি খাবার অর্ডার দিচ্ছি, ঘরে বসেই পার্টি করব, ঠিক আছে? সুন্দরী বউ থাকলে সামলেই চলতে হয়, বুঝলে সুইটহার্ট?
5: পার্থ কেমন আছিস ভাই?
1: আরে ডিয়ার, কেমন আছিস বল? কালকের ঘটনার জন্য সরি।
5: কাল বাসস্ট্যান্ডে আমাকে দেখে গাড়ি ঘুরিয়ে নিলি কেন?
1: কখন ডিয়ার, আমি তো তোকে দেখিনি। কবে এলি কলকাতায়? মাসিমা কেমন আছেন?
5: মা নেই, অনেক চেষ্টা করলাম, বাঁচানো গেল না। ঈশিতার দেখাশোনা করছিস তো? কাল যাব ওদের বাড়িতে, মার ছ মাসের পরলৌকিক কাজ করে ঈশিতাকে বিয়ে করব।
0: শুনলেন মৌ চট্টোপাধ্যায়ের লেখা নাটক মুখোশের আড়ালে, নাটকের প্রথম পর্ব।
6: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ, শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী কলকাতা এন্ড হিয়ার্স দ্য মিডডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এন্ড আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। ভেরি লাইট টু মডারেট রেইনফল অ্যাকর্ডেড মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেইনফল এট আ ফিউ প্লেসেস ওভার আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস, সাবিমান এন্ড ওয়েস্ট বেঙ্গল এন্ড এট মোস্ট প্লেসেস ওভার সিকিম। লাইট টু মডারেট রেইনফল অ্যাকর্ডেড আ ফিউ প্লেসেস উইথ হেভি রেইনফল এট ওয়ান অর টু প্লেসেস ওভার ওড়িশা। ভেরি লাইট টু মডারেট রেইনফল অ্যাকর্ডেড মেনি প্লেসেস উইথ হেভি রেইনফল এট ওয়ান অর টু প্লেসেস ওভার বিহার, গ্যাঞ্জেটি, ওয়েস্ট বেঙ্গল এন্ড ঝাড়খণ্ড। কাস্টি উইন্ডস ওয়ার রেকর্ডেড এট ওয়ান অর টু প্লেসেস ওভার সাবিমান এন্ড ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। ইয়েস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার ফেল মার্কেটলি এট আ ফিউ প্লেসেস ওভার গ্যাঞ্জেটি, ওয়েস্ট বেঙ্গল, বিহার, Sikkim and West Bengal at one or two places over Jharkhand rose appreciably at one or two places over Bihar. No large change in yesterday's maximum temperature occurred elsewhere over the region. Yesterday's highest maximum temperature of 41.8 degrees Celsius was recorded at Kaimur of Bihar in the plains of the region, 27.9 degrees Celsius at AMFU Kalimpong, Sikkim in the hills of the region. The chief amount of rainfall received in the last 24 hours in centimeters. There has been no rainfall in Gangetic, West Bengal, in Sabhimanan, West Bengal and Sikkim, Sevok 16, Kumargram 15, Nara 9, Siliguri PTO 8, Dhupguri 7, Champasari 6, Yangtok 5, Andaman and Nicobar Islands, Mayabandar 13, Long Island 10, Hat Bay 7, Port Blair 3, Bihar, Patahi 7, Motihari 6, Kumarkand 5, Sangrampur and Bhagalpur 4 each, Jharkhand, Chaibasa 5, Jamshedpur 2, Sadar Chaibasa 1, Orissa, Rourkela 7, Padmapur 6, Jhorigam 4, Chandbali 2. The weather forecast for the next 7 days says light to moderate rain. For the next 48 hours says light to moderate rain and thundershower very likely to occur at most places over all the districts of Sabiman and West Bengal, Andaman and Nicobar Islands and Sikkim. Light to moderate rain and thundershower very likely to occur at many places over all the districts of Gangetic, West Bengal, Bihar, Jharkhand and Orissa. No large change in day temperature anticipated in the next 48 hours. The weather warning for the next 48 hours says heavy rainfall of 7 to 11 centimeters very likely to occur at one or two places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Kuchbihar, Alipurduar, South Dinajpur, districts of Sabiman and West Bengal, North and 24, South 24 Parganas of Gangetic, West Bengal, Sikkim and Orissa. Thunderstorm with gusty wind speed of 50 to 60 kilometers per hour and lightning very likely to occur at one or two places over North 24 Parganas, South 24 Parganas, Kolkata, Howrah, Murshidabad, Nadia, East Burdwan district of Gangetic, West Bengal, Bihar, Jharkhand, Orissa and Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind speed of 40 to 50 kilometers and lightning very likely to occur at one or two places over the rest of the districts of West Bengal. Thunderstorm and lightning very likely to occur at one or two places over Sikkim. Hot and humid weather Hot and humid weather conditions very likely to prevail at one or two places over Orissa. Heat wave conditions very likely to prevail at one or two places over Orissa. Warm night conditions very likely to prevail at one or two places over Orissa. The forecast for Kolkata and the neighborhood for the next 48 hours says Saturday, that is today, generally cloudy sky with one or two spells of rain or thundershower expected with maximum temperature of 35 degrees Celsius and 26 degrees Celsius minimum temperature. The same should be the condition for Sunday. The weather warning for the fishermen of West Bengal and Andaman and Nicobar coast says, due to occasionally squally wind with speed reaching 40 to 50 kilometers per hour, gusting 60 kilometers per hour is likely to prevail along and off West Bengal and Bangladesh coast during the next 24 hours and along and off Andaman and Nicobar coast from 6th, that is today, to the 10th of June 2026. The fishermen are advised not to venture into the sea without proper guidance. That was all for now. You were listening to the Midday Weather Bulletin on Akashvani Kolkata. Thank you.
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায়। এছাড়া বেশিরভাগ অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের কোথাও কোথাও, এছাড়া মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডের কোথাও কোথাও। গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে প্রায় সব জেলারই কোনো কোনো অঞ্চলে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে, এছাড়া সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন বাকি অঞ্চলে হয়নি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা সমতলে রেকর্ড করা হয়েছে কাইমুরে বিহারের 41.8 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলের কালিম্পংয়ে 27.9 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, সেভাবে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি, 1 সেন্টিমিটারেরও কম হয়েছে। দার্জিলিংয়ে সেভকে 16 সেন্টিমিটার, কুমারগ্রামে 15 সেন্টিমিটার, জলপাইগুড়ির চা বাগান অঞ্চলে 13 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, নেওড়া ভ্যালিতে 9 সেন্টিমিটার, শিলিগুড়ি পিটিওতে 8 সেন্টিমিটার, ধূপগুড়িতে 7 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে। এছাড়া চাম্পাশাড়িতে 6 সেন্টিমিটার, গ্যাংটকে 5 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মায়াবন্দরে 13 সেন্টিমিটার, লং আইল্যান্ডে 10 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ারে 3 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিহারের পাটাহিতে 7 সেন্টিমিটার, মথিয়ারিতে 6 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চাইবাসাতে ঝাড়খণ্ডের 5 সেন্টিমিটার, টাটানগরে 1 সেন্টিমিটার, ওড়িশার রাউরকেল্লাতে 7 সেন্টিমিটার, ঝড়িগ্রামে 4 সেন্টিমিটার, পদ্মপুরে 6 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির প্রায় সব জায়গায়, এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং সিকিমের কোথাও কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। সর্বোচ্চ তাপমাত্রার সেরকমভাবে পরিবর্তন হবে না, তবে 2 থেকে 3 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামী দুদিনের আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায়, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর অর্থাৎ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, সিকিম এবং উড়িষ্যার কোথাও কোথাও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে, ওড়িশার কোথাও কোথাও গরম অনুভূত হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, 2-1 পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে আজ রাত্রে 40 থেকে 50 কিলোমিটার বেগে অথবা কখনো 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র উপকূল অঞ্চল সমুদ্রের ওপর দিয়ে, সেই জন্য মাছ যারা ধরতে যান তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে 40-50 কিলোমিটার বেগে, কখনো কখনো 60 কিলোমিটার বেগে সমুদ্রের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ থেকে আগামী 10 তারিখ পর্যন্ত। সেই জন্য আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের যারা মাছ ধরতে যান তাদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি আকাশবাণী কলকাতা। জানিয়ে দিয়ে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে, একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান প্রথম অধিবেশনে। দ্বিতীয় অধিবেশনে গীতাঞ্জলি 5টায় শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্যবাক, 5:30 গ্রামীণ শিশুদের আসর, নারায়ণপুর গ্রাম জেলা উত্তর 24 পরগনা থেকে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, 6:05 সাঁওতালি অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি হচ্ছেন তালমা খন পুন সাই মোড়া গেল তুরই গেটোডা তুরই মিটারে এহবিনা সান্তাড়ি আখড়া।

0: asok kini salam kau gaya apa yang benda pia? Anong kau gaya santai rakha do jaga pe anjumi deh la. Jahai kau santai rakha jaga pe anjumi deh, unku tu pe madai gya. Santai rakha deh tihin tu kana live phonein program ucunin ha. Nenda maha mendo sarasodi phone te report rina akra. Hoi. Niya madang jahai pe anjumi kada unku tu pe madai gya. Nore kono ucunin kana santai chas bas babutte. Hormu saman babutte, sechet babutte, ad samhit babutte, nungkana adi aima satan babutte. Tehin na santam tu kana samhit. Hoi, samhit ina onorhe. Onorhe niye kathabon uhir lekhan ge, disagoto onorhe do mit hurik khon joto horge bon padhao kara. Chahe ona do gidre bauli huyen, ar bankhan onorhe, jaha akar tege huyen. Sahirina, santri sahirina, niya adi nyutuman his, niya adi nyutuman horo mohati. Ar onorhe anjom jong se onorhe padhao jong rena riske do undo ar ho berti go do a tin re onori hai tahina so re. Ar ho khas go do a jodi ina onorho ko onorhiyo ai tit kon bon anjom. Hoi tihin do santri akraina studio re se termina kadia onorhiyo manatan. Molin do hasta gumke masantra khra pata sik ko johar
1: hoy in pasta sik no johar saute sudu akasmane rend bang no akasmane ni to live in program jahan pe anjam da unko sanam ko ape ho manoj johar ar sarawin padai chet pia
0: hoy no later lak kana manotan molin do hasta gumke do sar sagun patham ren sasapdawi likate kami kana adi din khone kami kana aya chapaw kan puthi ko mena katya jelka santari onoriye kwa jion katha amem tularin ni onorhe puthi sadhuram chand murmu ar saridharam bhavna ni homitan puthi kana ini begor santari samhede tula jokhare nang riti ar hobigot na onkan aima puthi ko mamina katge ini samsamte legan a santari samherina jotom hisse joto hormo hati se oni ni targe charchai ida menkan tihindo eta hormo hati ke do banga tihindo অনৰহিয়ে লেখাতে মলিন্দ হাস্তা গমকে বন জাম কাদিয়া উলঝেন খন অনৰহে কবন আজমা আর আপে কহ অনৰহে বাবতে আজম কাতে আপি আনাটকার কথা অনৈ কেউ কথা কো আর বাঙ্কা নিহর কথা কো আর বাঙ্কা নিত গা অনৰহে বাবতে থুতি লাগিতে আপি দি সুদি সদর লাগিতে আনি খাটতে সদর লাগিতে ফোন নারে আপে ফোন আপে 0332213 1342 নি নাম্বারতে দৰাতি লৈডা 0332213 1342 নিয়ে নাম্বার তে হাসদা গমকে
1: না লই তালাম
0: অনড় হইতো জীবরি না কথাই লিয়া জিওরি না কথাই লিয়া আনাটকার আর অনৈকরি না কথাই লিয়া আমটেন তো অনড় হইতো চে
1: অনড় হেতো onkan mit jenis jado huyuk kan mitang kariyana mitang sahet kami jahare ede ar chand ar alankar se aboron mit katen onoriya gahir abeg aikau ar chinta bhavnay sodora nonkan mitang napai karige huyuk kana onore do ar hokuliya onoriya jahai ola onage onore do
0: thik এনখান নুকা মিটবার খাটো খাটোতে নি গালমারাও চিত কালাং গালমারাও দিয়া আজমি কোয়া কথা লং আজমা অনকা কে আমা অনড়হে লং আজমা খাস খাতে তিন দো আমটেন খন অনড়হে আজমা কো লাগিত কে নি লাইভ ফোন ইন প্রোগ্রাম দো মা এনখান আমা এত হ অনড়হে
1: হই ন অই লল হই সিতং উদগর্ত বন হারম গারম কনা আবু সন্তান মান মি জীবন আবু দো তৃপ্তি তাবন্দ সিতং লল খন আবদ্ধ শেষরে রিয়ার্দা বাস্কে মান্ডি বুন জাম লেখান গে রেসকে মুজা অনকানা গে মিটাং অনড়ে পইলে দিন আঞ্জম আবনা তিরপিত বাস্কে মান্ডি রে ধরন রেনা লল শীতং এলাং ধুরসে বিদাই অন্তর মায়াং তারসিং বৈশাখ ভাড্ড হয় তারাল বসালে দায় উইহের ঢয় সিং রেনা লল এলাং থাকাও গুমুট উদ্গর রে হকুরান ফারনাও হলানা লাঙ্গা সাও কাতে সেতা তরারে কখুয়া কুডি সাঁতে জীবন লড়াই রে তারাসিং হেঁদে রিমিল হয় দাগ রে হেজ আচুয়ান হেমাল রেয়াড় রে সেতং ᱫᱷᱩᱲᱥᱟᱹ ᱢᱚᱱᱮ ᱚᱱᱛᱚᱨ ᱵᱟᱥᱠᱮ ᱫᱟᱜ ᱢᱟᱹᱰᱤ ᱛᱤᱨᱯᱤᱛ ᱜᱮ ᱱᱚᱣᱟᱜᱮ ᱯᱩᱭᱞᱟᱹ ᱚᱱᱚᱬᱦᱮ ᱫᱚ
0: ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱᱟᱜ ᱡᱤᱭᱚᱱ ᱦᱚᱨᱟ ᱴᱮᱦᱟᱸᱴ ᱠᱟᱛᱮᱫ ᱚᱞᱠᱟᱱ ᱢᱤᱫ ᱱᱟᱯᱟᱭ ᱚᱱᱚᱬᱦᱮ ᱦᱟᱸᱥᱫᱟ ᱜᱚᱢᱠᱮ
1: ᱦᱮᱸ ᱢᱟ ᱞᱟᱹᱭ ᱛᱟᱞᱟᱢᱮ
0: ᱟᱢ ᱪᱮᱫᱟᱜ ᱮᱢ ᱚᱞᱟ
1: ᱪᱮᱫᱟᱜ ᱤᱧ ᱚᱞᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱜᱟᱹᱦᱤᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱩᱠᱞᱤ ᱠᱟᱱᱟ ᱢᱚᱱᱮ ᱨᱮᱱᱟᱜ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱡᱤᱣᱤ ᱨᱮᱱᱟᱜ ᱦᱟᱨᱠᱮᱛ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱩᱭᱦᱟᱹᱨ ᱟᱨ ᱦᱟᱯᱮᱱ ᱨᱮᱱᱟᱜ ᱩᱭᱦᱟᱹᱨ ᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱩᱭᱦᱟᱹᱨ ᱯᱟᱹᱦᱤᱞ ᱠᱟᱛᱷᱟ ᱫᱤᱥᱟᱹ ᱫᱚᱲᱦᱟ ᱥᱟᱶᱛᱟ ᱢᱟᱹᱱᱢᱤ ᱠᱚ ᱱᱟᱯᱟᱭ ᱰᱟᱦᱟᱨ ᱛᱮ ᱰᱟᱨᱦᱟᱣ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱠᱮᱴᱮᱡ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱱᱚᱣᱟ ᱚᱞ ᱵᱤᱞ ᱫᱚ ᱟᱨᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚᱞᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱚᱱᱚᱬᱦᱮ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱟᱶᱦᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱱᱚᱝᱠᱟᱱ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱟᱹᱴᱤᱧ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱚᱠᱛᱚ ᱛᱮ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱠᱟᱛᱷᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱥᱟᱹᱦᱤᱡ ᱢᱤᱫᱴᱟᱝ ᱱᱤᱡᱮᱨ ᱠᱟᱛᱷᱟ ᱢᱚᱱᱮᱨ ᱕ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱢᱟᱹᱱᱢᱤᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱥᱚᱫᱚᱨ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱚᱱᱟᱛᱮ ᱥᱟᱶᱦᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱮᱴᱟᱜ ᱮᱴᱟᱜ ᱦᱟᱹᱴᱤᱧ ᱠᱚ ᱠᱷᱚᱱ ᱱᱮᱦᱚᱲᱟᱜ ᱢᱚᱱ ᱫᱚ ᱪᱮᱫᱟᱜ ᱪᱚᱝ ᱦᱟᱱᱮ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱵᱤᱫᱟᱹᱞ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱚᱱᱚᱬᱦᱮ ᱥᱮᱫ ᱜᱮ ᱢᱚᱱ ᱫᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱚᱲᱟ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟ ᱛᱮᱜᱮ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱢᱚᱱᱮ ᱚᱱᱛᱚᱨ ᱟᱭ ᱟᱡ ᱛᱮᱜᱮ ᱚᱱᱚᱬᱦᱮ ᱥᱮᱫ ᱜᱮ ᱱᱮᱦᱚᱲ ᱫᱚᱭ ᱜᱚᱦᱚᱲ ᱤᱫᱤ ᱠᱟᱫᱤᱧᱟ
0: ᱟᱪᱪᱷᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱟᱢᱟᱜ ᱚᱞ ᱨᱮ ᱥᱮ ᱟᱢᱟᱜ ᱚᱱᱚᱬᱦᱮ ᱨᱮ ᱥᱮᱫᱟᱭ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱᱟᱜ ᱟᱵᱚᱣᱟᱜ ᱜᱤᱨᱟᱹᱵᱟᱥᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱡᱤᱭᱚᱱ ᱫᱷᱟᱨᱟ ᱥᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱩᱱᱩᱭᱦᱟᱹᱨ ᱠᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱟᱡᱽ ᱥᱟᱯᱟᱵ ᱠᱚ ᱱᱤᱛᱚᱜ ᱵᱚᱫᱚᱞ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ ᱵᱚᱫᱚᱞ ᱤᱫᱤᱜ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱟᱹᱰᱤ ᱦᱚᱲ ᱠᱚ ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱵᱮᱥᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱠᱚᱭ ᱠᱚᱫᱚ ᱠᱚ ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ ᱵᱟᱝᱟ ᱚᱠᱟ ᱴᱷᱮᱱ ᱪᱚᱝ ᱵᱟᱝ ᱵᱮᱥᱚᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱ ᱚᱠᱛᱚ ᱥᱟᱵ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱱ ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱚᱱᱚᱬᱦᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ
1: ᱦᱮᱸ ᱚᱱᱚᱬᱦᱮ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮᱭᱟ ᱚᱱᱚᱬᱦᱮ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱨᱚᱠᱚᱢ ᱜᱮ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱ ᱚᱠᱛᱚ ᱨᱮᱱᱟᱜ ᱚᱱᱚᱬᱦᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱢᱮᱫᱛᱮ ᱧᱮᱞ ᱟᱨ ᱚᱱᱛᱚᱨᱡᱤᱵᱤᱛ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱟᱛᱮᱫ ᱠᱚᱞᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱥᱮᱨ ᱴᱷᱚᱱᱴᱟᱛᱮ ᱜᱟᱵᱟᱱ ᱠᱟᱛᱮᱫ ᱚᱞ ᱢᱤᱫ ᱚᱱᱚᱬᱦᱮᱧ ᱟᱸᱡᱚᱢᱟᱱᱤᱡ ᱫᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱚᱯᱚᱱ ᱤᱧ ᱞᱮᱠᱟ ᱵᱟᱧᱪᱟᱣ ᱟᱪᱚᱣᱟᱹᱧ ᱢᱮ ᱢᱤᱫ ᱛᱟᱨᱟ ᱵᱟᱨ ᱛᱟᱞᱟ ᱯᱮ ᱛᱟᱞᱟ ᱚᱲᱟᱜ ᱠᱮᱫᱟᱢ ᱫᱩᱣᱟᱹᱨ ᱠᱮᱫᱟᱢ ᱨᱚᱝ ᱠᱮᱫᱟᱢ ᱥᱟᱡᱟᱣ ᱠᱮᱫᱟᱢ ᱚᱲᱟᱜ ᱵᱚᱞᱚᱱ ᱵᱤᱫᱟᱹᱞ ᱫᱚ ᱵᱟᱵᱽᱲᱮ ᱟᱛᱮ ᱵᱚᱸᱜᱟ ᱠᱟᱛᱮ ᱵᱚᱞᱚᱱ ᱠᱟᱱ ᱨᱮᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱠᱩᱥᱤᱢ ᱟᱛᱟᱨᱟᱫᱟ ᱵᱟᱨ ᱪᱟᱠᱟ ᱯᱮ ᱪᱟᱠᱟ ᱯᱩᱱ ᱪᱟᱠᱟ ᱢᱚᱴᱚᱨ ᱜᱟᱹᱰᱤ ᱠᱤᱨᱤᱧ ᱠᱮᱫᱟᱢ ᱟᱹᱰᱤ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱩᱫᱩᱜᱟᱫ ᱠᱚᱣᱟᱢ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱦᱚᱨᱛᱮ ᱚᱰᱚᱝ ᱞᱟᱦᱟ ᱫᱚ ᱫᱮᱡᱚᱜ ᱞᱟᱦᱟ ᱫᱚ ᱵᱟᱵᱽᱲᱮ ᱟᱛᱮᱢ ᱵᱚᱸᱜᱟᱱ ᱠᱟᱱ ᱨᱮᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱜᱚᱨᱵᱟᱢ ᱫᱷᱤᱝᱜᱟᱹᱞ ᱥᱟᱸᱜᱟᱞ ᱠᱮᱫᱟ ᱯᱷᱩᱴᱟᱹ ᱯᱟᱹᱧᱪᱤ ᱫᱷᱩᱛᱤᱭᱮᱫ ᱠᱟᱱᱟᱢ ᱵᱟᱦᱟ ᱢᱟᱜ ᱢᱚᱬᱮ ᱨᱮᱢ ᱯᱷᱟᱨᱠᱟᱣ ᱟᱠᱟᱱᱟᱢ ᱵᱷᱟᱵᱽᱛᱟᱢ ᱟᱢ ᱵᱮᱜᱚᱨ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱱ ᱠᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱨᱚᱲ ᱵᱤᱫᱟᱹᱞ ᱫᱚ ᱪᱷᱟᱹᱛᱤᱠ ᱟᱛᱮᱫ ᱜᱮᱢ ᱨᱚᱲᱮᱫ ᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱢᱚᱱᱮ ᱡᱤᱣᱤᱢ ᱨᱟᱹᱯᱩᱫ ᱠᱮᱫᱟ ᱫᱷᱤᱝᱜᱟᱹᱞ ᱥᱟᱸᱜᱟᱞ ᱠᱮᱫᱟ ᱚᱱᱟᱛᱮ ᱛᱤᱦᱤᱧ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱ ᱚᱠᱛᱚ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫ ᱚᱱᱚᱬᱦᱮ
0: ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱚᱱᱚᱬᱦᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱢᱩᱞᱤᱱᱫᱚ ᱦᱟᱸᱥᱫᱟ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱛᱮᱦᱮᱧ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱱᱟᱜ ᱱᱤᱭᱟᱹ ᱞᱟᱭᱤᱵᱷ ᱯᱷᱳᱱᱤᱝ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱥᱴᱩᱰᱤᱭᱳ ᱨᱮ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱜᱚᱢᱠᱮ ᱟᱢ ᱴᱷᱮᱱ ᱫᱤᱥᱚᱢ ᱫᱩᱞᱟᱹᱲ ᱨᱮᱱᱟᱜ ᱚᱱᱚᱬᱦᱮ ᱟᱵᱚ ᱴᱷᱮᱱ ᱫᱚ ᱫᱤᱥᱚᱢ ᱫᱩᱞᱟᱹᱲ ᱨᱮᱱᱟᱜ ᱚᱱᱚᱬᱦᱮ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱚᱱᱚᱬᱦᱤᱭᱟᱹ ᱠᱚ ᱜᱮᱠᱚ ᱚᱞ ᱟᱠᱟᱫ ᱟᱠᱚ ᱥᱚᱫᱚᱨ ᱥᱟᱢᱟᱝ ᱟᱠᱟᱫ ᱟᱠᱚ ᱥᱮᱫᱟᱭ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱢᱩᱞᱤᱱᱫᱚ ᱦᱟᱸᱥᱫᱟᱣᱟᱜ ᱠᱚᱞᱚᱢᱛᱮ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱫᱤᱥᱚᱢ ᱫᱩᱞᱟᱹᱲ
1: ᱟᱯᱱᱟᱨ ᱫᱩᱞᱟᱹᱲ ᱥᱟᱶᱛᱟ ᱫᱩᱞᱟᱹᱲ ᱫᱤᱥᱚᱢ ᱫᱩᱞᱟᱹᱲ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱱᱟᱯᱟᱭ ᱢᱟᱹᱱᱢᱤᱭᱟᱱ ᱥᱚᱱᱚᱛ ᱢᱚᱱᱮᱭᱟᱱ ᱢᱟᱹᱱᱢᱤᱭᱟᱜ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟᱜᱮ ᱟᱯᱲᱮᱭᱟᱜ ᱢᱤᱫ ᱚᱱᱚᱬᱦᱮ ᱨᱮᱦᱚᱸ ᱥᱚᱫᱚᱨ ᱥᱟᱹᱨᱤ ᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱢᱤᱫ ᱚᱱᱚᱬᱦᱮ ᱱᱤᱛ ᱫᱚᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢᱟ ᱤᱧᱟᱹᱜ ᱫᱤᱥᱚᱢ ᱯᱷᱩᱨᱜᱟᱹᱞ ᱫᱤᱥᱚᱢ ᱱᱚᱣᱟ ᱧᱩᱛᱩᱢᱛᱮ ᱱᱚᱣᱟ ᱚᱱᱚᱬᱦᱮ ᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱫᱤᱥᱚᱢ ᱤᱧᱟᱹᱜ ᱡᱟᱱᱟᱢ ᱫᱤᱥᱚᱢ ᱤᱧᱟᱹᱜ ᱫᱤᱥᱚᱢ ᱯᱷᱩᱨᱜᱟᱹᱞ ᱫᱤᱥᱚᱢ ᱡᱚᱛᱚ ᱫᱤᱥᱚᱢ ᱠᱷᱚᱱ ᱥᱚᱨᱮᱥ ᱫᱤᱥᱚᱢ ᱱᱚᱣᱟ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱦᱚᱭ ᱦᱟᱥᱟ ᱤᱧᱟᱹᱜ ᱡᱤᱣᱤ ᱤᱧᱟᱹᱜ ᱟᱥᱟ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱥᱚᱨᱮᱥ ᱠᱷᱚᱱᱟᱜ ᱥᱚᱨᱮᱥ ᱫᱤᱥᱚᱢ ᱤᱧᱟᱹᱜ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱪᱤᱨ ᱤᱧᱟᱹᱜ ᱜᱚᱨᱚᱵᱽ ᱤᱧᱟᱹᱜ ᱚᱦᱚᱝᱠᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱦᱤᱯᱤᱲ ᱥᱚᱨᱮᱥ ᱠᱷᱚᱱᱟᱜ ᱥᱚᱨᱮᱥ ᱫᱤᱥᱚᱢ ᱛᱤᱨᱭᱳ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱥᱢᱤᱨ ᱠᱷᱚᱱᱟᱜ ᱠᱚᱱᱱᱟᱠᱩᱢᱟᱨᱤᱠᱟ ᱟᱨᱦᱚᱸ ᱦᱟᱱᱮ ᱚᱨᱩᱱᱟᱪᱚᱞ ᱠᱷᱚᱱ ᱨᱟᱡᱚᱥᱛᱷᱟᱱ ᱢᱤᱫ ᱟᱹᱨᱤ ᱱᱟᱯᱟᱭ ᱫᱤᱥᱚᱢ ᱤᱧᱟᱹᱜ ᱥᱚᱨᱮᱥ ᱫᱤᱥᱚᱢ ᱦᱩᱱᱟᱹᱨ ᱦᱩᱱᱟᱹᱨ ᱯᱟᱹᱨᱥᱤ ᱨᱚᱨᱚᱲᱟᱱ ᱱᱟᱱᱟ ᱦᱩᱱᱟᱹᱨ ᱫᱷᱚᱨᱚᱢ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣᱟᱱ ᱱᱚᱣᱟᱜᱮ ᱤᱧᱟᱹᱜ ᱫᱤᱥᱚᱢ ᱥᱚᱨᱮᱥ ᱫᱤᱥᱚᱢ ᱡᱩᱫᱟᱹ ᱡᱩᱫᱟᱹ ᱧᱩᱡᱚᱢ ᱱᱚᱸᱰᱮ ᱡᱩᱫᱟᱹ ᱡᱩᱫᱟᱹ ᱦᱚᱨᱚᱜ ᱵᱟᱸᱫᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱤᱧᱟᱹᱜ ᱥᱚᱨᱮᱥ ᱫᱤᱥᱚᱢ ᱦᱤᱱᱫᱩ ᱢᱩᱥᱞᱢᱟᱱ ᱠᱷᱤᱥᱴᱟᱱ ᱡᱚᱭᱱᱚ ᱥᱟᱨᱤ ᱥᱟᱱᱛᱟᱲ ᱯᱟᱧᱡᱟᱵᱤ ᱨᱟᱡᱚᱥᱛᱷᱟᱱᱤ ᱠᱟᱥᱢᱤᱨᱤ ᱵᱚᱭᱦᱟ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱱᱚᱰᱮ ᱤᱧᱟᱹᱜ ᱫᱤᱥᱚᱢ ᱥᱚᱨᱮᱥ ᱫᱤᱥᱚᱢ ᱤᱧᱟᱹᱜ ᱫᱤᱥᱚᱢ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱹᱜᱤ ᱤᱧᱨᱮᱱ ᱵᱚᱭᱦᱟ ᱵᱩᱦᱤᱱ ᱵᱷᱟᱨᱚᱛᱵᱟᱥᱤ ᱤᱧᱟᱹᱜ ᱫᱤᱥᱚᱢ ᱥᱚᱨᱮᱥ ᱠᱷᱚᱱᱟᱜ ᱥᱚᱨᱮᱥ ᱫᱤᱥᱚᱢ ᱵᱟᱭᱨᱤ ᱵᱤᱨᱩᱫᱽ ᱨᱮ ᱛᱤᱸᱜᱩ ᱠᱮᱴᱮᱡᱚᱜ ᱯᱩᱲᱥᱤᱭᱟᱜ ᱥᱩᱠ ᱫᱩᱠ ᱨᱮ ᱫᱟᱹᱲ ᱥᱚᱨᱚ ᱱᱚᱣᱟᱜᱚᱛ ᱥᱟᱹᱲᱤᱭᱟᱹᱲ ᱤᱧᱟᱹᱜ ᱫᱤᱥᱚᱢ ᱥᱚᱨᱮᱥ ᱫᱤᱥᱚᱢ ᱯᱮᱨᱚᱝ ᱪᱤᱨ ᱦᱤᱯᱤᱲ ᱯᱷᱩᱨᱜᱟᱹᱞ ᱢᱟᱦᱟᱨᱮ ᱛᱤᱛᱤ ᱥᱟᱯᱟᱵ ᱠᱟᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟ ᱟᱛᱟᱝ ᱨᱮ ᱱᱤᱯᱷᱩᱴ ᱱᱤᱨᱟᱹᱲ ᱛᱟᱦᱮᱱ ᱢᱟ ᱥᱚᱨᱮᱥ ᱫᱤᱥᱚᱢ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱫᱤᱥᱚᱢ ᱫᱩᱞᱟᱹᱲ ᱥᱮ ᱤᱧᱟᱹᱜ ᱟᱯᱱᱟᱨ ᱫᱤᱥᱚᱢ ᱠᱩᱥᱤ ᱨᱮᱱᱟᱜ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱜᱮ ᱢᱤᱫ ᱚᱱᱚᱬᱦᱮ ᱱᱚᱣᱟ ᱛᱟᱞᱟᱛᱮ ᱥᱚᱫᱚᱨ ᱦᱩᱭᱩᱜ
0: ᱫᱤᱥᱚᱢ ᱯᱷᱩᱨᱜᱟᱹᱞ ᱫᱤᱥᱚᱢ ᱫᱤᱥᱚᱢ ᱫᱩᱞᱟᱹᱲ ᱨᱮᱱᱟᱜ ᱱᱤᱭᱟᱹ ᱚᱱᱚᱬᱦᱮ ᱥᱟᱢᱮᱞᱟᱭᱛᱮ ᱫᱤᱥᱚᱢ ᱫᱩᱞᱟᱹᱲ ᱨᱮᱱᱟᱜ ᱦᱩᱱᱩᱫᱤᱥ ᱠᱟᱛᱷᱟ ᱱᱤᱭᱟᱹ ᱛᱟᱞᱟᱛᱮᱢ ᱥᱚᱫᱚᱨ ᱠᱟᱜᱼᱟ ᱦᱳᱭ ᱚᱱᱚᱬᱦᱮ ᱫᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱫᱩᱞᱟᱹᱲ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟᱭ ᱥᱚᱫᱚᱨᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱫᱷᱤᱛᱠᱟᱹᱨᱚᱜ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱦᱚᱸᱭ ᱥᱚᱫᱚᱨᱟ ᱟᱪᱪᱷᱟ ᱱᱚᱝᱠᱟ ᱠᱚ ᱞᱟᱹᱭᱟ ᱛᱟᱲᱟᱢ ᱜᱮ ᱵᱟᱝᱢᱟ ᱞᱩᱦᱩᱠᱟᱜ ᱠᱷᱟᱡ ᱮᱱᱮᱡ ᱱᱚᱝᱠᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱢᱮᱱ ᱠᱟᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱨᱚᱲ ᱜᱮ ᱵᱟᱝᱢᱟ ᱨᱟᱦᱟᱣᱟᱜ ᱠᱷᱟᱡ ᱥᱮᱨᱮᱧ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱢ ᱴᱷᱮᱱ ᱫᱚ ᱪᱮᱫ ᱮᱢ ᱢᱚᱱᱮᱭᱟ ᱟᱹᱱᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚ ᱟᱠᱷᱚᱨ ᱟᱠᱟᱨᱛᱮ ᱞᱟᱭᱤᱱ ᱯᱚᱨᱮᱠ ᱞᱟᱭᱤᱱ ᱠᱷᱚᱫᱟ ᱞᱮᱠᱷᱟᱱ ᱜᱮ ᱚᱱᱚᱬᱦᱮ ᱵᱮᱱᱟᱜ ᱛᱮ
1: ᱟᱫᱚ ᱫᱤᱥᱚᱢ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱩᱜᱽ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱠᱛᱚ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱚᱬᱦᱮ ᱨᱮᱱᱟᱜ ᱨᱩᱯ ᱦᱚᱸ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱞ ᱨᱮᱱᱟᱜ ᱨᱟᱫᱟ ᱦᱚᱸ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱢᱤᱫ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱞᱟᱥᱤᱠ ᱥᱮ ᱴᱨᱮᱰᱤᱥᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱚᱱᱚᱬᱦᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱜᱮᱵᱚᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱜ ᱛᱟᱦᱮᱱᱟ ᱪᱷᱚᱱᱫᱚ ᱵᱟᱝ ᱢᱩᱪᱟᱹᱫ ᱢᱤᱞ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱸ ᱠᱷᱟᱱ ᱚᱱᱚᱬᱦᱮ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱤᱛ ᱫᱚ ᱢᱚᱱᱮᱨ ᱠᱟᱛᱷᱟ ᱚᱠᱟ ᱛᱟᱞᱟᱛᱮ ᱥᱚᱫᱚᱨ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱠᱷᱟᱴᱚ ᱢᱟᱪᱷᱟᱛᱮ ᱠᱚᱢ ᱢᱟᱪᱷᱟᱛᱮ ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱜᱮ ᱱᱤᱛ ᱫᱚ ᱚᱱᱚᱬᱦᱮ ᱚᱱᱚᱬᱦᱮ ᱫᱚ ᱱᱤᱛ ᱫᱚ ᱟᱭᱢᱟ ᱨᱚᱠᱚᱢ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱟᱱᱮ ᱜᱚᱫᱽᱫᱚ ᱠᱚᱵᱤᱛᱟ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱫᱟ ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱟᱭᱠᱩ ᱨᱮᱱᱟᱜ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱨᱦᱚᱸ ᱛᱤᱦᱤᱧᱟᱜ ᱱᱟᱦᱟᱜ ᱚᱱᱚᱬᱦᱮ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱨᱚᱠᱚᱢ ᱵᱷᱟᱵᱽ ᱛᱮᱠᱚ ᱚᱞ ᱫᱟᱠᱚ ᱚᱱᱚᱬᱦᱮᱱᱟᱜ ᱱᱤᱨᱫᱤᱥᱴᱚ ᱠᱳᱱᱳ ᱥᱚᱝᱜᱟ ᱥᱮ ᱪᱮᱫ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜᱼᱟ ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱛᱤᱦᱤᱧ ᱫᱤᱱ ᱨᱮᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱟᱦᱟᱸ ᱛᱟᱞᱟ ᱛᱮᱜᱮ ᱟᱭᱟᱜ ᱢᱚᱱᱮᱨ ᱠᱟᱛᱷᱟᱭ ᱥᱚᱫᱚᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱚᱱᱟᱜᱮ ᱛᱤᱦᱤᱧ ᱫᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱚᱱᱚᱬᱦᱮ ᱫᱚ
0: ᱱᱤᱛᱚᱜᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱚᱱᱚᱬᱦᱮ ᱥᱮᱫ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱠᱚᱭᱚᱜᱟ ᱱᱚᱣᱟ ᱱᱟᱣᱟ ᱫᱷᱟᱪᱟᱛᱮ ᱥᱮ ᱱᱟᱣᱟ ᱟᱠᱟᱨᱛᱮ ᱱᱟᱣᱟ ᱨᱩᱯᱛᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱚᱱᱚᱬᱦᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱪᱟᱨᱪᱟᱜ ᱠᱟᱱᱟ
1: ᱦᱳᱭ ᱚᱞ ᱞᱮᱫ ᱜᱮᱭᱟ ᱠᱚ ᱛᱤᱦᱤᱧ ᱱᱟᱣᱟ ᱠᱟᱨᱛᱮ ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱨᱛᱮ ᱛᱤᱦᱤᱧ ᱡᱟᱦᱟᱸ ᱴᱷᱮᱱ ᱥᱳᱥᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ ᱡᱩᱜᱽ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱴᱷᱮᱱ ᱫᱚ ᱠᱷᱟᱛᱟ ᱠᱚᱞᱚᱢ ᱵᱟᱝ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱢᱳᱵᱟᱭᱤᱞ ᱥᱠᱨᱤᱱ ᱨᱮᱜᱮ ᱛᱤᱦᱤᱧ ᱢᱤᱫ ᱞᱮᱛᱟᱲ ᱠᱚ ᱚᱞ ᱫᱟᱠᱚ ᱫᱩᱲᱩᱵ ᱨᱮ ᱯᱟᱱᱛᱮ ᱨᱮ ᱵᱟᱥ ᱨᱮ ᱴᱨᱮᱱ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱪᱟᱞᱟᱣ ᱛᱮ ᱚᱱᱚᱬᱦᱮ ᱠᱚ ᱚᱞ ᱫᱟᱠᱚ ᱢᱤᱫ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱛᱤᱥ ᱯᱩᱛᱷᱤ ᱯᱟᱛᱟ ᱢᱩᱰᱩᱝᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱵᱟᱠᱷᱟᱱ ᱚᱱᱚᱬᱦᱮ ᱪᱚᱨᱪᱟ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱧᱟᱢᱮᱜᱼᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱤᱛ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱚ ᱚᱱᱚᱬᱦᱮ ᱠᱚ ᱚᱞ ᱫᱟ ᱟᱵᱚ ᱥᱳᱥᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ ᱨᱮᱵᱚᱱ ᱧᱮᱞ ᱧᱟᱢᱫᱟ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱯᱩᱛᱷᱤ ᱢᱮᱞᱟ ᱥᱮ ᱵᱳᱭ ᱢᱮᱞᱟ ᱠᱚᱨᱮ ᱦᱚᱸ ᱱᱤᱛᱚᱜ ᱟᱹᱰᱤ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱚ ᱱᱟᱣᱟ ᱱᱟᱣᱟ ᱚᱱᱚᱬᱦᱮ ᱠᱚ ᱥᱮᱞᱮᱫᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱟᱛᱮ ᱡᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱚᱱᱚᱬᱦᱮ ᱨᱮᱱᱟᱜ ᱪᱚᱨᱪᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱤᱫᱴᱟᱝ ᱱᱟᱯᱟᱭ ᱪᱮᱛᱟᱱ ᱛᱷᱚᱠ ᱥᱮᱡ ᱞᱟᱦᱟ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱮᱱ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱡᱮ ᱚᱱᱚᱬᱦᱮ ᱨᱮᱱᱟᱜ ᱪᱚᱨᱪᱟ ᱫᱚ ᱮᱴᱟᱜ ᱮᱴᱟᱜ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱟᱶᱦᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱮᱴᱟᱜ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱚᱱᱚᱬᱦᱮ ᱨᱮᱱᱟᱜ ᱪᱚᱨᱪᱟ ᱫᱚ ᱥᱟᱸᱜᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱞᱮᱛᱟᱲ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ
0: ᱦᱳᱭ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱚᱱᱚᱬᱦᱮ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱟᱨ ᱚᱱᱚᱬᱦᱤᱭᱟᱹᱣᱟᱜ ᱚᱱᱚᱬᱦᱮ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱟᱯᱮᱭᱟᱜ ᱟᱹᱱᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚᱯᱮ ᱞᱟᱹᱭ ᱥᱟᱸᱜᱮ ᱠᱷᱟᱱ ᱯᱷᱳᱱ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ 0332213142 ᱱᱤᱭᱟᱹ ᱱᱟᱢᱵᱟᱨ ᱨᱮ ᱦᱟᱸᱜ ᱜᱚᱢᱠᱮ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱢᱤᱫᱴᱮᱱ ᱯᱷᱳᱱ ᱥᱮᱴᱮᱨᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱸᱡᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱞᱟᱝ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ ᱦᱮᱞᱳ
2: ᱦᱮᱞᱳ
0: ᱦᱳᱭ ᱥᱟᱱᱛᱟᱲ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱴ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱡᱚᱦᱟᱨ ᱚᱠᱚᱭᱮᱢ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱚᱠᱟ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱮᱢ ᱯᱷᱳᱱ ᱠᱟᱜ ᱛᱟᱵᱚᱱ ᱟᱢᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱰᱤᱭᱳ ᱥᱮᱴ ᱟᱨ ᱵᱟᱠᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱚᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱟᱠᱷᱲᱟᱢ ᱟᱸᱡᱚᱢ ᱮᱫ ᱤᱱᱟᱹ ᱠᱷᱚᱱ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱥᱟᱦᱟ ᱧᱚᱜ ᱠᱟᱛᱮ ᱨᱚᱲ ᱢᱮ ᱮᱱᱠᱷᱟᱱ ᱯᱩᱥᱴᱟᱹᱣ ᱥᱟᱹᱦᱤᱡ ᱨᱚᱲ ᱛᱮ ᱟᱨ ᱟᱸᱡᱚᱢ ᱡᱚᱝ ᱛᱮ ᱥᱩᱵᱤᱫᱷᱟᱜᱼᱟ ᱦᱳᱭ ᱞᱟᱹᱠᱛᱤ ᱨᱮ ᱟᱨ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱠᱟᱴᱟᱣ ᱠᱟᱛᱮ ᱫᱚᱦᱲᱟ ᱨᱤᱠᱟᱹᱭ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ ᱦᱳᱭ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱠᱟᱨᱚᱱ ᱛᱮᱜᱮ ᱨᱚᱲ ᱯᱩᱥᱴᱟᱹᱣ ᱥᱟᱹᱦᱤᱡ ᱵᱟᱝ ᱟᱸᱡᱚᱢ ᱞᱮᱱᱟ ᱟᱥᱚᱜ ᱠᱟᱱᱟ ᱞᱟᱝ ᱫᱚᱦᱲᱟ ᱛᱮ ᱨᱤᱠᱟᱹᱭᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱢᱟᱹᱱᱢᱤ ᱡᱤᱭᱚᱱ ᱱᱚᱝᱠᱟ ᱟᱨ ᱛᱤᱨᱮ ᱪᱚ ᱱᱚᱣᱟ ᱥᱟᱹᱨᱩ ᱥᱟᱠᱟᱢ ᱫᱟᱜ ᱞᱮᱠᱟ ᱛᱤᱨᱮ ᱪᱚ ᱫᱩᱲᱩᱡᱚᱜ ᱵᱟᱰᱟᱭ ᱵᱟᱹᱱᱩᱜ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱮᱱ ᱚᱱᱚᱬᱦᱮ ᱟᱢ ᱴᱷᱮᱱᱤᱧ ᱧᱮᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱤᱧ ᱯᱟᱲᱦᱟᱣᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱤᱱᱟᱹ ᱚᱱᱚᱬᱦᱮ ᱜᱮ ᱢᱟ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ
1: ᱟᱫᱚ ᱢᱟᱹᱱᱢᱤ ᱡᱤᱭᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱡᱤᱭᱚᱱ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱛᱤᱨᱮ ᱡᱮ ᱫᱩᱲᱩᱡᱚᱜᱼᱟ ᱚᱠᱚᱭ ᱞᱟᱹᱭ ᱠᱮᱭᱟ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱤᱫ ᱚᱱᱚᱬᱦᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱥᱟᱹᱨᱩ ᱥᱟᱠᱟᱢ ᱫᱟᱜ ᱟᱨ ᱡᱤᱣᱤ ᱱᱚᱣᱟᱜᱮ ᱱᱤᱛ ᱫᱚᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱞᱮᱜᱮ ᱪᱮᱫ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟᱨᱮ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱟᱸᱡᱚᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱞᱟᱹᱭ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱥᱟᱹᱨᱩ ᱥᱟᱠᱟᱢ ᱫᱟᱜ ᱟᱨ ᱢᱟᱹᱱᱢᱤ ᱡᱤᱭᱚᱱ ᱢᱤᱫ ᱜᱮᱭᱟ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱠᱚ ᱯᱟᱹᱦᱤᱞ ᱠᱷᱚᱱ ᱦᱟᱫᱟᱨ ᱦᱚᱭ ᱢᱟᱦᱮᱜᱮ ᱦᱤᱸᱥᱤᱫ ᱦᱚᱭ ᱦᱚᱭ ᱫᱩᱲᱩᱡᱟ ᱢᱟᱹᱱᱢᱤ ᱡᱤᱣᱤ ᱟᱨ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱨᱤᱦᱤᱴ ᱩᱨᱤᱡᱟ ᱱᱤᱛ ᱢᱮᱱᱟ ᱢᱟᱹᱱᱢᱤ ᱦᱚᱲᱢᱚ ᱫᱚᱨᱤᱵ ᱥᱚᱱᱟᱵᱟᱨᱟᱠ ᱟᱹᱰᱤ ᱜᱚᱨᱚᱵᱽ ᱥᱟᱹᱨᱩ ᱥᱟᱠᱟᱢ ᱫᱟᱜ ᱦᱚᱸ ᱥᱚᱱᱟᱵᱟᱨᱟᱠ ᱥᱮᱛᱟᱜ ᱥᱤᱛᱩᱝ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱪᱚᱨᱚᱠ ᱥᱚᱱᱟ ᱫᱟᱜ ᱦᱚᱸ ᱫᱩᱲᱩᱡᱚ ᱟᱸᱡᱮᱫᱚᱜ ᱜᱮᱭᱟ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱜᱚᱨᱚᱵᱟᱱᱟᱜ ᱦᱚᱭ ᱡᱤᱣᱤ ᱦᱟᱥᱟ ᱦᱚᱲᱢᱚ ᱢᱮᱥᱟᱜ ᱜᱮᱭᱟ ᱦᱚᱭ ᱨᱮ ᱡᱚᱛᱚᱢᱟᱜ ᱟᱹᱣᱨᱤ ᱡᱮᱰᱮᱨᱚᱜ ᱛᱤᱠᱤᱱᱚᱜ ᱨᱮᱜᱮ

0: ᱱᱤᱭᱟᱹ ᱛᱟᱭᱚᱢ ᱫᱚ ᱱᱤᱛᱚᱜ ᱯᱷᱳᱱ ᱢᱤᱫᱴᱮᱱ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱸᱡᱚᱢ ᱞᱮᱜᱮ ᱞᱟᱝ ᱚᱠᱚᱭ ᱨᱚᱲ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ? ᱦᱮᱞᱳ,
1: ᱦᱮᱞᱳ
0: ᱦᱮᱸ ᱜᱚᱢᱠᱮ, ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱡᱚᱦᱟᱨ
1: ᱜᱚᱢᱠᱮ, ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ, ᱤᱧ ᱥᱩᱨᱮᱱᱱᱟᱛᱷ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱤᱧ ᱞᱟᱹᱭᱫᱟ, ᱯᱚᱥᱪᱤᱢ ᱢᱮᱫᱽᱱᱤᱯᱩᱨ ᱵᱮᱞᱫᱟ ᱛᱷᱟᱱᱟ ᱱᱮᱠᱩᱨᱪᱤᱱᱤᱭᱟᱹ ᱟᱛᱳ ᱠᱷᱚᱱᱟᱜ
0: ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱜᱚᱢᱠᱮ ᱢᱟ ᱞᱟᱹᱭ ᱢᱮ
1: ᱵᱟᱱᱟᱨ ᱜᱚᱢᱠᱮ ᱤᱧ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱡᱚᱦᱟᱨ
0: ᱡᱚᱦᱟᱨ
1: ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱠᱚ ᱟᱸᱡᱚᱢ ᱮᱫᱟ ᱮᱱᱟᱝ ᱠᱷᱚᱱ ᱤᱧ ᱟᱸᱡᱚᱢ ᱮᱫᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱤᱧ ᱦᱚᱸ ᱠᱟᱹᱴᱤᱡ ᱛᱷᱚᱲᱟ ᱛᱷᱚᱲᱟ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱜᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱥ ᱤᱧ ᱚᱞ ᱵᱟᱲᱟᱭ ᱜᱮᱭᱟ
0: ᱟᱹᱰᱤ ᱵᱮᱥ
1: ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱚᱱᱟ ᱪᱮᱛᱟᱱ ᱤᱧᱟᱹᱜ ᱵᱟᱨᱭᱟ ᱯᱮ ᱠᱩᱠᱞᱤ ᱡᱮᱢᱚᱱ ᱚᱠᱛᱚ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱩᱜᱽ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱦᱚᱲᱢᱚ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱨᱮᱱᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱦᱟᱹᱴᱤᱧ ᱦᱟᱹᱴᱤᱧ ᱚᱱᱠᱟ ᱡᱩᱜᱽ ᱟᱨ ᱚᱠᱛᱚ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱚᱱᱠᱟ ᱦᱟᱹᱴᱤᱧ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱡᱩᱫᱤ ᱦᱟᱹᱴᱤᱧ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱞᱮᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱨ ᱪᱮᱫ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱤᱪᱷᱩ ᱠᱟᱱᱟ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱨᱮᱱᱟᱜ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱦᱟᱹᱴᱤᱧᱟ ᱚᱱᱚᱲᱦᱮᱸ
0: ᱡᱩᱜᱽ ᱞᱮᱠᱟᱛᱮ ᱦᱚᱲᱢᱚ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱨᱮᱱᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱦᱟᱹᱴᱤᱧ
1: ᱦᱮᱸ
0: আচ্ছা হেমরা গমকে মা জমে
2: আদো কুকলি দো নাপাই গিয়া মেনখান নোয়া রেনা তেলা দো ঠাড়ো সহিত দো লই বাং গানোয়া যে তিন লেখাতে তিনি তো অনড়হে অল গানোয়া অনকান দো বাং ঠাড়ো গোটা দো তেলা দো বাং বাডাই মানো আনে হড়া হো আর নেল হো কার হো বাং নেল হই কানা তবে অনড়হে দো কো অলেদা ᱢᱚᱴᱟᱢᱩᱴᱤ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱠᱚᱣᱟᱜ ᱢᱚᱱᱮᱨ ᱵᱷᱟᱵᱽ ᱠᱚ ᱥᱚᱫᱚᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟ ᱠᱚ ᱚᱞ ᱫᱟᱠᱚ ᱮᱱᱦᱚᱸ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱞᱟᱥᱤᱠ ᱟᱨ ᱢᱚᱰᱟᱨᱱ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱫᱟᱠᱚ ᱟᱨᱦᱚᱸ ᱜᱚᱫᱽᱫᱚ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱠᱚ ᱚᱞ ᱫᱟᱠᱚ ᱟᱨᱦᱚᱸ ᱦᱟᱭᱠᱩ ᱠᱚ ᱚᱞ ᱫᱟ ᱟᱨᱦᱚᱸ ᱥᱮᱨᱮᱧ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱠᱚ ᱚᱞ ᱫᱟ ᱮᱢᱱᱤ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱨᱚᱠᱚᱢ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱴᱷᱟᱲᱚ ᱜᱚᱴᱟ ᱥᱟᱹᱦᱤᱡ ᱫᱚ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱨᱮᱱᱟᱜ ᱦᱟᱹᱴᱤᱧ ᱫᱚ ᱵᱟᱝ ᱧᱮᱞᱚᱜᱼᱟ ᱵᱟᱝ ᱥᱮ ᱵᱟᱝ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱥᱮ ᱵᱤᱥᱮᱥ ᱠᱚᱨᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱨᱮᱫᱚ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱦᱟᱹᱴᱤᱧ ᱟᱠᱟᱱᱟ ᱡᱟᱹᱱᱤᱡ ᱠᱷᱟᱱ ᱮᱢ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱮ ᱪᱮᱫ ᱢᱮᱱ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ ᱵᱚᱱ ᱟᱨ ᱪᱮᱫ ᱮᱢ ᱞᱟᱹᱭ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ
0: ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱦᱳᱭ ᱢᱟᱱᱚᱛᱟ ᱦᱟᱸᱥᱫᱟ ᱜᱚᱢᱠᱮ ᱢᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱱᱤᱭᱟᱹ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱱᱟᱜ ᱚᱱᱚᱲᱦᱮᱸ
2: ᱦᱳᱭ ᱚᱱᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱱᱤᱛ ᱜᱚᱢᱠᱮ ᱥᱩᱨᱮᱱᱫᱨᱚᱱᱟᱛᱷ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱮ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱩᱱᱤ ᱦᱚᱸ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱟᱡ ᱦᱚᱸ ᱱᱟᱯᱟᱭ ᱟᱹᱰᱤ ᱨᱚᱠᱚᱢ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱠᱚ ᱚᱞ ᱵᱟᱲᱟᱭᱟ ᱟᱫᱚ ᱦᱳᱭ ᱜᱚᱢᱠᱮ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ ᱟᱨ ᱱᱟᱦᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱨᱚᱠᱚᱢ ᱵᱷᱟᱵᱽᱛᱮ ᱚᱞ ᱜᱟᱱᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱜᱮ ᱢᱤᱫ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱡᱟᱹᱱᱤᱡ ᱠᱷᱟᱱ ᱮᱢ ᱠᱩᱥᱤᱭᱟᱜᱼᱟ ᱟᱢ ᱥᱩᱢᱩᱝ ᱫᱚ ᱵᱟᱝ ᱟᱢ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱫᱩᱲᱩᱲᱤᱭᱟᱹ ᱠᱚ ᱦᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱦᱚᱸᱠᱚ ᱠᱩᱥᱤᱭᱟᱜᱼᱟ ᱠᱚ ᱱᱤᱭᱟᱹ ᱫᱷᱟᱣ ᱡᱟᱦᱟᱸ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱵᱚᱱᱟᱜ ᱫᱚ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱱᱚᱝᱠᱟ ᱱᱚᱣᱟ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱨᱮᱱᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱟᱵᱚᱱᱟᱜ ᱫᱚ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱡᱚᱛᱚᱜᱮ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜ ᱨᱮᱦᱚᱸ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱵᱟᱝ ᱨᱮᱫᱚ ᱡᱳᱨ ᱠᱟᱛᱮᱫ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱦᱤᱱᱫᱩ ᱫᱷᱚᱨᱚᱢ ᱦᱚᱸ ᱟᱵᱚᱱᱟ ᱤᱥᱟᱹᱭ ᱫᱷᱚᱨᱚᱢ ᱦᱚᱸ ᱟᱵᱚᱱᱟ ᱥᱟᱹᱨᱤ ᱫᱷᱚᱨᱚᱢ ᱦᱚᱸ ᱟᱵᱚᱱᱟ ᱥᱟᱨᱱᱟ ᱫᱷᱚᱨᱚᱢ ᱦᱚᱸ ᱟᱵᱚᱱᱟ ᱵᱮᱫᱤᱱ ᱫᱷᱚᱨᱚᱢ ᱦᱚᱸ ᱟᱵᱚᱱᱟ ᱯᱩᱥ ᱨᱮᱦᱚᱸ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱢᱟᱜᱽ ᱨᱮᱦᱚᱸ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱥᱚᱨᱦᱟᱭ ᱪᱟᱸᱫᱳ ᱨᱮᱦᱚᱸ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱱᱮᱱᱟ ᱱᱮᱲᱟᱛᱮ ᱥᱚᱨᱦᱟᱭ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱰᱚᱞ ᱞᱟᱦᱟ ᱨᱮᱦᱚᱸ ᱵᱟᱦᱟ ᱰᱚᱞ ᱨᱮᱦᱚᱸ ᱵᱟᱦᱟ ᱰᱚᱞ ᱛᱟᱭᱚᱢ ᱦᱚᱸ ᱵᱟᱦᱟ ᱯᱷᱟᱹᱜᱩᱱ ᱨᱮᱦᱚᱸ ᱵᱟᱦᱟ ᱪᱟᱹᱛ ᱨᱮᱦᱚᱸ ᱵᱟᱦᱟ ᱱᱮᱰᱟ ᱱᱮᱰᱟᱛᱮ ᱚᱵᱥᱚᱨ ᱠᱟᱛᱮᱫ ᱵᱟᱦᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱚ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱚᱸ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱢᱩᱥᱞᱟᱹ ᱥᱟᱶ ᱦᱚᱸ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ ᱫᱤᱠᱩ ᱥᱟᱶ ᱦᱚᱸ

আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:01 হয়ে 18 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্জে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক।

0: গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর।
1: এক নজরে
0: চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়ার পর্যন্ত ভারত 3 উইকেটে 368 রান সংগ্রহ করেছে 85 ওভারে। ক্রিজে রয়েছেন শুভমন গিল, 143 বলে 103 রানের অসাধারণ ইনিংস খেলছেন এবং ঋষভ পন্ত 70 বলে 50 রানেও ক্রিজে রয়েছেন। এর আগে কেএল রাহুল একটি অনবদ্য সেঞ্চুরি করেছেন। আজ গোয়ার মারগাও সাব চ্যাম্পিয়নশিপ ফুটবল ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতের মেয়েরা। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30।

লর্ডসে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। বৃষ্টির জন্য খেলা সাময়িক বন্ধ ছিল। এখন নিউজিল্যান্ড 3 উইকেটে 36, অর্থাৎ 254 রানের লক্ষ্যমাত্রা তাদের জয়ের জন্য এখন রয়েছে। ইংল্যান্ড প্রথম ইনিংসে 140, 226, নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 113 এবং 254 রানের জন্য জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে 11.5 ওভারে 3 উইকেট হারিয়ে 36। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন জার্মানির তারকা আলেকজান্ডার জেরেভ। আগামী রবিবার ফাইনালে ইটালির ফ্লাভিও কোবোলির মুখোমুখি হবেন জেরেভ। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আর কিছুক্ষণ পরেই পোল্যান্ডের মায়া চ্যালেঞ্জকা মুখোমুখি হবে রাশিয়ার মীরা অ্যান্ড্রিভার। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30।

0: টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়াস আয়ার। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করল বিসিসিআই। দেশের হয়ে অভিষেকে সচিনের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্টের দল ঘোষণা বিসিসিআইয়ের। 15 জনের ভারত ও এ দলের নেতৃত্ব দেবেন ধ্রুব জুরেল। গুরুত্ব তরুণ ক্রিকেটারদের। সমস্ত জল্পনার অবসান বিশ্বকাপ শুরুর 5 দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর করল আমেরিকা। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, ইরান দলের সকল সদস্যের ভিসা অনুমোদিত হয়েছে। বেঙ্গল মহিলা টি টোয়েন্টি লিগে আজ নোভাস পুরুলিয়া রয়্যালস ডাকওয়ার্থ এবং লুইস পদ্ধতিতে 6 রানে লাকস্যাম কলকাতা টাইগার্সকে হারিয়ে দিয়েছে। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে।
1: আতশ কাঁচের তলায়।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য টি টোয়েন্টি দল ঘোষণা করল বিসিসিআই। ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়াস আয়ার। দেশের হয়ে অভিষেকে সচিনের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী।

ভারতীয় ক্রিকেটে শেষ সূর্যকুমার যাদব যুগ। জল্পনার মতোই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দল থেকে ছেঁটে ফেললেন অজিত আগরকররা। ভারতের টি টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হলেন শ্রেয়াস আয়ার। আজ আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য টি টোয়েন্টি দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বেছে নেওয়া হয়েছে আগামী এশিয়ান গেমসের দলও। মুম্বাই বোর্ডের সদর দপ্তরে বৈঠকে বসেন জাতীয় নির্বাচকেরা, ছিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়াও। সেই বৈঠকেই দীর্ঘদিন ফর্মে না থাকা সূর্যকুমারকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে শিলমোহর পড়ল। প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেল 15 বছরের বৈভব সূর্যবংশী। আইপিএলে কমলা টুপি জেতার পরেই বৈভবকে নিয়ে আলোচনা শুরু হয়। একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ বৈভবকে ভারতীয় দলে নেওয়ার দাবি তোলেন। শেষ পর্যন্ত আজ ঘোষিত তিনটি দলেই রাখা হয়েছে বৈভবকে। দেশের হয়ে মাঠে নামলেই বৈভব ভেঙে দেবে সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিন 16 বছর 205 দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেন। আজ বৈভবের বয়স 15 বছর 71 দিন। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সূর্যকুমারের পরিবর্তে শ্রেয়াসকে টি টোয়েন্টি দলের অধিনায়ক করা হবে। আইপিএলে অধিনায়ক হিসেবে সাফল্যই শ্রেয়াসকে এগিয়ে রেখেছিল নেতৃত্বের দৌড়ে, তাকেই নতুন অধিনায়ক করা হল। শোনা যাচ্ছিল অধিনায়ক হিসেবে শ্রেয়াসকে পছন্দ নয় কোচ গৌতম গম্ভীরের। তার আপত্তি শেষ পর্যন্ত আমল পায়নি। টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক করা হয়েছে তিলক বর্মাকে। টি টোয়েন্টি বিশ্বকাপের পরেও ভারতের টি টোয়েন্টি দলে জায়গা হল না শুভমন গিলের। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেও দলে ফিরতে পারলেন না শুভমন। তিনটি দলের কোনোটিতেই রাখা হয়নি ভারতের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ককে।

এশিয়ান গেমসের জন্য 15 জনের শক্তিশালী দল নির্বাচন করা হয়েছে। সেই দলে রাখা হয়েছে জসপ্রীত বুমরাকে। উল্লেখ্য, গতবার সোনা জিতেছিল ভারত। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য বাছা হয়েছে 16 জনের দল। এই দলের নতুন মুখ হিসাবে বৈভব ছাড়াও রয়েছে প্রিন্স যাদব। আইপিএলের পারফরমেন্সের নিরিখেই তাকে সুযোগ দিয়েছেন জাতীয় নির্বাচকেরা। আইপিএলে ভালো পারফর্ম করলেও জায়গা হয়নি রিঙ্কু সিংহের। টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়াও। মূলত ভবিষ্যতের দিকে তাকিয়ে দল নির্বাচন করেছেন আগরকাররা। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দল এই রকম: অধিনায়ক শ্রেয়াস আয়ার, সহ অধিনায়ক তিলক বর্মা, এছাড়াও রয়েছেন রবি বিষ্ণই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, আকসার প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশে। এছাড়া এশিয়ান গেমসের দল এরকম: অধিনায়ক শ্রেয়াস আয়ার, সহ অধিনায়ক তিলক বর্মা, রবি বিষ্ণই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, আকসার প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী এবং বৈভব সূর্যবংশী।

সমস্ত জল্পনার অবসান। বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর করল আমেরিকায়। এর ফলে আমেরিকা ইরানের যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটে গেল। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, ইরান দলের সকল সদস্যের ভিসা অনুমোদিত হয়েছে। জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগেই ইরানের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসা মঞ্জুর করল আমেরিকা। এর ফলে আমেরিকা ইরানের যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটে গেল। গতকাল হোয়াইট হাউসের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে এ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ইরান দলের সকল সদস্যের ভিসা অনুমোদিত হয়েছে। তিনি বলেন, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে ইরানের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের সহ সবাইকে ভিসা দেওয়া হয়েছে। বিষয়টি তাদের জানিয়েও দেওয়া হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির প্রেক্ষিতে আটকে গিয়েছিল এই উদ্যোগকে। পরিস্থিতি দেখে দলের আগের প্রস্তুতি শিবির মেক্সিকোই সরিয়ে নেওয়া হয়েছিল। অন্যদিকে ভিসা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন ইরানের ফুটবল কর্মকর্তারা। বিষয়টি ফিফাকেও জানানো হয়। দুদিন আগে মেক্সিকোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এর মধ্যেই ভিসা অনুমোদনের সিদ্ধান্ত আসে। মার্কিন এক কর্তা জানিয়েছেন যে সকলেই বিশ্বকাপ খেলতে পারবেন।

আবারও ফিরে আসি দেশীয় ফুটবলের কথায়। শিরোপার লড়াইয়ে সাফ ফাইনালে আজ বাংলাদেশের সামনে ভারত। আজ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মহিলাদের সাফ কাপ ফাইনালে প্রাক্তন চ্যাম্পিয়ন বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। দীর্ঘ সাত বছর পর ফের একবার এই খেতাব ঘরে তুলতে মরিয়া ক্রিসমন ছেত্রীর দল। শেষবার 2019 সালে সাফ কাপ জিতেছিল ভারত। এবার জিতলে রেকর্ড ষষ্ঠ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তুলবেন অষ্টম ওড়াও সঙ্গীতা বাসফোররা। অন্যদিকে হ্যাট্রিকের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ।

শেষ দুবার খেতাব জিতেছিল তারা। চলতি টুর্নামেন্টের আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুটি দল, যেখানে 3-0 ব্যবধানে জয় তুলে নিয়েছিল ভারত। যদিও অতীত পরিসংখ্যান নিয়ে বিশেষ ভাবতে রাজি নন ভারতীয় দলের কোচ ক্রিসপিন ছেত্রি। ম্যাচের আগের দিন তার স্পষ্ট বক্তব্য, ফাইনাল সম্পূর্ণ ভিন্ন ম্যাচ। তিনি বলেন, দুই দলই একে অপরের শক্তি দুর্বলতা জানে, পাশাপাশি প্রতিপক্ষ বাংলাদেশকে বেশ সমীহ করছেন ক্রিসপিন। জানালেন, বাংলাদেশ এবারে টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল, ফলে ফাইনাল ম্যাচটা তাদের জন্য খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন তিনি। প্রায় একই কথা শোনা গেল অধিনায়ক সঙ্গীতা বাসফোরের মুখেও। খেতাব জিততে বদ্ধপরিকর তিনিও। জানালেন, তরুণ খেলোয়াড়রা খুব ভালো পারফর্ম করছে, দলের মধ্যে খুব ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। আপাতত তারা যে শুধু ফাইনাল নিয়েই ভাবছেন সে কথাও জানাতে ভুললেন না ভারত অধিনায়ক। এই প্রসঙ্গে বলা যায়, এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটিও গোল হজম করেননি ক্রিসপিন ছেত্রীর দল। অন্যদিকে টানা তৃতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে মরিয়া বাংলাদেশও। ম্যাচের আগের দিন কোচ পিটার বাটলার জানিয়ে গেলেন, আগের হার ফাইনালে কোনো রকম প্রভাব ফেলবে না।

0: এখন স্টুডিওর বাইরে চলে যাব, সেখানে বেঙ্গল টি টোয়েন্টি লিগ নিয়ে শুনবেন একটি বিশেষ বেতার প্রতিবেদন।
1: শুরু হয়ে গেল বেঙ্গল টি টোয়েন্টি লিগের তৃতীয় বর্ষ। এবার বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের নাম পরিবর্তন হয়ে বেঙ্গল টি টোয়েন্টি লিগ হয়েছে। 5 থেকে 21 জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মোট 8টি দল পুরুষ এবং মহিলাদের। পুরুষদের ম্যাচগুলো হবে ইডেন গার্ডেন্সে, অন্যদিকে মহিলারা খেলবেন সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। তবে পুরুষ এবং মহিলাদের ফাইনাল ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। এবার উদ্বোধনে কোনো বাড়তি চমক ছিল না। আগের বছর বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন সুনিধি চৌহান, কিন্তু এবার মুম্বাইয়ের কোনো শিল্পী আসেননি, ছিল না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। বলা যেতে পারে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেই ঢাকে কাঠি পড়ল বেঙ্গল টি টোয়েন্টি লিগের। উদ্বোধনী অনুষ্ঠানে ছেলে এবং মেয়েদের মিলিয়ে 16 দলের অধিনায়ক মঞ্চে উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ সংস্থার অন্য কর্তারা। ট্রফি নিয়ে গেলেন গত বছর ছেলে এবং মেয়েদের বিজয়ী দলের অধিনায়করা, তাদের সঙ্গে ছিলেন ঝুলন গোস্বামী। এবারের আইপিএল এ সেরা মাঠের পুরস্কার পেয়েছে ইডেন গার্ডেন্স। আহমেদাবাদের সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের হাতে চেক তুলে দেওয়া হয়েছিল। বেঙ্গল টি টোয়েন্টি লিগের উদ্বোধনী মঞ্চে সেই চেক আবার তুলে দেওয়া হলো ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবং মাঠ কর্মীদের হাতে। এখন শুনবো সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক কি বললেন।
2: প্রকৃতি যদি বাদ না সাজে তাহলে কিন্তু গতবারের মতো এবারও আমি আশাবাদী। আর এখন আমাদের বর্তমান যিনি সভাপতি আছেন সৌরভ গাঙ্গুলী মহাশয়, তিনি তো সব রকম ভাবে চেষ্টা করছেন যাতে এটাকে আরো আকর্ষণীয় করা যায়, নট অনলি ছেলেদের তার সঙ্গে মেয়েরাও যাতে এগিয়ে আসে। বাংলা ক্রিকেট লাস্ট ইয়ারে কোনো ট্রফি আসেনি, এবছর যাতে বাংলা অনেক ট্রফি পেতে পারে, প্রতিভারা এখান থেকে তাদের একটা স্কোপ পাচ্ছে, যে স্কোপটা আগে আজ থেকে 5 বছর 7 বছর 10 বছর আমরা আশাই করতে পারতাম না। এত স্কোপ, এত সুযোগ, সেই সুযোগটাকে কাজে লাগে লাগানোটা কিন্তু প্লেয়ারদের কথা। আমি চাই যে আজকে প্লেয়ারও সেই জায়গাটা বুঝতে পারবে যে বাংলা ক্রিকেটকে তাদেরও দেবার আছে, আজকে বাংলার সম্মানকে তাদেরও তুলে নিতে হবে। তো যে সুযোগটা পাচ্ছে সেই সুযোগটা অবশ্যই আমার মনে হয় তারা কাজে লাগাবে। টিমগুলো তো মোটামুটি সবাই ব্যালেন্স হয়েছে, আর 2020 ম্যাচ, এই ম্যাচটা হচ্ছে এনিবডিস ম্যাচ। ওই যে একটু আগে বলছিলাম যে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী খেলা, কি বল করবো কি ব্যাট করবো, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমিও যদি কম ক্রিকেট খেলেছি কিন্তু এই প্রসারণ থাকতে থাকতে মাঠে মাঠে ঘুরতে

0: ক্ষেত্রে এইটা আমার মনে হয়েছে যে গেম রেটিং যে মেনে করতে পারবে সে কিন্তু শেষ হাসি হাসবে।
1: সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ও টুর্নামেন্টের সাফল্য কামনা করেছেন।
2: হ্যাঁ, এটা খুব আকর্ষণীয় লিগ, গত দু বছর হয়েছে, খুব আকর্ষণীয়, এবং বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ থেকেও ভালো ভালো প্লেয়ার আস্তে আস্তে উঠে আসছে। আসল ব্যাপার, খেলার জায়গা টুর্নামেন্ট যদি বেশি হয় অটোমেটিক্যালি সেখান থেকে খেলোয়াড় উঠে আসে। এইটা এখন সমস্ত জায়গাতেই, তামিলনাড়ু প্রিমিয়াম লিগ থেকে বরুণ চক্রবর্তীদের মতো খেলোয়াড় উঠে এসছে, আমাদের এখান থেকে অভিষেক পোরেল আপাতত আছে, আকাশদীপ আছে, মুকেশ কুমার আছে, স্বামী বছর খেলবে, অভিমন্যু ঈশ্বরন আছে, সুদীপ চ্যাটার্জি আছে, ঋত্বিক চ্যাটার্জি আছে, এরা একটুখানি সিনিয়র। কিন্তু আমরা তরুণ প্রতিভা যারা গত বছর ভালো পারফর্ম করেছে, এবছর আরও কিছু তরুণ নব্য মুখ ঢুকেছে, আশা করছি তারাও টুর্নামেন্টটা খেলে এনজয় করবে এবং ভালো ক্রিকেট খেলবে, যাতে আগামী দিনে সাদা বলে বেঙ্গল ভালো পারফর্ম করতে পারে। এই সাদা বলে গত বছরও খারাপ পারফরমেন্স করেনি, প্রত্যেক বছরই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলছে, কিন্তু ওই যেটা বললাম আর কি, ঈশান বার্সের জন্য চ্যাম্পিয়ন হতে পারছে না। তো আশা করি এবছর বেঙ্গল প্রো লিগ আরও আকর্ষণীয় হবে।
3: দলগুলোকে কিরকম বিশ্লেষণ করবে?
2: দলগুলোর মধ্যে মোটামুটি সবই ব্যালান্স টিম হয়েছে, এবার ওপেন অপশন হয়েছিল, তার জন্য সব টিমই নিজেদের মতন করে টিম গুছিয়ে নিতে পেরেছে। অনেক টিমই প্রায় ছট থেকে সাতটা করে জুনিয়র ক্রিকেটার নিয়েছে, যারা কলকাতার ক্লাব ক্রিকেটে ভালো খেলেছে বা স্টেট লেভেলে ভালো খেলেছে, সেই সব খেলোয়াড়, আবার অনেক নতুন ছেলে ঢুকেছে, সেই সব খেলোয়াড় এবার পারফরমেন্স করার সুযোগ পাবে, এবং এই যে সুযোগটা পাবে এই সুযোগটা তাদের কাজে লাগাতে হবে। কাজে লাগালেই আগামী দিন বাংলার ক্রিকেট যেমন উচ্চাসনে যাবে, সেমনি এই সব যুবা খেলোয়াড় যারা আগামী দিনে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে পারবে।
1: সবাইস্কো মালদা দলের মহিলা ক্রিকেটার শাইকা ইশাখেনজিদের প্রমাণ করতে মরিয়া।
4: খুবই প্রিপেয়ার আছি আমাদের টিম নিয়ে, আমরা খুব খুশি আছি, টিম খুব ভালো সেট আছে, তো আমরা চেষ্টা করবো এই টুর্নামেন্টটা ভালোভাবে শুরু করার, আর অবভিয়াসলি শেষ করার চেষ্টা করবো ভালোভাবে।
5: ছোটবেলা থেকে দুটো মাঠে আমরা খেলেছি, দেখা যায় তো যেহেতু এরকম মাঠ না যে আমরা ইডেন থেকে কম্পেয়ার করবো, বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু ইজ আ ভেরি গুড গ্রাউন্ড, সো বাস যেখানে ম্যাচ করবে সেখানে খেলবো আমরা। এরকমও হয়েছে কি লাইক বঙ্গবাসী মাঠেও খেলেছি, তো মাঠ নিয়ে কথা না, কথা এটা হচ্ছে কি প্লেয়ার্স কীরকম খেলছে, তো আমরা খেলার উপরে ফোকাস করছি, মাঠ নিয়ে তো এখন কিছু চিন্তা ভাবনা করে লাভ নেই, মাঠ যেখানে খেলা পড়বে সেখানে খেলতেই হবে।
1: মালদা দলের আরেক ক্রিকেটার ভারতের হয়ে খেলা মুকেশ কুমার বললেন,
6: जैसे कि राहुल प्रसाद इस साल उनका डेब्यू हुआ, रोहित और भी अच्छे प्लेयर्स हैं, तो काफी उम्मीद है।
1: নোভাস রয়্যালস পুরুলিয়া দলের সুদীপ ঘরামি ভালো পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী। থেকে রেকর্ড করে আনা বেঙ্গল টি টোয়েন্টি লিগ নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

0: ক্রীড়াঙ্গনে আমরা বাইরে ঘুরে অনুষ্ঠানে শুনছিলাম বেঙ্গল টি টোয়েন্টি লিগ নিয়ে। একটি বেতার প্রতিবেদন, আবার ফিরে আসি বিশ্বকাপের খবরে।
1: ফুটবলের মহাযজ্ঞ

বিশ্বকাপ একেবারে দোরগোড়ায়, আর মাত্র 5 দিন, আর বিশ্বকাপের এই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আমরা প্রতিদিনই আলোচনা করছি বিভিন্ন গ্রুপ নিয়ে। আজ যেমন আমাদের আলোচনা রয়েছে গ্রুপ জে। গ্রুপ জে তে রয়েছে 4টি টিম, আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন। এই 4টি টিম রয়েছে। আর্জেন্টিনা সবার ওপরে রয়েছে, কনমেবলের রাউন্ড রবিনে উইনার হিসেবে তারা এবারের প্রতিযোগিতায় কোয়ালিফাই করেছে। এবারে তাদের 19তম বিশ্বকাপ এটি, এবং অবশ্যই লক্ষণীয় গতবারের চ্যাম্পিয়ন 2022, এছাড়া 1986 এবং 1978 3বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনা এবারে গ্রুপ জে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও রয়েছে আলজেরিয়া, তারা এসেছে সিএএফ গ্রুপ জি উইনার হিসেবে। এটি তাদের 5ম বিশ্বকাপ, 2014 শেষ বিশ্বকাপ খেলেছে। এই দলের ফরওয়ার্ড বেন বাউলি এবং বাউলভিনা, মোশা, মেহাজ প্রভৃতি খেলোয়াড়ের দিকে আমাদের দৃষ্টি থাকবে ফরওয়ার্ডে। চলে যাব তৃতীয় দল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় ওয়েফা গ্রুপ এইচ এর উইনার হিসেবে এবছর বিশ্বকাপে খেলার টিকিট জোগাড় করেছে। এটি তাদের 8ম বিশ্বকাপ। থার্ড প্লেস পেয়েছিল 1994, তারপর থেকে কিন্তু বড় সাফল্য আসেনি অস্ট্রেলিয়াতে। ডিফেন্ডার হিসেবে রিয়াল মাদ্রিদে খেলা ডেভিড আলবার দিকে আমাদের দৃষ্টি থাকবে। এছাড়া টটেনহাম হটস্পারে খাতা কেভিন ডানশো, তার দিকেও আমাদের দৃষ্টি থাকবে। আর চতুর্থ দল জর্ডন, যারা এবছর প্রথম বিশ্বকাপ খেলছে। এএফসির থার্ড রাউন্ড গ্রুপ বির রানার আপ হিসেবে তারা এবারে খেলছে প্রথম বিশ্বকাপ। তাদের খেলোয়াড় ইব্রাহিম সাবরা, মোহাম্মদ আলমার্দি, মোহাম্মদ আবু সহ আরও খেলোয়াড়রা ফরওয়ার্ডে বিশেষভাবে নজর কাড়বেন। তবে এই গ্রুপে সবার নজর কিন্তু রয়েছে সেই লিওনেল মেসির দিকে। মেসি ছাড়াও গলদানেজ, আলভারজো, আলভারেজ, আলমোডা সহ ডিফেন্ডার, ফরওয়ার্ড সহ আর্জেন্টিনার সকল প্লেয়ারের দিকেই আমাদের দৃষ্টি থাকবে। 2022 পরে আরও একবার কি মেসি উপহার দেবেন বিশ্বকাপ আর্জেন্টিনা দলকে? ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ হয়েছে। আমরা বিদায় নেবার আগে জানিয়ে দেবো আমাদের মেল আইডি। আমাদের মেল আইডি AIR@kolkatasports@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সকলে ভালো থাকবেন, নমস্কার।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন সাম্য বাঁক। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী যতীন্দ্রনাথ রায়, ঠিকানা পালপাড়া পশ্চিম, সুখসাগর রোড, থানা চাকদহ, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন যে শ্রী দেবজিৎ রায় গড়ন রোগাটে, বয়স 18 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 13 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সৌমিত্র কোনাই, ঠিকানা তাহেরপুর E/17, ডাকঘর তাহেরপুর, থানা তাহেরপুর, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন যে কুমারী বর্ষা কোনাই গড়ন মাঝারি, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 1 নভেম্বর 2025 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ মিসিং পার্সন্স ব্যুরো CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে শ্রী পঞ্চানন হাঁসদা গড়ন মাঝারি, বয়স 49 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 28 ডিসেম্বর 2009 তারিখ, গ্রাম সদানন্দপুর, ডাকঘর কাশিজোড়া, থানা শালবনি, জেলা পশ্চিম মেদিনীপুর, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শ্রী সুদেব সরকার, ঠিকানা চারতলা মাতারা অ্যাপার্টমেন্ট, অশ্বিনীনগর, কাঠপোল, থানা বাগুইয়াটি, বিধাননগর, কলকাতা থেকে জানাচ্ছেন যে শ্রী অরিত্র সরকার

0: ওরফে গুল্লু গরণ রোগাটে, বয়স ১৩ বছর, উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। গত ১৯শে মে ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী লক্ষণ বিশ্বাস, ঠিকানা নৌপুকুরিয়া ডাকঘর বাতকুল্লা থানা তাহিরপুর রানাঘাট থেকে জানাচ্ছেন যে কুমারী বৈশাখী বিশ্বাস, গায়ের রং শ্যামলা, গড়ন স্বাভাবিক, বয়স ১৩ বছর, উচ্চতা ৫ ফুট, গত ৩রা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী আশিস পাত্র, ঠিকানা গ্রাম কৃষ্ণদাসপুর ডাকঘর কৃষ্ণদাসপুর থানা গোবর্ধনপুর কোস্টাল জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী সুদীপা পাত্র, গড়ন মাঝারি, বয়স ১৪ বছর, উচ্চতা ৪ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত ৬ই মে ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭০০০২৭, অথবা মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা ৭০০০০১। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা, আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে গ্রামের ছোটদের আসর।
1: কে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটি নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়। আজ আমাদের আসর বসেছে উত্তর চব্বিশ পরগনা জেলার নারায়ণপুরে। তাহলে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই আমাদের এক ছোট্ট সোনাবন্ধু শিবাগ্নি মৌলিক, সে রবীন্দ্রসঙ্গীত করবে। তার এই গান দিয়েই আমরা অনুষ্ঠানটি শুরু করছি।

বন্ধুরা, আমরা তো রবীন্দ্রসঙ্গীত শুনলাম, তাহলে এবার আমরা একটি নজরুলগীতি শুনি, প্রজাপতি প্রজাপতি গানটি। এবার আমাদের আরেকটি ছোট্ট বন্ধু শিবার্চি মৌলি, সে শোনাবে।

0: আমরা এতক্ষণ তো গান শুনলাম, এবার তাহলে একটু আবৃত্তি শুনে নি। পরিবেশন করবে ইশরাত মিম রহমান।
1: বিচিত্র স্বাদ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে। যাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে, অমনি করেই বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি, 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি। বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করে। কোদাল পাছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানালা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি।
0: এবার তাহলে আবার রবীন্দ্রসঙ্গীতে ফিরে আসি। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে আমাদের আর এক ছোট্ট বন্ধু আরোহী নস্কর।

0: চলে আসি আবার আবৃত্তিতে। আবৃত্তি করে শোনাচ্ছে দুজন আরো ছোট্ট বন্ধু, অহনজিৎ মুখার্জি ও আয়ান চ্যাটার্জি।
1: কবি কাজী নজরুল ইসলামের লেখা সৃষ্টি সুখের উল্লাসে।

চলে আসি আবার একটি রবীন্দ্রসঙ্গীতে, গেয়ে শোনাচ্ছে আমাদের ছোট্ট দুই বন্ধু আদিত্রি দেব ও আরোহী চন্দ্র।

এবারে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, অনুষ্ঠান শেষ করব একটি ছড়ার গান দিয়ে। পরিবেশন করছে সৌম্যজিৎ মহাপাত্র।

0: না।
1: তাহলে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি। তবে তার আগে অনুষ্ঠানে যারা সহযোগিতা করলেন তাদের নামগুলি একটু বলে দিই। হারমোনিয়ামে বনশ্রী চক্রবর্তী ও তবলায় অলোক বিশ্বাস। অনুষ্ঠানটি নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।
2: গ্রামের ছোটদের আসর এখানেই শেষ হলো। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
4: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারু কারুর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরও অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আকাশবাণী কলকাতা, এখন জানিয়ে দিই আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি, পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা, শিক্ষাক্ষেত্রে সাঁওতাল যুবকদের প্রবণতা বলবেন বিপ্লব টুডু। লোকগীতি পদ্মলোচন বেশরা, জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে শুনবেন। 6:38 কৃষক ও তার পরিবার, মুখের ক্যান্সার নিয়ে ডাক্তার গৌতম মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাশরায়। 7:00 কৃষি কথার আসর, গরমে মাছ চাষিদের করণীয়, এ বিষয়ে সুমন কুমার সাহুর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 বাংলা গানের অনুরোধের আসর। 8:30 সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 9:00 রবীন্দ্রসঙ্গীত, রীতি চৌধুরী। 9:15 নজরুল গীতি, মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। 9:30 মুখোমুখি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, ক্ল্যারিওনেট শিল্পী সুরেশচন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন সিদ্ধার্থ মাইতি। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় খেয়াল পরিবেশন করবেন ঋষিকেশ গাগুর্দে, আকাশবাণী পুনে কেন্দ্রের নিবেদন। 11:00 আধুনিক গান, অনামিকা ভট্টাচার্য। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে একটু পরেই শুনবেন 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপা চন্দ। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 আধুনিক গান, অনামিকা ভট্টাচার্য। 7:30 দর্পণ, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 8:00 ছায়াছবির গান। 8:15 কাহে কেশা উর্দু অনুষ্ঠান, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, স্টুডিও রেকর্ডিং, স্প্যানিশ গিটারে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন চন্দন কুমার মান্না, উপস্থাপনায় দীপা চন্দ। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইলোরাশ্রী চক্রবর্তী। অনেক মহিলারা ভাবেন মাসিক উঠে গেছে, মেনোপজ হয়ে গেছে, মানে সব পার্ট চুকে গেল। এটা কিন্তু খুব ভুল ধারণা। কিছু না হলেও বছরে অন্তত একবার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করানো এবং কিছু পরীক্ষা, তার সঙ্গে একটা সোনোগ্রাফি, যে জরায়ু ওভারি সব ঠিক আছে কিনা, একটা প্যাপসমিয়ার, ভেতর থেকে স্রাব নিয়ে যে টেস্টটা হয়, ক্যান্সারের আশঙ্কা আছে কিনা, ব্রেস্ট নিজে তো দেখবেনই মাসে একবার করে, হাতের চেটো দিয়ে বুকের উপরে একটু ফ্ল্যাট করে চেপে ধরে দেখা হাতে কোনো টিউমার জাতীয় কিছু লাগছে কিনা, বছরে একবার অন্তত ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করে ব্রেস্ট দেখে নেওয়া, আর কিছু রক্ত পরীক্ষা, সুগার আছে কিনা, কোলেস্টেরল বাড়লো কিনা, একটা ইসিজি, হার্টের কিছু হলো কিনা, আর একটা হচ্ছে হাড়গুলো পলকা হচ্ছে কিনা, BMD বলে, সেটারও টেস্ট হয়। এগুলো করতে পারলে খুব ভালো, যদি কিছু হয় সাথে সাথে চিকিৎসা হবে। যদি কখনো ব্লিডিং হয় সেটাকে কখনো অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের কাছে আসবেন, দেখাবেন, এইগুলো মাথায় রাখবেন।

0: সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।
1: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা এহপেনা সান্তারি আখড়া পনসায় মরে গেল তুরুই কে টুডে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তাল মাখন তেহিন দো নহুম মাহা ঝেট বঙ্গা রেয়ার বাগে পার মাহিত তেহিয়া আখড়া রেয়ার এতহব রেদ দং সেরিং বনাজম গোট লেগে পূর্ণচন্দ্র সরেন আর সাঁওতিন কোয়া সাপড়াওতিনা সেরিং রেদ ছবি সরেন আর মণি হেমব্রম

0: নানা হুনার এডুকেশনাল ওয়েবসাইট আর নানা হুনার অনলাইন সোর্স তালাতে কম্পিটিটিভ বিনিট লাগিদ তেকো সাপড়া কানা। নাহা অক্তরে জুয়ান কোদো নানা হুনার কেরিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপ সেমিনার স্কলারশিপ আর ফেলোশিপ রিয়া গড়ো নাম লেখান আখড়ারে সেলেদ কাতে উদ্গাউ কো নামিদা। সান্তাল জুয়ান কো মুদরে তিরলে কোহো আডিগান কো সেচেদ আকানা। সেচেদ কাতে উনকু হো নানা হুনার মারাং মারাং হুদা রিয়া চাকরি রেকো বহাল আকানা। যাহাই জুয়ান কো লাফাং সেচেদ রিয়া কুকমু কো নেলেদা উনকু কো মুদরে নেলক কানা উনকুয়া ঘরোজ রে ওনা রিয়া খরচা বাং কো এম দাড়িয়া কানা। আর যাহাই কো ওনা রিয়া খরচা কো এম দাড়িয়া কানা উনকু দো লাফাং সেচেদ সেদ চালা রিয়া বাং কো উইহেরেদা। নাহাক দো রাখা দোহো সিট রেগে সান্তাল জুয়ান কো কো রেপেজ কানা। মেনখান যাহারে জাস্তি জুড়ু মেনা আকাদা ওনা রেজ হাতাও রেয়া উইহার ভাবনা হো জুয়ান কো তালারে হুয়ুক লাগতি কানা। সান্তাল জুয়ান কো সেচেদ আষাঢ়া রেয়া সেচেদ তেকো সেচেদক কান রেহো জীবন রে মানমি লেকান মানমি দো আডি কম গেকো তেয়ারক কানা। চেদাক সে সেচেদ কাতে জাস্তি গান সান্তাল কোগে আতু ওড়া বাগি কাতে শহর বাজার রেকো গিরবাসি কানতে আপনারা সাঁওতা বাগি কাতে এটা সাঁওতা সাঁও রেকো সেন উতরক কানা। জুয়ান কো সেচেদ কাতে আপনারা সাঁওতা কো দিয়াগিডি কাক কানা নোয়াতে দো সাঁওতা সাঁও সাঁওতে আপনারা হো নাসা ডাহার তিয়ারক কানা। ওনাতে জুয়ান কোয়া লাগতি কানা সেচেদ কাতে আপনার সাঁওতা সেদ কয়ক রুয়ার সাঁওতা নেল সাঁওহা সাঁওতা রেয়া দুঃখ বিপদ রে দড় সুরু রেয়া আডি লাগতি মেনা আকাদা। সেচেদ দো অনকান হুয়ুক লাগতি কানা যাহা দো মানমিয়া নাপাই উইহার ভাবনা আর নাপাই কামি তরাও দাড়েয়া মা। ভুলা দো ভুল আর ঠিকা দো ঠিক মেন রেয়া দাড়ে তেয়ারক মা। সেচেদ কাতেদ হো যদি বুগি বাড়ি বাম বাছাও দাড়েয়া তাহলে ওনা সেচেদ দো ওকা কামি রেগে বাং লাগা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মিটাং কথাই লই হটো আকাদা আবোয়া সেচেদ তে আবোদো বাং বন চালাও লেনা সেচেদ গে আবো বন ইদি কেদা। জীবন রে আপনার লেকাতে সেচেদ দো ইদি লাগতি কানা সেচেদ লেকাতে আপনার চালাক দো বাং লাগতিয়া। নিতোগা অক্তরে সান্তাল জুয়ান কোদো লাফাং সেচেদ রেয়া লাফাং সর রেকো সেটের আকানা। ওনা লাফাং সর সেদ সাঁওতা ঢোঙ্গা দো জুয়ান কোয়া হিজুক হর সেদ এ কয়ো আকাদা। অগম দরিয়া তালারে উনুমক কান সাঁওতা ঢোঙ্গা ওয়ার রাকাব রেয়া আঙ্গিভার দো জুয়ান কোয়া গে কানা। যাহাই জুয়ান কো লাফাং সেচেদ রেকো সেটের আকানা উনকু মুদরে জাস্তি গে আকো এসকার গে সেচেদ কাতেদ লাহা সানাইত কোয়া। আকো সাঁও সাঁওতে আরহো সাঁওতারেন গিদ্র কোকো আয়ুর লেকো খান হুডিং কোহো মারাং কো নেলতে উদ্গাউ কো নামা। ওনাতে দো সাঁওতারেন জুয়ান কো যাহা লেকা কো সেচেদোয়া অনকা গে সাঁওতা রেয়া মুধুন হো কেটেজোয়া। ওনাতে দো সাঁওতা রেয়া গে লাভ হুয়া। নিতোক দো অল পাড়াও সাঁও সাঁওতে দিশম দুনিয়া রেয়া ডগর জেনারেল নলেজ এমান কোহো বাডাই রেয়া লাগতি মেনা আকাদা। ওনা সাঁওতে কম্পিউটার স্কিল নোয়া দো জুয়ান কো আগাম ডাহার রেয়া তাড়াম ডাহার রে গড়ই এমাওকো কানা। ওনাতে নিত দো যাহাইয়া কম্পিউটার স্কিল আর এআই টেকনোলজি রে দখল মেনা আকাদ তায়া উনি দো অকয় হো বাং কো আটক দাড়েয়া। উনি দো আজ লেকা কাতেদ আয়া লাজ দাকা দো ঠিকে জোগাড় দাড়েয়া কানা। নিতোক নেলক কানা জুয়ান কো সেচেদ উমের রে আডি জাস্তি অক্তো কো বেরবাদেদ তাকোয়া। নোয়া দো একাল গে বাং ঠিক কামি কানা। নিতোক যাহা অক্তো কো নামেদা ওনা দো যাহা তিনাক পাঁজা কাতেদ রেহো বাং কো নাম রুয়ার দাড়েয়া। ওনাতে সেচেদ রেয়া অক্তো যথাত সাহিজ কামি রে লাগাও কাতেদ আপনারা তাড়াম ডাহার রে লাহা চালা রেয়া আডি লাগতি মেনা আকাদা। নিতোক দো অল পাড়াও সেচেদ সাঁও সাঁওতে এআই টেকনোলজি তেহো সেচেদক রেয়া লাগতি মেনা আকাদা। ওনাতে সানাম জুয়ান কো ঠেন নেহর আপে দো অল পাড়াও সাঁও সাঁওতে এআই টেকনোলজি তেহো সেচেদক তাবন পে।
1: সান্তাল জুয়ান কোয়া অলক পাড়াও রেয়া নাহা চিতার নোয়া সাতাম বাবদ থুতি পে আজম কে তাবনা থুতি কিদায় বিপ্লব টুডু। তেহেন আখড়া রেয়ার মুচাদ সেরেঞ আজম লাহা আজম গদ লেগে বন গাপানা আখড়া কামিহরা। গাপা দো সিঙ্গে মাহা সান্তাল আখড়ারে আজমোয়া সেরেঞ আরশু মুর্মু আর সাঁওতেন কোয়া, সরোজিনী হাস্তা আর সাঁওতেন কোয়া, মালতী মান্ডি আর সাঁওতেন কোয়া, আর আজমোয়া ফুড সেফটি বাবদ থুতি থুতিয়াই যদুনাথ হেমব্রম গাপানা আখড়া কামি হড়া পে আজমকে তাবনা তেহ আখড়ার মুচাদ রেদ মাগ মরে হুমটি সেরিং বন আজম গত লেগে জয়ন্তী মুরমু আর সাঁওতিন কোয়া সেরিং রেদ জয়ন্তী মুরমু আর ছায়ারানী মান্ডি

0: কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত দেশ জুড়ে 9.5 লক্ষের বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোর উন্নয়নে সমগ্র শিক্ষা মিশনের বকেয়া অর্থ এবং নতুন বরাদ্দ আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আগামী 12 জুন সমগ্র শিক্ষা মিশন নিয়ে সব রাজ্যের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। সেই বৈঠকে এ রাজ্যের আগামী 1 বছরের পরিকল্পনা তুলে ধরার জন্য মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে একটি এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, সমগ্র শিক্ষা মিশনের আওতায় প্রকল্পগুলিতে কেন্দ্রের তরফে 60% অর্থ দেওয়া হয়। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত হয়েছে। আজ তাকে বিশেষ এনআইএ আদালতে তোলা হয়। শওকতকেই এই বিস্ফোরণে মূল ষড়যন্ত্রকারী বলে এনআইএ জানিয়েছে। শওকতই অন্য অভিযুক্তদের বোমা তৈরি করতে বলেছিলেন বলে এক বিবৃতিতে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে 4টি ট্রলার সহ 91 জন মৎস্যজীবীকে নিয়ে আন্তর্জাতিক জলসীমার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ওই মৎস্যজীবীরা জলসীমা অতিক্রম করে ভারতের মধ্যে ঢুকে পড়েন। নৌসেনা তাদের গ্রেপ্তার করে, 4টি ট্রলারও আটক করা হয়। ওই মৎস্যজীবীদের আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দুদেশের নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে আজ তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে তৃণমূল কংগ্রেস বিধায়ক নবীন বাগের কার্যালয় এবং সংলগ্ন গোডাউন থেকে প্রচুর ত্রিপল, সাদা থান কাপড় এবং ত্রাণের সামগ্রী উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে খণ্ডঘোষের পাঠানপাড়ায় বিধায়ক কার্যালয় এবং নবীন বাগের বাড়ির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবিলম্বে বিধায়ককে গ্রেপ্তারের দাবি জানানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে আজ দুপুরে বজ্রাঘাতে এক মহিলার মৃত্যু হয়। 21 বছর বয়সী মৃতা নাজমা খাতুন ডায়মন্ড হারবারের মোহনপুর এলাকার বাসিন্দা। দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির ছাদে যান নাজমা, সে সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নদিয়ার কৃষ্ণনগরের কুইন স্কুলের হোস্টেলে প্রথম শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 7 বছর বয়সী মৃত সঞ্জনা মণ্ডলের বাড়ি ভীমপুর থানার সন্ধ্যা মাঠপাড়ায়। গতকাল সে বাড়ি থেকে হোস্টেলে আসে। আজ ভোরবেলা হোস্টেলের ওয়ার্ডেন শৌচাগার ওই ছাত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জলবায়ুর খবর। আগামী 48 ঘণ্টা জলবায়ুর পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায়। কোনো বড় ধরনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকটি জায়গায়। আগামী দুদিনে কৃষিকাজের জন্য জলবায়ুর সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর জেলা দু এক জায়গায় এবং

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জলবায়ুর খবর, আকাশবাণী কলকাতা।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মুখের ক্যান্সার নিয়ে। একটা কথা বলতে হয়, ক্যান্সার শব্দটা শুনলেই আমরা কীরকম যেন আঁতকে উঠি, মনের মধ্যে একটা ভয় বা ভীতি আমাদের গ্রাস করে। তো আসুন আমরা জেনে নিই, আমাদের মধ্যে আজকে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার গৌতম মুখোপাধ্যায়। ডাক্তার মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত স্টুডিওতে।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে ক্যান্সার শুনলেই আমরা খুব ভয় পেয়ে যাই, তো ক্যান্সার বলতে আমরা ঠিক কী বুঝব?
2: ক্যান্সার বলতে এমন একটি আমরা অসুখ বোঝাই যেটার সম্বন্ধে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে। আপনারা জানেন বোধহয় যে মানুষের যে শরীর সেটা কিন্তু বিভিন্ন কোষ দিয়ে তৈরি, কোষ বা সেল দিয়ে তৈরি। সেগুলো একটা নিয়ম অনুযায়ী তাদের বিভাজন হয়, সেভাবে বিভাজন হয় বলেই হাত আঙুল পা তৈরি হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে মানুষের যে কোষ যে বিভাজন হচ্ছে সেটা কোনো নিয়ম মানছে না, বিনিয়মে হচ্ছে, তার নিয়ন্ত্রণটা নেই। এই যে নিয়ন্ত্রণ যখন হারিয়ে যায় তখন মানুষের কোষ বিভিন্নভাবে বাড়তে থাকে এবং বিভাজন হয়, একটা ধরুন আবের মতো হয়, যেটাকে আমরা বলি টিউমার। কারণ সাধারণভাবে সেইভাবে কিন্তু বিভাজন হওয়ার কথা ছিল না, কিন্তু এক্ষেত্রে বিভাজনটা অন্যভাবে হচ্ছে। শুধু তাই নয়, এরকম যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, এই যে টিউমার বা অস্বাভাবিক কোষের যে একটা সম্মেলন হয়, এগুলো কিন্তু অনেক ক্ষতি করতে পারে। যেমন এগুলো ওখান থেকে দূর দিগন্তে রক্ত দিয়ে, লাসিকা দিয়ে বা আমরা বলি লিম্ফ দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এটা পৌঁছে যেতে পারে।
1: আচ্ছা,
2: সুতরাং ক্যান্সার বলতে আমরা সেই অসুখ বোঝাই যেটাতে একটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় এবং কোষ বিভাজন হয়ে সেটা একটি টিউমার বা একরকম ঘা হয়, যেটা সাধারণত সারে না সহজে, এবং সেটা দূর দিগন্তে যদি স্থানান্তরিত হতে পারে সেটাকেই, সেই গ্রুপ অফ অসুখটি আমরা বলি ক্যান্সার।
1: ও, তা আমরা ক্যান্সার তো নানা জায়গায় হতে পারে শরীরের, আমরা আজকে আমাদের আলোচনা মুখের ক্যান্সারের মধ্যে সীমাবদ্ধ রাখব। তো মুখের ক্যান্সার আমরা কী করে বুঝব, কী লক্ষণ দেখলে পরে বোঝা যাবে যে মুখে ক্যান্সার হয়েছে?
2: হ্যাঁ, মুখের যে ক্যান্সারগুলো হয়, মুখ বলতে মুখগহ্বরের মধ্যে যে ক্যান্সার হয় এবং গলার ক্যান্সার, এই সবগুলোকে আমরা মুখের, মুখ এবং গলার ক্যান্সারের মধ্যে এগুলো
1: পড়ছে
2: আর কি, আমরা পড়ে আর কি। তো মুখের ক্যান্সারে যে লক্ষণগুলো সেগুলো হচ্ছে যে একটি ঘা হয়, সেই ঘাটা চট করে সারে না, মুখ থেকে রক্ত পড়ে যেটা আগে পড়তো না, হঠাৎ রক্ত পড়ছে, মুখে অত্যন্ত দুর্গন্ধ হচ্ছে যেটা আগে হতো না, বা দেখা গেল গলাতে একটা মাংসপিণ্ড হয়েছে যেটাতে ব্যথাহীন মাংসপিণ্ড আর মুখে একটা ছোট্ট ঘা আছে যেটা কোনো অসুবিধা করছে না, কিন্তু কিন্তু এই মুখের ক্যান্সার কিন্তু গলায় ছড়ায়। সুতরাং এটা কখনো ভাববেন না যে মুখে যদি ঘা হয় সেটা সবসময় ক্যান্সার হবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু ক্যান্সার নয়। কিন্তু দেখা যায় যদি দু মাস তিন মাস মুখের ঘাটা কিছুতেই সারছে না, তাহলে কিন্তু আমাদের চিন্তাভাবনা করতে হয়। এছাড়াও মুখের ক্যান্সার বলতে আমরা যে লক্ষণগুলো বললাম, এই যে ঘা হওয়া, রক্ত পড়া, দুর্গন্ধ এবং দাঁতের ঘষা লেগে ঘা হচ্ছে, এই রকম যে পরিস্থিতিগুলো হচ্ছে, এছাড়াও মুখের ক্যান্সারের কিছু পূর্ব লক্ষণ আছে।
1: সেটা কীরকম
2: পূর্ব লক্ষণ বলতে, দেখবেন যদি মুখ খুলে রাখেন বা আয়নার সামনে যদি মুখ খোলেন,
1: আচ্ছা,
2: যেটাকে আমাদের পরিভাষায় বলি মাউথ সেলফ এক্সামিনেশন, তাহলে দেখবেন যারা তামাক সেবন করেন তাদের কিন্তু মুখে সাদা কালো দাগ থাকে।
1: হ্যাঁ,
2: এই সাদা কালো দাগ, আমি কোনো টেকনিক্যাল

0: টার্মসে যাচ্ছি না, এইগুলো কিন্তু ক্যান্সার নয়, কিন্তু এগুলো আমাদের পরিভাষায় প্রি ক্যান্সার। ওই
1: আচ্ছা
0: সাদা কালো দাগ হওয়ার পরও যদি তামাক সেবন সে নিয়মিত করে থাকে, তাহলে কিন্তু সেগুলো ঘা, টিউমার, বিভিন্ন রকম আলসার হয়ে ক্যান্সার হবার একটা প্রবল সম্ভাবনা থাকে,
1: সম্ভাবনা থেকে যায় একটু
0: সম্ভাবনা
1: বেশি।
0: থেকে যায়। হবেই এমন নয়, কিন্তু 5-7 বছর পরে এই যে পূর্ব লক্ষণগুলো, এগুলো কিন্তু পুরোপুরি ক্যান্সারে স্থানান্তরিত হতে পারে।
1: বেশ, তো এ তো গেল। আপনি বললেন যে এই লক্ষণগুলো দেখলে যে শুধুমাত্র কি ছোপ ছোপ দাগের কথা যে বললেন যে যারা তামাক সেবন করে, শুধু কি তাই নাকি অন্য কোনো ধরনের যে আপনি বলছিলেন টিউমার ফর্মেশন বা কিছু, তো সেগুলো কি হতে পারে?
0: হ্যাঁ, হতে পারে বিভিন্ন কারণে। মুখের ক্যান্সারের তো বহু কারণ আছে,
1: হুম
0: কিন্তু মূল যে কারণ
1: হুম
0: যেগুলো আমরা বলতে পারি, সবচেয়ে বড় কারণ হচ্ছে তামাক সেবন। এবং এই যে তামাকের কথায় আসতে গেলে, সত্যি কথা বলতে গেলে মুখের ক্যান্সার অন্য নামই তামাক। মানে ওটা এত
1: মানে
0: ওতপ্রোতভাবে জড়িত
1: হ্যাঁ
0: যে দেখা গেছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে
1: হুম হুম
0: যে 91% বা তার বেশি ক্ষেত্রে
1: হুম
0: মুখের ক্যান্সারের সঙ্গে তামাক সেবন জড়িত আছে।
1: তামাক বলতে এখানে আপনি কি বোঝাচ্ছেন?
0: তামাক বলতে আমরা যে শুধু ধূমপান বলি তা কিন্তু নয়। তামাক 3 ভাবে সেবন হয় সাধারণত।
1: হুম
0: একটা হচ্ছে ধূমপান,
1: হুম
0: একটা হচ্ছে নস্যি যেটা নেওয়া হয়, আরেকটি হচ্ছে যেটা মুখের মধ্যে রাখা হয়, যেটা ধরুন বিভিন্ন নামে পাওয়া যায় যে তামাক মুখের মধ্যে রাখা হয়, পান জর্দা ইত্যাদি
1: হুম
0: যেগুলো সেবন করা হয়, সেগুলোকে আমাদের পরিভাষায় আমরা বলি একরকম আছে স্মোকড টোব্যাকো, তার মানে হচ্ছে যেগুলো থেকে ধোঁয়া বেরোয়,
1: হুম হুম
0: যেমন আপনার স্মোকিং।
1: হুম
0: আরেকটা হচ্ছে স্মোকলেস টোব্যাকো, যেখানে ধোঁয়া বেরোয় না, যে তামাকটা আমরা মুখের মধ্যে রেখে দিলাম,
1: হুম হুম
0: তো দেখা যায় যে ওইখানে
1: জর্দা হতে পারে,
0: জর্দা
1: গুড়াকু
0: হতে
1: হতে
0: পারে, গুড়াকু
1: গুড়াকু
0: হতে পারে। আমরা তো জানি যে গ্রামীণ
1: গ্রাম
0: লোক,
1: বাংলায়
0: গ্রাম
1: হুম
0: বাংলায় গুড়াকুটা চলে, অনেকেই কিন্তু গুড়াকু দিয়ে দাঁত মাজছেন,
1: হুম হুম
0: এটা অত্যন্ত বিপজ্জনক। দেখা যায় যে একদিন একটা সিগারেট খেলে হয়তো কিছু হবে না, কিন্তু যারা নিয়মিত করেন, দীর্ঘ বছর ধরে করেন, মাসের পর মাস, বছরের পর বছর করছেন, তাদের কিন্তু এটা হবার সম্ভাবনা অনেক অনেক বেশি। এছাড়া তামাক তো একটা বড় কারণ, আমরা তো আপনাকে বললাম যে 10 জন যাদের মুখের ক্যান্সার হয়, 9 জনের বেশি তারা কিন্তু তামাক সেবন করেন। এছাড়াও মদ্যপানের সঙ্গে অল্প যোগাযোগ আছে। দেখা যায় যারা মদ্যপান করেন, তাদের মুখের মধ্যে যে আমাদের যে মিউকোসা বলে ওই লাল যে অংশটি থাকে,
1: হুম হুম
0: ওতে কিছু কিছু চেঞ্জেস হয়, কিন্তু তামাকের মতো অত বিপজ্জনক কিন্তু মদ্যপান নয়। কিন্তু যেটা প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় যে যে তামাক সেবন করেন, অনেকেই কিন্তু মদ্যপানও করেন।
1: হুম হুম
0: সুতরাং তামাক ও মদ্যপান এই দুটো যারা একসঙ্গে করেন, তাদের কিন্তু রিস্কটা দ্বিগুণ হয় তা কিন্তু নয়, রিস্কটা হয় 10 গুণ।
1: আচ্ছা
0: সুতরাং তামাক এবং মদ্যপান এই যে কম্বিনেশন, এইটা যে সঙ্গে চলে, এদের কিন্তু মুখের ক্যান্সার হবার সম্ভাবনা অনেক অনেক বেশি। এছাড়াও আরও কারণ আছে, যেমন ধরুন যারা অতিরিক্ত ঝাল খাবার দীর্ঘদিন ধরে খান,
1: হুম
0: ওই লাল লঙ্কা জাতীয় দীর্ঘদিন ধরে খান, মানে
1: আচ্ছা
0: এক দুদিনের ব্যাপার নয় কিন্তু, সুতরাং আজকে কেউ খেলে ওতে কিছু যায় আসে না কিন্তু, কিন্তু যারা নিয়মিত দুবেলা করে খাচ্ছেন তাদের কিন্তু রিস্ক। এটা কিন্তু আমি বারবারই বলছি যে এক দুদিনের অনিয়মিত ব্যবহারে কিন্তু ক্যান্সার হয় না সাধারণত, নিয়মিত,
1: কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে যদি
0: হ্যাঁ এটা চলছে,
1: ঝাল খেয়ে থাকেন,
0: এটা চলতে, এটা অনেক সময় হতে পারে। তবে এটা কিন্তু তামাক এবং মদ্যপানের থেকে কারণটা অনেক কম, অনেক ছোট কারণ। এছাড়াও যারা মুখ অত্যন্ত মানে ভালো করে পরিষ্কার করেন না, যাদের দেখবেন মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এক্ষেত্রেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বড় কারণ যেটা সবাইকেই আমরা এই সতর্কতা বলবো আর কি,
1: হুম
0: নির্দেশিকা দেব,
1: কি সেটা?
0: যে আপনারা দাঁতের যত্ন নিন। কি হয়, দাঁতটা হয়তো শার্প হয়ে গেছে, ভেঙে গেছে বা কেটে গেছে বা কিছু বারবার জিভে বা গালে লাগছে, আবার আপনাকে বলছি এক দুদিন ঘষা লাগলো কিছু হয় না, কিন্তু দীর্ঘদিন যদি এই ঘষা লাগে, যেটা আমাদের পরিভাষায় বলি ক্রনিক ইরিটেশন, নট অ্যাকিউট ইরিটেশন যে এক দুদিন হলো, ক্রনিক ইরিটেশন, এইখান থেকে যে ঘাগুলো হয় এইগুলো কিন্তু ক্যান্সার হতে পারে একটা সম্ভাবনা থাকে।
1: তাহলে ডাক্তারবাবু আমাদের মনে হয় যে আমাদের বোধহয় পরিষ্কার করে

0: বুঝে নেওয়া দরকার যে যেহেতু আপনি বলছেন যে তামাক ঘটিত দ্রব্যাদির সঙ্গে ক্যান্সারের, মুখের ক্যান্সারের একটা গুড় যোগাযোগ রয়েছে,
1: নিবিড় সম্পর্ক, অত্যন্ত গভীর সম্পর্ক,
0: তো সেক্ষেত্রে আমরা কিভাবে মুখের যত্ন নিলে পরে হ্যাঁ যে আমরা সেটা এড়াতে পারবো?
1: এড়ানোর সহজ উপায় হচ্ছে যে মুখটা পরিষ্কার রাখুন, খাবার আগে পরে মুখ ধুন, তামাক থেকে

0: মদ্যপান না করলেই ভালো, এবং দু একবার যদি করেও ফেলেন তাতেও যে বিরাট ক্ষতি আছে তা নয়। মানে এটা কখনো ভাববেন না যে একদিন একটা সিগারেট নিয়ে নিলেন তাতে আপনার একটা সর্বনাশ হয়ে গেল, তা নয়। কিন্তু এটা দীর্ঘস্থায়ী অভ্যেসের কিন্তু ফল। সুতরাং নিজের যত্নটা নিজেকেই নিতে হবে, নিজের যত্ন অন্য কেউ নিয়ে নেবে না। সুতরাং আর দাঁত পরিষ্কার রাখবেন, ভালো করে অন্তত দুবার দাঁত মাজবেন, যদি কোনো কিছু ঘা হয় বা কিছু লাগে, ঘষা লাগে বারবার, সেটা লোকাল চিকিৎসককে দেখাবেন।
1: তাহলে একটু যদি আমাদের বলেন যে মোটামুটি কী ধরনের অসুবিধা দেখা দিলে পরে, মানে যে ব্যক্তির হবে উনি সতর্ক হয়ে যাবেন বা ওনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে?
0: আমার মনে হয় সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যারা গ্রামীণ লোকজন আছেন, আমাদের যারা গ্রামীণ বন্ধুরা আছেন, সবসময় তাদের পক্ষে তো ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয়। সুতরাং রোজই একটা অসুবিধা হলো, ডাক্তারের কাছে চলে গেল, এটা তো সম্ভব নয়। সুতরাং এই অবস্থায় নিজের মুখটা নিজেই দেখুন না, আয়নায় দেখুন, সাদা কালো দাগ যদি হয় তামাক সেবন তো অবশ্যই বন্ধ করে দিন, তার থেকে দূরে থাকুন। এছাড়া মুখের যত্ন পরিষ্কার রাখা, দাঁত মাজা ঠিক মতো, এইগুলোই কিন্তু নিরাময়ের উপায়।
1: আচ্ছা, একটা কথা ক্যান্সারের ব্যাপার আসলে খুব মানে উঠে আসে যে বায়োপসি, আর আমরা সবাই কিন্তু খুব ঘাবড়ে যাই যে বিশেষত গ্রাম বাংলার মানুষজন যারা ব্যাপারগুলো নিয়ে আমরা এতটা সড়গড় নই, তারা কিন্তু খুব ভয়ে আটকে উঠি। যেমন ক্যান্সার শুনলে ঠিক তেমনি বায়োপসি কথাটাও আমাদের খুব, তো বায়োপসি বলতে আমরা ঠিক কী বুঝবো?
0: হ্যাঁ,
1: ক্যান্সারের সঙ্গে সেটা ঠিক কীভাবে যুক্ত?
0: হ্যাঁ, আমি আপনাকে যেটা, এটা খুবই ভালো প্রশ্ন যে বায়োপসি বলতে আমরা কী বুঝি। বায়োপসি মানে অনেকে ধরে নেয় যে ওটা ক্যান্সার, ক্যান্সারের সঙ্গে বায়োপসিটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। কিন্তু বায়োপসি জিনিসটা কী এটা যদি আমরা পরিষ্কার করে বোঝাতে পারি, তাহলে হয়তো আপনারা সবাই বুঝতে পারবেন যে বায়োপসিটা কিন্তু অত বিপজ্জনক ব্যাপার কিছু নয়। বায়োপসি হচ্ছে একটা পরীক্ষা মাত্র। মুখে যদি কোনো ঘা হয় বা কোনো যদি টিউমার হয়, তার একটা অংশ নিয়ে পরীক্ষা করাটাকেই বায়োপসি বলে। বায়োপসি হচ্ছে একটা রোগ নির্ণয়ের পদ্ধতি, এবং এটাতে শুধু যে ক্যান্সার নির্ধারিত হয় তা কিন্তু নয়, এতে টিবি, বিভিন্ন রকমের ইনফেকশান, সংক্রমণ সব কিছুই কিন্তু নির্ধারিত হতে পারে। হয়তো 1000 অসুখ আছে, তার মধ্যে ক্যান্সার একটি, কিন্তু কোনো কারণে বায়োপসি বলতেই লোকে কিন্তু একটা ক্যান্সারের ভয় পায়।
1: কিন্তু বায়োপসি করাচ্ছে ভাবলেই কিন্তু ক্যান্সার হয়ে গেছে সেটা,
0: এরকম একটা লোকের ধারণা আছে, এটা আদৌ ঠিক নয়। এবং অনেকের এটাও ধারণা আছে যে বায়োপসি বা ওই আলসার বা ওই টিউমার যদি ছোঁয়া হয় সেটা নাকি ছড়িয়ে যায়, এটাও কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এর সঙ্গে কিন্তু কোনো ক্ষতি নয়। বায়োপসি তখনই করা হয় যখন চিকিৎসক সন্দেহ করে যে হ্যাঁ, এর একটা কিছু অসুবিধে আছে, কিছু একটা আছে যেটা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। তো সেটা একটা পরীক্ষা হিসেবেই নিন আপনারা, প্রয়োজন হলে চিকিৎসক সেটা করবেন।
1: আর কী ধরনের অসুবিধা আর যদি দেখা দেয় তাহলে বোঝা যেতে পারে যে ডাক্তারের সঙ্গে যোগাযোগ ইমিডিয়েট করতে হবে, বা এবং সেই ক্ষেত্রে প্রথমে কার কাছে যাবে? আপনি বলছেন দাঁতের সঙ্গে ক্যান্সারের খুব একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে, তো সেই ক্ষেত্রে কি ডেন্টিস্ট ডাক্তারের কাছে যাবেন না ক্যান্সারের ডাক্তারের কাছে যাবেন, বা গ্রামের কথা বললে ওনারা ঠিক কোথায় যাবেন?
0: দেখুন, আপনাকে আমি বলি যে সবচেয়ে ভালো ডাক্তার যদি কেউ থাকে সেটা আপনি নিজেই, কারণ নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। আমরা যে লক্ষণগুলো বললাম আপনাকে, এটা কিন্তু সবসময় কোনো চিকিৎসকের কাছে রোজ যাওয়া সম্ভব নয়। এই যে মুখ পরীক্ষা করা, সাদা কালো দাগ, এই যে মুখের ঘা যেটা সারছে না, বা মুখে অত্যন্ত দুর্গন্ধ হচ্ছে, মুখ দিয়ে রক্ত পড়ছে, যেটা ঠিক হচ্ছে না, 4-6 সপ্তাহ চিকিৎসা করেন ঠিক হচ্ছে না, তখন আপনি নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। প্রথমে ওখানকার ডাক্তারকে দেখাবেন যে ওখানে ঠিক কী অসুবিধে আছে, তিনি আপনাকে বলে দেবেন যে এটা কি সাধারণ কোনো ইনফেকশন না অন্য কিছু, তাহলেই কিন্তু আপনাকে মহকুমা বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা জেলা হাসপাতালে যেতে হবে। সুতরাং নিজেকে সচেতন হওয়াটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। মানে আজকের অনুষ্ঠানের এটাই হয়তো মূল উদ্দেশ্য যে আপনারা জানুন, আপনারা বুঝুন, এবং দাঁতের ডাক্তারের কাছে তো অবশ্যই যাবেন দাঁতের অসুবিধে হলে। সুতরাং সচেতনতা যত আপনাদের বাড়বে সেইভাবে আপনার নিজেদের দায়িত্ব নিয়ে যেতে পারেন। তবে আমরা সবসময় বলবো যে প্রথমে

0: কলকাতা চলে আসার কোনো প্রয়োজন নেই, মহকুমায় বা জেলায় প্রথমে দেখিয়ে নিন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার এটা কিন্তু হয়তো ক্যান্সার নয়, এটা অত্যন্ত সাধারণ কোনো ঘা বা সাধারণ কোনো অসুখ, যেটা সাধারণ কিছু চিকিৎসা করলে পুরোপুরি নিরাময় সম্ভব। এর জন্য আতঙ্কিত হয়ে দূর দিগন্তে ঘোরার কোনো প্রয়োজন মনে করি না আমি।
1: বেশ, তাহলে ডাক্তারবাবু আরেকটা প্রশ্ন থেকে যায় যে এখানে আমরা ক্যান্সার যখন ধরে নেওয়া যাবে যে ক্যান্সার হয়েছে, তো সেটা নির্ধারণ কীভাবে হচ্ছে?
0: সেটা নির্ধারণ বলতে আমরা তো বায়োপসির কথা বললাম, বায়োপসি করলে সেই টুকরো নিয়ে বা অনেক সময় নিডল বায়োপসি বলি আমরা, যাতে একটু রস নিয়ে সেটাকে পরীক্ষা করে জানা যায়। সেই রিপোর্ট আসার পর কিন্তু কিছু কিছু চিকিৎসা আছে, কোনো ক্ষেত্রে অপারেশন করতে হয়, কোনো ক্ষেত্রে রে দিয়ে চিকিৎসা হয় যেটাকে আমরা রেডিওথেরাপি বলি, কিছু বিশেষ ক্ষেত্রে কিছু ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করা হয় যেগুলোকে আমরা কেমোথেরাপি বলি। তবে এইগুলো তো
1: গেল চিকিৎসার ব্যাপার, কিন্তু আমরা যদি মানে আগে থেকেই দূরে থাকতে চাই, প্রতিরোধ কী করে করা সম্ভব?
0: মুখের ক্যান্সারটা এমনই একটা অসুখ যেটা কিন্তু আগে থেকেই প্রতিরোধ করা যায়। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে এর লক্ষণের থেকেও এর পূর্ব লক্ষণের ওপর আমরা বেশি জোর দেব। পূর্ব লক্ষণ কিসের পূর্ব লক্ষণ? যারা তামাক সেবন করেন, যারা মদ্যপান করেন, যারা দুটোই করেন, যারা নিজেদের মুখের যত্ন নেন না, যারা দাঁতের যত্ন নেন না, তাদের কিন্তু সচেতন হওয়া দরকার। এই যে সাদা কালো দাগ আছে, এইগুলো থেকে কিন্তু মানে ক্যান্সার ভবিষ্যতে হতে পারে। সুতরাং এই যে পূর্ব লক্ষণ যে ব্যাপারটা, দেখবেন অনেকে যারা তামাক সেবন করেন তাদের কিন্তু মুখটা অনেক সময় পুরোপুরি খোলে না। আগে হয়তো বড় রসগোল্লা খেতে পারতেন, এখন মুখটা অতটা খোলে না, এখন ছোট রসগোল্লা খেতে পারেন, মানে একবারে ঢোকাতে পারেন না।
1: আচ্ছা,
0: তো এইগুলো বিভিন্ন রকম হচ্ছে মানে ক্যান্সারের, আমরা বলি সাবমিউকাস ফাইব্রোসিস, এগুলো হচ্ছে ক্যান্সার পূর্ব লক্ষণ। সুতরাং তামাক সেবন থেকে আপনারা দূরে থাকুন, মদ্যপান থেকে দূরে থাকুন, মুখের যত্ন নিন, এটাই আপনাদের কাছে আমাদের উপদেশ। হয়তো ডাক্তারের কাছে আপনাকে যেতেও হবে না।
1: তাহলে একটা কথা শ্রোতা বন্ধুরা এখানে খুব পরিষ্কার কিন্তু ডক্টর মুখোপাধ্যায়ের কথা থেকে, যে আমরা যদি যেমন উনি বললেন যে নিজেরাই নিজের সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা সেলফ ট্রিটমেন্টের কথা বোধ হয় আপনি বললেন,
0: সেলফ এক্সামিনেশন,
1: হ্যাঁ, যেটা আয়নায় মুখ দেখে আমরা কিন্তু ঠিক করতে পারি যে আমাদের মুখের অবস্থা ঠিক কী আছে, দাঁতের অবস্থা ঠিক কী আছে, বা সাধারণ যদি কোনো ক্ষত হয়ে থাকে তাহলে সেটা কীরকম অবস্থায় আছে আমাদের ডাক্তারের কাছে যাওয়া দেখানো দরকার কি না। কিন্তু একটা কিছু হয়ে গেলেই যে আমরা ভীষণ আঁতকে উঠব বা ঘাবড়ে যাব, ভয় পেয়ে যাব, সেরকম কিছু নয়। ক্যান্সার হলেও তার চিকিৎসা রয়েছে, সুতরাং ভয়ের কোনো কারণ নেই, তাই তো ডাক্তারবাবু?
0: হ্যাঁ, আতঙ্কিত হবার কোনো কারণ নেই, নিজেদের যত্ন নিজেরা নিন, তামাক বর্জন করুন, মদ্যপান থেকে দূরে থাকুন, ক্যান্সার থেকে আপনি অনেক দূরে চলে যাবেন।
1: তাহলে ডক্টর মুখোপাধ্যায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্যে। শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন মুখের ক্যান্সার, এ নিয়ে বললেন ডক্টর গৌতম মুখোপাধ্যায়। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব, নমস্কার।
0: নমস্কার।
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা কেমন আছেন সবাই? বাইরে প্রচণ্ড তীব্র দাবদাহ চলছে, আর এই গরমে আমরা তো একেবারেই হাঁসফাঁস অবস্থা। কিন্তু শুধুমাত্র আমাদের কথা ভাবলে হবে না, আপনার বাড়িতে যে প্রাণীটি পালন করছেন অর্থাৎ আপনার পুকুরে, আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যেটি রাখতে হয় আর কি, যে যেমন কথাই বলে না মাছে ভাতে বাঙালি, সেই মাছ যারা চাষ করেন, কিন্তু আপনারা কি খেয়াল করে দেখেছেন আপনার পুকুরের অবস্থাটা কি, জলের অবস্থাটা কেমন, তাপমাত্রা কেমন? আর এই অত্যন্ত গরমে অত্যধিক তাপমাত্রার ফলে আপনার পুকুরে লালিত পালিত হওয়া যে মাছগুলি রয়েছে তাদের কি

0: অবস্থা, ভাবতে পারছেন? যদি না তাদের পরিচর্যা করি, আপনারা যে যেভাবেই চাষ করি হোক বা পুকুরে মাছ এমনি আমরা সাধারণত ছেড়ে রাখি, সব দিক থেকেই আপনারা ঝাড় খেতে পারেন। সেজন্য আমাদের আজকের আলোচনার বিষয় গরমে মাছের পরিচর্যা বা মাছের যত্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। এবং সে ব্যাপারে আমরা আজকের আলোচনার জন্য আমাদের মধ্যে পেয়েছি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাউ। ডক্টর সাউ, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, ও আপনাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকেও। যে কথা বলছিলাম যে প্রচণ্ড গরম, এবং আপনিও তো এলেন বাইরে, তো একেবারে মানে মারাত্মক অবস্থা। সেই জায়গায় আমরা যে আজকের আলোচনা করছি, যে পুকুরে যে সমস্ত মাছগুলো আমাদের কৃষক বন্ধুরা চাষ করছেন যারা, বা বাড়িতে যারা ছেড়ে রেখেছেন পুকুরে, তাদের তো এরকম অবস্থা খুবই খারাপ। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি একটু এই মাছ চাষের প্রসঙ্গে যদি আমরা আসি, কী কী ধরনের সমস্যা হতে পারে এই গরমে?
1: মানে বিশেষ করে এই টপিকটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা টপিক, এবং আমরা নিজেরাও জানি যে এখন যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এখানে আমরা নিজেরাও যেরকম এর সম্মুখীন হচ্ছি, মাছ চাষিরা মাছ চাষ করতে গিয়ে মাছের বেড়ে ওঠার ক্ষেত্রে, মাছের পরিচর্যার ক্ষেত্রে এই যে অতিরিক্ত গরম আবহাওয়া, সেটা কিন্তু মাছ চাষে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। গরমের কারণে পুকুরের জলের তাপমাত্রা তো বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তার ফলে বৈজ্ঞানিক কারণে মাছের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, বিপাকক্রিয়ায় আপনার সমস্যা আসছে, মাছের খাওয়ারে গ্রহণে প্রবলেম আসছে। এর ফলে অক্সিজেন, যেটা জলে দ্রবীভূত অক্সিজেন থাকে, যেটা মাছের বৃদ্ধির পক্ষে প্রয়োজন, তো সেই অক্সিজেনেরও কিন্তু ঘাটতি ঘটছে। তো এই সব কিছু মিলিয়ে মাছের বৃদ্ধিতে, মাছের রোগে, মাছের খাদ্য গ্রহণে, মাছের বেড়ে ওঠাতে সমস্যাটা মাছ চাষিকে কিন্তু মাছ চাষের ক্ষেত্রে একটা সমস্যায় ফেলছে, এটি বাস্তব। কিন্তু এর ক্ষেত্রে যাতে ওরা সঠিক কিছু তথ্য নিয়ে, পরিচর্যা নিয়ে এগোতে পারে, তবে কিন্তু এই প্রতিবন্ধকতা কাটিয়ে মাছ চাষিরা কিন্তু লাভের মুখ অবশ্যই দেখতে পারেন।
0: বেশ, আমরা আসব সেই প্রসঙ্গে বিস্তারিতভাবে আসব। আপনি যে কথা বলছিলেন যে অক্সিজেনের ঘাটতি ঘটছে প্রথমত, এবং পুকুরের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তা এই যে অক্সিজেনের ঘাটতি যখন ঘটছে, তার ফলে মাছের ক্ষেত্রে কী কী ধরনের সমস্যা হতে পারে, বা সেক্ষেত্রে কী করবেন?
1: হ্যাঁ দেখুন, বিশেষ করে গরমে জলের তাপমাত্রা বেড়ে গেলে জলের মধ্যে তো দ্রবীভূত অক্সিজেন রয়েছে, যে অক্সিজেনটা মাছ তার শ্বাস প্রশ্বাসের জন্য গ্রহণ করে থাকে। তো এই গরমের ফলে কি হচ্ছে না, জলে আন্তঃআণবিক যে স্থানগুলো, ওগুলো সংকুচিত হয়ে যায় বৈজ্ঞানিক ভাষায়। তার ফলে কি হচ্ছে, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কমতে থাকছে, ফলে মাছ শ্বাসকষ্টজনিত কারণে মাছের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধছে, এমনকি মাছের মৃত্যুরও কারণ হয়ে যাচ্ছে। এবং এই লক্ষণটা সাধারণত আমরা রাতের দিকে, যখন জলজ উদ্ভিদগুলো অক্সিজেন উৎপাদন প্রায় বন্ধ করে রাখে, হ্যাঁ, তখন আমরা দেখি ভোর রাতের দিকে মাছগুলো খাবি খাচ্ছে, অনেক সময় মাছ ভেসে উঠছে, হ্যাঁ, এই ভাসার পরিমাণটাও বেড়ে যায় যখন এই আবহাওয়ার তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তখন কিন্তু এই সমস্যাটা বেশি আমরা খেয়াল করে থাকি।
0: আচ্ছা আচ্ছা, আর এক্ষেত্রে যে আরেকটা কথা বললেন আপনি শুরুতে, যে মাছের বিপাকে সমস্যা হচ্ছে,
1: হ্যাঁ,
0: পরিপাকজাত যে সমস্ত সমস্যা, সেগুলো কীরকম হয়?
1: দেখুন, এই সময় কি হয় না, প্রথমত হচ্ছে মাছের খাদ্য গ্রহণের চাহিদাটা কমে যায়, এবং এই সময় বেশ কিছু বিষাক্ত গ্যাসের তৈরি হয়, যেমন আপনার অ্যামোনিয়া গ্যাস, যেটা মাছ চাষের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, যেটা উচ্চ তাপমাত্রায় মাছের বিপাক বৃদ্ধি পেলে কি হয় না, অ্যামোনিয়া বেশি পরিমাণ নিঃসৃত হয়ে যায়, হ্যাঁ, এবং জলের তলার যে বিষাক্ত গ্যাস, যেটা আমরা হাইড্রোজেন সালফাইড বলি, ওই গ্যাসও তখন তৈরি হয়ে থাকে, ফলে স্বাভাবিকভাবে মাছের যে খাদ্য গ্রহণ, সেই খাদ্য গ্রহণের ইচ্ছেটাও কমে যায়, ফলে কি হয় মাছের বৃদ্ধিতে কিন্তু তার প্রভাব আমরা খেয়াল করতে পারি, লক্ষ্য করতে পারি।
0: যে কথাটা বললেন যে মাছের এই যে অক্সিজেন ঘাটতি বা অ্যামোনিয়া বিষাক্ত গ্যাস সৃষ্টি হচ্ছে, এগুলো কি সব ধরনের পুকুর, এই সময়ের কথা বলছি, যে সব ধরনের পুকুর, ধরুন কারো ছোট পুকুর রয়েছে, কারো বড় পুকুর, সব ক্ষেত্রে কি একই সমস্যা দেখা দিতে পারে?
1: হ্যাঁ হ্যাঁ, সমস্ত পুকুরের ক্ষেত্রেই একই সমস্যা দেখা দিতে পারে, মানে এই
0: অত্যধিক গরমের ফলে। বেশ, আর এই গরম থেকে কোনো রোগ ব্যাধি এরকম দেখা দিতে পারে না?
1: হ্যাঁ, এই অতিরিক্ত গরমের ফলে কিন্তু আপনার কি হয়, কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ, পরজীবী পরজীবী আমরা যেগুলোকে ওই ফাঙ্গাস টাঙ্গাস বলি, তো ওগুলোর কি হয় বৃদ্ধিটা অনেকটাই বেড়ে যায়, ফলে এই রোগের প্রকোপটাও বাড়ে। তার সাথে কি হয় মাছের যে আপনার ইমিউনিটি পাওয়ারটা, যেটা মাছের রোগ প্রতিরোধক যে ক্ষমতাটা, সেটাও কিন্তু কমতে থাকে, ফলে মাছ কিন্তু অতি সহজে আপনার রোগে আক্রান্ত হয়ে যায়। এবং এর আরেকটা কারণ হচ্ছে জলের পিএইচ, জলের পিএইচটা কিন্তু এই জলের তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি যে জলের পিএইচ 7.5 থেকে যদি 8.5 রাখা যায় সেটা মাছ চাষের পক্ষে ভালো, রোগের প্রাদুর্ভাব ঘটে না। কিন্তু কি হয় গরমকালে জলে পিএইচের মাত্রা পরিবর্তিত হতে থাকে, ফলে আপনার মাছের মধ্যে একটা অস্বস্তিকর ক্ষতিকর একটা প্রভাব, মানে এই সমস্ত রোগগুলো তখন তৈরি হয়ে থাকে আর কি।
0: হ্যাঁ, এই যে ধরুন গরমে একজন কৃষক বন্ধু যার পুকুরে, একটা বড় পুকুর, সেখানে তিনি মাছ ছেড়ে রেখেছেন বা মাছগুলো বেড়ে উঠছে, এবং এই প্রচণ্ড গরমে তিনি বুঝবেন কিভাবে যে মাছেদের কোনো সমস্যা হচ্ছে? তিনি হয়তো অতটা খেয়াল করছেন না, কিন্তু বাহ্যিকভাবে কোনো কি লক্ষণ রয়েছে মাছেদের, এমন কোনো লক্ষণ তারা প্রকাশ ঘটায়?
1: হ্যাঁ হ্যাঁ, ওর ঘটায় বলতে দেখুন, অতিরিক্ত গরমে যেটা আলোচনা করলাম যে অক্সিজেনের পরিমাণটা আপনার ঘাটতি ঘটছে, ফলে মাছগুলো কিন্তু ওই খাবি খাওয়া, যাকে আমরা বলি, হ্যাঁ, অক্সিজেনের অভাবে মাছগুলো খাবি খেতে শুরু করে, এবং এই সময় আপনার ওই অ্যামোনিয়া বিষাক্ত গ্যাসগুলো বাড়ছে অ্যামোনিয়াজনিত কারণে। তো মাছগুলো প্রথমত খাবি খাওয়া, মাছগুলো ভেসে থাকা, বিশেষ করে ভোরের দিকে, হ্যাঁ, এইগুলো লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে আপনার মাছের
0: কিছু একটা সমস্যা
1: হচ্ছে। হ্যাঁ, তখন সেখান থেকে আমরা বোঝা যায়, তবে এই ওয়েদারজনিত কারণটা তার জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়ায়।
0: তাহলে এই যে নানান রকম সমস্যা দেখা দিতে পারে, এবার তার তো নিশ্চয়ই সমাধানের কিছু দিক আসতে হবে, এবং সেই মাছ চাষ যারা করছেন সেক্ষেত্রে পুকুরটা কেমনভাবে কী হবে না হবে, সেগুলো কীভাবে আস্তে আস্তে যদি সমাধানের পথের দিকে আমরা এগোই?
1: দেখুন, সমাধানের ক্ষেত্রে আমরা যদি একে বিশেষ কতগুলো ভাগে ভাগ করে নিই, প্রথমত হচ্ছে পুকুর যেটা বা যে ফিশারি করেছেন যে জায়গাতে, সেখানে আমাদেরকে বেশ কিছু জিনিস আমাদের অ্যাডপ্ট করার দরকার রয়েছে। হ্যাঁ, যাকে শুধু আমাদের এখানে, এটা এটা একদম মানে ইন্টারন্যাশনালি এটা একটা কনসেপ্ট, যেটা সায়েন্টিস্টরাও বলেন, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড ডাইভার্সিফাইড অ্যাকোয়াকালচারের কনসেপ্টটা কিন্তু এই সময়টা আমাদেরকে অ্যাডপ্ট করার দরকার রয়েছে।
0: এই
1: প্রযুক্তি হচ্ছে হচ্ছে আপনার পুকুর পাড়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করা, এবং পুকুর পাড়ে মাচা তৈরি করে আমরা সেখানে ছায়াত তৈরি করা, সেখানে আপনার মানে বাঁশের যে মাচা টাইপের তৈরি করা, যেটা সেখানে আপনার কী হয় পুকুরের তলাতে ছায়াত তৈরি হয়, তো সেই ছায়াটা প্রদানের জন্য মাছগুলো সেখানে অনেকটা স্বস্তি পায়। হ্যাঁ, তার সাথে আপনার কিছু বৈচিত্র্যপূর্ণ প্রজাতির মাছ চাষ করতে হবে, হ্যাঁ, সেটা তার সাথে রাখার দরকার রয়েছে, এবং অর্গানিক ওয়েতে চাষ করতে হবে। ওগুলো কি রাসায়নিকের ফলে, এমনিতে তো ওয়েদার গরম রয়েছে, তার ফলে রাসায়নিক প্রয়োগ যদি করে সেখানে কিন্তু আরও মাছের অস্বস্তি বাড়িয়ে ফেলতে পারে।
0: রাসায়নিক প্রয়োগ বলতে কি আপনি সার যেগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছেন, না কোনো পুকুরের পরিষ্কার রাখার জন্য? কোন
1: মাছের খাদ্য উৎপাদনের জন্য আমরা যদি ওই রাসায়নিক যে সারগুলো একেবারে ওগুলোকে বন্ধ রেখে আমরা যদি জৈব সার প্রয়োগ করা, জৈব জুস প্রয়োগ করা, এই অতিরিক্ত গরমে জৈব জুসের প্রয়োগ মাছ চাষিরা, আমি দেখেছি, আমি যে জায়গাতে কাজ করি মাছ চাষিদের সাথে দেখেছি, ওখানে ওরা প্র্যাকটিক্যালি ওর কিন্তু সুফল পাচ্ছে। ওরা ওই বাদাম খোল, চালের গুঁড়ো, হ্যাঁ, ইস্ট নিয়ে, চিটে গুড় নিয়ে একটা জায়গায় ফার্মেন্টেড করে, হ্যাঁ, ওটাকে যখন ওরা পুকুরে প্রয়োগ করছে তখন কিন্তু ওরা মাছের বৃদ্ধির জন্য মাছের খাবারও তৈরি করছে, জলের যে দূষিত গ্যাসগুলো সেই গ্যাসগুলোকেও কিন্তু তারা নষ্ট করে দিতে পারছে। হ্যাঁ, এই বিষয়ে আরেকটা বলবো আমি, এই যে ছায়ার বিষয়, দেখবেন কিছু কিছু পুকুরে কচুরিপানার তৈরি হয়, হ্যাঁ, বিশেষ করে মাগুর সিঙ্গি যে পুকুরগুলোতে রয়েছে, একেবারে পুকুরের ওই কচুরিপানাকে তুলে বাইরে না ফেলে দিয়ে কিছুটা অংশে যদি আমরা ওটাকে হ্যাঁ পরিকল্পনা মাফিক, হ্যাঁ, যদি ব্যারিকেড করে রাখা যায়, তবে সেখানে কিন্তু একটা ছায়া, কৃত্রিম ছায়ার তৈরি হচ্ছে, প্লাস ওই কচুরিপানার ওই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মাছের যে আপনার খাবার, যেগুলো মাছের খাদ্য, আপনার জু প্ল্যাংটন, হ্যাঁ, কিছু প্ল্যাংটন তৈরিতে কিন্তু সাহায্য করছে।
0: আরেকটা দিক, আপনি এটা খুব ভালো কথা বলেছেন যে মাচা তৈরি করে যদি তাদের ছায়া প্রদান করা যায়, এবং সেক্ষেত্রে মাচা তৈরি করে আমরা সেখানে একটা সবজি লাগাচ্ছি, সেখান থেকে কৃষক বন্ধুরা একটা আর্থিকভাবেও লাভবান হতে পারবেন।
1: একদম, সেখানে আর্থিকভাবে লাভবান হতে পারবেন একসাথে চাষ করার ফলে।
0: আচ্ছা, এবারে আমরা যদি এই যে জলটা কমে যাচ্ছে প্রচণ্ড গরমে, জলের মাত্রা তো আস্তে আস্তে হু করে লেভেলটা কমে যাচ্ছে, সেগুলো তো খেয়াল করতে হবে, আর গুণগত মান যেগুলো বলছিলেন যে অ্যামোনিয়া বিষাক্ত গ্যাসটা তৈরি হচ্ছে গুণগত মান, এবারে
1: হ্যাঁ এটাতে আপনি ঠিকই

0: বলেছেন এই গুণগত মানকে ঠিক রাখার জন্য, বিশেষ করে আপনার অক্সিজেনের মাত্রাটা যাতে ঠিক থাকে, তার জন্য পরামর্শ একটাই যে আপনারা ওই জলের পুকুরে কিছু পাম্প মেশিন ব্যবহার করুন, পাম্প, এবং যারা একটু ফিশারি করে আর একটু উন্নত চাষ করছেন, হ্যাঁ, এয়ারেটার মেশিন ব্যবহার করুন, এয়ারেটার মেশিন বা পাম্প মেশিন, জলটাকে তুললাম, তুলে আবার পুকুরে ফোয়ারা করে ছাড়ছি। তো এইটা কিন্তু অত্যন্ত একটা স্ট্রং টেকনোলজি এই এই অতিরিক্ত গরমে মাছের যে অস্বস্তিটাকে কাটানোর জন্য। কারণ যখন আমরা এয়ারেটার ব্যবহার করছি, মানে বায়ু সঞ্চালন যন্ত্র যাকে বাংলায় বলছে, বা আপনার পাম্পিং করে জলটাকে একটা জায়গায় ফেলছি, যেখানে ফেলছি সেখানে একটা ঝুড়ি বা কোনো একটা আপনার কিছু কাঠের পাটাতন দিয়ে রাখলাম, যাতে জলটা ওখানে পড়ে পুরো ফোয়ারার মতো পুকুরে গিয়ে পড়ছে, এর ফলে কি হচ্ছে না, জলে আপনার বাড়তি অক্সিজেনের যোগান দিচ্ছে, ইভেন জলটাকে কিন্তু ঠান্ডা রাখতেও সাহায্য করছে, টেম্পারেচারটাকে কন্ট্রোল রাখতেও সাহায্য করছে,
1: সেটা রোটেশনালি একই পুকুরের জল,
0: একই পুকুরের জল আবার ওখানে পড়ছে। এবং যে দূষিত গ্যাসগুলো যেগুলো কথা বললাম, ওই গ্যাসগুলো তৈরি করতেও দিচ্ছে না। তো বিশেষ করে এই সময় প্রত্যেক মাছ চাষিকে, যারা বাড়ির পুকুরে হোক বা আপনার ফিশারি নিয়ে করছে, ওই একটা বায়ু সঞ্চালনের জন্য একটা কিছু ব্যবস্থা রাখো, পাম্প মেশিন না হলে এয়ারেটার এরকম কিছু একটা রেখে যাতে ওরা করে, তো সেক্ষেত্রে কিন্তু ওটা কার্যকরী একটা ভূমিকা নেবে। এবং খুব বেশি যদি হয় ধরুন, তখন জল পরিবর্তনও করতে হতে পারে, ধরুন আপনার অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাসের তৈরি হয়েছে, হ্যাঁ, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ঠিক মতো পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে তাজা তাজা মানে ভালো ফ্রেশ জল,
1: ফ্রেশ জল কোনো একটা অন্য কোথাও থেকে যেখানে ঠান্ডা রয়েছে বা নতুন জল। আবার আরেকটা সমস্যা হতে পারে যে বিভিন্ন পুকুর থেকে হয়তো প্রয়োজনের খাতিরে জল ফেলছেন, নিয়ে আসছেন নিজের পুকুরে, কিন্তু সেই পুকুরের জল আবার যদি খারাপ হয়ে থাকে।
0: হ্যাঁ, ঠিক বলেছেন, সেই জন্য আমাকে খেয়াল রাখতে হবে আমি যেখান থেকে জলটা নিয়ে আসছি ওই পুকুরের জলটা যেন আমার পরিষ্কার জল থাকে, এবং প্রয়োজনে সেই জলটার গুণগত যে মান সেটা আমাদের যে মৎস্য দপ্তরের যে সমস্ত পরীক্ষাগারগুলো রয়েছে, ব্লকে মৎস্য দপ্তরের অফিসে রয়েছে, সেখানে গিয়ে তার গুণমানগুলো যদি মাছ চাষী ভাই বন্ধুরা যদি গিয়ে একটু পরীক্ষা করিয়ে নেন, তবে উনি আরও নিশ্চিত হতে পারবেন, হ্যাঁ, যে যে জলটা দিচ্ছি সেই জলটা আমার সঠিক রয়েছে, সেটা করা যেতে পারে।
1: বেশ, মোটামুটি জলের ব্যাপারটা হলো, পুকুরে জল পরিবর্তনের ব্যাপারটা বললেন, এই যে রোগ যেগুলো দেখা দিচ্ছিল এই প্রচণ্ড গরমের কারণে, সেক্ষেত্রে তাহলে এবারে কী করবেন আমাদের কৃষক বন্ধুরা?
0: হ্যাঁ, দেখুন, এই যে রোগ বিভিন্ন দেখা দিচ্ছে অতিরিক্ত গরমে, সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা বলবো যে এই এই সিচুয়েশনে আপনারা প্রোবায়োটিক জাতীয় মেডিসিন ব্যবহার করুন। প্রোবায়োটিকটা নিজেরাও বানিয়ে নিতে পারেন। আমি কথার একটু আগে কিছুটা উল্লেখ করার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে এই যে জৈব জুস তৈরি করা, হ্যাঁ, এর ফলে কি হয় না, এই ধরুন ইস্ট নিলাম, চিটে গুড় নিলাম, আপনার বাদাম খোল, চালের গুঁড়ো, হ্যাঁ, একে নিয়ে যদি আপনি তিন গুণ জল দিয়ে একটা জায়গাতে ফার্মেন্টেড করতে পারি, তো এই যে ফার্মেন্টেশন হচ্ছে আর কি, দিয়ে কিছু উপকারী আপনার জীবাণু তৈরি হয়। এরা কি করছে, এরা পুকুরের তলাতে যে সমস্ত আবর্জনা পড়ছে বা যে বিষাক্ত গ্যাসের তৈরি হচ্ছে, হ্যাঁ, ওগুলোকে কিন্তু ওরা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে, কারণ এদের মধ্যে অনেকটা পরিমাণ বেশি কার্বন তৈরি হয়। কার্বনটা কী করে না, অ্যামোনিয়া গঠনে যে নাইট্রোজেন থাকে না, সেই নাইট্রোজেনটাকে ওরা ওখান থেকে বাইন্ড করে নিয়ে অ্যামোনিয়া বিষাক্ত গ্যাস তৈরি হতে দেয় না। প্লাস আপনার প্ল্যাঙ্কটন তৈরিতে সাহায্য করে, তো এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে মোটা দানার লবণ ব্যবহার করতে হবে।
1: মানে যে লবণ কি আমরা খাই সেই লবণ নাকি অন্য কোনো?
0: না, আমাদের তো আয়োডিন থাকে, মোটা দানার লবণ দেখবেন ওই গবাদি পশুদের অনেক সময় দেওয়া হয়, ওগুলো সারের দোকানে পাওয়া যায়, হ্যাঁ, তো ওই মোটা দানার লবণ যদি আমরা প্রতি ডেসিমেলে 150 গ্রাম, মোটামুটি 1 মিটার গভীরতার জলে গভীরতা থাকে, যদি লবণ দিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু ওই পুকুরের মধ্যে কিন্তু আপনার কোনো রকমের আমরা সমস্যাগুলো পাবো না। আর নিয়মিত চুন ব্যবহার করা, নিয়মিতভাবে আমাকে ওই 1 মিটার গভীরতা 1 ডেসিমেলে 250 থেকে 300 গ্রাম চুন আমাকে নিয়মিত হারে ব্যবহার করা, লবণ, চুন, এটা নিয়মিত আর জুস।
1: এটা নিয়মিত বলতে আপনি মানে কতদিন অন্তর বা কী পরিমাণে বোঝাতে চাইছেন?
0: কত, এটা সাধারণত আমরা বলে থাকি যে আপনি মাসে একবার করে এগুলো প্রয়োগ করুন, হ্যাঁ,
1: মানে চুন লবণ।
0: দেখুন, এই যে
1: সেটার পরিমাণ কিরকম,
0: পরিমাণ হচ্ছে আপনার বললাম যে চুন হচ্ছে আপনার 250 থেকে 300 গ্রাম প্রতি ডেসিমেলে, লবণ হচ্ছে আপনার ওই 150 গ্রাম মতো লবণ, হ্যাঁ, আর জুস যেটা, আর এই এই উপাদানগুলো আপনি নিজেও বুঝতে পারছেন, আমি যেই এলাকার মাছ চাষি হই না কেন, আমি সে একদম প্রত্যন্ত গ্রামের, হ্যাঁ, যে জেলারই হই না কেন, এগুলো কিন্তু আমরা অতি সহজে এবং কম দামে পেয়ে যাব। তো এই এই রকম উপাদানকে নিয়ে যদি মাছ চাষি বন্ধুরা যদি চাষে বিনিয়োগ করেন সেক্ষেত্রে

0: মাছ চাষের খরচটাও কম থাকে, এবং এই অতিরিক্ত গরমে মাছের যে অস্বস্তি, মাছের উৎপাদনে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বা যে রোগ তৈরি হচ্ছে, সেটাকেও কিন্তু ওরা কাটিয়ে উঠতে পারে আর কি।
1: বেশ, আর সেই সঙ্গে এটা তো যেমন বললেন, এবারে আমরা যে সমস্ত চাষ করি, অন্যান্য যখন ধান চাষ করি বা অন্যান্য সবজি চাষ করি, আমাদের সেখানে যে সমস্ত বিশেষজ্ঞ যারা আসেন, তারা বলেন যে সহনশীল জাত, ধানের সহনশীল জাত, নোনা সহনশীল জাত, বন্যা সহনশীল জাত ব্যবহার করতে। এই মাছ চাষের ক্ষেত্রে তো নিশ্চয়ই এমন কোনো প্রজাতি রয়েছে যারা এই সমস্ত প্রতিকূল অবস্থাতেও তারা টিকে থাকতে পারে, এমন কোনো মাছের জাত?
0: একদম, এটা আপনার দুই ধরনের বিষয়ের উপর খুব জোর দেওয়া হয়েছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ে মাছের যে প্রতিবন্ধতা কাটানোর জন্য। একটা হচ্ছে আপনার ডাইভার্সিফাইড অ্যাকোয়াকালচারে, যেগুলো দেশীয় যে প্রজাতির মাছ, যেই অঞ্চলে যে মাছটা হয় সেই মাছটা যখন এখন হারিয়ে যাচ্ছে, সেই হারিয়ে যাওয়া মাছটাকে আমাকে এই কমার্শিয়াল ফার্মিংয়ে, যেখানে রুই কাতলা মিলে চাষ হচ্ছে, একসাথে আমাকে মিশ্রভাবে চাষ করতে হবে। হারিয়ে যাওয়া মাছের মধ্যে দেখুন এই যে মাগুর, শিঙি, কই, হ্যাঁ, পাবদা, এই সমস্ত মাছগুলো, এইগুলোকে নিয়ে আমাকে মিশ্র হয়। এতে সুবিধা কি, এই মাছগুলো কিন্তু বাজার মূল্য অনেক বেশি, আর এই মাছগুলোকে যদি আমি একই পরিচর্যায় চাষ করি, এরা কিন্তু যেহেতু দেশীয় মাছ, এরা কিন্তু আমি যত্ন নিলে এরা এই পরিবেশে নিজেকে অ্যাডপ্ট করে কিন্তু বেড়ে উঠতে পারবে। তো এই মাছগুলোকে আমাকে চাষের আওতায় নিয়ে আসতে হবে, মাছ চাষিরা লাভবান হবেন। আপনি দেখেছেন শিঙি মাছ বাজার মূল্য প্রায় আপনি 800-1000 হয়ে যায়, হ্যাঁ, পার কিলো একেবারে, যদিও স্থান মানে এরিয়া ভিত্তিক আলাদা হবে, দাম বেশি এগুলোর। আবার আবার এগুলো কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি, মানে মানুষের খাওয়ার ক্ষেত্রে, তো এগুলো কিন্তু আপনার বিক্রির ক্ষেত্রেও আমরা সুবিধা পাই। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, এখন আমাদের ভারতবর্ষের বিভিন্ন বিজ্ঞানীরা উন্নত প্রজাতির মাছের প্রজাতি তৈরি করছে, মানে নির্বাচিত প্রজননের মাধ্যমে রুই মাছের উন্নত প্রজাতি জয়ন্তী রুই তৈরি করেছেন। আপনার সাইপ্রিনাস মাছের উন্নত প্রজাতি আমুর মাছ, এই যে গলদা চিংড়ি তার উন্নত প্রজাতি জিআই স্ক্যাম্পি, তো এই যে উন্নত প্রজাতির মাছগুলো, এর সুবিধে হচ্ছে এরা কিন্তু উচ্চ সহনশীল, মানে এই যে পরিবেশজনিত কারণে যে সমস্যা, খাপ খাইয়ে নিতে পারবে, বা কোনো রকমের ধরুন আপনার যে অক্সিজেনের অভাব হচ্ছে, তাপমাত্রা বেড়ে গেছে, ওরা কিন্তু খাপ খাইয়ে নিতে পারবে, এবং এদের আপনার বৃদ্ধির হারটাও বেশি। তাই জন্য আমরা এখন মাছ চাষিদেরকে পরামর্শ দিই যে আপনারা এই ধরনের মাছগুলোকে মাছ চাষের মধ্যে আওতায় নিয়ে আসুন, তবে কী হবে না, আপনি একদিকে যেমন লাভবান করতে পারবেন, সেরকম এই পরিবেশজনিত কারণে অতিরিক্ত গরমে যে সমস্যায় পড়ছেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তাই জন্য
1: এই মোটামুটি এই মাছের কথা তো হলো, আরেকটা আমরা যেহেতু আলোচনা করছি গরমে, এবং মাছগুলি যেখানে থাকবে সেখানে তাদের তো একটা আধার বলতে গেলে পুকুরটা, পুকুরটার গভীরতা বা সেগুলো কেমন কি হওয়া দরকার? কারণ পুকুরের যদি একটু গভীরতা, আমার তো মনে হয় যে পুকুরের যদি গভীরতাটা বেশি হয় সেক্ষেত্রে বোধহয় জলের তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে থাকতে পারে।
0: হ্যাঁ, দেখুন গভীরতা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আপনার এই এই গ্রীষ্মকালীন অবস্থায় অনেক জায়গায় জলের কিন্তু জলস্তর কমতে থাকে, জলের গভীরতা কমে, যেই পুকুরের জলের গভীরতা কমে যায়, হ্যাঁ, সেখানে কিন্তু কি হয় না, জল চট করে গরম হয়ে যায়। আমরা বলি যে অন্ততপক্ষে 1.5 থেকে 2 মিটার আপনি জলের গভীরতা বজায় রাখুন। জলের গভীরতা বজায় থাকলে কি হবে না, জলস্তর, জলটা তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে, কিন্তু যদি জলের গভীরতা কমে যায় সেই পুকুরের জল কিন্তু দ্রুত গরম হয়ে যাবে এবং মাছের অস্বস্তি তৈরি হয়ে থাকবে।
1: ঠিক, তাই। আর সেক্ষেত্রে বোধহয় আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা আছে, তারা কি কোনোভাবে জলের কোনো একটা লক্ষণ বা কোনো কিছু পরীক্ষা নিজেরা বাড়িতে বসে করতে পারে, যে কতটা টেম্পারেচার কমন হয়েছে?
0: একদম, কিছু ইনস্ট্রুমেন্ট ওরা কিন্তু নিজেদের কাছে রেখে দেওয়া দরকার। এই গ্রীষ্মকালীনে যেরকম তাপমাত্রা মনিটরিংয়ের জন্য কিছু আপনার থার্মোমিটার, হ্যাঁ, থার্মোমিটার রেখে দেওয়া, যাতে নিয়মিত হারে তারা দেখবে যে তাপমাত্রাটা 32 ডিগ্রি সেলসিয়াসের কত ডিগ্রি বেড়ে গেল, যদি বেড়ে যায় খুব বেশি আমার জরুরি একটা ব্যবস্থাপনা নিতে হবে, তীব্র তাপপ্রবাহ তৈরি হয়েছে, আমরা আমাদের সংবাদে খেয়াল রাখতে হবে কখন তাপপ্রবাহ বেশি হচ্ছে, সেই সময়টা আমরা বাড়তি, হ্যাঁ, বাড়তি আমাদের উদ্যোগ নিতে হবে, হ্যাঁ, ধরুন পুকুরের ওপরে আমরা কি একটু ওই একটু সেট মতো তৈরি করে দেওয়া, হ্যাঁ ছোটখাটো সুবিধা হয়।
1: আর যেগুলো আপনি শুরুর দিকে যেটা বললেন যে কিছু জলজ উদ্ভিদ যেগুলো, সেগুলোও তো পুকুরের মধ্যে তারা রাখতে পারে?
0: একদম, জলজ উদ্ভিদ হ্যাঁ যেগুলোকে রেখে পরিকল্পনা হবে একটা জায়গাতে আমরা ব্যারিকেড করে রেখে দিলাম, যাতে ওই ওইখানে এসে মাছ সাময়িক ও তলায় এসে আশ্রয় নিতে স্বস্তি পেতে পারে।

0: আরেকটা বললো না মাচা তৈরি করে ধরুন, পুকুরের প্ল্যাটফর্ম মতো করা হলো বাঁশ দিয়ে, উপরে বিভিন্ন সবজি চাষ হচ্ছে আর তলাতে আপনার মাছ থাকছে, এটা একটা সুবিধে। এবং আমার আমার তো আমি তো নন্দীগ্রামে ওখানে আমাদের যে ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ, এই গরমে ওখানে ওরা খুব ভালো সুবিধে পাচ্ছে। জলের উপরে কি করেছে, ওই প্লাস্টিকের বাক্সগুলো বেছানো রয়েছে, কাঁকড়া হচ্ছে, আর বাক্স বেছানো থাকার জন্য কি হচ্ছে, তলাতে কিন্তু একটা ভালো ছায়ার তৈরি হচ্ছে,
1: জলটা
0: ঠান্ডা থাকছে, ওরা কিন্তু সেখানে মাছের উৎপাদনটা অনেকটাই বেশি পাচ্ছে আর কি।
1: আচ্ছা, আর আরেকটা কথা আপনি বলছিলেন যে খাবারের খাবারের চাহিদাটা বা তাদের হজম শক্তিটা এই সময় কমে যায়, সেক্ষেত্রে তাহলে কি করবেন?
0: দেখুন এই সময় কি হয় না, গরমে ওদের যে খাদ্য গ্রহণ করে তার হজম ক্ষমতা কমে যায়, তাই জন্য আমরা খাদ্যের পরিমাণটা 20-30% আমাদেরকে এই সময় কমিয়ে দিতে হবে। আর উচ্চ প্রোটিনযুক্ত যে সমস্ত খাবার, ওই খাবারগুলো এই সময়টা একটু আমাকে এড়িয়ে চলতে হবে, কারণ এই প্রোটিনযুক্ত খাবারে আপনার প্রোটিনের মধ্যে উপাদান হচ্ছে নাইট্রোজেন, আর এই নাইট্রোজেনটাই হচ্ছে যেটা অ্যামোনিয়া তৈরি করে দেয়, ফলে অ্যামোনিয়ার পরিমাণটা বাড়িয়ে ফেলে। তো এই সময় যদি আমরা একটু ভাসমান খাবার ব্যবহার করতে পারি খুব ভালো, আর ওই জৈব জুস তো ওটা তো খাওয়ার হিসেবেও ব্যবহৃত হয়। তো এই এই এই বিষয়গুলো
1: শুনবো, আমরা প্রায় শেষের দিকে এগিয়ে এসেছি, একটু আপনার থেকে জেনে নিই যে জৈব জুসের কথা বলছেন, এটা তো মোটামুটি বিভিন্ন রকম আইটেম 3-4 দিন ফার্মেন্টিং হওয়ার কথা বললেন, এবার সেই জিনিসটা প্রয়োগ করবেন কোন সময়?
0: হ্যাঁ, প্রয়োগ দেখুন সবসময় আমরা হয় একদম আর্লি মর্নিং, হ্যাঁ, যখন জলের তাপমাত্রা মোটামুটি কন্ট্রোলের মধ্যে থাকে সেই সময় আমাকে প্রয়োগ করতে হবে, না হলে আমরা ওই বিকেলের দিকে, তবে আমরা সূর্যাস্তে হবে, তবে আমরা সাধারণত বলি যে আপনি ওই সকালের দিকেই এই প্রয়োগগুলো করুন, সেক্ষেত্রে ওই প্রয়োগটা সঠিক থাকে।
1: হ্যাঁ,
0: আমরা ব্লকে, আমরা মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক হিসেবে ব্লকে রয়েছি, সম্প্রসারণ হচ্ছে আমাদের মুখ্য লক্ষ্য, যাতে প্রত্যেকটি মাছ চাষির কাছে বার্তা, যাতে মাছ চাষিরা স্বনির্ভর হতে পারে সেইটা আমাদের পৌঁছে দেওয়া আমাদের কাজ। যেমন আজকে ধরুন আমরা এখানে আলোচনাতে এসে যেটা হচ্ছে, আমরা একদম মাছ চাষির কাছে গিয়ে এই বিষয়গুলো জানাচ্ছি, সেক্ষেত্রে কি না, তারা প্রথমত যে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড একটা আমাদের প্রত্যেকে, যাতে যারা চাষ করেন তা নিবন্ধীকরণ করুন সেই কার্ডে, এবং আমরা কিন্তু দপ্তরে পিরিয়ডিক্যালি প্রশিক্ষণ ব্যবস্থা করি, আমাদের 3-4 দিনের প্রশিক্ষণ হয়, হ্যাঁ, সেই প্রশিক্ষণে আসুক। এছাড়াও দপ্তরে আমরা তো প্রায় সবসময় রয়েছি, প্রয়োজন ওনাদের পরামর্শ দেওয়া এবং ওনাদের পুকুরে গিয়ে ওদের ফিশারিতে গিয়ে দেখে আসা যে কেমন ব্যবস্থাপনা উনি করছেন, আর কি করলে সেটাকে উন্নত করা যায়। আমাদের দপ্তরে আপনার পরীক্ষাগার রয়েছে, জল মাটি পরীক্ষা করা, সেগুলো আমরা পরীক্ষা করি, আর যদি মাছের রোগের যদি কোনো আরও বড় ধরনের হয় আমরা সেক্ষেত্রে ওনাদেরকে রেফার করে দিই, আপনারা আমাদের জেলা স্তরে যান বা কোনো মৎস্য গবেষণা কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে যাওয়ার জন্য ওনাদের উল্লেখ করা হয়। তো মাছ চাষিদের বা ভাই বন্ধুদের ক্ষেত্রে একটাই জানানো যে আপনারা ব্লকে ব্লকে যে মৎস্য দপ্তরের অফিস রয়েছেন সেখানে আপনারা নিয়মিত যোগাযোগ রাখুন, নিয়মিত যোগাযোগ রাখুন, কারণ মাছ চাষটা আপনার শুধু একদিনের দুদিনের নয়, আপনি কন্টিনিউ করছেন স্বনির্ভর হওয়ার জন্য, প্রতিনিয়ত আপনার পুকুরে যে সমস্যাগুলো চলছে সেইগুলো সম্বন্ধে আপনি রাখুন, এবং প্রত্যেকটা ইনফরমেশান তো ডে বাই ডে আপ টু ডেট হচ্ছে, সেগুলোকেও আমাকে মাথায় রাখতে হবে। তাই অতিরিক্ত গরমের সময় মাছ চাষে একটু বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, এটা প্রথম কথা, এবং সঠিক পরিচর্যা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই কিন্তু আমরা মাছের ক্ষতি কমাতে পারি এবং উৎপাদনকে আমরা স্বাভাবিক রাখতে পারি। এবং এই সময় নিয়মিত জলের গুণগত পরীক্ষা করা, মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
1: ঠিক,
0: এই কটি কথা আমি খুব সংক্ষেপে হলেও
1: একদম আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছিলেন, আজকে আমরা আলোচনা করছিলাম যে অতি গরমে মাছের যত্ন কিভাবে কি করবেন, মাছের পুকুরের তাপমাত্রা কেমন হওয়া দরকার, আমরা প্রায় শেষে পৌঁছে গেছি। একদম সুমনবাবু যে কথা বললেন যে সহনশীল কিছু জাতের কথা তো উনি বললেন, যে এলাকায় যেমন জাত হয় সেই মাছগুলো আপনারা চাষ করতে পারেন, সঠিক পরিচর্যা সর্বোপরি আপনার নির্দিষ্ট প্রতিটি ব্লকেই তো রয়েছে,
0: হ্যাঁ
1: যে আপনারা যারা রয়েছেন মৎস্য সম্প্রসারণ আধিকারিক যারা রয়েছেন প্রতিটি ব্লকে রয়েছে, এমন ব্লক অফিসে গিয়ে আপনারা যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন, যারা ব্যবসায়িক ভিত্তিতে মাছ চাষ করতে চাইছেন এবং তারা শিখে বুঝে যদি চাষ করেন তাহলে বোধহয় লস হবে না, বিশেষ করে এই গরমে আপনাদের একটা এই মাছ চাষ যারা করছেন তাদের একটা প্রশিক্ষণের অবশ্যই প্রয়োজন রয়েছে,
0: কারণ সময়ের সাথে সাথে প্রযুক্তিও কিন্তু আপনার উন্নত হচ্ছে। হ্যাঁ, যেমন আগে দেখুন গ্লোবাল ওয়ার্মিং আমরা শুধু সেমিনারে দেখতাম, এখন কিন্তু আমরা এটা নিজেরা ফেস করছি, বুঝতে পারছি, তো সেটা যেরকম ফেস করছি তার সাথে সাথে যে প্রযুক্তিরও উন্নতি যেটা

0: হয়েছে সেই তথ্যটাও তো আমার মাস্টার্স হিসেবে জানার দরকার,
1: জানার দরকার,
0: সেই তথ্য জানার জন্য নিজেকে আরও আপগ্রেড করার জন্য আপনারা দপ্তরে যোগাযোগ করুন। আমরা মৎস্য দপ্তর থেকে প্রতিনিয়ত মাছ চাষিদের সাথে কিন্তু যোগাযোগ রেখে চলি।
1: বেশ, আপনাদের জন্যই ওনারা রয়েছে, উন্নত প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ নিন, নিয়ে আপনারা মাছ চাষ করুন, তাহলে নিশ্চয়ই আপনারা লাভবান হবেন। আজকের আমাদের সময় একেবারেই শেষ, আমরা আলোচনা করলাম অতি গরমে মাছের যত্ন। এ বিষয়ে বিস্তারিত জানাবার জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছিলাম নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু। সুমনবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে,
1: নমস্কার। আর আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে তা চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লিখুন যে অনুষ্ঠানের জন্য, তারপরে লিখুন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoolagri@gmail.com। আজ এই পর্যন্ত, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catian.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। মশার বার বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ। সংকলন উপস্থাপনা সুদীপ বসু। আপনি কি দীর্ঘ জীবন পেতে চান? নিশ্চিতভাবে চান। তাহলে আপনাকে অবশ্যই পুস্তক প্রেমী হয়ে উঠতে হবে। নিয়মিত দীর্ঘ সময় ধরে বই পড়ার অভ্যেস থাকলে আপনার আয়ু অনেকটাই বেড়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘ 12 বছর ধরে গবেষণা চালিয়ে দেখেছেন যে দিনে 3.5 ঘন্টার বেশি নিষ্ঠা সহকারে বই পড়লে

0: গড়ায়ু 23% বেড়ে যেতে পারে। উপন্যাস পড়লে তো মস্তিষ্কের সংযোগ ক্ষমতা আর সহানুভূতিও বৃদ্ধি পায়। একটা জলাশয় গোটা পৃথিবীর হিসেব নিকেশ বদলে দিয়েছে। পৃথিবীর সৃষ্টি রহস্যের অনুসন্ধানে কানাডার প্রত্যন্ত অঞ্চলের এক খনির তলদেশে এই জলাশয় বিজ্ঞানীদের কাছে অতি বিস্ময় হয়ে উঠেছে। ভূপৃষ্ঠ থেকে 2.5 কিলোমিটার গভীরে 1 কোটি 10 লক্ষ ঘন কিলোমিটার মাপের এই বিরাট জলাশয়টি শুধু আয়তনের বিচারেই নয়, পৃথিবীর প্রাচীনতম জলাশয় বলে চিহ্নিত করা হয়েছে। 100 থেকে 250 কোটি বছর আগে উল্কাপাতের ফলে এই জলাশয়টি তৈরি হয় বলে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মনে করেন। বিজ্ঞানীরা জলাশয়ের কাছে যে পাথরের সন্ধান পেয়েছেন তা জলের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করেছে। এই ঘটনা পাথরের বিশেষ প্রকৃতি সম্পর্কে কৌতূহল উস্কে দিয়েছে বিজ্ঞানী মহলে। প্রাচীনতম এই জলাশয়ে প্রাণীর অস্তিত্ব আছে কিনা তা নিয়ে অনুসন্ধান চলেছে। নদী সাগর বাদ দিয়ে পৃথিবীর এই বৃহত্তম জলাশয় ঘিরে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার সন্ধান মেলে কিনা সেদিকেই তাকিয়ে গোটা বিজ্ঞানী মহল। কে যেন বলেছিলেন, মানুষের টাক দুরকমের হয়, সুখ টাক আর দুঃখ টাক। মাথা ভর্তি টাক নিয়ে হাহুতাশ করেননি এমন মানুষ এই গোটা বিশ্ব সংসারে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এই টাক নিয়ে আসতে একটা উৎসব হয় জাপানের উত্তরাঞ্চলের সুফুতা শহরে। ভরা বসন্তে সেখানে কেশহীন চকচকে মাথা নিয়ে হাজির হন অসংখ্য টেকো মানুষ। বল্ডম্যান ক্লাবের এই অভিনব টেকো উৎসবে বিচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। টাক নিয়ে হালকা গুঁতোগুঁতি, ব্যালেন্সের খেলা, তীরধনুকের লড়াই, কেশহীন মাথা নিয়ে মাথা খাটিয়ে পুরস্কার জিতে নেন টেকো মানুষেরা। যেমন 43 বছরের হোশিয়োকি ওগাসাওয়া বলেন, টেকো উৎসবে খেলতে গিয়ে তার টাক জখম হয়েছে ঠিকই, তবে চুল নেই বলে এখন আর হীনমন্যতায় ভোগেন না তিনি, টাকের সুখ এখন উপলব্ধি করেন। আবার 46 বছরের সামাতোমা সাসাকির শৈশব থেকেই মাথাটা ফর্সা হতে শুরু করে। সুফুতার টেকো উৎসবে এসে তিনি যেন প্রাণ ফিরে পেয়েছেন। ভিব্রিও ভাল্নিফিকাস, ঠিক বোঝা গেল না তাই তো? আসলে এরা এক ধরনের মাংস খেকো ব্যাকটেরিয়া। 4 দিনেই আস্ত একটা মানুষকে খেয়ে ফেলতে পারে। রক্তের সঙ্গে মিশে গিয়ে ভিব্রিও ভাল্নিফিকাস ব্যাকটেরিয়া কল্পবিজ্ঞানকে হার মানিয়ে একটা মানুষকে ভ্যানিস করে দিতে পারে, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল ফ্র্যাঙ্কের জীবনেও ঘটেছিল। এমনই এক রোমহর্ষক পরিণতি, স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সময় পা কেটে গিয়েছিল তার, সেই ক্ষতস্থান দিয়ে মাংস খেকো ব্যাকটেরিয়ারা প্রায় চিবিয়ে খেয়ে নিল 90 ওজনের ফ্র্যাঙ্কে। এই ব্যাকটেরিয়ার হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সেই নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। জামা কাপড় কাচার মতন করে এবার থেকে আপনি আপনার প্রিয় স্মার্টফোনটিকেও সাবান জলে চুবিয়ে আচ্ছা করে ধুয়ে নিতে পারবেন, কিচ্ছুটি হবে না, বরং আরও স্মার্ট হয়ে উঠবে আপনার মুঠো ফোনটি। এমনকি স্নান করতে করতেও প্রিয়জনের সঙ্গে কথা বলা যায় এমন ফোনটি বাজারে আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ডিগনো রাফের নামের এই স্মার্টফোন সবরকম পরিবেশের সঙ্গে মানানসই হয়ে উঠবে। ডাস্টপ্রুফ এই ফোনটি ধুলোবালিকে তোয়াক্কা করে না, যেমন ভাবে ইচ্ছে সেটিকে ব্যবহার করুন, ধুলোর মধ্যে ঢুকিয়ে রাখুন, বিন্দুমাত্র টেনশন করতে হবে না। তবে দাম শুনতে চাইছেন তো? সে ব্যাপারে স্মার্টফোন ডিগনো রাফের প্রস্তুতকারীরা বিশেষ কিছু জানাননি, তবে পকেট গড়ের মাঠ হলে ওদিকে চোখ না দেওয়াই ভালো। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি সড়ক যেন হঠাৎই পরিণত হল এক উন্মুক্ত জাদুঘরে। রাস্তা জুড়ে সাজানো পুরনো মডেলের দুর্লভ সব গাড়ি। শুধু তাই নয়, এই গাড়িগুলি রীতিমতো একটি শোভাযাত্রাও করেছে। সড়ক জুড়ে দাপিয়ে বেরিয়েছে 3000-এর বেশি পুরনো গাড়ি। গত শনিবার ওকলাহোমার টোলসা শহরের রুট 66 সড়কে এমনই দৃশ্য দেখা গেছে। ওই দিনই সড়কে আয়োজিত ওই বিশেষ শোভাযাত্রায় অংশ নিয়েছিল 3596টি পুরনো মডেলের গাড়ি। এর মধ্য দিয়ে শোভাযাত্রা আগের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে। সড়কটির 100 বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করা হয়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। খবর একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিক

0: নাগরিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। রেলমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেবার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি ফাইনালে ভারত আজ জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গেছে। সেই জন্য তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখাই হবে না, সেগুলির বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী বলেন, রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন করা হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
1: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4,000 কোটি রূপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে। আজ মোদিজি 14,000 কোটি রূপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে। 102 স্টেশন কা পুনর্নির্মাণ, জিসমে সে 10 স্টেশন কা কাম অলরেডি কমপ্লিট হো গিয়া হ্যায়। বন্দে ভারত সবসে পহলে স্লিপার চালু হুই পশ্চিম বঙ্গ মে, অমৃত ভারত ট্রেন সবসে পহলে চালু হুই পশ্চিম বঙ্গ মে। আজ 9 বন্দে ভারত এক্সপ্রেস চল রহি হ্যায় পশ্চিম বঙ্গ মে, 1 স্লিপার এক্সপ্রেস চল রহি হ্যায় বন্দে ভারত কি, আর 13 অমৃত ভারত ট্রেন চল রহি হ্যায় পশ্চিম বঙ্গ মে।
0: রেলমন্ত্রী বলেন, রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক বিকাশে গতি আনতে বিভিন্ন চিন্তাভাবনা ও পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেছেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞানের কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য থাকবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর আওতায় ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরের সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সর্ষের তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান্ড অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলির জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলি হল 200 গ্রাম, 500 গ্রাম, 1 থেকে 5 কেজি, 15 কেজি এবং 20 কেজি। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ বলেছেন, যুব সমাজই দেশের মূল শক্তি এবং বিকশিত ভারত বাস্তবায়নের মূল চালিকা শক্তি। নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত ইউথ কনভেনশনে ভাষণে ডক্টর মান্ডাভিয়া বলেন, দেশের মোট জনসংখ্যার 65% অনূর্ধ্ব 35 বছর, যার ফলে ভারত বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ।

0: হিসেবে পরিচিত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই সরকারি সিকিউরিটিজে বিদেশি শেয়ার বাজারে বিনিয়োগকারী বা এফপিআইদের বিনিয়োগ সংক্রান্ত নিয়ন্ত্রণ কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘোষণা করেছে। বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং নিয়মকানুন বা কমপ্লায়েন্সের শর্তাবলী সরলীকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম 15 জনের বেশি। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়কে সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7 জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, পড়ুয়ারা মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। মধ্যপ্রদেশে আজ রাজ্যসভার নির্বাচনের জন্য বিজেপির 2 প্রার্থী তরুণ চুগ এবং রজনীশ আগরওয়াল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোপালে বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রগুলি জমা দেওয়া হয়। কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে মন্দসৌরের প্রাক্তন সাংসদ মীনাক্ষী নটরাজনকে মনোনীত করেছে। মধ্যপ্রদেশের রাজ্যসভায় 3 আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার 8 জুন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হলেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ GDP বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকে বসবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। বিদেশমন্ত্রী আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কাজারেসকে অভিনন্দন জানিয়েছেন। স্লোভানিয়ায় প্রধানমন্ত্রী জেনেজ জাসনারের নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কাজের। তার 30 বছরের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। বাহরিন জানিয়েছে, ইরান তাদের ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, তবে সেগুলি প্রতিহত করা গেছে। বাহরিন এবং কুয়েতের বিদেশ মন্ত্রক এই ঘটনার নিন্দা করেছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ দল সে দেশের সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে। পাশাপাশি তারা এও অভিযোগ করেছে যে তারা পর্যাপ্ত চিকিৎসাও পাচ্ছেন না। ভারতের আবহাওয়া দফতর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত কেরালাম, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটক উপকূল সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4 ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026-এর জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব 18 হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব 18 এশিয়া কাপ 2026-এ ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব 18 দলকেও অভিনন্দন জানান। দাবার গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা প্রথম ভারতীয় দাবারু হিসেবে নরওয়ে চেস টুর্নামেন্টের ওপেন বিভাগে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। নরওয়ের অস্লোতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক প্রতিযোগিতার 10ম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট খেইমারকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রজ্ঞানন্দাকে তাঁর এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। প্রধানমন্ত্রী আস্থার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: এখন জানিয়ে দিই আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন বাংলা গানের অনুরোধের আসর, 8:30 সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 9টায় রবীন্দ্রসঙ্গীত রীতি চৌধুরী। 9:15 নজরুল গীতি শুনবেন মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 9:30 মুখোমুখি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, ক্ল্যারিওনেট শিল্পী সুরেশ চন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন সিদ্ধার্থ মাইতি। 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভায় খেয়াল পরিবেশন করবেন ঋষিকেশ গাগুর্দে, আকাশবাণী পুনে কেন্দ্রের নিবেদন। 11টায় আধুনিক গান অনামিকা ভট্টাচার্য, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় শুনবেন ছায়াছবির গান, 8:15 কাহে কাশা উর্দু অনুষ্ঠান, উপস্থাপনায় সৈয়দ আজ আহমেদ। 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান স্টুডিও রেকর্ডিং, স্প্যানিশ গিটারে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন চন্দন কুমার মান্না, উপস্থাপনায় দীপা চন্দ। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পর।
1: মোদি হর পরিবার কো ঘর মে বিজলি বানাকর ওহি বিজলি বেচকর কমাই কা এক অর সাধন দেনা চাহতা হ্যায়।
2: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
3: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফেল চালু করা এবং পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায় সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যে যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের কাজ হবে। সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আর আধুনিক গতিশীল ও জনমুখী করে তুলতে কেন্দ্র তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বলে তথ্য সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। আকাশবাণী কলকাতায় আজ এ সংক্রান্ত একটি বৈঠক করেছেন তিনি। সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগগুলি

বজবজ বাওয়ালি থেকে অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী ও লীলা চক্রবর্তীর অনুরোধে পরের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

অনুরোধের আসরে পরের গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে পবিত্র সাহা ও রুহি সাহা।

পূর্ব বর্ধমান জেলার মানকড় থেকে সঞ্চারী ভট্টাচার্য, বিদ্যুৎ ভূষণ ভট্টাচার্য ও প্রতিমা ভট্টাচার্যের অনুরোধে পরের গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন অনুরোধের আসর। পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায়।

অনুরোধের আসরে আজকের শেষ গানটি নির্মলা মিশ্রের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন ঠেঙ্গাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে সৌমেন দাস ও গৌরী দাস।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গরমের দাবদাহ কিছুটা বোধহয় কমেছে, বর্ষা হয়তো আর কিছুদিন পরেই ঢুকবে। তবে বিশ্বমঞ্চে ক্রীড়াঙ্গন এই মুহূর্তে একেবারে হট সিটে। কয়েকদিন মাত্র বাকি বিশ্বের মহারণ ফুটবল বিশ্বকাপ, আয়োজনে তিনটি দেশ, তাই তিনটি ম্যাসকট, একেবারে সাজু সাজু রব যেটাকে বলা যায়। আর অন্যদিকেও খেলাধুলার খবরের অভাব নেই, আর সে কারণেই আপনাদের সঙ্গে এক্সট্রা কিছু খেলার খবর নিয়ে এই শনিবার আমরা যথারীতি এক্সট্রা টাইমে কথা হবে বাকি আধ ঘন্টা এ সপ্তাহের সেরা খেলার খবরগুলো নিয়ে। প্রথমেই বিশ্বকাপ দিয়ে শুরু করা যাক। গ্রেটেস্ট শো অন আর্থ 2026 ফিফা বিশ্বকাপের মহা কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বলা চলে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আগামী 11 জুন, ভারতীয় সময় অনুসারে যদিও সেটা 12 জুন মধ্যরাত, মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে এই মেগা টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশ্বকাপটি ফুটবল ইতিহাসে একাধিক কারণে অনন্য এবং ঐতিহাসিক হতে চলেছে। ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপ, 48টা দল, 104টি ম্যাচ। এতদিন বিশ্বকাপ মানেই ছিল 32টি দলের লড়াই, কিন্তু এবারই প্রথম বিশ্ববাসী দেখতে চলেছে এক মেগা সংস্করণ, রেকর্ড অংশগ্রহণ। এবং 39 দিন ধরে তিনটে দেশের 16টি শহরে বিশ্বমানের স্টেডিয়ামগুলোতে মোট 104টে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই। ভারতীয় দর্শকদের জন্য সম্প্রচার এবং সময়সূচি স্থির হয়ে গিয়েছে। ভারতীয় উপমহাদেশের এক বিরাট সংখ্যক দর্শক ভারতে বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার চলে গেছেন আদালতে, কারণ কোনোভাবেই ডিজিটাল মাধ্যমে এই লিগাল স্ট্রিমিং যাতে চুরি না হয় সেজন্য দিল্লি হাইকোর্টের অত্যন্ত কড়া অবস্থান তারা দাবি করেছে, এবং সমস্ত অবৈধ লিঙ্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞাও জারি করা হয়ে গেছে। ফলে দর্শকরা এবার সম্পূর্ণ সুরক্ষিতভাবে টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে খেলা উপভোগ করতে পারবেন। এবারে বিশ্বকাপে কিছু আকর্ষণীয় নিয়ম, নতুন নিয়ম যদি বলা যায়, সেটা হচ্ছে এবার ভুভুজেলা নিষিদ্ধ করেছে। গ্যালারিতে অতিরিক্ত শব্দ দূষণ এবং খেলোয়াড়দের মনোযোগ বিঘ্নিত হওয়া রুখতেই কিন্তু এই ভুভুজেলা, আফ্রিকান যে বাঁশি, সেটা বাজানো নিষিদ্ধ করা হয়েছে। আর জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে এবং খেলোয়াড়দের ক্লান্তি কমাতে ফিফা এবারের ম্যাচগুলোকে ভৌগোলিক অঞ্চল অনুযায়ী ভাগ করেছে, যাতে দলগুলোকে বেশি যাতায়াত বা ট্রাভেল না করতে হয়। ফুটবল ইতিহাসে এই সব থেকে বড় মহোৎসবের প্রতিটি মুহূর্তের আপডেটের জন্য কান থাকুক রেডিওতে। আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আমরা প্রতিদিন বিভিন্ন দল নিয়ে একে একে আলোচনা করছি, আরও খবর আগামীতে থাকবে। যদিও ভারতীয় দল আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া 2026 ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তাও ভারতীয় ফুটবল ভক্তদের জন্য কিছু খবর যদি বলা যায়, সেটা হচ্ছে বিভিন্ন দেশের হয়ে ভারতীয় বংশোদ্ভূত 4 জন ফুটবলারকে কিন্তু দেখা যাবে। এবং এদের মধ্যে অন্যতম যদি নাম করা যায়, নিউজিল্যান্ডের তারকা মিডফিল্ডার সরপ্রীত সিং এবং অস্ট্রেলিয়ার নিশাল ভেলুপিল্লাই। আর এছাড়াও ফিফা অফিসিয়াল প্যানেলে অন্তত 19 জন ম্যাচ অফিসিয়াল থাকছেন, যারা ভারতীয় এবং ভারতীয়

বংশোদ্ভূত। এটা বিশ্বমঞ্চে ভারতের একটা বড় স্বীকৃতি। আর ভারতের জাতীয় ফুটবলের খবরে যদি চোখ রাখা যায় তাহলে হতাশাই হবে, কারণ ভারতীয় ফুটবলের জন্য এই সপ্তাহটা খুব সুখকর নয়। কারণ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারত তাজিকিস্তানের কাছে 3-1 গোলে পরাজিত হয়েছে। ম্যাচের শুরুতে ভারত কিছু ইতিবাচক আক্রমণ করলেও রক্ষণ ভাগের ভুল এবং সুযোগ কাজে লাগাতে না পারার কারণে শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়। পরবর্তী ম্যাচ 9 জুন, আগামী মঙ্গলবার, তাজিকিস্তান এবং ভারতের মধ্যেই। দ্বিতীয় ম্যাচ সেটি হবে হিসার সেন্ট্রাল স্টেডিয়ামে তাজিকিস্তানেই, ভারতীয় সময় রাত 8:30। এবার আসি ক্রিকেটে। আর ক্রিকেটের মহারণ IPL সদ্য শেষ হল। গত 31 মে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে সমাপ্ত হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19তম আসর। ফাইনালে গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে নিজেদের ইতিহাসে টানা দ্বিতীয়বারের মতো IPL চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক রজত পাটিদারের অধীনে RCB তাদের এই শিরোপা ধরে রাখতে সক্ষম হল। এবারের IPL-এ তরুণ তুর্কিদের দাপট ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্ট শেষে প্রধান পুরস্কারগুলো যাদের নামে গেছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। কমলা টুবি বৈভব সূর্যবংশী, রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মাত্র 15 বছর বয়সী এই বিস্ময় বালক ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন। 16 ম্যাচে 48.50 গড় এবং রেকর্ড 237.30 স্ট্রাইক রেটে 776 রান করে তিনি অরেঞ্জ কাপ জিতে নেন। তিনি এই মরশুমের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন। বেগুনি টুপি কাগিসো রাবাডা, গুজরাট টাইটান্সের এই প্রোটিয়া পেসার 17 ম্যাচে 29টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন। দ্বিতীয় স্থানে ছিলেন RCB-র ভুবনেশ্বর কুমার, তিনি নিয়েছেন 28টি উইকেট। এই মরশুমে মাঠে সুশৃঙ্খল আচরণের জন্য যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, জিতেছে পাঞ্জাব কিংস। অরেঞ্জ ক্যাপের শীর্ষ 5 ব্যাটার যদি দেখা যায় সেটা বৈভব সূর্যবংশী 776 রান, আগেই বললাম, শুভমান গিল 732 রান, সাই সুদর্শন 722 রান, বিরাট কোহলি 675 রান আর ক্লাসেন 624 রান। 2024 বা 2025 সালের মতো 2026 সালেও রানের পাহাড় দেখা গেছে। এ মরশুমে রেকর্ড 18 বার 200 বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জেতার ঘটনা ঘটেছে, যা গত বছরের তুলনায় ঠিক দ্বিগুণ। এবারের ফাইনালটা কিন্তু ব্যতিক্রম। পুরো টুর্নামেন্ট জুড়ে 4 ছক্কার ধামাকা এবং বড় স্কোরের ম্যাচ হলেও ফাইনাল ম্যাচটা কিন্তু ছিল অন্যরকম। লো স্কোরিং এবং বোলারদের নিয়ন্ত্রণাধীন চাপের মুখে RCB-র অভিজ্ঞতা এবং কোহলির ক্লাসের কাছেই কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হয় গুজরাটকে। ক্রিকেটের প্রসঙ্গে আছি, এবার আন্তর্জাতিক ক্রিকেটে আসি। আজ থেকেই ভারতীয় পুরুষ ক্রিকেট দল আবার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়, বিশেষ করে ক্রিকেটের আসল রূপ লাল বলের টেস্টে ফিরছে। আজ শনিবার 6 জুন 2026, আজ থেকে ভারতের চণ্ডীগড়ের কাছে মুল্লানপুরের নবনির্মিত মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত বনাম আফগানিস্তানের মধ্যেকার একমাত্র ঐতিহাসিক টেস্ট ম্যাচটি। ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন তরুণ তুর্কি শুভমান গিল, তার ডেপুটি বা সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন KL রাহুল। দীর্ঘ 8 বছর পর এই দুই দেশ লাল বলের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে। এর আগে 2018 সালে বেঙ্গালুরুতে আফগানিস্তান তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি ভারতের বিরুদ্ধে খেলেছিল। যদিও এই একমাত্র টেস্ট ম্যাচটি বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা WTC সেই সাইকেলের অংশ নয়, তাও এটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর দক্ষিণ আফ্রিকার কাছে 0-2 ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর ভারতীয় দল বর্তমানে WTC টেবিলের 6 নম্বরে রয়েছে। ফলে আগামী দিনে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সফরের আগে নিজেদের কম্বিনেশন ঠিক করতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে শুভমান গিলের দলের কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা বড় সুযোগ। তো টেস্টের আজ প্রথম দিন ভারত টসে জিতে ব্যাট করতে নামে, আর সেখানে দুরন্ত ফর্ম দেখা যায় ভারতীয় ব্যাটসম্যানদের। আজ দিনের শেষে ভারত করে 368 রান 3 উইকেট হারিয়ে। যশস্বী জয়সওয়াল করেন 24 রান, সহ অধিনায়ক KL রাহুল 17 রান করেন 165 বলে, সাই সুদর্শন 81 রান, শুভমান গিল 143 বলে 103 রান এখনও ব্যাট করছেন এবং ঋষভ পন্ত ব্যাট করছেন 70 বলে 50 রানে। অর্থাৎ প্রথম দিনেই কিন্তু ভারত রানের পাহাড় বানিয়ে নিয়েছে, হাতে এখনও 7টি উইকেট। পুরুষদের পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেট দলও এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে।

0: চরম ব্যস্ত সময় পার করছে। গত 3 জুন ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ড মহিলা দলের কাছে 6 উইকেটে হারতে হয়েছে হরমনপ্রীতের দলকে। অধিনায়ক হরমনপ্রীত 56 রানের একটা লড়াকু ইনিংস খেললেও অ্যালিস ক্যাপসির বিধ্বংসী 82 রানের কাছে তা ম্লান হয়ে যায়। আগামী 14 জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে ICC মহিলা টি-20 বিশ্বকাপ 2026। মূল বিশ্বকাপ শুরুর আগে আগামী 8 জুন ওয়েস্ট ইন্ডিজ এবং 10 জুন ইংল্যান্ডের বিরুদ্ধে 2 অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত, আর 14 জুন বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারত মুখোমুখি হবে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। তাই অবশ্যই সেই খেলার দিকে আমাদের চোখ থাকবে। ক্রিকেট প্রসঙ্গে যখন আছি, তাহলে এবার একটি প্রতিবেদন শুনে নেওয়া যাক। বেঙ্গল টি-20 লিগ শুরু হয়ে গিয়েছে, সেই নিয়েই একটা বেতার প্রতিবেদন এনে দিয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়।
1: শুরু হয়ে গেল বেঙ্গল টি-20 লিগের তৃতীয় বর্ষ। এবার বেঙ্গল প্রো টি-20 লিগের নাম পরিবর্তন হয়ে বেঙ্গল টি-20 লিগ হয়েছে। 5 থেকে 21 জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মোট 8টি দল, পুরুষ এবং মহিলাদের। পুরুষদের ম্যাচগুলো হবে ইডেন গার্ডেন্সে, অন্যদিকে মহিলারা খেলবেন সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। তবে পুরুষ এবং মহিলাদের ফাইনাল ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। এবার উদ্বোধনে কোনো বাড়তি চমক ছিল না। আগের বছর বেঙ্গল প্রো টি-20 লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন সুনিধি চৌহান, কিন্তু এবার মুম্বাইয়ের কোনো শিল্পী আসেননি, ছিল না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। বলা যেতে পারে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেই ঢাকে কাঠি পড়ল বেঙ্গল টি-20 লিগের। উদ্বোধনী অনুষ্ঠানে ছেলে এবং মেয়েদের মিলিয়ে 16 দলের অধিনায়ক মঞ্চে উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন CAB সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ সংস্থার অন্য কর্তারা। ট্রফি নিয়ে গেলেন গত বছর ছেলে এবং মেয়েদের বিজয়ী দলের অধিনায়করা, তাদের সঙ্গে ছিলেন ঝুলন গোস্বামী। এবারের IPL-এ সেরা মাঠের পুরস্কার পেয়েছে ইডেন গার্ডেন্স। আহমেদাবাদে CAB-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের হাতে চেক তুলে দেওয়া হয়েছিল। বেঙ্গল টি-20 লিগের উদ্বোধনী মঞ্চে সেই চেক আবার তুলে দেওয়া হলো ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবং মাঠ কর্মীদের হাতে। এখন শুনব CAB-র পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক কি বললেন।
2: প্রকৃতি যদি বাদ না সাজে, তাহলে কিন্তু গতবারের মতো এবারও আমি আশাবাদী। আর এখন আমাদের বর্তমান যিনি সভাপতি আছেন সৌরভ গাঙ্গুলী মহাশয়, তিনি তো সব রকমভাবে চেষ্টা করছেন যাতে এটাকে আরও আকর্ষণীয় করা যায়, নট অনলি ছেলেদের তার সঙ্গে মেয়েরাও যাতে এগিয়ে আসে। বাংলা ক্রিকেট লাস্ট ইয়ারে কোনো ট্রফি আসেনি, এবছর যাতে বাংলা অনেক ট্রফি পেতে পারে, প্রতিভারা এখান থেকে তাদের ডাকা স্কোপ পাচ্ছে, যে স্কোপটা আগে আজ থেকে 5 বছর 7 বছর 10 বছর আমরা আশাই করতে পারতাম না। এত স্কোপ, এত সুযোগ, সেই সুযোগটাকে কাজে লাগানোটা কিন্তু প্লেয়ারদের কথা। আমি চাই যে আজকে প্লেয়ারও সেই জায়গাটা বুঝতে পারবে যে বাংলা ক্রিকেটকে তাদেরও দেবার আছে, আজকে বাংলার সম্মানকে তাদেরও তুলে নিতে হবে, এবং যে সুযোগটা পাচ্ছে সেই সুযোগটা অবশ্যই আমার মনে হয় তারা কাজে লাগাবে। টিমগুলো তো মোটামুটি সবাই ব্যালেন্স হয়েছে, আর 20-20 ম্যাচ, এই ম্যাচটা হচ্ছে এনিবডিস ম্যাচ। ওই যে একটু আগে বলছিলাম যে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী খেলা, কি বল করবো কি ব্যাট করবো, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমিও যদিও কম ক্রিকেট খেলেছি, কিন্তু এই প্রসারণ থাকতে থাকতে মাঠে মাঠে ঘুরতে ঘুরতে এইটা আমার মনে হয়েছে যে গেম রেডিং যে করতে পারবে সে কিন্তু শেষ হাসি হাসবে।
1: CAB-র আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ও টুর্নামেন্টের সাফল্য কামনা করেছেন।
3: হ্যাঁ, এটা খুব আকর্ষণীয় লিগ, গত 2 বছর হয়েছে খুব আকর্ষণীয়, এবং বেঙ্গল প্রো টি-20 লিগ থেকেও ভালো ভালো প্লেয়ার আস্তে আস্তে উঠে আসছে। আসল ব্যাপার, খেলার জায়গা টুর্নামেন্ট যদি বেশি হয় অটোমেটিক্যালি সেখান থেকে খেলোয়াড় উঠে আসে। এইটা এখন সমস্ত জায়গাতেই তামিলনাড়ু প্রিমিয়াম লিগ থেকে বরুণ চক্রবর্তীদের মতন খেলোয়াড় উঠে এসছে, আমাদের এখান থেকে অভিষেক পোরেল আপাতত আছে, আকাশদীপ আছে, মুকেশ কুমার আছে, স্বামী এবছর খেলবে, অভিমন্যু ঈশ্বরন আছে, সুদীপ চ্যাটার্জি আছে, ঋত্বিক চ্যাটার্জি আছে, এরা একটুখানি সিনিয়র। কিন্তু আমরা তরুণ প্রতিভা যারা গত বছর ভালো পারফর্ম করেছে, এবছর আরও কিছু তরুণ নব্য মুখ ঢুকেছে, আশা করছি তারাও টুর্নামেন্টটা খেলে এনজয় করবে এবং ভালো ক্রিকেট খেলবে, যাতে আগামী দিনে সাদা বলে বেঙ্গল ভালো পারফর্ম করতে পারে। সাদা বলে গত বছরও খারাপ পারফরমেন্স করেনি, প্রত্যেক বছরই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলছে, কিন্তু ওই যেটা বললাম আর কি, ইফসেন বার্সের জন্য চ্যাম্পিয়ন হতে পারছে না। তো আশা করি এবছর বেঙ্গল প্রো লিগ

0: আরো আকর্ষণীয় হবে।
1: দলগুলোকে কিরকম বিশ্লেষণ করবে?
0: দলগুলোর মধ্যে মোটামুটি সবই ব্যালান্স টিম হয়েছে, এবার ওপেন অকশন হয়েছিল, যার জন্য সব টিমই নিজেদের মতন করে টিম গুছিয়ে নিতে পেরেছে। অনেক টিমই প্রায় 6 থেকে 7টা করে জুনিয়র ক্রিকেটার নিয়েছে, যারা কলকাতার ক্লাব ক্রিকেটে ভালো খেলেছে বা স্টেট লেভেলে ভালো খেলেছে, সেই সব খেলোয়াড়। আবার অনেক নতুন ছেলে ঢুকেছে, সেই সব খেলোয়াড় এবার পারফরমেন্স করার সুযোগ পাবে, এবং এই যে সুযোগটা পাবে এই সুযোগটা তাদের কাজে লাগাতে হবে। কাজে লাগালেই আগামী দিন বাংলার ক্রিকেট যেমন উচ্চাসনে যাবে, সেমনি এই সব যুবা খেলোয়াড় যারা আগামী দিনে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে পারবে।
2: সবাইস্কো মালদা দলের মহিলা ক্রিকেটার শাইকা ইশাখেনজিদের প্রমাণ করতে মরিয়া।
3: খুবই প্রিপেয়ার আছি আমাদের টিম নিয়ে, আমরা খুব খুশি আছি, টিম খুব ভালো সেট আছে, তো আমরা চেষ্টা করবো এই টুর্নামেন্টটা ভালোভাবে শুরু করার, আর অবভিয়াসলি শেষ করার চেষ্টা করবো ভালোভাবে।
4: ছোটবেলা থেকে দুটো ম্যাটে মাঠে আমরা খেলেছি, অ্যান্ড দেখা যায় তো যেহেতু এরকম মাঠ না যে আমরা ইডেন থেকে কম্পেয়ার করবো, বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু ইজ আ ভেরি গুড গ্রাউন্ড, সো বাস যেখানে ম্যাচ করবে সেখানে খেলবো আমরা। এরকমও হয়েছে কি লাইক বঙ্গবাসী মাঠেও খেলেছি, তো মাঠ নিয়ে কথা না, কথা এটা হচ্ছে কি প্লেয়ার্স কীরকম খেলছে, তো আমরা খেলার ওপরে ফোকাস করছি, মাঠ নিয়ে তো এখন কিছু চিন্তা ভাবনা করে লাভ নেই, মাঠ যেখানে খেলা করবে সেখানে খেলতেই হবে।
2: মালদা দলের আরেক ক্রিকেটার ভারতের হয়ে খেলা মুকেশ কুমার বললেন,
5: सारे सारे प्लेयर्स तो पहले सीजन के एंडिंग में है, सारे ऑलरेडी बहुत सारी क्रिकेट खेल के आए हैं, और हमारी टीम में दो प्रैक्टिस मैच में है, काफी प्रैक्टिस टीम लग रही है, लास्ट दो सीजन हमारे अच्छे नहीं गए, तो होपफुली इस बार यंग टीम है बहुत अच्छी।

0: बैलेंस टीम है, बहुत सारे ऑलराउंडर्स हैं जो ऑलरेडी बंगाल को रिप्रेजेंट कर चुके हैं, जैसे कि राहुल प्रसाद, इस साल उनका डेब्यू हुआ, रोहित और भी अच्छे प्लेयर्स हैं, तो काफी उम्मीद है इस टीम पे।
1: নোভাস রয়্যালস পুরুলিয়া দলের সুদীপ ঘরামি ভালো পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী।
2: বাট 2 বছর ফ্র্যাঞ্চাইজি যেটা ছিল মুর্শিদাবাদ কিংস, এবছর নতুন ফ্র্যাঞ্চাইজি, এসে খুব ভালো লাগছে। এখানে অ্যাটমসফিয়ার বলুন বা ডিজির সাথে বা দেবাস স্যারের সাথে যেভাবে কথাবার্তা হচ্ছে, প্লেয়ারদের নিয়ে যেভাবে কাজ করছি আমরা, খুব ভালো আশাবাদী রয়েছি যে আমরা ফার্স্ট ম্যাচ যেটা আছে সেটা খুব ভালো মতন ভাবে আমরা।
1: এতক্ষণ শুনলেন ইডেন গার্ডেন্স থেকে রেকর্ড করে আনা বেঙ্গল টি-20 লিগ নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
3: শুনলাম বেঙ্গল টি-20 লিগ নিয়ে অঞ্জন চট্টোপাধ্যায়ের দেওয়া একটা বেতার প্রতিবেদন। আবার আমরা ফিরি খেলাধুলোর আরও খবরগুলোতে। এবার আসি দাবার প্রসঙ্গে। বিশ্বে দাবার বোর্ডে এই মুহূর্তে ভারতীয় গ্র্যান্ডমাস্টারদের জয় জয়কার চলছে। চলতি সপ্তাহে নরওয়ের ওসলোতে ইতিহাস তৈরি করে বিশ্বমঞ্চে ভারতের নাম আরও একবার উজ্জ্বল করেছেন প্রজ্ঞানন্দ। দীর্ঘ 13 বছরের খরা এবং প্রতীক্ষার অবসান ঘটিয়েছে বলা চলে। বিশ্ব দাবার অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট নরওয়ে চেস 2026 ওসলোর বুকে এক অবিশ্বাস্য কামব্যাকের রূপকথা লিখলেন প্রথম ভারতীয় হিসেবে 20 বছর বয়সী চেন্নাইয়ের বিস্ময় বালক রমেশ বাবু প্রজ্ঞানন্ধা। বিশ্বনাথন আনন্দ থেকে শুরু করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ ভারতের বহু কিংবদন্তি এর আগে নরওয়ের এই দুর্গ জয় করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। অবশেষে 2026 সালে এসে সেই অধরা স্বপ্নকে ছুঁলেন প্রজ্ঞা। 10 রাউন্ডের এই টুর্নামেন্টে প্রজ্ঞানন্দার শুরুটা কিন্তু মোটেও চ্যাম্পিয়নের মতো ছিল না। টুর্নামেন্টের প্রথম ভাগে টানা 3টে ক্লাসিক্যাল ম্যাচে হেরে টেবিলের একেবারে তলানিতে মানে 6 নম্বরে এসে ঠেকেছিলেন তিনি। সেখান থেকেই শুরু হয় দাবার বোর্ডের অন্যতম সেরা এক প্রত্যাবর্তনের গল্প। 7ম রাউন্ডে আলী রেজা, ফিরোজা এবং তারপর বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমকে দেন প্রজ্ঞা। উল্লেখ্য, এই টুর্নামেন্টে তিনি কার্লসেনের বিরুদ্ধে ডাবল পূর্ণ করেন। 9ম রাউন্ডে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তথা নিজের স্বদেশী বন্ধু ডি গুকেশকে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করে 3 পয়েন্ট তুলে নেন, আর এই জয় তাকে শিরোপার লড়াইয়ে সরাসরি টিকিয়ে রাখে। আর গতকাল 5 জুন শুক্রবার টুর্নামেন্টের চূড়ান্ত এবং 10ম রাউন্ডে জার্মানির 1 নম্বর গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কিমারের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন প্রাগ। মরণ বাঁচন এই ম্যাচে নিখুঁত চালের মাধ্যমে কিমারকে স্তব্ধ করে দেন এবং টানা 4টে ক্লাসিক্যাল ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়েন। এই ঐতিহাসিক জয়ের পর ট্রফি হাতে প্রজ্ঞানন্দা তার সাফল্যের পেছনে এক মিষ্টি রহস্য ফাঁস করেছেন। তিনি জানান, মে মাসে শেষে যখন তিনি একের পর এক ম্যাচ হেরে হতাশ হয়ে পড়েছিলেন, তখন তার মা তাকে অনুপ্রাণিত করেছিলেন এবং বলেছিলেন যে 1 জুন নতুন মাস শুরু হচ্ছে, দেখিস এবার থেকে তুই ভালো খেলবি। আর মায়ের সেই কথাটাই যেন সত্যি হয়ে গেল। মা হয়তো এমন কিছু জানতেন যা বাকি পৃথিবী জানত না। বিশ্বনাথন আনন্দের হাত ধরে ভারতের যে দাবার বিপ্লব শুরু হয়েছিল, প্রজ্ঞানন্দা, গুকেশ, নিহালদের হাত ধরে 2026 সালে এসে তা এক সোনালি শিখরে পৌঁছেছে। বিশ্বমঞ্চে ভারতীয় দাবার এই আধিপত্য আগামী দিনে আরও অনেক ইতিহাস লেখার ইঙ্গিত দিচ্ছে। প্রাচীন ভারতের ঐতিহ্যবাহী যোগ ব্যায়াম এবার বিশ্ব ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করছে। গত 4 জুন বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে অত্যাধুনিক ইকা এরিনা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে ইতিহাসের প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026। আগামী 8 জুন পর্যন্ত চলবে বিশ্বের সেরা যোগা অ্যাথলিটদের এই মেগা লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তার মাধ্যমে এই ঐতিহাসিক টুর্নামেন্টের ভার্চুয়াল উদ্বোধন করেন। যোগাসন ভারত এবং বিশ্ব যোগাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, নেদারল্যান্ডস, ওমান, বাংলাদেশ এবং নেপাল সহ বিশ্বের 70টিরও বেশি দেশের 500-র বেশি এলিট অ্যাথলিট। প্রথম দিনেই ভারত দাপট দেখিয়েছে। বাংলার অভয় ও ঋতু সোনা জয় করেছে। নির্ধারিত প্রথম 6টি স্বর্ণপদকের মধ্যে 5টি সোনা একাই জিতে নিয়েছে ভারতীয় দল, যার মধ্যে সবচেয়ে বড় গর্বের বিষয় হল সিনিয়র পুরুষ এবং মহিলা উভয় বিভাগের মূল ট্র্যাডিশনাল ক্যাটাগরিতে সোনা জিতেছেন পশ্চিমবঙ্গের 2 অ্যাথলিট। অভয় বর্মন পশ্চিমবঙ্গের সিনিয়র পুরুষদের বিভাগে তিনি সোনা জিতেছেন। স্কোর ছিল 63.42।

আর সিনিয়র মহিলা দলে সোনা জিতেছেন ঋতু মণ্ডল পশ্চিমবঙ্গের, তাঁর স্কোর ছিল 64.33। আর সিনিয়র এ মহিলাতে সোনা জিতেছেন ঋতু ঠাকুর, আর সিনিয়র বি পুরুষ দলের সোনা জিতেছেন রোশন থাপা। এছাড়া টুইস্টিং বডি ইন্ডিভিজুয়ালে সোনা জিতেছেন জ্যোতি দেউরকর। আগামী 8 জুন মেগা ফাইনাল এবং জমকালো সমাপ্তি অনুষ্ঠান। বিশ্বমঞ্চে যোগাসনের নতুন রূপ এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ কেবল মেডেল জয়ের লড়াই নয়, এর পিছনে রয়েছে ভারতের এক দূরদর্শী ক্রীড়া পরিকল্পনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্বোধনী ভাষণে বলেন, যোগাসনকে একটি সুনির্দিষ্ট ও আন্তর্জাতিক নিয়ম নিয়ন্ত্রিত খেলা হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য, যাতে 2036 সালে অলিম্পিকে এটি একটি প্রতিযোগিতামূলক খেলা হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে। আগামী 21 জুন উদযাপিত হবার কথা 12তম আন্তর্জাতিক যোগ দিবস, সেখানে থিম ইয়োগা ফর হেলদি এজিং। এই টুর্নামেন্টের সফল আয়োজন বিশ্বজুড়ে যোগব্যায়ামকে একটি সম্মানজনক পেশা, যেমন ট্রেনার, স্পোর্টস সায়েন্টিস্ট, থেরাপিস্ট, এসবে তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে। সবুজ ও সুস্থ কলকাতার বার্তা নিয়ে আগামীকাল 7 জুন রবিবার সকালে সল্টলেকের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইতে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ সাইকেল ডে উদযাপন। এই উদযাপনে থাকছে সচেতনতা র্যালি, বিশ্ব সাইকেল দিবস 3 জুন এবং বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। এই দুটি দিবসকে সামনে রেখে ক্রীড়া মন্ত্রকের বিশেষ উদ্যোগে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। সুস্থ জীবনধারা গঠন, কার্বন ফুটপ্রিন্ট কমানো এবং তরুণ প্রজন্মের মধ্যে সাইক্লিংকে এক নিয়মিত অভ্যাস ও পরিবেশ বান্ধব যাতায়াতের মাধ্যম হিসেবে জনপ্রিয় করে তোলাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। কেবল সাইকেল চালানোই নয়, এই উদযাপনের সাথে যুক্ত করা হয়েছে পরিবেশ রক্ষার সামাজিক বার্তাও। সাইকেল র্যালির শেষে সাই চত্বরে একটি বিশেষ বৃক্ষরোপণ উৎসবেরও আয়োজন করা হয়েছে, সেখানে অংশ নেওয়া অ্যাথলিটরা পরিবেশ সুরক্ষায় চারাগাছ রোপণ করবেন। আগামীকাল সকাল ঠিক 6:30 সাই কেন্দ্রের মূল গেটের সামনে থেকে এই সাইকেল র্যালির সূচনা হবে। অনুষ্ঠানে ক্রীড়া ও পরিবেশ জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। সাইয়ের পূর্বাঞ্চলীয় কেন্দ্রের ডিরেক্টর এবং বেশ কয়েকজন প্রাক্তন অলিম্পিয়ান ও জাতীয় স্তরের অ্যাথলিটরা এই র্যালির উদ্বোধন করবেন। সাইয়ের নিজস্ব অ্যাথলিট কর্মকর্তা এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাইক্লিং ক্লাবের সদস্য ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 300 বেশি সাইক্লিস্ট এই মেগা র্যালিতে অংশ নেবেন। সাই কম্পাউন্ড থেকে শুরু করে এই র্যালিটি সল্টলেকের প্রধান প্রধান রাস্তা ও স্টেডিয়াম চত্বর পরিক্রমা করে আবার সাই কেন্দ্রেই এসে শেষ হবে। কলকাতা সাই কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কালকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ উন্মুক্ত। যে সমস্ত ক্রীড়াপ্রেমী বা সাইকেল প্রেমী মানুষ পরিবেশ ও সুস্থ স্বাস্থ্যের এই মহৎ উদ্যোগে সামিল হতে চান, তারা আগামীকাল ভোর 6টার মধ্যে নিজেদের সাইকেল এবং সেফটি গিয়ার নিয়ে সল্টলেক সাই কেন্দ্রে সরাসরি উপস্থিত হতে পারেন। সবুজায়ন ও ফিটনেস এই যৌথ উৎসব আগামীকাল সল্টলেকের রাজপথকে এক অন্য রঙে রাঙিয়ে তুলবে তা বলাই বাহুল্য। এবার আসি বিশ্ব হকিতে। বিশ্ব হকির আঙিনায় ভারতের সিনিয়র দলের জয় জয়কারের পর এবার এশিয়ার বুকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারতের অনূর্ধ্ব 18 পুরুষ এবং মহিলা হকি দল। জাপানের কাকামিগাহারাতে আয়োজিত 2026 অনূর্ধ্ব 18 হকি এশিয়া কাপে ভারতীয় যুবশক্তির দাপট দেখল গোটা হকি বিশ্ব। একদিকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে পুরুষ দল ফাইনালে প্রবেশ করেছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের নামে করেছে ভারতের মেয়েরা। টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি মঞ্চস্থ হয়েছিল গত 5 জুন, অর্থাৎ গতকাল, পুরুষ বিভাগের সেমিফাইনালে। আর আজ তারা মুখোমুখি ফাইনালে জাপানের বিরুদ্ধে। আর এই ফাইনাল খেলা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হলো, আর ফলাফল যদি আপনাদের বলি তাহলে অবশ্যই ভারতের জন্য অত্যন্ত আনন্দের খবর। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি 2026 ফাইনালে জাপানকে 4-1 ব্যবধানে হারিয়ে ভারত রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। ভারতীয় ফরওয়ার্ড আশিস তানিপূর্তি ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেন, 3খানা গোল তিনি করেন, এবং দলের অধিনায়ক কেতন কুশওয়াহা ভারতের হয়ে বাকি গোলটি করেন। অর্থাৎ ভারতীয় হকি ইতিহাসে আরও একটি জয়ের মুকুট এলো। আর অন্যদিকে সেমিফাইনালে চীনের কাছে শুটআউটে অত্যন্ত দুর্ভাগ্যজনক পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে না পড়ে যেভাবে ভারতের অনূর্ধ্ব 18 মহিলা দল ঘুরে দাঁড়িয়েছে তা প্রশংসনীয়। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নেমেছিল ভারতের মেয়েরা। কোরিয়ার বিরুদ্ধে একতরফা অর্থাৎ 3-0 জয়ে ভারত ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয়। হকির মতো মহিলা ফুটবলেও কিন্তু জয় জয়কার। দক্ষিণ এশিয়ার ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মহেন্দ্রক্ষণ এসে গেছে।

আজ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারতীয় মহিলা ফুটবল দল। সাফ টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল হলেও গত আসরের শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার ট্রফি পুনর্দখল এবং মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন ভারতের মেয়েরা। সাফ ফুটবলের ইতিহাসে ভারত বরাবরই সবচেয়ে শক্তিশালী পরাশক্তি, তবে গতবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গোয়ার মারগাওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে যে দল প্রথম গোল করতে পারবে তারাই মানসিকভাবে অনেকটা এগিয়ে যাবে। ভারত চাইবে শুরুতেই গোল আদায় করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ফাইনালের আগে স্পষ্ট করে দিয়েছে যে রক্ষণাত্মক ফুটবল নয়, বরং ম্যাচের প্রথম মিনিট থেকেই অল আউট আক্রমণের দিকে এগোবে তারা। পুরো দেশের কোটি কোটি ফুটবল প্রেমীরা ব্লু টাইগ্রিসদের দিকে তাকিয়ে মাঠের প্রতিটি ইঞ্চিতে লড়াই করে দেশের জার্সির মর্যাদা রক্ষা করে মেয়েরা ট্রফি নিয়েই মাঠ ছাড়বেন, এমনটাই প্রত্যাশা ক্রীড়ামোদীদের। আজ এক্সট্রা টাইম এ পর্যন্তই। আপনাদের খেলাধুলার অনুষ্ঠান কেমন লাগছে জানিয়ে অবশ্যই চিঠি লিখুন এবং মেল করতে পারেন aircolkatasports@gmail.com এ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু রক্তিম।

রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি education.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রীতি চৌধুরী।

রীতি চৌধুরীর কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রসার তরঙ্গে।

0: মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ শুনলেন নজরুলগীতি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রসার তরঙ্গে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু করছি মুখোমুখি। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আমাদের অতিথি সুরেশচন্দ্র দাস। আপনারা অনেকেই হয়তো এখন আর যাত্রা শিল্পের সঙ্গে সেভাবে আর পরিচিত হতে পারেন না। হ্যাঁ, গ্রামের মানুষ যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, তারা যাত্রা দেখেন সারা রাত জেগে। আপনাদের মনে পড়বে আপনাদের শৈশবে, কৈশোরে, আজ থেকে 50 বছর আগে আমাদের যাত্রার দলের থাকতো সুর পার্টি। সুর পার্টির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল ক্ল্যারিওনেট। সেই ক্ল্যারিওনেট শিল্পী সুরেশচন্দ্র দাসকে আজকে আমরা পেয়েছি। নমস্কার।
2: নমস্কার
1: সুরেশবাবু, আপনার বাড়ি কোথায়?
2: আমার বাড়ি কাকদ্বীপ, 14 নম্বর ঢোলা থানা, রবীন্দ্র অঞ্চল।
1: ক্ল্যারিওনেট বাজানো এলেন কেন?
2: ক্ল্যারিওনেট আমার ছোটোবেলায় খুব শখ ছিল গান বাজানোর। বাড়ির পাশে ক্লাব ছিল একটা, ক্লাবে গান মানে হতো। আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় গিয়ে আড়ালে বসে বসে গান শুনতাম। অ্যামেচার যাত্রা হতো, বসে বসে যাত্রা দেখতাম। রাত্রে বাড়িতে আসতাম, বাড়িতে এলে বাবার বকুনি, এই এত রাত্রে কোথায় ছিলিস। তারপর শুনলাম অমুক দিন ফুল জাসিল হবে। ফুল জাসিল কী হবে? না, ফুল জাসিল যাত্রা হলে কর্নেল আসবে, ক্লায়েন্ট আসবে, ডিগিতল আসবে, সব বাড়বে। তো ওই দিনকার খাওয়া দাওয়া বন্ধ করে সন্ধ্যের সময় চলে গেছি আগে থেকে বসার জন্যে। গিয়ে দেখলাম বেশ তো বাঁশি বাজছে, ভালো বাজছে, তাহলে বাঁশি শিখতে হবে।
1: বাঁশি মনে হলো না, ডুগি তবলা ছিল
2: না, বাঁশিটাই আমার খুব পছন্দ হলো। তখন কী করবো, অভাবের জীবন, বাঁশি কিনতে গেলে তো পয়সা লাগবে। তখন ক্লাবের সঙ্গে জড়িত গেলাম, যে ক্লাবের একটা সদস্য হলাম, সুভাষ স্মৃতি সংঘ আমাদের ক্লাব। ক্লাবের সঙ্গে জড়িত হয়ে ক্লাবের ছেলেরা বলল যে কী করবি? এই ক্লাবের টুকিটাকি কাজকর্ম করা হয় যে আমি একটা বাঁশি শিখবো, আমাকে একটু ক্লাব থেকে সাহায্য করতে হবে। না রে, বাঁশি শিখবি, সাহায্য করতে হবে, অনেক টাকা দাম, কী করবো? ঠিক আছে, আচ্ছা তুই বাঁশি দেখ, আমরা তোকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবো। তা একজন খুঁজে খুঁজে পুরনো একটা ক্লায়েন্ট দেখলাম, তখনকার দিনে ক্লায়েন্টের দাম ছিল 300 টাকা।
1: 300 টাকা? কত সাল সেটা?
2: 80 সালে।
1: 1980 সালে একটা নতুন ক্লায়েন্টের কীরকম দাম হয়
2: তখন? নতুন ক্লায়েন্টের দাম 1,500 টাকা ছিল।
1: আচ্ছা,
2: তা ওরা টাকা পয়সা দিয়ে কিনে দিল। এবার ক্লাবের ছেলে বলে দিল যার কাছ থেকে বাঁশিটা নিলাম যে তুমি এসে একটু দেখিয়ে দেবে, পয়সা করে কিন্তু দিতে পারবো না, আর ও দিতে পারবে না, ওকে একটু মোটামুটি আমাদের ক্লাবে কাজ চলার মতো একটু দেখিয়ে দেবে।
1: বাবা মা?
2: বাবা মা অশান্তি করতো, ক্লাবের ছেলেরা এসে বোঝালো যে কিছু অসুবিধা হবে না, ও তো সারাদিন কাজ করে, রাত্রে এসে বাঁশি বসে কোনো অসুবিধা নেই।
1: হাড় ভাঙা পরিশ্রমের পরে বাঁশি বাজাতে
2: তখন একটা জেদ মনের মধ্যে জেদ এসে গেল। তা রেয়াজ করতাম, রেয়াজ করতে করতে করতে করতে বাড়ির লোক অশান্তি হয়ে যেত, খেয়ে দিয়ে ঘুমোবে, সারাদিন কাজকর্ম করতে, আমি সারেগামা এই করছি, করতে করতে ঘুমিয়ে গেলাম। আবার সকাল থেকে লোকের বাড়ি কাজে গেলাম, ওই যে মাস্টারমশাই দিয়ে গেলো খাতায় লেখা থাকলো, আর সারাদিন দেখলাম না, সারাদিন কাজকর্ম করে এসে আবার রাত্রেবেলা এসে ওই রেয়াজ করলাম। রেয়াজ করতে করতে মোটামুটি একটু রেয়াজ হয়েছে, ক্লাবে ছেলেরা বাজাতে হবে, আমি তো কিছুই জানি না, আর যারা বাজাবে তাদের সঙ্গে বসে থাকবি তুই, তার বাজাবে, তুই একটু কুক কুক কুক করবি, করতে করতে হয়ে যাবে, মানে হয়ে যাবে না। হ্যাঁ, ওই যা দলে গেলাম, ক্লায়েন্ট একটা আলাদা আসতো, তার পাশে থাকতাম, সে আমাকে বলতো এইটা বাজা, এইটা বাজা, এইটা টেপ, এইটা টেপ, পর্দা জানতাম নি, সুরে সুরে বাজিয়ে দিতাম। সেই যে সুরে সুরে বাজাতে বাজাতে বাজাতে বাজাতে মোটামুটি আর ক্লাসিক্যাল রেয়াজই হলো না, তখনকার ভাবি যে মাস্টার ধরে আবার যে রেয়াজ করবো সে হয়নি। ওই বাজাতে বাজাতে বাজাতে বাজাতে বাজাতে বাজাতে মেদিনীপুরের দলে একদম বাড়ি থেকে পালিয়ে গেলাম।
1: বাড়ি থেকে পালিয়ে গেলাম,
2: যোগাযোগ করে পালিয়ে গেলাম। তা বাড়ির লোক খোঁজাখুঁজি করছে, তখনকার দিনে তো আর ফোন টোন নেই, কিচ্ছু নেই
1: না।
2: ওখানে গিয়ে আমি চিঠিতেও পোস্ট করে দিলাম যে আমি মেদিনীপুর এসেছি, ঠেকুয়া বাজার,
1: ঠেকুয়া
2: বাজারে মহাকালী অপেরাতে গেলাম।
1: আর চিনতেন কাউকে
2: পাশে? আমাদের ওখানকার লোক যেত যাত্রায়, ওদের সঙ্গে যেত যাবো।
1: এই মহাকালী অপেরায় কাউকে চিনতেন না তো?
2: না, আমি কাউকে চিনতাম না, এখান থেকে শিল্পী যেত তার সঙ্গে যেতাম, কিছু দিতে হবে না, আমি এমনি কাজ করবো। তখন একটা জেদ এমন এসে গেল।
1: তখন কীরকম মজুরি হতো যদি কেউ টাকা নিত?
2: তখন 10 টাকা পার নাইট, আমাকে ওই চাটা কোনো কোনো দিত, ওইটা হলে হয়ে যেত আমার।
1: খাওয়া দাওয়া?
2: না, খাওয়া দাওয়া তো দিতে হবে, ওটা দিতে হবে। এবার তখনকার দিনে যাত্রায় কী হতো, যারা 3 বেলা খাওয়া দিত, মাখার জন্য তেলও দিত, তখনকার যাত্রা মোটামুটি কোনো রকম অসুবিধা হতো না।
1: আচ্ছা,
2: তাই করতে করতে মেদিনীপুর থাকতে একটা কাজ করতে করতে 1990 সালে কলকাতায় এলাম।
1: আচ্ছা,
2: কলকাতায় প্রথম এলাম ক্যালকাটা মিলনবীথি, অভিশপ্ত চম্বল, মঞ্জুরি সিনেমার মঞ্জুরি,
3: হ্যাঁ
2: হ্যাঁ, তো অভিশপ্ত চম্বল বই, সেই চম্বলের
3: মঞ্জুরি নিজেটা সিনেমা করেছে,
2: হ্যাঁ
3: অভিশপ্ত চম্বল,
2: সেই চম্বল বইটা যাত্রা এসে করলো ক্যালকাটা মিলনবীথিতে। তো এলাম, এসে থাকলাম, দুর্ভাগ্যক্রমে যাত্রা খুব একটা বেশি দিন হলো না, মালিক পয়সা দিতে পারলো না,
3: আচ্ছা
2: মঞ্জুরি অ্যাবসেন্ট হলো, দলের প্যান্ডেল লুট হয়ে গেল, বন্ধ হয়ে গেল, যেতে পারলো না, চলে এলাম। তা তখনকার দিনে যাত্রা একটা মজা ছিল খুব, পয়সা খুব একটা ছিল না কিন্তু আনন্দ ছিল ভালো। এই সেলের যাত্রা হতো 6:30 আরম্ভ হতো, আমাদের দলে তখন ঠাকুর থাকতো তিনজন করে, ছজন ঠাকুর, দুজন দলে থাকতো রান্না করতো, রাত্রে একজন ক্যান্টিন করতো, তারপরের দিন যে গান হবে একদিন আগে থেকে ঠাকুর চলে যেত,
3: আচ্ছা
2: গিয়ে সেখানে রান্না করে রাখতো, খাওয়া দাওয়া করতাম, ফুর্তিতে থাকতাম। 6:30
3: সেলের যাত্রা মানে
2: 4:30 তখন,
3: আচ্ছা
2: তখন 4:30। এবার কলকাতায় যখন এসেছি তখন মোটামুটি আর কোনো অসুবিধা হয় না,
3: বাড়ির লোকেরা কিছু বলছে
2: না, তখন বাড়ির লোকেরা কিছু বলছে, তখন মোটামুটি কিছু কিছু পয়সা পাঠাতে হচ্ছে।
3: কিরকম পয়সা পাচ্ছেন তখন?
2: তখন 75 টাকা মাসে,
3: ও মাসে
2: 75 টাকা
3: মাইনে,
2: আর জলপানি ছিল 1.5 টাকা, সারাদিনে 3 টাকা,
3: আচ্ছা
2: দুপুরে 1.5 টাকা আর রাত্রে 1.5 টাকা, আর সকালের টিফিনটা ওই 50 মুড়ি খেয়ে কাটিয়ে দিতাম। তাই এই করতে করতে মোটামুটি সেলের যাত্রা যখন আরম্ভ হয়ে গেল, ও দলটা ছেড়ে দিলাম, বন্ধ হয়ে গেল
3: ক্যালকাটা মিলনবীথি,
2: মিলনবীথি ছেড়ে দিলাম। তারপরে গেলাম কোথায়, তারামাতে,
3: তারামা অপেরা
2: 91 সালে, তখন ছিল আপনার সিনেমার গুরুদাস বন্দ্যোপাধ্যায়,
3: হ্যাঁ গুরুদাস বন্দ্যোপাধ্যায়, মলিনা দেবী, খুব নাম করা জুটি ছিল,
2: গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করলাম। বই ছিল পৌরাণিক বই, সাধক বামা খেপে না কি একটা,
3: হ্যাঁ ওই ধরনের পালা বেশি করতেন গুরুদাসবাবু।
2: তা বাম্পার সেল হলো, আনন্দও পেলাম, ওখান থেকে গেলাম তারপরে সত্যনারায়ণ অপেরা,
3: হ্যাঁ সত্যনারায়ণ অপেরা সব থেকে পুরনো যাত্রা,
2: হ্যাঁ রাখাল সিংহ ছিল,
3: হ্যাঁ
2: বই ছিল আপনার লঙ্কেশ্বর রাবণ,
3: লঙ্কেশ্বর রাবণ।
2: তখন পুরো 6 মাস ব্যবসা, আর বাড়ি যেতে পাচ্ছি না, আর বাড়ি যাওয়ার তো আমার এনার্জি নেই,
3: হ্যাঁ ইচ্ছেও করে
2: না।
3: রাবণ অভিনয় কে করতেন মনে আছে?
2: রাখাল সিংহ নিজে খুব ভালো অভিনয় করতো রাখাল সিংহ,
3: হ্যাঁ
2: আর সেলটা প্রচুর পেতাম বাম্পার সেলও।
3: তার কোথায় গেছেন?
2: গেছি মোটামুটি এদিকে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, এদিকে সব হয়ে গেছে। এবার আসামে গেছি, ত্রিপুরা গেছি, কাছাড়ে গেছি, মেঘালয়, শিলং, এগুলো মোটামুটি সবগুলোতে ঘুরিয়ে নিয়েছি যাত্রা।
3: মানে পূর্ব ভারতের কোনো জায়গা বাকি
2: না? তবে লাস্টে বেনারস গেছিল সত্যনারায়ণ অপেরা, তখন সে বছর আমি যাইনি।
3: কেন?
2: না সে বছর আমি ওই দলে ছিলাম না,
3: ও
2: অন্য দলে ছিলাম। তা ওখান থেকে তারপর ফের তারামায় ছিলাম, তারামায় ছিলাম পুরো 18 বছর, টানা 18 বছর উৎপল চ্যাটার্জির সঙ্গে কাজ করে।
3: এই যে টানা 18 বছর থাকলেন, 75 টাকা থেকে বাড়েনি?
2: হ্যাঁ 10 টাকা 10 টাকা করে প্রত্যেক বছর বেড়ে বেড়ে গেছে। তারপরে এবার চলে গেলাম, দলটার নাম আমার মনে আসছে না, রীনা চৌধুরী ছিল, অঞ্জন চৌধুরী মেয়ে, রীনা চৌধুরীর সঙ্গে কাজ করলাম। তারপরে কাজ করলাম ভিক্টর ব্যানার্জি, শিলা মজুমদার, তপন ভট্টাচার্য, যাত্রায় যে কজনের সঙ্গে কাজ করেছি খুব আনন্দ সহকারে কাজ করেছি, পয়সাও হোক আর না হোক সুখের দিনটা কেটেছে। এখনকার যাত্রার যা পরিস্থিতি এসছে, কষ্টে ভেসে যাচ্ছে।
3: এখন কি ক্লারিনেট বাজে?
2: এখন ক্লারিনেট বাজে দুই একটা দলে।
3: তার বদলে কি এসছে?
2: কিছু নেই, শুধু অর্গান, কিবোর্ড বাজছে, ও পাশে প্যাড একটা ঢিপ ঢিপ করছে, আর কিছু নেই। আর তবলাটা কিছু কিছু দলে আছে, কিছু কিছু দলে নেই, ওই প্যাডেই তবলা বাজছে। আর এখন সেই মানসিকতাও নেই, আর কষ্ট প্রচুর। মিউজিক স্টাফদের পয়সা দিতে যেন খুব কষ্ট হয়, মিউজিক স্টাফরা পুরো 4 ঘন্টা 4.5 ঘন্টা নিচে বসে থাকে বাজাবে, তাদের বেলায় পয়সা নেই। প্রাইভেট আসবে, কার 15 মিনিট, কার 20 মিনিট, কার 5 মিনিট সিন করবে, পয়সা গুনে নিয়ে চলে যাবে। আর এই যে মিউজিক স্টাফরা যাত্রায় যে 4 ঘন্টা ধরে বসে আছে, এদের যদি 1 টাকা বাড়াতে যান, যেমন মালিকদের যেন বুক ফেটে যাচ্ছে চটচট।
3: কিন্তু যাত্রা তো একটা অবিচ্ছেদ্য অংশ গান সঙ্গীত,
2: হ্যাঁ
3: থাকবেই।
2: এখন যাত্রায় যা অবস্থা হয়েছে, কোনো সুরের গান নেই। যে একটা আগের দিনে ছিল, গান লিখত একজন, সুরকার এসে সুর দিয়ে যেত, ডাইরেক্টর এসে ডাইরেকশন দিত, এখন নেই। এখন সব রেকর্ডের গান, কোনো সিনের গান নেই, যে গাইবে সে।
3: কিন্তু বিবেকের গান হয় না এখন?
2: না এখন আর বিবেক নেই,
3: বিবেক নেই,
2: এখন হিরো গাইছে।
3: ও বিবেকের কাজ এখন হিরো,
2: হিরো করছে, ভিলেন গাইছে, গ্রিন রুম থেকে গান ধরছে, ও সেসব জিনিস আলাদা। একটা সিন চলে গেছে, বাজতে বাজতে বাজ চূড়ান্ত চলে গেছে, এবার সেইখান থেকে বিবেক গান ধরছে, ওই স্কেল 12:30 স্কেলে,
3: হ্যাঁ
2: সেগুলো এখন আর নেই। এখনকার যারা গান করছে, স্কেল একদিকে যাচ্ছে, যে গাইছে সে একদিকে যাইছে, তবলা একদিকে যাইছে, কিছু বলা যাবে না।
3: আচ্ছা এই যে যাত্রাপালায় ক্লারিনেট বাজিয়ে বেড়াচ্ছেন, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তো সেখানে কোনো মহিলার সঙ্গে কোনো প্রেম ভালোবাসা এরকম হয়নি?
2: না।
3: বিয়েটা করলেন কোথায়?
2: বাড়ির পাশে, বাবারা দেখাশোনা করেই বিয়ে দিয়েছে, দাদা মা ছিল।
3: তো স্ত্রী অসন্তুষ্ট হতেন না যে থাকতেন না?
2: না, যখন বিয়ে থাক করি তার আগেই জানতো যে যাত্রা করে ছেলে, তোমার ভালো লাগে দাও না ভালো লাগে না দাও।
3: সারা বছর তো পালা থাকে না?
2: না, কিছু কিছু বই এমন হয়ে যায়, যেমন আমাদের তারামাই ছিল মা আগে না বউ আগে।
3: আচ্ছা,
2: এমনভাবে হলো তখন আমার বড় ছেলেটি এক বছর না দেড় বছর হলো, এবার বাবা বাবা বলতে শিখেছে।
3: হ্যাঁ,
2: এমন অবস্থা তিন মাস বাড়ি যেতে পারিনি। এবার আমার স্ত্রী কী করছে, রেডিও তখন রেডি হয়েছে কোন কোন জায়গায় গান, তখন রেডিও লিস্ট হতো, লিস্ট ধরে বলতো কোন কোন জায়গায় গান, সেই জায়গায় খবর পেয়ে আমার স্ত্রী ছেলেটাকে নিয়ে গেছে।
3: আচ্ছা, রেডিওতে শুনে?
2: হ্যাঁ, রেডিওতে শুনে।
3: কোথায় পালা হবে?
2: তখন রেডিওতে
3: বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠানে যে যাত্রা দেই হতো,
2: হ্যাঁ, বিভূতি ভাটি,
3: সেই শুনে চলে গেছে।
2: সেই শুনে চলে গিয়ে ছেলেটার সঙ্গে দেখা করিয়েছি, তো পুরোটা যায়নি, নদীর ধারে গেছে, ওখান থেকে আবার ভটভটি করে যাব, জানে অমুক জায়গায় গান হলে অমুক জায়গা থেকে ভটভটি উঠতে হবে, তা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে বাস স্ট্যান্ডে, ওইখানে বাস থাকবে, ওইখানে গিয়ে ছেলেটার সঙ্গে দেখা করেছে। আবার দেখা করতে আমার আবার দু তিনজন বন্ধু থাকলো, বন্ধুদেরকে আবার ছেলেটাকে কিছু খাবার টাবার কিনে দিল, দিয়ে দেখা করে গল্প টল্প করে এবার ম্যানেজারকে বললাম যে বাড়ি থেকে তো লোক এসছে, এবার টাকা পয়সার মধ্যে যে জমা রেখেছি আর মানি অর্ডার করে পাঠাতে হবে না, এবার টাকা পয়সা স্ত্রীর হাতে দিতে।
3: ও, মানে টাকা জমা থাকতো, হাতে নিতেন,
2: বাড়ি আসতে পারতো না তখনকার কি, বাইরে হলে যার খুব দরকার মানি অর্ডার করে দিতে। এবার মানি অর্ডার করলে কি হয়, এক মাস পরে হতে পারে, পনেরো দিন পরে হতে পারে, হয়তো আমি বাড়ি চলে গেলাম আমার টাকাও এলো না, এমনও হয়েছে, এমন অনেক ক্ষেত্রে হয়েছে। উত্তরবঙ্গে যখন কুচবিহার যাত্রা করতে যেতাম, আমি মানি অর্ডার করে দিয়েছি ওখান থেকে, দিয়ে দল কলকাতায় চলে এলো, কলকাতায় এসে বাড়ি এসেছি, টাকা কেন মানি অর্ডার করে দিয়েছি, এই তো রসিদ আসেনি, তারপরে বাড়িতে আবার দলে এসেছি, তারপরে খবর বললো হ্যাঁ টাকা এসেছে, এইরকম।
3: কলকাতায় এলে কোথায় থাকতেন?
2: কলকাতায় এলাম চিতপুরে,
3: চিতপুরে আমাদের জায়গা থাকতো।
2: হ্যাঁ, আমাদের রিয়াসিল চিতপুরে যে দলে থাকতাম আঠারো বছর, মোহনপেরা তারামাপেরা টকি হাউস, টকি হাউস সিনেমা হলে, ওইখানে বারো মাস ঘর ভাড়া থাকতো, ওইখান থেকে গাড়ি ছাড়া হতো, ওইখান থেকেই জয়েন্ট হতো
3: টকি হাউসের পাশে।
2: হ্যাঁ, টকি হাউসের পাশে রুম আছে, বিল্ডিং আছে, ওই টকি হাউসটা যখন হয় তখন মোহনবাবু কিছু টাকা দিয়েছিল।
3: আচ্ছা,
2: যার জন্য শেয়ারে করে, ওনাকে কিছু বলতো না। তারপরে এখন মোহনবাবু মারা গেছে, দল বন্ধ হয়ে গেছে, আর ওখানে নেই, ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে এখন যেসব দলে এসছি,
3: এখনও দলে কাজ করেন?
2: হ্যাঁ, এখনও দলে কাজ করি।
3: মাস মাইনে
2: না, সিজন কন্ট্রাক্টে ছিলাম, মেদিনীপুরে দলে সবই প্রথম ঢুকেছি। সে দিনের বেলা যাত্রা হচ্ছে, কি রৌদ্র মাথায় লাগছে,
3: দিনের বেলা
2: যাত্রা
3: কেন, রাত্রে কি,
2: রাত্রে বৃষ্টি হচ্ছে হয়নি, সকালে করবো যাত্রা। আচ্ছা, কটা দিয়ে করবেন? আটটা দিয়ে করতে হবে, কেন রোদে আমার শিল্পীরা করতে পারবে না, আটটা করতে করতে দশটা, সেই দশটা শিল্পীরা কোন রকম দু চারটে ডায়লগ বলে গিন্নমে চলে যাচ্ছে, এবার আমরা মিউজিশিয়ানরা যারা আছি
3: আয় বসে আছেন,
2: ও রোদে কি কষ্ট, কি কষ্ট সে বলে আর বোঝানো যাবে না, কষ্ট করছি কেন, জীবিকা নির্বাহের জন্য, আর তো কিছু করার নেই আমাদের, এইটা ছোটোবেলা থেকে বেশি নিয়েছি, আর কিছু কর্ম করতে পারবো না, এবার দু পয়সা দিক চার পয়সা দিক মৃত্যুর আগের দিন পর্যন্ত এইটা ঠেলে ঠেলে যেতে হবে জীবিকা নির্বাহের জন্য।
3: কবে প্রথম দেখলেন যে ক্ল্যারিনেটের পাশাপাশি কিবোর্ড আসা শুরু হলো?
2: কিবোর্ড একটা ছিল যাত্রায় হারমোনিয়াম উপরে করে বাজাতো, এইরকম একটা
3: ছোট্ট
2: P20,
3: হ্যাঁ,
2: সে ধানের মতো পর্দা বাজাতো, টোনটা খুব ভালো লাগলো। ওইটা হতে হতে তারপরে এলো একটা বন্দুকের মতো, বন্দুকধারী, মাথাটা সরু পেটটা গাড়ু, বন্দুকধারীর মতো এলো, সেইটা বাজাচ্ছে, সেইটা হতে হতে হতে হতে হতে হতে ক্যাসিও উঠলো, ক্যাসিও বিভিন্ন রকম মডেলে উঠতে উঠতে উঠতে উঠতে, তারপর ইয়ামা এলো, ইয়ামা এখন আপনার রোলান্ডের মাল নিয়ে, এবার যে যার সব নিয়ে আরম্ভ করছে, কি কের এফেক্ট বাজছে, কার্বের সানাই বাজছে, বেহালা বাজছে, আর বাঁশি বাজছে,
3: একই রকম কি হয় কানে?
2: না, পারফেক্ট টোনটা আসে না, মোটামুটি একটু আসে। এখনকার মালিকরা বললো একটা যন্ত্রে যখন আমার কিছু কিছু এফেক্ট সব পাওয়া যাচ্ছে, অযথা আমার এইগুলো পোষার দরকার নেই।
3: কতগুলো মানুষের কাজে একটা কিবোর্ড করে দিচ্ছে?
2: এবার ধরুন একসঙ্গে তো পাচ্ছে না,
3: না
2: আট মাসের সময় একটুখানি আট মাসই বাজিয়ে দিল, কিন্তু আট মাসই যখন বাজে হারমোনিয়াম কিংবা অর্গেন যদি থাকে, যদি একটা কর্ড দেওয়া থাকে, আর বাঁশের মাসিটা যদি বাজছে শুনতে খুব ভালো লাগে, এবার সে শুধু আট মাসিটা বাজছে তার টোনটা আলাদা, আর একটা নিচে কর্ড দেওয়া থাকলে তার গর্জেসটা হয় সে টোনটা আলাদা, কিন্তু সেগুলো তো মালিক আর বুঝছে না। এখন মালিক বুঝছে আমার একটাতেই যদি হয়ে যায় কি দরকার আমার পয়সা কড়ি দিয়ে এত পয়সা, লোক তো আর খারাপ বলছে না, যাত্রা চলে তো যাচ্ছে আমার। এবার গান যাত্রা যে সুরের গান, আগে গীতিকার এসে গান লিখে দিত, এই সিচুয়েশনে এই এই ভাষা গান দরকার, এবার যে ডাইরেক্টর সে এসে শুনে পড়ে দেখলো নাই চলবে না, এই ভাষা হবে না, ভাষা চেঞ্জ করো, যদিও ভাষা মিললো সুরকার এসে সুর দিল, যে ডাইরেক্টর থাকলো না সিনের সঙ্গে সুর মিলছে না, সুর চেঞ্জ করো, এক একটা সুরকার দু তিনটে গান সুর চেঞ্জ করে করে

0: ভাল লাগবে সেইটা রাখবে। তখনকার দিনে এইগুলো হতো। এখনকার দিনে কী হয়েছে, যে গান গাইবে তিনি নায়ক, তিনি নায়িকা, তেনার উপর বই নির্ভর করেছে, রাইটার লিখে দিয়ে গেল, ওনারা কেটে কুটে কেনে করে নিজের মতো করে দিয়ে, আর সব যারা সাইডে থাকবে কার 3 নম্বর কার 10 নম্বর এই নিজেরা সব বেশি বেশি করে নিয়ে নিজেরা গাইব, মানে হেডফোন দিয়ে মোবাইল দিয়ে সব গান বার করে করে নিজেদের মতো গান পছন্দ করে নিল, সিনে লাগুক আর না লাগুক গান আমি এইটা গাইব। আমি একদিন বলতে গেছিলাম, আমাদের মাস্টার ছিল ভোলানাথ মালাকার, ভোলাদা এই গানটা ভালো লাগছে না, না তোমার অসুবিধা কী হচ্ছে, মালিক কি তোমার পয়সা দিচ্ছে না, এখন বলতে গিয়ে তুমি গালাগালি খাবে? তখন মালিক বললো আমার টপকে তুমি বলতে গেলে কেন, আগের দিন ভুলে যাও, আগের দিনে যারা টপ ছিল তারা আমরা স্টেজে উঠে গিয়ে বলতাম যে তুমি গানটা বেসুরো গাইলে কেন, এখনকার দিনে যদি বেসুরো গায় কিছু বলা যাবে না,
1: দর্শক কিছু বলে না,
0: দর্শক এখনকার দর্শকই সেই রকম, আগেকার দর্শক গান বাজনা প্রচুর বুঝত, এই বাঁকুড়া জেলায় যদি গান করতে যেতাম একটা গান বেসুরো হয়ে গেলে বেতাল হয়ে গেলে অনেক দূর থেকে দর্শকরা হই দিত, এই গান বন্ধ করো বন্ধ করো সুরে লাগছে না, এখন সব সমান হা হু হু এই করলেই সবাই নেচে উঠলো।
1: তাহলে মোটামুটি 80 সাল থেকে আপনি শুরু করেছেন, প্রায় 90 সালে কলকাতা এলেন বলছেন, তো যাত্রার সব থেকে বড় পরিবর্তন কি কি ঘটে গেল? এই যে আপনি বলছেন যে নায়ক নায়িকারাই গান ঠিক করে, আগে ধরুন যেসব জায়গায় আপনি পালা করতে গেছেন, সব থেকে বেশি পালা কোন অঞ্চলে করেছেন?
0: ছেলের যাত্রা বেশি হয়েছে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান,
1: মেদিনীপুর নয়,
0: মেদিনীপুর হয়েছে কখন যখন ওই দিকে শেষ হয়ে যায় মেদিনীপুরে ফি যাত্রার সময়, তখন মেদিনীপুরটা বেশি হয়।
1: আচ্ছা কোলিয়ারি অঞ্চলে যে থাকে, কোলিয়ারি অঞ্চলে যাত্রা,
0: ছেলের যাত্রাটা বেশি হতো কোলিয়ারি, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, ওদিকে বিনা পয়সা যাত্রা হয় না, ফ্রি যাত্রা কেউ দেখে না, ফ্রি যাত্রা হলে কেউ আসে না, ওদিকে টিকিটের যাত্রা হলে আসে। আগে আমাদের মেদিনীপুর চ্যারিটি হতো, ভৈরববাবুর বইটিগুলো খুব পছন্দ করতো,
1: সবথেকে বেশি জনপ্রিয় ছিল,
0: সবথেকে বেশি জনপ্রিয় ছিল ভৈরববাবু। ছেলের যাত্রাগুলো কি মেন মেন জায়গা হতো, যেমন চন্দ্রকোনা হতো, গড়বেতা হতো, মংলামড়ো, তারপরে ওদিকে খেজুরি, কয়েকটা মেন মেন জায়গায় হতো। আর যেসব জায়গা সেসব ফি যখনই কমে যাবে, কলকাতার ছোটোখাটো দলগুলো মানে সয়াল পুজো, বিন্দুবাসিনী পুজো, এইসব জায়গায় তখন ফি যাত্রা। আর যেসব দল ফি যাত্রা করেছে মেদিনীপুর, সেসব দল আর চারিটি বন্ধ করে দিয়েছে, ছেলের যাত্রা একদম আর হয় না। কেন হয় না, আর 2 মাস পরে তো ফি যাত্রা দেখব, পয়সা দিয়ে কেন দেখতে যাবো, এই হলদিয়া থেকে আরম্ভ করে আপনার মেসেদা পর্যন্ত এই লাইনে প্রচুর ফি যাত্রা। আর আগে প্রচুর ছেলে তমলুকে হতো, তালপুকুর হতো, দুর্গাচক হতো, আপনার মহিষাদল হতো, নন্দকুমার হতো, এখন সব বন্ধ।
1: আচ্ছা কখনো এমন হয়েছে যে কে ক্ল্যারিনেট বাজাচ্ছে তাকে মানুষ আলাদা করে চিনতে চেয়েছে কখনো এমন হয়েছে কোনো জায়গায় গিয়ে যে সুরেশবাবু কোথায়?
0: এটা পেয়েছি আমি বাঁকুড়াতে।
1: আচ্ছা
0: বাঁকুড়াতে, পুরুলিয়াতে, অনেক জায়গায় মোটামুটি যাত্রা শেষে পিঠে হাত বুলে বলেছে, বাহ তুমি তো ভালো বাজালে বাবা মাসিটা, মানে সিনের সঙ্গে এমন এত সুন্দর ম্যাচ করে গেছে, আর তাদেরও কানে এক একটা সিচুয়েশানে আপনি যদি খারাপ বাজান, সিচুয়েশানে যদি এমন লেগে যায় তো খুব দারুণ লেগে যায়, মানে খারাপ জিনিস বাজালে সিচুয়েশানটা খুব দারুণ লেগে যায়,
1: সেই মানে আপনার ক্লারিনেটের টানে,
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, সিন পেরিয়ে যাচ্ছে,
0: সিনটা পেরিয়ে যাচ্ছে,
1: অভিনয় তো দুর্বল,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: কিন্তু আপনার ক্লারিনেট
0: এমন বাজছে সিনটা উঠে যায়।
1: আচ্ছা কোনো অভিনেতা অভিনেত্রী বলেনি ভাই আমার অভিনয়টা বাঁচিয়ে দিলেন আপনি?
0: হ্যাঁ অনেক সময় বলে তো, বাবা আমার এই প্যাথসটা একটু একটু রেখে দেবে, একটু আরেকটু আমি টানবো, তুমি আরেকটু ধরে থাকবে, আর একটু বাড়িয়ে দেবে। আর তখন বাড়িয়ে বাজাতে গেলে কী হয়, ওইখানে আরও নাটক 5 মিনিট বেড়ে গেল,
1: হ্যাঁ
0: পালালম্ব হয়ে গেলে, বা আমি যখন প্যাথস দিতে যাব তুমি তো একটা একটা করে টেনে টেনে বলবে, ভাসিয়ে ভাসিয়ে কেঁদে কেঁদে একটু একটু, তখনই নাটকটা 5 মিনিট করে বেড়ে যাচ্ছে।
1: সব থেকে বেশি আনন্দ পেয়েছেন কোন অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে কাজ করে, এরকম হয়েছে কখনো যে এ যখন মঞ্চে থাকে না আমার ভেতরে একটা আরেকটা মানুষ তৈরি হয়?
0: এক সময় ছিল কাকলিদি, ছিল কাকলি চৌধুরী, ওনার এক সময় ছিল, এখন সে সময়টা নেই, মানে তুহর অভিনেত্রী, স্টেজে উঠলে কাউকে মানে না, আমাকে দেখো তুমি, মানে সাপের জীবনের মতো স্পিডে একদিন, লাবণী সরকার, মানে স্টেজে উঠলে যেন একবারে স্টেজটাকে ওনার পুরো দখলে।
1: আপনার কখনো মনে হয়েছে যে এই এই নায়িকা বা এই নায়ক উঠলে না আলাদা একটা প্রাণ পায় আমার বাঁশি, আমার ক্ল্যারিনেট অন্যরকম?
0: হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু সিনে হয়, কিছু কিছু সিনে আবার কি হয় সেখানে থাকে না, সেখানে সাসপেন্স মিউজিক থাকে,
1: সাসপেন্স
0: সাসপেন্স মিউজিক থাকে, সেই সিনটা
1: সাসপেন্স মিউজিক একটু বাজান না
0: দিদিমিটেল ভালো হয়,
1: তবু একটু আমাদের রিডিং তো আনা হয়নি।

0: হারমোনিয়াম কর্ধর থাকবে, দিগিতলার সাসপেন্স মিউজিক দেবে, গর্জিয়াসটা হবে। এবার একা করতে গেলে দমের অসুবিধা হয়, আমি যে দমটা নেবো জায়গাটা ফাঁকা পড়ে যাবে, কিবোর্ড থাকলে এ থাকলে গর্জিয়াসটা থাকে, ওটা কর্ড ধরে থাকলে
1: কোনো খুন হতে যাচ্ছে, কোনো একটা ভয়ঙ্কর দৃশ্য, সেখানে কি ক্লারিনেট লাগে কখন?
0: না, সেখানে ক্লাইন লাগে না, সেখানে না।
1: বিষাদ যখন বেশি,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাথোজে লাগে। এবার সাসপেন্স মিউজিক টিজি হলে তখন হারমোনিয়াম বেশ থাকতো, এখন কিবোর্ড হয়ে গেছে, এখন কিবোর্ডে বহু কিছু ডিভিনিশ কর্ড ফর দিলে মানে বিশাল ভয়াবহ আসে।
1: আচ্ছা, ভালোবাসার দৃশ্যে কখনো ক্লারিনেট লাগে?
0: হ্যাঁ, রোমান্টিক সিনে লাগে, রোমান্টিক সিনে ক্লারিনেট মিউজিক লাগে।
1: কিরকম একটু দেখি না।

0: আচ্ছা, কখনো এরকম হয়েছে যে বাড়িতে আপনার ছেলে বা আপনার স্ত্রী কখনো বলেছে ক্ল্যারিনেট বাজিয়ে শোনাবে?
1: না, বাড়িতে বার করলে অশান্তি, তুমি বন্ধ করতে বলো, ও যেখানকার জিনিস সেখানে বাজাবে, এ ঘরে এসব বাজা, ইঁদুর হবে, বাঁশি বাজালে বাঁশির আওয়াজে ইঁদুর ঘরে ভর্তি হয়ে যাবে।
0: হ্যামলিনের বাঁশিওয়ালার,
1: হ্যাঁ
0: হ্যামলিনের বাঁশিওয়ালার মতো যে বাঁশি বাজালে ইঁদুর চলে আসে।
1: এখন যদি বার করি, নাতিগুলো আছে, এ একটা ধরে টানবে, ও একটা ধরে টানবে, এ বলে আমাকে ওইটা দেবো, বলে আমাকে ওইটা দেবো, তারা ফুঁক দেবে। আমাকে আর রেওয়াজ করতে দেয় না এখন বাড়িতে, যার জন্য স্যাক্সোফোন আছে, ক্লায়েন্ট আছে।
0: হ্যাঁ, আপনার স্যাক্সোফোনও আছে?
1: স্যাক্সোফোনও আছে, স্যাক্সোফোনে সে ছোট মুখটা,
0: হ্যাঁ
1: সেটা বড় নাতি বলে ওইটা আমি নেবো, আর ছোটো নাতি বলে পুরোটা আমি আমি নেবো, আমাকে দাও। আমি বলি দরকার নেই, আমার রিট ফিট ভেঙে যাবে, বন্ধ থাক।
0: এখন ক্ল্যারিনেট বিক্রি হয়?
1: এখন আর কেউ মিউজিশিয়ানের দিক দিয়ে কেউ আসছে না। এখন যদি কেউ শিখছে ওই কিবোর্ড, কিবোর্ডে ব্যান্ড বাজছে, কিবোর্ডে যাত্রা হচ্ছে, কিবোর্ডে কীর্তন হচ্ছে, এখন ওই কিবোর্ডটাই সব হয়ে গেছে, আর অন্যান্য কিছু হারমোনিও চলে না কীর্তনে, এখন কিবোর্ড হয়ে গেছে।
0: কীর্তনেও এখন হারমোনিও
1: না, এখন কিবোর্ড হয়ে গেছে। একটা ভাইব্রেটন হচ্ছে, টিং টং টিং টং, এই দিয়ে দিচ্ছি, হারমোনিয়াম দিয়ে তো ওটা হবে না।
0: তনের সঙ্গে তো খোল লাগবে?
1: হ্যাঁ খোল লাগে, খোল লাগে, আট বাঁশি আছে, বেহালা আছে, তার সঙ্গে কিবোর্ড আছে।
0: আচ্ছা, যাত্রার বাইরে কখনো ক্ল্যারিনেট বাজানোর কোনো জায়গায় কিছু সুযোগ হয়েছিল, মনে হয়েছিল যে না
1: যাত্রা, যাত্রার বাইরে বলতে ব্যান্ড,
0: ব্যান্ড,
1: হ্যাঁ ব্যান্ড, আমি যাই না ব্যান্ড, কেন ব্যান্ডে বিভিন্ন রকম গান তুলতে হবে, রেকর্ডিং করতে হবে, ও গান জানা নেই আমার, গানও বাজাতে পারবো না, গিয়ে শুধু তো অপমান হবো, দরকার নেই বাবা, তোরা জানিস তোরা বাজা, আমাকে ছেড়ে।
0: আপনার চোদ্দ নম্বরের লাটের ওইখানে আপনি যে একজন বিশিষ্ট শিল্পী, এই রেডিওতে অনেকে শুনছেন, তার আলাদা সম্মান কিছু বাড়তি পেয়েছেন? ধরুন আপনি তো চাষবাস করতেন, ক্যারিনেট না বাজালে চাষবাস করে জীবনটা চলে যেত, কিন্তু সুরেশবাবু আমাদের গ্রামের একজন ক্যারিনেট বাদক, এই হিসেবে আলাদা কোনো সম্মান
1: আছে?
0: হ্যাঁ
1: আছে।
0: তাই?
1: হ্যাঁ।
0: কীরকম
1: কীরকম? ধরুন গ্রামের ক্লাবের যাত্রাপাত্রা হলে, এবার আমি যে যাত্রায় বাজাই, আমাদের এই যাত্রাটা আমাদের ওখানে বহুবার হয়েছে।
0: আচ্ছা।
1: যে কোনো যাত্রা আমি থাকলে আমার ওই যাত্রাটা ওইখানে হয়, আর আমি তো এমনি ভালো বই ছাড়া মানে খারাপ শিল্পীদের সঙ্গে থাকি না, যেমন অনল কাকলি ছিল, আপনার শ্যামল চক্রবর্তী, তারপরে আরও দু তিনজন, তাদের ভালো বই ছিল, ওখানে গেছিলাম, আর ওদের মিউজিকটি ছিল তখন খুব ভালো হতো, আর সেইখানে আমাকে দেখতো যে সুরেশবাবু বাঁশি বাজায়, বাঁশি বাজাতে যায়।
0: এখন তো আপনি শার্ট প্যান্ট পরে এসছেন, যখন যাত্রাপালায় যান তখন কি ধুতি পাঞ্জাবি?
1: না, প্যান্ট শার্ট,
0: প্যান্ট শার্ট,
1: প্যান্ট শার্ট,
0: মানে এমন কোনো বাধ্যকতা নেই যে ধুতি পাঞ্জাবি পরেই বসতে হবে?
1: না না না, সেটা কীর্তনে আছে, কীর্তনে প্যান্ট শার্ট চলবে না, ধুতি থাকবে।
0: আপনি তো কীর্তনে কখনো বাজান
1: না? যাত্রায় আপনি প্যান্ট পরতে পারেন, এখন আবার যাত্রায় তো অনেকজন বারমুন্ডা পরে, অনেকে
0: বারমুন্ডা পরেও নেমে পড়ছে,
1: যে প্যাট বাজায় গরমের সময় হলে বারমুন্ডা পরে প্যাট বাজছে বসে বসে।
0: এই যে আপনি পূর্ব ভারতের বলছেন, মেঘালয়ে গেছেন, কাছাড় গেছেন, সব থেকে ভালো দর্শক কোথায় পেয়েছেন?
1: বাংলার বাইরে দর্শক পেয়েছি ত্রিপুরাতে, ত্রিপুরাতে যেখানে করেছিলাম ভিক্টর ব্যানার্জিকে নিয়ে, শিলা মজুমদারকে নিয়ে, তপন ভট্টাচার্য, তবে সেই বেল্টগুলো বাঙালি বেল্ট ছিল, প্রচুর দর্শক হয়েছিল।
0: আচ্ছা, আগেকার দিনে সেই ভালো পালা করলে আমার ছোটবেলায় দেখা আছে, টাকা দিয়ে দিত জামায়?
1: হ্যাঁ, সেগুলো জিত আপনার
0: যে যিনি গ্রামের
1: ক্লাব যাত্রা কিংবা ফ্রি যাত্রাতে, যখন চ্যারিটি হচ্ছে তখন আর কেউ দিচ্ছে না,
0: টিকিট কাটা যেতে তখন
1: না, না টিকিট কাটা দিচ্ছে না,
0: যে মেডেল দেওয়া,
1: না মেডেল দেওয়া তখন ফ্রি যাত্রাতেই হয়েছে। এবার এখন দেয়, কখন দেয়, যাত্রা হয়ে গেল, যাত্রা শেষ, চার ঘন্টা ধরে আপনি যাত্রা করলেন, এবার কমিটি বললো নায়িকাকে চারখানা গান করতে হবে, কি সভ্যনা সেই চার ঘন্টা যাত্রা করলো, আবার হ্যাঁ করতে হবে, এবার তার নায়ক নায়িকা বলো যদি না করি, আবার যদি পেমেন্টটা যদি না দেয়, আটকে যদি দেয়, আমরা গান গাইতে বললাম করলো না কেন? এবার তখনই দু চারখানা গান গাওয়ার পরে আবার কমিটি নায়িকাকে দিল, সন্তুষ্ট হয়ে পঞ্চাশ টাকা কি একশো,
0: নায়িকা গাইছে মানে আপনাদের তো বাড়িতে হচ্ছে,
1: এবার ওনাকে টাকা দিল, উনি সে টাকাটা কি করে, মিউজিশিয়ান আর লাইটম্যান,
0: ও এটা এটা আছে,
1: হ্যাঁ এটাও আছে, এটা ওনারা নেয় না।
0: কিবোর্ডটা কি এই আপনার ক্ল্যারিনেটের কাজটা করতে পারে না? ক্ল্যারিনেটও থাকছে আবার কিবোর্ডও থাকছে, তার কারণটা কি? এই আওয়াজটা এতে আসে না?
1: হ্যাঁ বেসটা আসবে, এই জন্য তো অনেক এতে রাখে না। এবার ধরুন একশোখানা দল, তার মধ্যে গুনে দেখলেন আপনার তিন চারটে দলে ক্লায়েন্ট আছে, আর কোনো ক্লায়েন্ট নেই, কর্নার নেই, কিচ্ছু নেই, শুধু কিবোর্ড। এবার যারা রেখেছে মালিক কিংবা যারা টপ মাথা আছে, কিছু কিছু মাথা আছে, তারা বলছে না এগুলো রাখলে ভালো হয়, আসরটা নিশ্চয় জমা থাকে, নিশ্চয় জমা না রাখলে হয় না, শুধু অর্গেন সারা রাত একটা একঘেয়েমি হয়ে যায়, একটা এক জিনিসটা বাজাচ্ছে, একটা ক্লায়েন্ট হলে একটা চেঞ্জ হয়, আর মাসি হলে একটা চেঞ্জ হয়, বেহালা যদি থাকে একটা চেঞ্জ হয়, অনেকে রাখতে বলে, মালিক খরচা ভয়ে রাখে না, আবার অনেক মালিক আবার রাখে, হ্যাঁ যখন বলছে ভালো হয়।
0: তাহলে আপনার পরিবারে আর কেউ শিখলো না কিছু?
1: না শিখলো না এবং শেখাই না, প্রচুর কষ্ট, আর ওরা নিজেকে ঠিক রেখে করতে পারবেন যাত্রা। তারপর বিশেষ করে পয়সা, সেই পয়সাটা ওরা করতে পারবে না, আনতে পারবে না ওরা, যতটুকু পাবে ওইখানে খেলো, ওইখানে শুয়ে পড়ে থাকলো, ব্যাস কাজ মিটে গেল, বাড়িতে আর আসার দরকার নেই। ওই জন্য কাউকে শেখায়নি। অনেকে বলছিল যে নাতিটাকে, আমি নাতিটাকে শেখাবো একটু বড় হোক, এমনি বৈঠকি গান বাজনা শেখাবো, বাঁশিতে সে আর শেখাবো না, বাঁশি গেলে যাতে যাবে।
0: চান না আপনার বাড়ির কেউ?
1: না, আমি চাই না, কারণ আমি যে কষ্টটা পেয়েছি এ কষ্ট আর কেউ যেন না পাক।
0: কিন্তু কষ্টের বিনিময়ে অনেক প্রশংসাও পেয়েছে।
1: হ্যাঁ, কিন্তু এখন সে প্রশংসাটা নেই, এখন গাজন হচ্ছে। আপনার গাজনে প্রচুর মিউজিক স্টাফ, আগে যাত্রাই ছিল, কর্নেট ছিল, ক্লায়েন্ট ছিল, আড়মাসি ছিল, ভাইলেন ছিল, হারমোনিয়াম ছিল, সব ছিল। এখন সেইটা ঘুরে গাজনে চলে এসছে, গাজনে কিন্তু মিউজিক স্টাফ প্রচুর,
0: তাই?
1: হ্যাঁ, অত যাত্রা থেকে গাজনের রেট কম, গাজনের সম্মান কম, কিন্তু গাজনে মিউজিক স্টাফ ভালো আছে।
0: গাজনে কিরকম মিউজিক হয়, কিরকম সঙ্গীত হয়? যাত্রার মতোই,
1: যাত্রা ভালো হয় গাজনে, শুধু গান। এবং গাজন যারা করে তাদের গলা, প্রত্যেকের সুন্দর গলা, মানে যারা ছেলে মেয়ে সাজছে মেয়েরা ওরাভাবে নাচতে পারবে না ওদের মতো, এত সুন্দর মেয়ে সেজে ছেলেরা নাচছে। এবং প্রত্যেকের
0: গাজনটা কোন অঞ্চলে বেশি জনপ্রিয়, কোনখান থেকে গাজনের বেশি পালা হয়?
1: এখন এই চব্বিশ পরগনা থেকে গাজনের পালা বেশি হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর এখন যাত্রা কমে গেছে, চব্বিশ পরগনার যত গাজন আছে সব চলে গেছে মেদিনীপুরে।
0: গাজন বলতে কি?
1: ওটা একটা ছক, এক একটা ছক করে, এক একটা ধর তিন ঘন্টা, তো এক একটা সংসারের ফ্যাক্ট একটা নিল।
0: আচ্ছা,
1: একটা অমুক জায়গায় অমুক হয়েছে, সেই ছক একটা নিল, এই করে করে একটাকে বই তৈরি করে। এবার ওরা যে গান করে সব রেকর্ডের গান করে, রেকর্ডের গানের টু কপি। একটা গান যদি পড়ে, গানের যতটা মিউজিক আছে পুরো মিউজিক বাজাবে, গাজনে সব করবে, কিন্তু যাত্রাতে মিউজিকটা যদি পুরোটা হয়, না না না, অতটা দরকার নেই, বড়ো হয়ে যাচ্ছে গানটা, বড়ো মিউজিকটা তোমরা ছোট করে বাজাও, এক লাইন হলে হয়ে যাবে।
0: আমরা এতক্ষণ কথা বলছিলাম সুরেশবাবুর সঙ্গে, সুরেশচন্দ্র দাস, তাকে আমরা পেয়েছি কাকদ্বীপে, তার বাড়ি 14 নম্বরে। তাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ভালো থাকবেন। এতক্ষণ আপনারা শুনছিলেন সুরেশচন্দ্র দাসের কথা। সুরেশবাবু আপনারা জেনেছেন যে তিনি যাত্রায় ক্ল্যারিনেট শিল্পী। এখানেই শেষ করছি আজকের মুখোমুখি। শব্দগ্রহণ ও শব্দ সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ মাইতি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আধুনিক গান, শিল্পী অনামিকা ভট্টাচার্য, প্রথম গানটির গীতিকার মুকুল দত্ত।

অনামিকা ভট্টাচার্যের কণ্ঠে এতক্ষণ শুনলেন আধুনিক গান। প্রথম গানটির গীতিকার মুকুল দত্ত, পরের গানটি সঞ্জয় চক্রবর্তী। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি মান্না দের কণ্ঠে।

শুনছেন আধুনিক গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর পরিশিল্পী শ্যামল মিত্র।

শ্যামল মিত্রের কণ্ঠে শুনলেন আধুনিক গান। এরপর শুনলেন বাংলায় ছায়া ছবির গান। আজ শুনুন অন্তহীন ছবির গান। প্রথম গানটির শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়।

অন্তহীন ছবির গান শুনছেন। পরের গানটি শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাসের কণ্ঠে।

শ্রেয়া ঘোষাল এবং বাবুল সুপ্রিয়র গায়ে গানটি দিয়ে বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে।

এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা দেশীয় মাছের আধুনিক প্রজনন বলবেন ডক্টর দেবীপ্রসাদ কাঁঠাল। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাথমিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুকুমার বিশ্বাস। 8:00 ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার, শিল্পী পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়। 9:00 গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনা শ্রাবন্তী মৈত্র, 11:00 যুবনের অনুষ্ঠান উপস্থাপনা মল্লিকা চৌধুরী এবং বিতর্ষক চক্রবর্তী, মেলা 12:00 সঙ্গীত শিখার আসর পরিচালনা প্রমিতা মল্লিক, 12:15 লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র, 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসর, 2:30 বাংলা নাটক মৃত্যু চোখে জল রচনা মনোজ মিত্র উপস্থাপনা সুন্দরম। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, 5:30 যৌবনের অনুষ্ঠান উপস্থাপনা তৃষিতা সাঁতরা, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 যাত্রা আধারে আলো রচনা প্রদীপ দে পরিবেশনা শিবপুর বাণী সমাজ, 7:30 সমীক্ষা রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, 8:30 পত্রপাঠ রোগ বিদায়, শ্রোতাদের চিঠি এবং ইমেলের ভিত্তিতে স্বাস্থ্য বিষয়ক সমাধানে থাকবেন ডাক্তারবাবুরা, প্রযোজনায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, 8:55 এই মাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে হুমানিয়া পোতা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, 9:30 নজরুলগীতি শিল্পী দেবাশীষ অধিকারী, 9:45 লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র, 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11:00 আধুনিক গান শিল্পী মনোরঞ্জন সাহা, 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার, শিল্পী পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রীতি ঘোষ, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, 6:45 ভক্তিগীতি শিল্পী সৌমিতা সরকার, 7:10 যুবানী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনা অঙ্কিত শর্মা, 9:00 আধুনিক গান শিল্পী মনোরঞ্জন সাহা, 9:10 পডকাস্ট সিরিজের পঞ্চমতম পর্বে শুনবেন প্রকৃতিকে বাত আকাশবাণীকে সাথ, দিল্লি কেন্দ্র থেকে অনুষ্ঠানটি রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন দোতারা শিল্পী উজ্জ্বল চক্রবর্তী, 9:25 গজল শিল্পী সিজা রায়, 9:40 রাস্তারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্টবক্স 111, বেলা 12:00 সুরভি উপস্থাপনা অঙ্কিত শর্মা, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা উজমা জাহাঙ্গীর, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী তাপস পাল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 গজল শিল্পী দেবাশীষ অধিকারী, 5:20 উর্বশী উপস্থাপনায় দেবজানী রায় চৌধুরী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব বসাক, 7:10 বাঁশি শিল্পী উজ্জ্বল চক্রবর্তী, 7:30 দর্পণ উপস্থাপনা দেবজানী রায় চৌধুরী, তাতাটায় ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলার রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে রূপক অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:15 হয়ে 42 সেকেন্ড। জয় হিন্দ।